আজ বুধবার, 7ই শ্রাবণ, 1948 শকাব্দ, 29শে জুলাই, 2026 খ্রিস্টাব্দ, 12ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ।

আজ সূর্যোদয়ে ভোর 5:07 হয়ে 43 সেকেন্ডে সূর্যাস্ত, সন্ধে 6:17 হয়ে 51 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 27 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী ১২ ঘণ্টা পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় দমকা হাওয়া সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ ৪৫-৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। প্রাথমিকভাবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে। মৎস্যজীবীদের তাই আগামী ১৮ ঘণ্টা পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০০.৩ মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০১.৫ মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০১ মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০০.১ মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে ১০৩.৭ মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: তরুণ লেখকদের উৎসাহ বর্ধন করবার জন্যে ও প্রতিভাবান তরুণ সাহিত্যিককে সাহিত্যক্ষেত্রে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের দেশে সমিতি গঠিত হওয়া দরকার। দেশের ধনী ও সাহিত্যামোদী ব্যক্তিগণের সাহায্যেই সব দেশে এসব কাজ হয়ে থাকে। আমাদের দেশেও পূর্বে হতো। সব প্রাণীরই অল্প বয়স্ক যারা, তাদের সাহায্য করা দরকার হয়। বিনা সাহায্যে, বিনা সহায়তায় তরুণেরা দাঁড়াতে পারে না। তরুণ লেখকদের পক্ষেও এ কথাটা খাটে। সাহিত্যক্ষেত্রে যিনি প্রতিষ্ঠা লাভ করেছেন, তাঁর কর্তব্য অন্তত একজনও প্রতিভাবান তরুণ লেখকের পক্ষাবলম্বন করে তাকে দাঁড় করিয়ে দেওয়া। যেসব সাহিত্যিক অর্থাভাবে নূতন দেশ দেখতে পারে না, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখে নব উদ্দীপনা সংগ্রহ করবার অবকাশ পান না, তাঁদের ভ্রমণের বা পড়াশুনোর ব্যবস্থা করবার জন্য ইউরোপের অনেক দেশে প্রতিষ্ঠান আছে। আমি এখানে এমন একটি প্রতিষ্ঠানের উল্লেখ করব, চেকোস্লোভাকিয়ায় রবার্ট নোভাক ফাউন্ডেশন লাইব্রেরি। তরুণ লেখকদের রচনা প্রতিযোগিতা আহ্বান করে সর্বশ্রেষ্ঠ বইটি নিজের খরচে প্রকাশ করেন ও গ্রন্থকারকে পুস্তকের জন্য ২০০ ক্রোনিন দক্ষিণা দেন। পরবর্তী সংস্করণের স্বত্ব লেখকেরই থাকে। আমাদের দেশেও এই রকম প্রতিষ্ঠান হওয়া আবশ্যক। আমরা তখনই মুক্তকণ্ঠে বলতে পারব সাহিত্যকে ভালোবাসি, যখন আমরা এই ধরনের দুস্থ তরুণ সাহিত্যিকদের বিকাশের সুযোগ ও সুবিধা করে দিতে পারব। সাহিত্যক্ষেত্রে দেশে কোথায় কী হচ্ছে সে সম্বন্ধেও সচেতন হওয়া বিশেষ আবশ্যক। কি উপন্যাসের, কি ছোট গল্পের, কি সমালোচনা ও সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে বর্তমানে নানা নূতন প্রচেষ্টার সূত্রপাত সাহিত্যে শুভক্ষণের ও শুভযুগের সূচনা করছে। সাহিত্যের ক্ষেত্রেও ক্রমশ ব্যাপক হয়ে উঠছে সব দিক থেকে। কথা সাহিত্যের ক্ষেত্রেও অনেকদিন থেকেই নূতনের আগমন বার্তা ঘোষিত হচ্ছে। এ কথা আজ অস্বীকার করবার কোনো উপায় নেই যে বাংলাদেশে কথা সাহিত্য পৃথিবীর শ্রেষ্ঠ কথা সাহিত্যের আসরে সম্মানের আসন লাভ করবার উপযুক্ত হয়েছে। নবনব রসপ্রেরণা ও অনাবিষ্কৃত ভূমির অন্বেষণ যদি কথা সাহিত্যের সজীবতার একটা লক্ষণ হয়, তবে আমাদের স্বীকার করতেই হবে যে বাংলা কথা সাহিত্য অত্যন্ত প্রাণময়, অত্যন্ত সজীব। যারা তরুণ, তাদের নবপ্রতিভার দানে অনতি দূর ভবিষ্যতে আমাদের কথা সাহিত্যকে আরও সমৃদ্ধতর দেখতে পাব, এ আশা দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত মনে করবার কারণ ঘটেছে। বাংলাদেশের সাহিত্যের উপাদান বাংলার নরনারী, তাদের দুঃখ দারিদ্র্যময় জীবন, তাদের আশা নিরাশা, হাসি কান্না পুলক, বহির্জগতের সঙ্গে তাদের রচিত ক্ষুদ্র জগৎগুলির ঘাত প্রতিঘাত, বাংলার ঋতুচক্র, বাংলার সন্ধ্যা সকাল, আকাশ বাতাস, ফল ফুল, বাঁশবনের আমবাগানের নিভৃত ছায়ায় ঝরা সজনে ফুল বিছানো পথের ধারে যেসব জীবন অখ্যাতির আড়ালে আত্মগোপন করে আছে, তাদের কথাই বলতে হবে। তাদের সে গোপন সুখ দুঃখকে রূপ দিতে হবে। জীবনী কথা সাহিত্যের উপাদান। জীবন যেখানে যত গভীর ও বিচিত্র, কথা সাহিত্যও সেখানে তত গভীর ও বিচিত্র। আমাদের দেশের জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হলে দেখা যাবে আমাদের নরনারীর জীবনে এমন একটি অপূর্ণ আকাঙ্ক্ষা, এমন একটি অসহায় সুরের রেশ রয়েছে। নিজের পারিপার্শ্বিকের মধ্যেই সরল আনন্দকে খুঁজতে যা ব্যগ্র, অথচ যার আদর্শবাদ অস্পষ্ট নয়, যার ভোগস্পৃহা অবদমিত হলেও অলস নয়, যে জীবনের বিচিত্র অধ্যায়গুলি শক্তিমান কথা সাহিত্যিকের লেখনীর অপেক্ষা রাখে তাদের পূর্ণ প্রকাশের জন্যে, চাই কেবল এই সব জীবনের প্রতি লেখকের দরদ ও সহানুভূতি, যে সহানুভূতি নতুন দৃষ্টি দান করে, নতুন সৃষ্টির প্রেরণা যোগায়, শত বাধা বিরোধ অতিক্রম করে প্রগতিকে আহ্বান করে আনে।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। প্রথমে শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

সঙ্গীতাঞ্জলি আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। জানিয়ে দিই, গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার প্রথম এবং দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে একটু পরেই 6:30 আজকের চাষবাস, কথিকা জৈব চাষ, বলবেন ডক্টর সৈকত কুমার বসু। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা লিভারে চর্বি জমা, এ বিষয়ে বলবেন ডক্টর সুজয় রায়। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী এবং মিতালী ভট্টাচার্য। রবীন্দ্রসঙ্গীত 7:45 শিল্পী দেবারতী সোম। কেমন আছে বাঘেরা, এই কথিকা বলবেন ডক্টর শতাব্দী দাস। জানা অজানা অনুষ্ঠানে সকাল 8:00। 8:05 নজরুলগীতি শিল্পী সোহিনী ভট্টাচার্য। 8:20 কথিকা লাল দীঘির লালবাজার, বলবেন চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী শক্তিপদ নাগ। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব সকাল 9:00-9:25। জেলার চিঠি, জলপাইগুড়ি জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। 9:30 গানে গানের পরবর্তী অংশ, গানের ভেলা 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। যুববাণীর অনুষ্ঠান নতুন তারা উপস্থাপনায় পৌলমী বাগ এবং সৌরিক ঘোষ, অতিথি

0: সৃজন পোড়েল বেলা ১১টায়। ১২টায় অতুল প্রসাদী গান, শিল্পী সোনালী দত্ত। দোতারা ১২:১৫, শিল্পী উজ্জ্বল চক্রবর্তী। ১২:৩৩, কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। তারপর গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন, শখের ছাদ বাগান, এ বিষয়ে মৈত্রী চৌধুরীর সঙ্গে আলোচনায় আলোছায়া দাস। বাংলা ছায়াছবির গান দুপুর ১টায় ১:৪৫, মহিলা মহল লাইভ ফোন ইন অনুষ্ঠান, গল্পে কানে উপস্থাপনায় ব্রততী দাস। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা ২:০৫, ২:৩০, বাংলা আধুনিক গান। দ্বিতীয় অধিবেশন বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। ৫:৩০ বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর রামধনু কলম, সুরিয়া সেলিনা মৌলানা আজাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধন্ধু বিশ্বাস, সঙ্গে বিজয়ী শিক্ষার্থী স্বপ্না হালদার, অভিরূপ গোস্বামী, সুমনা হালদার। বিদ্যালয়ের নাম সুরিয়া মৌলানা আজাদ উচ্চ বিদ্যালয়। সাঁওতালি অনুষ্ঠান ৬:০৫, ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন হেপাটাইটিস, কারণ এবং প্রতিকার, এই বিষয়ে ডক্টর প্রেম কুমার হাসদার সাক্ষাৎকার, শুনবেন দ্বিতীয় পর্ব। কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর ৬:৩৮, তারপর কৃষি কথার আসর, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, আমাদের হাতে ভবিষ্যৎ, এ বিষয়ে কৃষ্ণেন্দু বসাকে সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। জলজ ফসলের চাষ, এই বিষয়ে ডক্টর আনন্দময় পুস্তের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। ৭:৩০ সমীক্ষা, ৮টায় নানা রঙের গান, ৮:৩০ আইনি কথা, পরিবেশ সুরক্ষায় আইন, এই বিষয়ে আইনজীবী অর্করঞ্জন ভট্টাচার্যের সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, শুনবেন প্রথম পর্ব। ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি, শোনাবেন শক্তিপদ নাগ, অনুরোধের আসর ৯:৩০। ১০টায় বাংলা ছায়াছবির গান, রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম ১০:৩০, ১০:৫০ অতুল প্রসাদী গান, শিল্পী সোনালী দত্ত। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সোহিনী ভট্টাচার্য। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে একটু পরেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত, ৬:২৫, শিল্পী দেবারতী সোম, রামচরিত মানস পর্ব ১৮৬, ৬:৩৫, ৬:৪৫ ভজন, শিল্পী রাইমা কর্মকার, যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত ৭:১০, ৮:৩০ রজনীকান্তের গান, শিল্পী সোনালী দত্ত, সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে আধুনিক গান ৮:৫০, ৯:১০ রাজতারা, ১০:১৫ আঞ্জুমান, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিস ১১টায়, ১২টায় সুরভি, ১২:২০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি, শিল্পী শক্তিপদ নাগ। দ্বিতীয় অধিবেশন বিকেল ৫:১০ দ্বিজেন্দ্র গীতি, সোনালী দত্ত, ৫:২০ উর্বশী, ৬:১০ কথিকা, বলবেন দেবিকা গুপ্ত, ৬:৩০ গোল গুলশান, ৭:১০ ভজন, শিল্পী রাইমা কর্মকার, দর্পণ ৭:৩০, ৮টায় ছায়াছবির গান, ৮:১৫ সংসদ পর্যালোচনা, ৮:৩০ ভোরাইজন, ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল, ১১:১০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিনের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন খবর।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬ নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনীতি, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি বিভাগের ভবিষ্যৎ কল্প কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয়। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন, ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলেট হিসাবে পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রূপো জিতেছেন গুলবীর সিং। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬ নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। কর্মী, জন অভিযোগ ও পেনশন সংক্রান্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। এই বিলে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসাবে ১০ বছরের কারাদণ্ড, ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পদ

0: সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই বিল। একই সঙ্গে যুবদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতীয় সংসদীয় ইতিহাসের এক মাইল ফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদি সরকারই প্রথম এই আইন প্রণয়ন করেন।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনে সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
0: বিজেপি সাংসদ বাঁশরী স্বরাজ এই আইনটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে এ ধরনের আইনের অত্যন্ত প্রয়োজন। বর্তমানে পরীক্ষা মাফিয়ারা সংগঠিত হয়ে বিভিন্ন রাজ্য জুড়ে বিস্তৃত এক অপরাধী চক্রে পরিণত হয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এআইটিসির অভিষেক বন্দ্যোপাধ্যায়, টিডিপি লাভু শ্রীকৃষ্ণ দেবারায়ালু এবং শিবসেনার ডক্টর শ্রীকান্ত শেল্ডে বিলকে সমর্থন জানিয়েছেন। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার ব্যর্থতা এবং শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করার অভিযোগ আনেন। বিলটি নিয়ে আলোচনা গতকাল অমীমাংসিত থেকে যায়। প্রিসাইডিং অফিসার সভার অধিবেশন মুলতবি ঘোষণা করে আজ সকাল 11টায় পুনরায় বসার কথা জানিয়েছেন। দিল্লির যন্তর্মন্ত্র থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহানার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি ও ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে সরকারি বিভিন্ন বিভাগের সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি অর্থনীতি, শিল্প, বাণিজ্য, প্রযুক্তি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রকের ও বিভাগগুলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে গতি ত্বরান্বিত করার উপর বৈঠকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ভারতে শিল্প উৎপাদন সূচক আইআইপি চলতি বছরের জুন মাসে 7.3% বৃদ্ধি পেয়েছে, যা 23 মাসের মধ্যে সর্বোচ্চ। গতকাল প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী জুন মাসে 4টি প্রধান ক্ষেত্রের প্রতিটিতে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 7.8% বৃদ্ধি হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 10.6%। জল সরবরাহ, নিকাশি এবং বর্জ্য ব্যবস্থাপনায় এই হার 6%-এর সামান্য কিছু বেশি। মাওবাদী দমন অভিযানে ঝাড়খণ্ডে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। শীর্ষ মাওনেতা ও পলিটব্যুরো সদস্য মিসির বেসরাকে ধানবাদ গিরিডিহ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার সন্ধান দিতে পারলে 1 কোটি টাকার পুরস্কারমূল্য ঘোষণা করা হয়েছিল। সিআরপিএফ, ঝাড়খণ্ড পুলিশ ও কোবরা বাহিনী যৌথ অভিযানে মেহনাত ওরফে মৎস্য এবং গৌরব নামে আরও 2 মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। 2 গ্রামবাসীকেও আটক করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে যে জনরোষ গড়ে উঠেছে

0: পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়েরই প্রত্যক্ষ নিদর্শন। ওই এলাকায় মানুষের প্রাথমিক অধিকার যে প্রশাসনিক চাপে লঙ্ঘিত হচ্ছে তা বিক্ষোভ থেকেই প্রমাণিত।
1: The entire Union Territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people, and their administrative oppression.
0: এদিকে সেদেশে তথাকথিত বিধানসভা নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের লক্ষ্য করে পাকসেনারা গুলি চালালে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীর প্রাণঘাতী বলপ্রয়োগের অভিযোগের বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পাক প্রশাসনের প্রতি যোগাযোগ ব্যবস্থার পুনর্বহাল এবং ওই অঞ্চলের সংবাদ মাধ্যম এবং নিরপেক্ষ পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেওয়ারও আহ্বান জানিয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলেট হিসাবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় রুপো জিতেছেন তিনি। এছাড়া মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে রুপো পেয়েছেন ভারতের হরজিন্দার কৌর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা এখনও পর্যন্ত 12টি পদক জিতেছেন, এর মধ্যে রয়েছে 2টি সোনা, 7টি রুপো, 3টি ব্রোঞ্জ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ হিসাবে উঠে এসেছে ভারতের নাম। গোটা বিশ্বে জাহাজ শিল্পের সঙ্গে 311,000-এরও বেশি নাবিক যুক্ত বলে বিআইএমসিও আইসিএস সিফেরার ওয়ার্কফোর্স নামে একটি আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে। ভারতের আগে রয়েছে ফিলিপিন্স। 2015 এবং 2021 সালে এক্ষেত্রে ভারতের স্থান ছিল পঞ্চম। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনীতি, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি বিভাগের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে পর্যালোচনা হয়। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন ও ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 18 জন প্রাণ হারিয়েছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলেট হিসাবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রুপো জিতেছেন গুলবীর সিং। খবর শেষ হল, পরে খবর জাতীয় সংবাদ 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জৈব চাষ, এ বিষয়ে বলছেন ডক্টর সৈকত কুমার বসু।
1: জৈব চাষ শব্দটা এখন আমাদের প্রায় ঘরে ঘরে পৌঁছে গেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি আমাদের চাষি ভাইরা যারা চাষের কাজ করছেন জৈব চাষ সম্পর্কে তারা প্রত্যেকে কিছুটা সম্যক ধারণা করেছেন। খুব ছোট করে বলতে জৈব চাষ বলতে আমরা কি বুঝি, না সেই ধরনের চাষ যেখানে আমরা কোনো রকম কৃত্রিম রাসায়নিক ব্যবহার করব না। অর্থাৎ এই যে আমরা নাইট্রোজেন ফসফরাস থেকে শুরু করে আরও যে বিপুল পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি আমাদের ফসলের গ্রোথের জন্য, এবং আমরা যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করি সেগুলো তো সবই কোনো না কোনো ধরনের রাসায়নিক। এখন সমস্যা হচ্ছে যে আমাদের কৃষির আওতা যত বেড়েছে এই ধরনের রাসায়নিকের প্রয়োগ প্রত্যন্ত বেড়েছে, এবং দেখা যাচ্ছে কি না এর ফলে ভয়ঙ্কর রকম পরিবেশ দূষণ হচ্ছে, আমাদের জীববৈচিত্র্যের ভার কমছে, মাটির চরিত্র বদলে যাচ্ছে, জলের মধ্যে এই রাসায়নিকগুলি মিশে যাচ্ছে, তাতে আমাদের জল স্থল সর্বত্র জীববৈচিত্র্যের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি এবং সেটা নেতিমূলক ক্ষতিকারক। একই সাথে অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে যে অতিরিক্ত এই রাসায়নিকগুলি প্রয়োগ করার ফলে আমরা কিন্তু চাষে যতটা লাভবান করব বলে ভাবছি সেই লাভবান আমরা হতে পারছি না, এবং এছাড়াও তো পরিবেশগত নানান রকম সমস্যা চাষি ভাইদের জন্যও। আমরা যে বিপুল পরিমাণে সারের ব্যবহার, বিপুল পরিমাণে কীটনাশকগুলির ব্যবহার করা হচ্ছে তাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতিকারক দিকটা ধরা পড়ছে। তাহলে এর থেকে বাঁচার জায়গাটা হচ্ছে জৈব চাষ। তাহলে এই জৈব চাষ করার জন্য যে পদ্ধতিগুলি রয়েছে, অর্থাৎ পাতা সার ব্যবহার করা, কেঁচো সার ব্যবহার করা, ক্রপ রোটেশন বা যাকে আমরা বলি হচ্ছে গিয়ে যে ফসলের চক্র ব্যবহার করা, অর্থাৎ একই জমিতে আমরা বারে বারে এক ফসল চাষ করব না। তার ফলে কি হয়, যদি একই চাষ আমরা বারবার একই জমিতে করি তাহলে আমাদের মিনারেল নিউট্রিয়েন্ট ডিপ্লিশন হয়ে যায়, অর্থাৎ একই গাছ একই ধরনের তার খনিজগুলো মাটি থেকে তুলে ফেলে এবং জমির একটা বন্ধত্ব সৃষ্টি হয়, এবং তার সাথে এই বিপুল পরিমাণে মানে খনিজ কেমিক্যালগুলি ব্যবহার করার ফলে আমাদের মানে নুনের আবরণ বেড়ে যাওয়ার ফলে মাটির যে অম্ল ক্ষারত্বের ব্যালেন্স সেটাও নষ্ট হয়ে যায়। তাহলে এর থেকে এই যে আমাদের জৈব চাষের কথাটা আমরা বারবার করে বলছি, এই জৈব চাষটা কেন ভালো, না এর মধ্যে যেহেতু আমরা ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করছি না, পরিবেশের জন্যও ভালো, মানুষের স্বাস্থ্যের পক্ষেও ভালো, এবং যে চাষি ভাইরা চাষের এত সন্নিকটে কাজ করছেন তাদের জন্যেও ভালো। কিন্তু এই অজৈব চাষ তো সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। জৈব চাষে আমরা যদি মনে করি কালকেই আমরা একটা বিরাট রূপান্তর ঘটিয়ে ফেলতে পারবো তা কিন্তু নয়। আমাদের এই জৈব চাষটাকে ধাপে ধাপে সময় নিয়ে করতে হয়, এবং এর জন্যেও কিন্তু উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণের প্রয়োজন আছে। অনেক সময়তেই আমরা এমন সময় পাতা সার ব্যবহার করে ফেলি, এমন সময় কেঁচো সার ব্যবহার করে ফেলি, বা এমন এমন জমিতে এমন এমন সার ব্যবহার করছি যেটা হয়তো জমির উর্বরতাকে না বাড়িয়ে জমির ক্ষতি করছে। তাহলে শুধুমাত্র জৈব পদার্থ ব্যবহার করে যে চাষটা করে ফেললো তা কিন্তু নয়, আমায় কিন্তু জানতে হবে আমার জমির চরিত্র, আমার জমির উচ্চতা, কি ধরনের চাষ আমি করতে চাইছি, সেই সমস্তগুলো সম্পর্কে একটু উন্নত প্রশিক্ষণ প্রযুক্তি যদি আমাদের না থাকে বা সেই জ্ঞানটা না থাকে তাহলে কিন্তু জৈব চাষ লিমিটেড হয়ে যায় বা জমি চাষের প্রোডাকশনটা কম হয়ে যায়, এবং এটা একটা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতি। আগেই বলেছি যে কোনো জিনিসে সফলতা লাভ হতে গেলে এই জৈব চাষে ব্যুৎপত্তি লাভ করতে গেলেও কিন্তু বেশ কিছুটা সময় লাগে। এটা এমন নয় যে আজকে আমি এই কৃষি পথটা পরিবর্তন করে কালকে করলাম এবং একেবারে পদ্ধতিগুলো শিখে ফেললাম এবং প্রচুর লাভ করলাম, এটার মধ্যেও কিন্তু একটু ভুল ত্রুটির মধ্যে আমাদের এগোতে হয়। সেই ধৈর্যটা মানুষ অনেক সময় রাখতে পারেন না, হয়তো এক দু বছর জৈব চাষের প্রোডাকশনটা কম পাওয়ার ফলে তারা আবার অজৈব চাষে ফিরে যান, কিন্তু ধৈর্যটা যদি রাখা যায় এবং নিয়মকানুন যেগুলোকে বলা হচ্ছে সেগুলোকে যদি করা যায় তাহলে জৈব চাষ কিন্তু আগামী দিনে কৃষির ভবিষ্যৎ। এই যে আমরা স্মার্ট এগ্রিকালচারের কথা বলি, উন্নত বিশ্বের দেশগুলো করছে, তারাও কিন্তু ধাপে ধাপে এই জৈব চাষের দিকে এগিয়ে যাচ্ছে। এবং জৈব চাষের জন্য এই যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা নাইট্রোজেন জমিতে না হয় লেগিউম ধর্মী গাছ লাগালাম, ডাল শস্য উদ্ভিদ করলাম, তার ফলে আমাদের মাঠের মধ্যে নাইট্রোজেন এগুলোকে দিতে পারলাম, কিন্তু আমি পটাশ পাবো কোথা থেকে, সেটা আমি সহজে দেবো কী করে? পটাশ সহজে পাওয়ার জন্য কিন্তু কলা গাছের কাঁদি বা কলা গাছের পাতা, কলা গাছের কাণ্ড কুচি কুচি করে কেটে মাটির মধ্যে মিশিয়ে দিলেই কিন্তু তাতে বিপুল পরিমাণে সময়ে আমরা পটাশিয়াম ইত্যাদিগুলো পেতে থাকবো। তাহলে আমাদের এই কোন জায়গা থেকে আমাদেরই, মানে এটাকে বলা হয় যে ফার্ম বেসড আমাদের হচ্ছে রিসোর্সেস, আমাদের ক্ষেত খামারের পাশেই এই জমির সারের জিনিসপত্র কিন্তু আমাদের রয়েছে, কিন্তু কোথায় ব্যবহার করব, কোন জায়গায় ব্যবহার করব, এই জিনিসটা আমাদের জানতে হবে। আরেকটা হচ্ছে যেটা আমরা করি না অনেক সময়, সেটা হচ্ছে মাটির টেস্টিংটা করার দরকার। মাটির পরীক্ষাটা না করলে আমি কিন্তু জানতে পারবো না যে আমার মাটির চরিত্রটা কেমন এবং তার কোন কোন খনিজ প্রয়োজনটা রয়েছে। আমি যদি প্রয়োজনটা বুঝে যাই, জেনে যাই, তারপরে আমি অর্গানিক চাষটাকে এগিয়ে নিয়ে যাই বা জৈব চাষটা করি, তাহলে কিন্তু আমার সাফল্য লাভের হারটা অনেক বেশি। আর কি বলি যে ভবিষ্যতের দিকে তাকালে কিন্তু সারা পৃথিবী জুড়ে এই জৈব চাষ নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। আমাদের ভারতবর্ষে, ভারতবর্ষের বাইরেও জৈব চাষকে আপন করে নিয়েছেন এবং বহু চাষি পরিবার রয়েছেন বা চাষা চাষিরা রয়েছেন যারা এর উপরে কাজ করছেন এবং আমাদের দেখিয়ে দিচ্ছেন প্রযুক্তি ব্যবহার করে যে কিভাবে জৈব চাষকে ছড়িয়ে দেওয়া যায়।
0: শুনলেন জৈব চাষ, এ বিষয়ে বললেন ডক্টর সৈকত কুমার বসু। জানিয়ে দিই আপনাদের কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পূর্বাভাসে জানানো হয়েছে উপহিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারির বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উপহিমালয়ে সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে উপহিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত 7-11 সেন্টিমিটার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার এক বা দুটি স্থানে দমকা হাওয়া 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টায় ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া প্রবলভাবে বইবার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: এই বিষয়ে বলছেন লিভার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় রায়।
4: অনির্বাণের অফিসে প্রতি বছরের মতো এবারও হেলথ চেক আপ হল। তাতে ইউএসজি রিপোর্ট দেখে অনির্বাণ খানিকটা মুষড়ে পড়ল। বাড়িতে মা জিজ্ঞেস করল, কি এমন রিপোর্ট যাতে অনির্বাণ এত চিন্তান্বিত? উত্তর এলো, গ্রেড 2 ফ্যাটি লিভার। একটা আইটি কোম্পানিতে চাকরি করে অনির্বাণ, এখনও সপ্তাহে 3 দিন ওয়ার্ক ফ্রম হোম, আর বাকি 3 দিন অফিস যেতে হয়। কিন্তু অফিসে বসেই কাজ। অনির্বাণ কিন্তু কোনো নেশা করে না, কিন্তু খেতে একটু ভালোবাসে। বাড়িতে থাকলে অনলাইন ফুড অর্ডার করে, আর রোজ রাতে ডিনারের পর কিন্তু একটা মিষ্টি চাই। কি হলো, অনির্বাণের সঙ্গে হয়তো আপনারা অনেকেই নিজেদের মিল খুঁজে পাচ্ছেন। আজকাল ফ্যাটি লিভার ডিজিজ বা লিভারে চর্বি জমা মহামারীর আকার ধারণ করেছে, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড সিয়াটোটিক লিভার ডিজিজ বা MASLD বলি। প্রাথমিকভাবে এই রোগের কিন্তু কোনো উপসর্গ থাকে না, তবে কখনো কখনো ক্লান্তি বা অবসন্নতা এবং পেটের উপরের ডান দিকে অস্বস্তি বা ব্যথা অনুভূত হতে পারে। শারীরিক পরীক্ষার সময় লিভার বড় হওয়া বা হেপাটোমেগালি শনাক্ত করা হয়। এখন জেনে নেওয়া জরুরি এই রোগের কারণগুলি কী কী। বিভিন্ন কারণে ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। ওবেসিটি বা স্থূলতা, বিশেষ করে পেটের স্থূলতা, লিভারে চর্বি জমতে সাহায্য করে। এছাড়া ইনসুলিন রেজিস্ট্যান্স এমন একটি অবস্থা যেখানে আমাদের দেহের কোষগুলি ইনসুলিনের প্রতি সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয় এবং তার ফলে লিভারে চর্বি জমে। এছাড়া টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিও বিপাকীয় অস্বাভাবিকতার কারণে ফ্যাটি লিভার ডিজিজ

0: হওয়ার ঝুঁকি বেশি হয়। রক্তে ট্রাইগ্লিসারাইড কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি থাকে তাতেও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়া হাই ব্লাড প্রেশার এবং থাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। এর সাথে মনে রাখতে হবে, উচ্চমাত্রায় অ্যালকোহল গ্রহণ করলে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয় এবং অ্যালকোহল গ্রহণ যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু অ্যালকোহলিক সিরোসিস পর্যন্ত হতে পারে। এবং সবথেকে জরুরি, কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু লিভারে ফ্যাট জমতে পারে, যেমন অনেক দিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। সুতরাং উপযুক্ত সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা করা অত্যন্ত জরুরি, কারণ এই রোগের যদি উপযুক্ত সময়ে রোগ নির্ণয় না হয় তাহলে কিন্তু এই রোগ অগ্রগতি হয়ে সিরোসিস এবং লিভার ক্যান্সার ধারণ করতে পারে। রোগ নির্ণয়ের উপায়গুলির মধ্যে অত্যন্ত জরুরি হলো আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এই রোগ নির্ণয় এবং রোগের মাত্রা নির্ণয় করা। এছাড়া LFT বা লিভার ফাংশন টেস্টের মাধ্যমে লিভারের ক্ষতিসাধন পরিমাপ করা হয় এবং ফাইব্রোস্ক্যানের মাধ্যমে লিভারের ফ্যাট এবং ফাইব্রোসিসের পরিমাপ করা হয়। এই রোগের বিভিন্ন চিকিৎসা কিন্তু বর্তমান। সাধারণভাবে দেখা গেছে লাইফস্টাইল পরিবর্তন, যেমন ওজন কমানো, নিয়মিত ব্যায়াম, কায়িক পরিশ্রম এবং খাদ্য তালিকাগত পরিবর্তন, বিশেষ করে চিনি বা স্যাচুরেটেড ফ্যাট কমানো এবং অ্যালকোহল সেবন থেকে বন্ধ করলেই কিন্তু আমরা ফ্যাটি লিভার থেকে মুক্ত পেতে পারি। এছাড়া ডায়াবেটিস, কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড আধিক্য থাকলে সেইগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু নিয়মিত ওষুধ খেতে হবে। এছাড়া ফ্যাটি লিভারের অগ্রগতি বা উন্নতির পরিমাপের জন্য নির্দিষ্ট সময় অন্তর কিন্তু USG, LFT বা ফাইব্রোস্ক্যান করতে হবে। সুতরাং ফ্যাটি লিভার মানেই কিন্তু আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, এর সঠিক কারণ অনুসন্ধান এবং চিকিৎসার মাধ্যমে কিন্তু এই রোগ থেকে দূরে থাকা সম্ভব।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লিভারের চর্বি জমা, বললেন লিভার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় রায়।

0: কোনো কোনো সকালের আলো একটু বেশি নরম হয়, বিশেষত সকাল যদি বৃষ্টি ভেজা হয়, শ্রাবণ সকাল। আর সেই সকালে নরম মনে আপনা আপনি যেন প্রার্থনা উঠে আসে, আসতো মা সাতকা মায়া, তমসো মা জ্যোতির কামায়া, মৃত্যুর মা অমৃতাঙ্গা মায়া। আজকের এই বিশেষ দিনে আমাদের প্রার্থনা, অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর অভিমুখে, মৃত্যু থেকে অমৃতের পথে। আমাদের প্রত্যেকের জীবনে পথ চলার গুরু, তাকে আমরা প্রণাম জানাই। প্রতিদিন অনলসভাবে প্রায় শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠান আমাদের জীবন পাঠ দিয়ে চলেছে, আকাশবাণী। আকাশবাণী আমাদের জীবন গুরু। প্রণাম আকাশবাণীকে।
1: প্রণাম আপনাদের। চিরন্তন হোক, শুভ হোক এই পথ চলা।
0: 29শে জুলাই।
1: হ্যাঁ, আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। সমগ্র বিশ্বে বাঘের সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর 29শে জুলাই এই দিবস পালন করা হয়। 2010 সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত সম্মেলনে এই দিবসের সূচনা হয়। এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হল বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা ও বাঘের সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং বাঘ সম্পর্কে থাকা ভুল

0: ধারণা ও ভয় দূর করা। প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবস পালন করা হয়। বাঘ ভারতের জাতীয় পশু। সারা বিশ্বের সকল দেশের মধ্যে ভারতেই বাঘের সংখ্যা সবচেয়ে বেশি, তাই এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: আজ 29শে জুলাই ভিনসেন্ট ভ্যান গঘের প্রয়াণ দিবস। মাত্র 37 বছরে জীবনাবসান হয়েছিল এই প্রবাদ প্রতিম শিল্পীর। 1890 সালে 27শে জুলাই তিনি নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করতে গিয়ে জখম হয়েছিলেন। 29শে জুলাই আজকের দিনে তার মৃত্যু হয়। 1700 ছবি এঁকেছিলেন তিনি, অথচ তার জীবনকালে একটিমাত্র ছবি বিক্রি হয়েছিল। আজ কোটি কোটি টাকা তার ছবির দাম। তিনি আজও এক বিস্ময়। তার জীবন কাহিনী নিয়ে লেখা উপন্যাস অনুদিত হয়েছে পৃথিবীর নানা ভাষায়। সিনেমা হয়েছে তার জীবন এবং আঁকা ছবি নিয়ে। তার রক্তাক্ত হৃদয়ের কথা ধরে রেখেছে ভাইকে লেখা লেটার টু থিও। এটি যে কোনো মরমী মানুষের অবশ্য পাঠ্য এক মর্মস্পর্শী বই। আজ ভ্যান গঘের প্রয়াণ দিবস।
0: আজ 29শে জুলাই 2026 স্বনামধন্য চিকিৎসক ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত খ্যাতনামা বিজ্ঞান প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স তথা IACS এর সার্ধ শতবর্ষপূর্তি। এই উপলক্ষে এখন শুনুন দুই বিশিষ্ট ব্যক্তির বার্তা।
2: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স 29শে জুলাই 2026 এই প্রতিষ্ঠান পূর্ণ করছে সার্ধ শতবর্ষ। এই উপলক্ষে বার্তা দিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট অধ্যাপক শেখর মান্ডে।
3: আজকের দিনে কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ সায়েন্স, যা খুব নাম করা বৈজ্ঞানিক সংস্থান, তাদের 150 বছর পুরো হচ্ছে। আমরা সবাই অনেক গর্বিত। আপনারা সবাই নিশ্চয় জানেন 1876-এ ডক্টর মহেন্দ্রলাল সরকার, উনি এই সংস্থান স্থাপিত করেছিলেন। ডক্টর সরকার নিজে রামকৃষ্ণ পরমহংসের ডাক্তার ছিলেন। এই সংস্থানে ভারতের নাম করা বৈজ্ঞানিক কাজ করেছিলেন, জেসি বসু, মেঘনাথ সাহা, সিভি রামন ইত্যাদি, এরাই সবাই এখানে কাজ করেছিলেন। সিভি রামন নিজের রামন ইফেক্ট যা ডিসকভারি করেছিলেন এই সংস্থান থেকেই 28 ফেব্রুয়ারি 1928-এ করেছিলেন। 150 বছর হওয়ার জন্য আমরা সবাই অনেক গর্বিত। ধন্যবাদ।
2: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের 150 বছর পূর্তি উপলক্ষে আমাদের কিছু কথা জানালেন এই প্রতিষ্ঠানের সিনিয়র প্রফেসর স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সেস এবং ডিন অধ্যাপক ইন্দ্র দাশগুপ্ত।
4: এই প্রাচীন বিজ্ঞান প্রতিষ্ঠানটির ইতিহাসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ প্রাক স্বাধীনতা। 1876 সালে 210 বউবাজার স্ট্রিটে এই গবেষণা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন স্বনামধন্য চিকিৎসক মহেন্দ্রলাল সরকার। মহেন্দ্রলাল মনে করতেন দেশকে উন্নত হতে হলে সাধারণ মানুষকেও বিজ্ঞান মনস্ক হতে হবে। তাই ISS এর সূচনায় সাধারণ মানুষের জন্য বিজ্ঞান ভিত্তিক বক্তৃতার আয়োজন করা হয়। এই বক্তৃতা দিতেন সেই সময়কার বিখ্যাত বিজ্ঞানী এবং শিক্ষকরা, যাদের মধ্যে অন্যতম ছিলেন জগদীশচন্দ্র বসু, ফাদার লাফো, আশুতোষ মুখার্জি, নীলরতন সরকার প্রমুখরা। তবে বিজ্ঞান গবেষণা পূর্ণমাত্রায় শুরু হয় 1907 সালে, যখন সিভি রামন ISCS-এ গবেষণার জন্য যোগ দেন। এরপর তো আমাদের সকলেরই জানা 1928 সালে রামন এফেক্ট আবিষ্কৃত হয় এবং তার জন্য 1930 সালে সিভি রামন নোবেল প্রাইজ পান। এই সময়।

0: যে বিজ্ঞানীরা আইএসএস এ কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন কে এস কৃষ্ণান, মেঘনাথ সাহা, কেদারেশ্বর ব্যানার্জি প্রমুখরা। এবার আমরা আসব স্বাধীনতার ঠিক পরবর্তী পর্যায়ে। এই সময় মেঘনাথ সাহা অধিকর্তা হিসেবে আইএসএসকে পরিচালনা করেন। আইএসএস 210 বৌবাজার স্ট্রিট থেকে স্থানান্তরিত হয় যাদবপুরে এবং সালটা ছিল 1951। মেঘনাথ সাহার নেতৃত্বে গবেষণার পরিধি বাড়ে, পদার্থবিজ্ঞান ছাড়া বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কাজকর্ম শুরু হয়। এই সময়কার উল্লেখযোগ্য বিজ্ঞানীরা হলেন শান্তিরঞ্জন পালিত, প্রিয়দারঞ্জন রায়, ফণীন্দ্রচন্দ্র দত্ত, অমল কুমার রায়চৌধুরী, সাধন বসু, মিহির চৌধুরী, উষারঞ্জন ঘটক, অশোক কুমার বড়ুয়া প্রমুখরা। এবার আসব আজকের আইএসএসে। আইএসএস এখন ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্বশাসিত গবেষণা কেন্দ্র। 2018 সালে আইএসএস ডিমড টু বি ইউনিভার্সিটিতে উন্নত হয়েছে। আইএসএসের গবেষণার পরিধি অনেকটা বেড়েছে এবং বর্তমানে আইএসএসে 7টি বিভাগ রয়েছে, যেখানে গবেষণা ছাড়া বিএসএমএস, এমএস ইন্টিগ্রেটেড পিএইচডি, পিএইচডি পঠন পাঠন হয়। কেন্দ্রীয় সরকারের সহায়তায় খুব শীঘ্রই বারুইপুরের আইএসএসের নতুন ক্যাম্পাস, যার নামকরণ হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ট্রেনিং, গড়ে উঠতে চলেছে, যা ভবিষ্যতের বিকশিত ভারতের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে।
1: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের সার্ধশত বর্ষপূর্তি, এই উপলক্ষে আমরা শুনলাম দুজন বিশিষ্ট মানুষের বার্তা, অধ্যাপক শেখর মান্ডে এবং অধ্যাপক ইন্দ্র দাশগুপ্ত।
2: আজ 29 জুলাই শুনলাম আজকের দিন। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 1-1.5 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার কোথাও কোথাও। সংশ্লিষ্ট এলাকার মানুষজনকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন প্রাত্যহিকেতে প্রতিদিনের মতো দেশ ও বন্দনা।

0: শুনলেন দেশবন্ধনা। গানটি সম্প্রচারে বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।
1: ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: বারবার কি চোখ চলে যাচ্ছে আকাশের দিকে, সে তো দেরি আছে এখনো। সকালের আলোয় তিনি ঢাকা পড়ে থাকেন, তার মায়া সূর্যাস্তের পরে আসবো সেই মায়ায়, তাই তো? তবে তার আগে জানিয়ে দিই, আমরা তো এই মাসটা একদম শেষ ধাপে এসে পৌঁছেছি, আগস্ট মাসের চিঠি লেখার বিষয় নিঃস্বার্থ লড়াই। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস উজ্জ্বল হয়ে আছে অগণিত মানুষের আত্মত্যাগ।

0: লাগে আত্মবলিদানের কাহিনীতে। তাঁদের সেই নিঃস্বার্থ সংগ্রামে একমাত্র ধ্যান জ্ঞান ছিল দেশের মুক্তি, পরাধীনতা শৃঙ্খল ছিন্ন করা, বিদেশি শক্তির কবল থেকে রাজনৈতিক স্বাধীনতা। আমরা পেয়েছি 1947 সালের 15ই আগস্ট। লড়াই তাই বলে শেষ হয়ে যায়নি, সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লড়াই জারি আছে আজও। শুধু নিজের আখের গোছানো নয়, বিদ্বেষ, বিভাজন, অন্ধবিশ্বাসের হাত থেকে মুক্তির জন্য আমাদের আশেপাশের অনেক মানুষ এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই। অতীত বর্তমান মিলিয়ে এমনই সব নিঃস্বার্থ লড়াইয়ের কাহিনী উঠে আসুক আপনাদের চিঠিতে আগস্ট মাসের প্রথম পক্ষ জুড়ে। আমাদের চিঠি লেখার জন্য দুটো মাধ্যম, ইমেল এবং ঠিকানা, সে তো আপনারা জানেন। তবু আরেকবার,
1: আমাদের ইমেল আইডি chithijhapi.air@gmail.com, chithijhanpi.air@gmail.com।
0: আর হাতে লেখা চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এবার চলে যাব এপক্ষে চিঠিতে, চাঁদের মায়ায়।

প্রথম চিঠি লিখছেন কস্তুরী বন্দ্যোপাধ্যায় ঠাকুরপুকুর থেকে। ওয়াল্টার ডেইলার মেয়ার দেখেছেন চাঁদের রানী হেঁটে চলেছেন তার রূপুলি জুতো পায়ে দিয়ে। তার ছটায় গাছ, গাছের ফল, বাড়ির জানালা, জলের মাছ, এমনকি ছোট নদীটিও রূপুলি আলোয় ঝলমল করছে। ফসল ক্ষেতের ইঁদুরটিও এই রূপুলি মায়ার বাইরে যেতে পারেনি। তার ছোট্ট পায়ে পড়েছে রূপুলি ছটা, আর ছোট্ট চোখ দুটো ঝলমল করে উঠছে রূপুলি আলোয়। কবিতাটি পড়তে পড়তে চাঁদের মায়ায় পড়ে কখন বেরিয়ে এসেছিলাম বাইরের উঠোনে। আমাদের কোডারমার বাড়ির ফুলে ভরা বাগান চাঁদের আলোয় এক অদ্ভুত সুন্দর মায়াবী রূপ নিয়েছে। পিছনে এক সারি বড় গাছ, তাদের ছায়া পড়েছে সামনের জমিতে। হালকা হাওয়ায় গাছের ডালপালাগুলোর মৃদু দোলায় মনে হলো যেন কেউ ওখানে অপেক্ষারত। পাঁচিলের ওপারে জঙ্গলে ঘেরা পাহাড়, খিড়কির দরজায় কে যেন টোকা দিল। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চললাম সেদিকে। হঠাৎ কে যেন মনের মধ্যে বলে উঠল, দ্য নাইট ইজ চিলি বাট নট ডার্ক। সম্বিত ফিরে পেলাম, এ তো কোলরিজ। কোলরিজের ক্রিস্টাবেল কবিতার কথা। ক্রিস্টাবেল জঙ্গলের পথে এগিয়ে চলেছে, মাথার ওপর পূর্ণ চাঁদ কিন্তু অনুজ্জ্বল। এই অলৌকিক পরিবেশে ক্রিস্টাবেল চলেছেন মনোপথে। গা ছমছম করে উঠল। আমি ফিরে এলাম আমার ঘরে। জোছনার মায়ায় তখন আমি আচ্ছন্ন। কে যেন গিয়ে চলেছে, শুনি ওই রুনুঝুনু পায়ে পায়ে নুপুর ধ্বনি, চকিত পথে বনে বনে। লিখেছেন কস্তুরী বন্দ্যোপাধ্যায় ঠাকুরপুকুর থেকে।

জ্যোৎস্না এখন বড় উজ্জ্বল নয়, বড় মধুর, একটু অন্ধকার মাখা, পৃথিবীর স্বপ্নময় আবরণের মতো। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসের এই কয়েকটি লাইন মনে করিয়ে দিয়েছেন কানাইলাল জানা, ব্রহ্মপুর, কলকাতা 96 থেকে। প্রেসিডেন্সি জেলে গোপাল হালদারের ছিল কবিতা রাত। জানালার ধারে বসে দেখছেন অগ্রহায়ণের পূর্ণিমা, লাল আর গোল সোনার থালার মতো এখনো এই পূর্ণিমা চাঁদ সবে সূর্যাস্তে সমুদ্র থেকে উঠে আসছে। বহু প্রতিবেশীকে ফাঁকি দিয়ে আর বহু প্রতিবেশিনীর তীব্র দৃষ্টি সহ্য করে যেমন দেখতে হয় কোনো সুন্দর মুখ, তেমনিভাবে এক এক ঝলক দেখে নিচ্ছি এই পূর্ণিমার সদ্য উদিত চাঁদকে। চাঁদকে নিয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস বিভোর। দেহুলাও একদিন গাঙ্গুড়ির জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে দেখেছিল অসংখ্য অশ্বত্থ বট। হায়, চাঁদের মায়ায় ডুবে গেছি অতি শৈশবে, যেদিন দিদির হাত ধরে যাই হরিপুরের রাস পূর্ণিমায়। 5 কিলোমিটার রাস্তা হাঁটছি আর নয়াঞ্জলির ফর্সা জলে আমাদের সঙ্গে হেঁটে চলেছে পূর্ণিমার পূর্ণ চাঁদ। চাঁদের আলোয় নতুন পাটের আঁশ থেকে দড়ি কাটত বয়স্কা পিসি ঘণ্টার পর ঘণ্টা। শীতকালে ভরা পূর্ণিমায় কত না কানামাছি খেলেছি ধানের গাধার আড়ালে। রাতে চাঁদের আলোয় মুখ ধুতে গিয়ে ঘাটের চাতালে হাত দিয়ে ধরেছি নিরীহ বেলে, চিংড়ি, পুঁটি মাছ। আজও শীতকালে আকরিগঞ্জের মানুষ চাঁদের আলোয় পদ্মার ফর্সা জলে, ছাঁকনি জালে কত রকমের যে মাছ ধরেন মহানন্দে। আমাদের এলাকায় 10 কাঠার একটি অগভীর পুকুর কেটে শুরু হয় চিংড়ি চাষ। 2 পরী 3 পাণ্ডব, সকলে বামন। শপথ নিয়ে দিনের বেলা পিছু লাগা থেকে রেহাই পেতে তারা পুকুরটি কেটেছিল রাতে চাঁদের আলোয়। ফাল্গুনী পূর্ণিমায় শুরু আর শেষ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে। জ্যোৎস্না রাতে পুকুর কাটে 2 পরী 3 পাণ্ডব। কানাইলাল জানা, ব্রহ্মপুর, কলকাতা 700।

পরের চিঠি লিখেছেন শাশ্বতী নন্দী, থার্ড স্ট্রিট, মডার্ন পার্ক, সন্তোষপুর, কলকাতা থেকে। প্রিয় প্রাত্যহিকী, আজ তোমাদের শোনাব রূপালী চাঁদের মায়ায় ফিরে পাওয়া আমার এক অসমাপ্ত স্বপ্নের কাহিনী। সেদিন রাতের ট্রেনে চেপে রওনা দিয়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। গুরু পূর্ণিমা তিথি, বানভাসি জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর। অজান্তে গিয়ে উঠলাম আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। মাত্র একটি লাইন, তারপরই থেমে গেলাম। না, এই গান গাইব না। পুরনো অভিমান, মৃন্ময়ীদের কাছে শিখতে চেয়েছিলাম গানটি, শেখার নিয়নি। বলেছিলেন এই গান গাইতে হলে আরও একটু

0: বড় হতে হয়, ঠোঁট ফুলিয়ে ক্লাসিক সেরামি। মিউজিক রুম থেকে বেরিয়ে এসেছিলাম, তারপর থেকে ইচ্ছে করেই গানটিকে এড়িয়ে গিয়েছি। কিন্তু আশ্চর্য, ট্রেনের প্রায় নিস্তব্ধ কামরায় এখন সেই সুরটা ভেসে বেড়াচ্ছে কিভাবে? চারপাশে সবাই ঘুমিয়ে, তবে কে গাইছে? হঠাৎ দেখি এক বয়স্কা মহিলা আমার সিটের পাশে এসে নিঃশব্দে বসে পড়লেন। তার কণ্ঠে ভেসে এলো, আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মোরে। আমি স্তব্ধ, এ যে মৃন্ময়ী দি, এখানে কিভাবে? উনি চোখের ইশারায় বললেন, গলা মেলাও। আমিও স্বপ্ন ঘুরে যেন গিয়ে চললাম। সুর একটু কম লাগলেই মৃন্ময়ীদি শিখিয়ে দিচ্ছেন, কোমল স্বর এসে যাচ্ছে কেন, শুদ্ধ স্বর বসবে। একসময় মৃদু হেসে বললেন, এবার একা গাও দেখি। অবলীলায় পুরো গানটি গিয়ে ফেললাম। তার মুখে এবারে গভীর তৃপ্তি। ব্যাস, এবার আমার দায়িত্ব শেষ। শোনো মেয়ে, যেদিন তুমি গানটি শিখতে চেয়েছিলে সেদিন ছিল তোমার খেলাঘর সাজানোর বেলা, কিন্তু এখন তোমার জীবন সাজানোর বেলা। এখন এ গানের প্রতিটি শব্দ তোমার নিজের হয়ে উঠবে। এবার তো মিটল অভিমান। ঠিক তখনই কারো ডাকে ঘুম ভেঙে গেল, দিদি স্টেশন এসে গেছে, উঠে পড়ুন। চোখ খুলে দেখি কামরা প্রায় ফাঁকা, সহযাত্রীরা সবাই নামার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আমার মৃন্ময়ীটি কোথায়? জানলার বাইরে তাকিয়ে দেখি পূর্ণিমার চাঁদটি তার মায়া মায়া দৃষ্টি ছড়িয়ে হাসছে আর আমায় বলছে, গুরু পূর্ণিমায় এক অপার্থিব সম্পদ লাভ করলে তোমার গুরুমার কাছে। বিড়বিড় করে বললাম, তাহলে যে আমাকেও গুরুদক্ষিণা দিতে হবে। এখন থেকে তাই প্রতি পূর্ণিমায় আমি গাই ওই গান, আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মোরে। লিখেছেন শাশ্বতী নন্দী, থার্ড স্ট্রিট মডার্ন পার্ক, সন্তোষপুর, কলকাতা থেকে।
1: গুরু পূর্ণিমায় গুরু দক্ষিণা।

0: চাঁদের মায়ায় মায়া ছড়িয়েছেন এবার সমীর সরকার শেওড়াফুলি হুগলি থেকে। সূর্য এবং চাঁদ আমাদের সবচেয়ে পরিচিত জ্যোতিষ্ক। সূর্য আমাদের দিনের আলোর উৎস, একটি জ্বলন্ত নক্ষত্র। অন্যদিকে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ যা রাতে আলো দেয়। এরা আমাদের রূপকথায় পরম আত্মীয়, তাই মামা ডাকার চল আছে। ছেলেবেলায় চাঁদ মামার নামে আদর করে খাওয়া আর ঘুম পাড়ানো মা বা পরিবারের সদস্যদের কাছে সে রেওয়াজ আজও রয়েছে। এখনও শোনা যায় মা তার সন্তানকে বলাচ্ছেন, কে বকেছে খোকাবাবুকে, কে বলেছে যাতা, খোকন সোনা চাঁদের কণা পদ্মকলির পাতা। কোজাগরি পূর্ণিমা রাতে স্বয়ং দেবী কমলা বিনীত ভক্তের সন্ধানে এ ধরাধামে নেমে আসেন, এ কথা লোকগাথায় রয়েছে। অনুসন্ধানী মনে বন্ধু দুলালকে সঙ্গে নিয়ে এক কোজাগরি পূর্ণিমা রাতে চারিদিকে তাল নারকেল খেজুর নানান গাছ দিয়ে ঘেরা সেদিনের অঘোরনাথ মাঠে গিয়ে আকাশের দিকে চেয়ে অবাক হয়ে গেলাম। চারিদিকে অরণ্যের মায়ায় যেন একটি রূপোর নৌকা ভাসছে। সঙ্গে সঙ্গে বুঝলাম ওটা জ্যোৎস্না মাখা একটা মেঘের টুকরো ছাড়া আর কিচ্ছু নয়। নির্মেঘ আকাশে অনাবিল জ্যোৎস্না উঠেছে, মনে হচ্ছে পৃথিবীর ভেতর থেকে একটা আলো ফুটে বেরোচ্ছে। অন্ধকারে জোনাকির গা থেকে যেমন আলো বেরোয়, আশ্চর্য লাগে যে রোদ দিনে পৃথিবী পুড়িয়ে দিচ্ছিল, তাই চাঁদের গায়ে ধাক্কা লেগে জ্যোৎস্নায় রূপায়িত হয়েছে। নির্জন এক বিরাট প্রান্তরে আমরা দুজন দাঁড়িয়ে আছি। সেদিন নৌকায় আসা দেবী লক্ষ্মী দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু সেদিনই চাঁদের মায়ায় পড়ে গিয়েছে। তাই তো ভ্রমণ প্রিয়া সুমন, তাজমহল কিংবা সমুদ্র, পাহাড় বা ঘন অরণ্য, যেখানেই যাবার ইচ্ছে হয় চন্দ্রাহত হওয়ার ক্ষণ নির্ধারণ করেই পরিকল্পনা হয়। অসমের এক জ্যোৎস্না রাতে দেখেছিলাম গভীর অরণ্যে শাখা পল্লবের ফাঁক দিয়ে টুকরো টুকরো মায়াবী চাঁদের আলো। আকাশের বুকে কে যেন আলো আর কালোর জাফরি টাঙিয়ে দিয়েছে। অভূতপূর্ব সে দৃশ্য দেখে মনে মনে বেজে ওঠে চরণ। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে হারিয়ে গেছি সেই পথ, কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। সোমেশ সরকার, এপি আঠলেন, শেওড়াফুলি, হুগলি থেকে।
1: পরের চিঠি, বনানী বিশ্বাস লিখছেন কালিকাপুর কলকাতা থেকে। চাঁদের মায়া, প্রিয় মায়াবী প্রাত্যহিকী, চাঁদনি রাতের মায়ায় শহর থেকে গ্রামে, গ্রাম থেকে নদী তীরে, কখনো সমুদ্র তটে, আবার কখনো পাহাড়ে, বনে, জঙ্গলে, ঝর্ণায় আলোকের ঝর্ণাধারা মন ভরে উপলব্ধি করেছি, আর ওই উপলব্ধি করতে ছুটে বেরিয়েছি। তার প্রেমে তাকে নতুন করে নব নব রূপে পাবার আশায় শহরে বহুতলের ফাঁক দিয়ে আমার একচিলতে ব্যালকনিতে পূর্ণিমার চাঁদ এসে উঁকি দিয়ে গোটা ব্যালকনি ভরিয়ে খোঁজ নিয়ে যায়, কে জেগে আছো? ব্যস্ত শহরের ধুলো, যানবাহনের ধোঁয়া, বায়ুমণ্ডলের দূষণ ভেদ করে পূর্ণ চাঁদের এই স্বচ্ছ উজ্জ্বলতা থেকে বঞ্চিত শহরবাসী। তবু ম্লান আলোটুকু কম কিসে? টবের ছোট ছোট গাছগুলো মোমজ্যোৎস্নার নরম আলোয় অঙ্গ ভিজিয়ে ওরাও খুশি। চাঁদ প্রকৃতির ঘড়ির নিয়মে সময়ের পর্যায়ে ভিন্ন আকারে উদ্ভাসিত, শূন্য থেকে ধীরে ধীরে পূর্ণতা পেয়ে পূর্ণিমা নিশীথে সে সম্পূর্ণা। চাইলেই তাকে প্রতিদিন পূর্ণরূপে পাওয়া যায় না। অধরা মাধুরী, চাঁদ কল্পনায় শিশুর কপালে টিপ, কখনো রূপোর থালা, কখনো প্রেয়সীর প্রেমময়ী মুখখানি। তাকে নিবিড় করে পাব বলে বনজোৎস্না উপভোগে এক অভয়ারণ্যের বন বাংলোতে রাত কাটিয়েছিলাম। সে রাত ছিল পূর্ণিমা, চাঁদনি রাতে পক্ষীকুল কলকাকলিতে মুখরিত। গন্ডার, হরিণ, বাইসন প্রভৃতি বন্য প্রাণী ছোট ছোট দলে ওদের মতো করে আনন্দে আত্মহারা। দূষণমুক্ত পরিবেশে জ্যোৎস্না প্লাবিত জঙ্গলে গাছপালার মায়াবী ছায়া আলো আপছা নয়নাভিরাম অপরূপ বনজ্যোৎস্না। নীল আকাশে সাদা মেঘ যেন সোনার ভেলা। পূর্ণিমা রাতে সমুদ্র তটে চাঁদের আলোর বিপুল জলরাশি, তরঙ্গায়িত ঢেউগুলো যেন সোনার মুকুট। কাঠমান্ডু থেকে বোকরা চলেছি বাসে, পথে নামল সন্ধ্যা। রাস্তা বরাবর শ্বেত শুভ্র বরফের চাদরে মোড়া পর্বতশৃঙ্গের ওপর পূর্ণিমার পূর্ণ চন্দ্রালোক প্রতিফলিত হয়ে দ্বিগুণ শুভ্র আলোয় পাহাড়ি পথের ঝলমলে শোভা তুলনারহিত। মন চাইছে এই পথ যদি না শেষ হয়। পূর্ণিমা রাতে চাঁদের মায়াবী আলোয় শ্বেতপাথরের তাজমহল গাছমছম পরিবেশে অপরূপা। দেশের বাড়িতে বাঁশবাগানের মাথার ওপর চাঁদটা, পুকুরে টলটলে জলে ভাসমান প্রতিবিম্ব অসাধারণ। চাঁদের মায়াবী আলোর রূপ, লাবণ্য উজ্জ্বলতা, স্থানান্তরে কতই মহিমা। এক ফালি কাস্তে থেকে পূর্ণ, সবটাই অনন্য। লিখেছেন বনানী বিশ্বাস, কালিকাপুর, কলকাতা থেকে।
0: প্রিয় প্রাত্যহিকী, লিখেছেন তাপসী বটব্যাল, গোপালপুর, বাগনান জেলা, হাওড়া থেকে হাতে লেখা চিঠি। আমার ছোটবেলায় চাঁদ আমাদের আধার রাতকে আলোয় ভরিয়ে দিত। ঘরদোর, উঠোন, বিছানা সব আমার মা চাঁদের আলোয় উনুনে আঁচ দিয়ে রুটি তরকারি চা বানাতেন। মাদুর পেতে নিকোনো উঠোনে বাবা আর আমরা পাঁচ ভাই বোনে গান গল্প করতাম। তখন আমাদের গ্রামে বিদ্যুতের আলো আসেনি, অধিকাংশ দিন হ্যারিকেন লম্ফর তেল ফুরিয়ে যেত। চাঁদই তখন আমাদের আধার রাত

0: দাদা হারমোনিয়াম বাজাতো, ছোটদা তবলা বাজাতো, বাবা মন্দিরা বাজাতেন। আমাদের একজন মাস্টারমশাই সালমান আহমেদ সপরিবারে ওই দিন আমাদের বাড়ি আসতেন, আমাদের সঙ্গে গান করতেন, প্রতিবেশীরাও এসে বসতেন, মা সকলকে লুচি কুমড়োর তরকারি খাওয়াতেন, বাবা সকলের কপালে আবিরের তিলক দিয়ে পরের দিন হোলির আমন্ত্রণ জানাতেন। আমাদের গান শুনে পূর্ণিমার মায়াবী চাঁদ আলোয় উদ্ভাসিত হয়ে উঠত। তাপসী বটব্যাল, গোপালপুর, পাটনা, হাওড়া থেকে। এবার প্রথমে আবহাওয়ার খবর বলতে হবে।
1: হ্যাঁ জানি দি, আজ সারাদিন আকাশ মেঘলাই থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.7 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 76%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 4.8 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য আবহাওয়া সতর্কবার্তায় বলা হচ্ছে, আগামী 12 ঘণ্টা পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে 65 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। আর এই সম্ভাবনা প্রথমে প্রবল থাকলেও পরে ধীরে ধীরে এর উন্নতি হবে। তাই মৎস্যজীবীদের আগামী 18 ঘণ্টা পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
0: আর তো সময় নেই, প্রাত্যহিকে আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে আমরা যুগলে ছিলাম মিতালী ভট্টাচার্য আর
1: শৈলেন চক্রবর্তী।
0: এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনীতি, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি বিভাগের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে পর্যালোচনা হয়। দিল্লি সরকার লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত 2 দিনে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলেট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জিতেছেন গুলবীর সিং। বিস্তারিত খবর, লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে পুনরায় আলোচনা শুরু হবে। কর্মী, জন অভিযোগ, পেনশন সংক্রান্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি সভায় পেশ করেন। এই বিলে প্রশ্ন ফাঁসের মতন গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসাবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলা তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়েরের দিন থেকেই পরবর্তী 2 মাসের মধ্যে চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পন্ন করার উল্লেখ রয়েছে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতেই সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই বিল। একই সঙ্গে যুবদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে।
3: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of

0: all these exams gets enhanced and gets reinstated.
1: কংগ্রেসও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনের সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে সরকারের বিভিন্ন বিভাগের সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি অর্থনীতি, বাণিজ্য, শিল্প এবং প্রযুক্তি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রকের ও বিভাগগুলির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের গতি ত্বরান্বিত করার উপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দিল্লির যন্তর মন্ত্র থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসে তথ্য সংরক্ষণ করতে হবে। যেসব শিক্ষার্থীকে বিক্ষোভে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো দমনপূরণ ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। দিল্লি সরকার লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের নির্দেশিকা অনুমোদিত হয়। 2026-27 সালের বাজেটে এই প্রকল্পের জন্য 110 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে। আজ শ্রীগুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলেছে। শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আদিগুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে ধর্মপ্রাণ মানুষেরা এদিনে নিজ নিজ গুরু পূজন করে থাকেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এই তিথিকে কেন্দ্র করে গৈরিক ধ্বজের কাছে নিজেদের সমর্পণ করেন। বেলুড় মঠ, ভারত সেবাশ্রম সঙ্ঘ সহ সব মঠ আশ্রমে বিশেষ পূজার্চনা শুরু হয়েছে। সকাল থেকে অগণিত ভক্ত গুরু প্রণামের উদ্দেশ্যে মঠ মন্দিরে ভিড় জমিয়েছেন। শাস্ত্রানুযায়ী এবছর জ্যৈষ্ঠ মলমাস হওয়ায় সব তিথি এক মাস পিছিয়ে গিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে রাষ্ট্রীয় দমনপীড়নের ঘটনায় গত দুদিনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 30 এবং আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসির তথ্য মতে, পাক সেনাবাহিনী হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর উপর গুলি চালায়। এতে সোমবার 25 জন এবং মঙ্গলবার আরও 5 জন নিহত হন। গত কয়েক মাস ধরেই পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর অঞ্চলে পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। এদিকে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে যে জনরোষ গড়ে উঠেছে তা পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়েরই প্রত্যক্ষ নিদর্শন।
3: The entire Union Territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people and their administrative operation.
1: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। ওভাল অফিসে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট সামাজিক মাধ্যমে জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক দুটি ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে। পরে জেলেনস্কি ও সমাজ মাধ্যমে এই বৈঠকের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভ্যুত্থানের ফলে চার বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের নিরসনে কিভকে সাহায্য করার জন্য রিপাবলিকান প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে তেহরানে পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত পিক এক্স পাহাড়ে ইরানের কর্মসূচি নিয়ে নেতানিয়াহুর গোপন তথ্য তুলে ধরেন। ইরানে সেনাবাহিনী গতরাতে পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। গত 72 ঘণ্টায় ইরান 30টিরও বেশি ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে। সবকটি হামলায় প্রতিহত করা হয়েছে এবং ইরানে জবাবি হামলাও চালানো হয়েছে। পাশাপাশি মার্কিন ও সৌদি আরবে সেনা যৌথ হামলা চালিয়েছে ইরাকেও। এখানকার কিছু গোষ্ঠী ইরানকে সাহায্য করেছে বলে অভিযোগ। তাদের অস্ত্র ঘাঁটি ও পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিবাচক রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলেট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় তিনি রূপো জিতেছেন। এছাড়াও মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে রূপো পেয়েছেন ভারতের হরজিন্দার কৌর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা এখনও পর্যন্ত 12টি পদক জিতেছেন। এর মধ্যে রয়েছে 2টি স্বর্ণ, 2টি 7টি রূপো, 3টি ব্রোঞ্জ। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনীতি, শিল্প, বাণিজ্য ও প্রযুক্তি বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয়। দিল্লি সরকার লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত 2 দিনে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলেট হিসাবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জিতেছেন কুলবীর সিং। স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নবামী বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে ফের আলোচনা হবে। সুপ্রিম কোর্ট দেশব্যাপী ছাত্র বিক্ষোভে ধৃত 18 বছরের কম বয়সী এবং অপরাধের ইতিহাস নেই এমন শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজোর আগেই রাজ্যজুড়ে বেহাল রাস্তা সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এবার থেকে সব দপ্তরে নিয়মিত অডিটের নির্দেশও দেওয়া হয়েছে। ভেষজ গুণের কথা বিবেচনা করে রাজ্য সরকার এ রাজ্যের বিভিন্ন জায়গায় ফরেন ডাইভার্সিটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। আজ গুরু পূর্ণিমা, দেশের বিভিন্ন মঠ ও মন্দিরে এই উপলক্ষে চলছে বিশেষ পূজার্চনা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হচ্ছে ক্লাবের মাঠে। সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সূচনা হবে অনুষ্ঠানের। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে ফের আলোচনা হবে। গতকাল অনেক রাত পর্যন্ত বিলটির ওপর আলোচনা চলে। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটি সংশোধন করে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। বিলটির উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোন নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়া প্রতিটি পড়ুয়ার অধিকার। প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষেও সওয়াল করেন তিনি। অন্যদিকে বিজেপি সাংসদ মাসুরি স্বরাজ বিলটি সংশোধনের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের প্রসঙ্গটি উত্থাপন করেন। সুপ্রিম কোর্ট দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া দেশব্যাপী ছাত্র বিক্ষোভে ধৃত 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এক্ষেত্রে যাদের বিরুদ্ধে অতীত অপরাধের ইতিহাস রয়েছে তারা এই ছাড় পাবে না। যেসব শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না বলেও শীর্ষ আদালত জানায়। যদিও যেসব এফআইআর দায়ের হয়েছে সেগুলির তদন্ত চলবে। গতকাল প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। তবে পুলিশের সংগৃহীত ডিজিটাল তথ্য জনসমক্ষে আনা যাবে না। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট নিজেদের বক্তব্য জানানোর জন্য কেন্দ্র ও দিল্লি পুলিশের পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করে। এদিকে এই রায়ের পরই ধর্মতলায় পুলিশ ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় ধৃত 16 জনকে গতকাল জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। স্বাস্থ্য ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে গতকাল চলতি বছরের সর্বভারতীয় নিট পরীক্ষায় রাজ্যের সফল কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করে মুখ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গ্রহণের পাশাপাশি রাজ্যে এমবিবিএস এর আসন সংখ্যা বৃদ্ধি করা হবে।
2: এই নিট পরীক্ষা একটি জাতীয় পরীক্ষা, এটাতে অত্যন্ত কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে সফলতার শীর্ষে পৌঁছাতে হয়। আমার প্রিয় আগামী চিকিৎসকরা, তারা নিজেদের অধ্যবসায়, নিজেদের যে লুকায়িত মানব প্রতিভা, এই হিউম্যান রিসোর্সকে সুন্দরভাবে তারা এই প্রতিযোগিতার উপযোগী হিসাবে তৈরি করে সফলতা পেয়েছে।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজোর আগেই রাজ্যজুড়ে বেহাল রাস্তা সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। গতকাল নবান্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি রাজ্যের সর্বত্র খারাপ রাস্তা 10ই অক্টোবরের আগে মেরামত করার নির্দেশ দেন। এজন্য বর্ষার পরই মূলত তিনটি পূর্ত, পুরনগরোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারের আমার পাড়া আমার সমাধান কর্মসূচির ফলে যে বিপুল অর্থের লোকসান হয়েছে তার দায় বর্তমান সরকার নেবে না। প্রতিটি কাজ খতিয়ে দেখেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে। এজন্য কাজে যুক্ত ঠিকাদারদের সঙ্গে কথা বলে বিষয়টি মেটাতে জেলাশাসকদের নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে টেন্ডার ডাকার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের নিয়ে মার্চ পাস্ট করানো যাবে না বলে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। গত বছর বৃষ্টিতে ভিজে বা প্র্যাকটিসের সময় গরমে অনেক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন, তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। এবছর ওই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের বদলে কলেজ পড়ুয়াদের নিয়ে মার্চ পাস্ট করাতে হবে। এদিকে গতকালের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 16ই আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত আয়ুষ্মান ভারত দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সূচনা হবে। এখন থেকে সব দপ্তরে নিয়মিত অডিটের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল মিলন মেলায় অর্থ, সমবায়, পঞ্চায়েত এবং পুর নগরোন্নয়ন দপ্তরের অডিটরকে নিয়ে এক বৈঠকে তিনি বলেন, প্রত্যেক দপ্তরকে এই জন্য নিয়মিত ক্যালেন্ডার করে ইন্টারনাল অডিট করতে হবে। তবে আগের সরকারের মতো অভিযোগ আসা পর্যন্ত অপেক্ষা করলে চলবে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেষজ গুণের কথা বিবেচনা করে রাজ্য সরকার এরাজ্যের বিভিন্ন জায়গায় ফার্ন ডাইভার্সিটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। কলকাতার নিউ টাউন, খড়দা এবং উত্তরবঙ্গে কালিম্পংয়ে এ ধরনের পার্ক গড়ে তোলা হবে। কলকাতায় গতকাল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গবেষণা কেন্দ্রের সঙ্গে আলোচনার পর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী বলেন, চিকিৎসা ক্ষেত্রে বিশেষত ক্যান্সারের নিরাময়ে ফার্নের বিশেষ ভূমিকা রয়েছে। সেজন্যই এই প্রথম পশ্চিমবঙ্গে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষ্ণনগরে অ্যাস্ট্রো পার্ক গড়ে তোলার কথাও জানান তিনি। দুর্নীতি, তোলাবাজি, কাটমানি সহ বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্য সরকার নবান্নে 4টি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার চালু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল রাজ্য পুলিশের সদর কার্যালয় ভবানী ভবন থেকে এই পরিষেবার সূচনা করে বলেন, এখন থেকে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে সাধারণ মানুষ বিনামূল্যে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। বেলেঘাটার তৃণমূল কংগ্রেস নেতা রাজু নস্করকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। তার বিরুদ্ধে তোলাবাজি, সন্ত্রাস, মারধর সহ একাধিক অভিযোগের 6টি মামলা রয়েছে।

0: আজ তাকে শিয়ালদা আদালতে তোলা হবে। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার দাড়িপুকুর এলাকায় নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন গণধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে ওই কেন্দ্রের কর্ণধার সন্দীপন মজুমদারকে। তার বিরুদ্ধে আবাসিকের সঙ্গে দুর্ব্যবহার ও মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগও প্রকাশ্যে এসেছে। জানা গেছে, নেশার আসক্তি থেকে মুক্ত করতে পরিবারের সদস্যরা তরুণীকে ওই কেন্দ্রে ভর্তি করেছিলেন, কিন্তু সেখানে চিকিৎসার বদলে কর্ণধার সন্দীপন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। গতকাল বারাসাত আদালত ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। আজ গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজা অর্চনা চলছে। শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আদিগুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে ধর্মপ্রাণ মানুষরা এদিন নিজ নিজ গুরু পূজন করে থাকেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই তিথিকে কেন্দ্র করে গৈরিক ধ্বজের কাছে নিজেদের সমর্পণ করেন। বেলুড় মঠ, ভারত সেবাশ্রম সংঘ সহ সব মঠ আশ্রমে বিশেষ পূজা অর্চনা শুরু হয়েছে। শাস্ত্র অনুযায়ী এবছর জ্যৈষ্ঠ মল মাস হওয়ায় সব তিথি এক মাস পিছিয়ে গেছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। বর্ণ পরিচয়ের স্রষ্টা, নারী শিক্ষার প্রবর্তক, গদ্য সাহিত্যের সরলীকরণের মূল প্রবক্তা, সমাজ সংস্কারক, বাংলার নবজাগরণের পুরোধা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস রাজ্যজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হবে। এই উপলক্ষে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তি পাদদেশে কলকাতা পুরসভার পক্ষ থেকে এক বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। ব্যাঘের সংরক্ষণ, বিচরণস্থল রক্ষা করা সহ একাধিক বিষয়ে জনসচেতনতা বাড়ানোই দিনটি পালনের মূল লক্ষ্য। উল্লেখ, 2010 সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র সম্মেলনে দিনটি পালনের সূচনা হয়। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হচ্ছে। ক্লাবের মাঠে সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সূচনা হবে অনুষ্ঠানের। সেই সঙ্গে প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে। এবার বর্ষসেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পাচ্ছেন অ্যালবার্টো রড্রিগস। বর্ষসেরা ফরওয়ার্ড নির্বাচিত হয়েছেন লিস্টন কোলাসো। বছরের সেরা যুব ফুটবলারের সম্মান পাচ্ছেন সুহেল আহমেদ ভাট। প্রাক্তন ফুটবলার প্রতাপ ঘোষকে জীবনকৃতি সম্মাননা প্রদান করা হবে। একই সঙ্গে ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে ভূষিত করা হবে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মানে। এদিকে ইস্টবেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবস আগামী 1 আগস্ট পালিত হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে ফের আলোচনা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজোর আগে রাজ্যজুড়ে বেহাল রাস্তা সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। আজ গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ ও মন্দিরে এই উপলক্ষে চলছে বিশেষ পূজার্চনা। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতি সোম। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, স্টুডিও ঘড়িতে সকাল 8টা।
2: জানা অজানা,
3: জানা অজানায় কেমন আছে বাঘেরা, বলছেন ডক্টর শতাব্দী দাস।
4: আজ 29শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বিশ্ব বাঘ দিবস। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে টাইগার সামিট অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় থেকেই দিনটি পালিত হয় ব্যাঘ্র দিবস হিসেবে। বাঘেদের নিয়ে একটি বিশেষ দিন পালিত হচ্ছে, খুব আনন্দের কথা। এখন দেখা যাক কেমন আছে বাঘেরা। বাঘ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়াতেই বাঘ দিবস পালন শুরু হয়েছিল। 20শতকের শুরুতে পৃথিবীতে প্রায় 100,000 বাঘ ছিল বলে অনুমান করা হয়, কিন্তু 2000-এর দশকের শেষ দিকে বিশ্বে বন্য বাঘের সংখ্যা প্রায় 3200-র কাছাকাছি নেমে আসে। এর পরিপ্রেক্ষিতেই টাইগার সামিটে কর্মসূচি নেওয়া হয় বিশ্বে বন্য বাঘের সংখ্যা বৃদ্ধি করার। বাঘের সংখ্যা হ্রাসের মূল কারণগুলি হল বনভূমি ধ্বংস, অবৈধ শিকার, মানুষ বাঘ সংঘাত, জলবায়ু পরিবর্তন প্রভৃতি। কৃষি, নগরায়ন এবং শিল্পায়নের কারণে বাঘের বাসস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে। বাঘের চামড়া, হাড় এবং অন্যান্য অঙ্গের অবৈধ বাণিজ্য এখনও একটা বড় সমস্যা। মানুষের বসতি বনাঞ্চলের কাছে বিস্তৃত হওয়ায় বাঘের সঙ্গে মানুষের সংঘর্ষ বেড়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধি এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বিভিন্ন দেশের সরকার বাঘ সংরক্ষণের জন্য একযোগে কাজ করছে। কিছু অঞ্চলে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে বাঘের অবস্থা এখনও উদ্বেগজনক। একটু দেখে নেওয়া যাক কোন কোন দেশে বাঘ রয়েছে। বর্তমানে 13টি দেশে প্রাকৃতিক পরিবেশে বাঘ পাওয়া যায়। এর মধ্যে ভারতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের মোট বন্য বাঘের প্রায় 75%ই ভারতে বাস করে। 2022 সালের সমীক্ষা অনুযায়ী ভারতে বর্তমানে 3000-এর বেশি বাঘ রয়েছে। এদেশে বাঘের বসবাস করা উল্লেখযোগ্য সংরক্ষিত অঞ্চলগুলি হল সুন্দরবন জাতীয় উদ্যান, জিম কর্বেট জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান এবং রণথম্ভোর জাতীয় উদ্যান। ভারতে বাঘ সংরক্ষণের জন্য প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল ভারত সরকারের উদ্যোগে 1 এপ্রিল 1973 সালে। এটি ছিল বিশ্বের অন্যতম বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচি। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল বাঘের সংখ্যা বৃদ্ধি করা, বাঘের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করা, চোরা শিকার ও অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য নিয়ন্ত্রণ করা, বাঘের খাদ্য হিসেবে ব্যবহৃত হরিণ, বুনো শুকর প্রভৃতি প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা, বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। বর্তমানে বাঘ সংরক্ষণের জন্য প্রতিটি টাইগার রিজার্ভকে দুটি ভাগে বিভক্ত করা হয়, কোর এলাকা ও বাফার এলাকা। কোর এলাকা সম্পূর্ণ সংরক্ষিত অঞ্চল, বাফার এলাকায় স্থানীয় জনগণের কার্যকলাপ অনুমোদিত। এছাড়া বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়, যেমন বনরক্ষীদের সংখ্যা বৃদ্ধি, বিশেষ টহল দল গঠন, আধুনিক অস্ত্র ও নজরদারি প্রযুক্তির ব্যবহার, অবৈধ বন্যপ্রাণী ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ক্যামেরা ট্র্যাপ ও জিপিএস প্রযুক্তি ব্যবহার করে নিয়মিত বাঘ গণনা করা হয়, গ্রামবাসীদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থাও করা হয়। প্রজেক্ট টাইগারের সাফল্যের ফলে আজ দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়ে 3000 ছাড়িয়েছে। এবার আসি অন্যান্য দেশের বাঘের কথায়। রাশিয়ায় আমুর বা সাইবেরিয়ান বাঘের বাস, বিশাল সংরক্ষিত বনাঞ্চল এবং শিকার বিরোধী কঠোর আইনের কারণে এখানে বাঘের সংখ্যা বর্তমানে স্থিতিশীল। নেপালেও কঠোর বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থা ও স্থানীয় মানুষের অংশগ্রহণের মাধ্যমে গত এক দশকে বাঘের সংখ্যা প্রায় 3 গুণ বেড়েছে। থাইল্যান্ড হলো দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দো চাইনিজ বাঘের সবচেয়ে বড় আবাসস্থল, এখানেও বর্তমানে বাঘের সংখ্যা বেড়েছে। ভুটানেও বাঘের সংখ্যা বর্তমানে সন্তোষজনক। আবার এশিয়ার কয়েকটি দেশে বাঘের সংখ্যা কমছে, যেমন ইন্দোনেশিয়ায় সুমাত্রান বাঘ খুবই বিপদের মুখে রয়েছে, কারণ হলো বনাঞ্চল হ্রাস এবং চোরা শিকার। মালয়েশিয়াতেও বাসস্থান ধ্বংস ও ফাঁদ পেতে বাঘ শিকারের কারণে মায়ান বাঘ বিপদের মুখে দাঁড়িয়ে। মায়ানমারেও চোরা শিকারীদের কারণে বাঘ বিপদের সম্মুখীন। ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়াতেও বাঘ বিপন্ন অবস্থায় রয়েছে। বাঘের দীর্ঘমেয়াদী অস্তিত্ব নিশ্চিত করতে হলে চোরা শিকার রোধ, বনাঞ্চল সংরক্ষণ, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
3: কেমন আছে বাঘেরা শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর শতাব্দী দাস।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী সোহিনী ভট্টাচার্য।

0: এতক্ষণ শুনলেন নজরুল গীতির শিল্পী সোহিনী ভট্টাচার্য, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা, লাল দীঘির লাল বাজার, বলছেন চন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
1: গ্রাম কলকাতা তখন খানা ডোবা গভীর বনের আড়ালে ডুবে আছে, সুন্দরবন বিস্তৃত আজকের ঝাঁ চকচকে ধর্মতলা অবধি। এই গ্রামে তখন মৃতদের ভরসা শিয়াল আর শকুন, জীবিতদের ভরসা দারিদ্র। খাদ্যের বিচার নেই, ভালো মন্দের বোধ নেই, ধোঁয়া হচ্ছে মশা তাড়ানোর ওষুধ, তার উপর নিত্য চুরি ডাকাতি। ধীরে ধীরে ব্রিটিশদের ছায়া পড়ল গঙ্গার জলে, একটা ছোটোখাটো দুর্গও তৈরি হলো, ব্যবসা বাণিজ্য বাড়তে লাগলো, কিছু কিছু হোগলা পাতায় ছাওয়া ঘর তৈরি হলো, কিছুটা করে বন কেটে মানুষের বসবাস শুরু হলো। অবশ্য তখন লালদিঘির পাড়ে শেঠ আর বসাকদের রমরমিয়ে ব্যবসা চলছে। 1756 নবাব সিরাজদৌল্লা এলেন কলকাতা অভিযানে, গুঁড়িয়ে দিলেন ইংরেজদের তৈরি কেল্লা। কলকাতা বিজয় সেরে ফিরে যেতে না যেতেই এক বছরের ভেতর ভাগ্যের চাকা ঘুরে গেল। পলাশির প্রান্তরে সিরাজদৌল্লার পরাজয় সূচিত করল বঙ্গে এক নতুন অধ্যায়ের। রবার্ট ক্লাইভ প্রথমেই যে কাজটা করলেন সেটি হলো, সিরাজের আক্রমণের ভয়ে যে সমস্ত মানুষজন কলকাতা গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল তাদের ফেরাতে লাগলেন, কারণ প্রজা না থাকলে রাজ্য শাসন হবে কীভাবে। দ্বিতীয়ত, ক্লাইভ এখানের বসবাসকারী নেটিভদের সঙ্গে একটা যোগসূত্র তৈরি করতে উদ্যোগ নিলেন। আর সবচেয়ে দ্রুত যেটা করলেন সেটা হচ্ছে গ্রাম কলকাতাকে আস্তে আস্তে শহর কলকাতা করে তোলবার প্রয়াস নিলেন। মূলত লালদিঘিকে কেন্দ্র করেই গড়ে উঠতে লাগলো নতুন হোয়াইট টাউন। ওই লালদিঘির পাশে একটা ছোট্ট পুকুর ছিল, তারই পাড়ে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কালিকো প্রিন্টারদের কোয়ার্টার। 1776 সালে টমাস ল্যান্স কেরানিদের থাকবার জন্য 19টা পৃথক অ্যাপার্টমেন্ট তৈরি করেন রাইটার্স বিল্ডিং নাম দিয়ে। তার পাশেই ছিল পাদ্রি বেলামি সাহেবের বাড়ি, আরও একটু এগোলে কোম্পানির আস্তাবল, আস্তাবলের গায়ে লাগোয়া হাসপাতাল, আর হাসপাতালের পরেই ছিল বারুদঘর, তারপরেই গোরস্থান। এটাই হোয়াইট টাউনের শেষ সীমা। লালদিঘির পশ্চিমে দুটি রাস্তা চলে গেছে, ওল্ডকোর্ট হাউস স্ট্রিট আর কাউন্সিল হাউস স্ট্রিট, ওখানেই ছিল হলওয়েল সাহেবের বাড়ি, এখন যেখানে সেন্ট অ্যান্ড্রুজ গির্জা, তার সামনের রাস্তাটা তৈরি হয় 1771 সালে ওল্ডকোর্ট হাউস স্ট্রিট নাম দিয়ে। আর

1858 সাল নাগাদ তারই পাশের রাস্তাটার নাম হয় কাউন্সিল হাউস স্ট্রিট। সেখানে একটি বিশেষ মন্ত্রণাগৃহ ছিল যেটা 1800 সালে ভেঙে ফেলা হয়। লালদিঘির একটু উত্তর পূর্ব কোণ চেপে তৈরি লন্ডনের বিখ্যাত সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ড চার্চের অনুকরণে সেন্ট জন চার্চ। এরই পেছনে ছিল পর্তুগিজ আর আর্মেনিয়ান টোলা। ওদিকে লালদিঘির সামনে একটা রাস্তা সোজা পূর্ব দিকে চলে গেছে,

বউয়ের জন্য কিনে দেন এই বাজারটি, সেই থেকেই নাম বউবাজার। আর এই রাস্তার উপরেই লালদিঘি থেকে মাত্র কয়েক পা হাঁটলেই বিখ্যাত সেই লালবাজার। আসলে লালদিঘি আর লালবাজার এ দুটো নাম নিয়েই বিতর্কের শেষ নেই। ইতিহাস যেমন বলে যে অধুনা মেটক্যাফ হল ছিল শেঠদের বাড়ি, তাদের বাড়ির বউদের দোলের দিনের আবির খেলায় লাল হয়ে যেত দিঘির জল, তাই থেকে নাম লালদিঘি। মতান্তরে কেউ বলেন কলকাতা গ্রামের জমিদার বেহালার সাবর্ণ রায়চৌধুরীদের কাছারি বাড়ি ছিল ওখানে, তাদের বাড়ির বউরা নাকি দোলের দিন দিঘির জলে স্নান করতেন। কিন্তু সে সময় যখন যানবাহনের কোনো সামান্যতম সুবিধাও ছিল না, সে সময় বেহালা অঞ্চল থেকে সুদূর লালদিঘিতে বাড়ির বউরা এসে দোলের দিন আবির খেলে স্নান করতেন, এই যুক্তি কতটা গ্রহণযোগ্য ইতিহাস সে বিষয়ে নীরব। এই দোল পূর্ণিমায় সাবর্ণ চৌধুরীদের বিখ্যাত শ্যামরায়ের মন্দিরে দোল উৎসবে ছড়ানো হতো আবির আর ফাগ, কাছেই বসত মেলা আর বাজার, তাই থেকে নাম লালবাজার। মতান্তরে অনেকগুলি তথ্য আছে। লালদিঘির কাছে শেঠদের বাড়ির ঠাকুর রাধাকৃষ্ণের নামে দুটো বাজারও আছে। একটু উত্তর দিকে গেলে রাধাবাজার, দোল উৎসবের মাতন সেখানেও ছিল। লালদিঘির উল্টো দিকে মিশন রোতে একটি খুব পুরনো চার্চ ছিল, ওল্ড কোর্ট মিশন চার্চ। সিরাজের আক্রমণে সেটিও গুঁড়িয়ে যায়। গির্জার টকটকে লাল রঙের ছায়া পড়ত দিঘির জলে, সেই থেকে নাকি লালদিঘি ও লালবাজার। এখন শোনা যায় ইংরেজ কোম্পানির প্রথম কেল্লার রঙও ছিল লাল, সেই লালের ছায়া পড়ত ওই জলে। কলকাতাবিদ শ্রীপান্ত লিখেছেন ইতিহাসে অনুল্লেখিত তৃতীয় জন যার নাম পালকিওয়ালা, সোয়ারি সাহেবরা ছিলেন ওদের কাছে লাল মানুষ বা রাঙা মানুষ, সুতরাং তারা যখন লাল তখন তাদের হাট কি কখনো নীলবাজার হয়? আবার শেষোক্ত মত জানা যায় যে কলকাতার এক বাসিন্দা লালমোহন বসাক নাকি ওই দিঘির খনন করিয়েছিলেন, তাই তার নামে দিঘি আর বাজার। নামের উৎপত্তি যাই হোক, লালবাজার সে সময় সবচেয়ে ব্যস্ত অঞ্চল ছিল। এই লালবাজারেই গড়ে উঠেছিল কলকাতার প্রথম জেলখানা মেয়র্স কোর্ট, হেড কনস্টেবল মাইকেল গ্রেসের লালবাজার, কলকাতার প্রথম লাল পাগড়ি, শালটা 1785। এই লালবাজারের পুলিশ হেডকোয়ার্টার গড়ে ওঠার আগে একটু তাকিয়ে দেখা যাক অতীতে। 6 ফেব্রুয়ারি 1704 পুরনো কেল্লায় ইংরেজদের একটি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হলো যে এই গ্রামটিতে, মানে কলকাতা গ্রামটিতে, চুরি ডাকাতি বন্ধ করার জন্য একটি দল গঠন করা হবে। একজন হেড পিয়নের অধীনে থাকবে 45 জন পিয়ন, 2 জন সুবেদার ও 20 জন গোয়ালা। এক বছরের ভেতরে হেড পিয়নের পদ বদলে হলো কোতোয়াল, আর পিয়নরা হলেন পাইক, যারা বল্লম হাতে সশস্ত্র থাকবে। 1720 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি র্যালফ শেডলনকে কলকাতার প্রথম জমিদার হিসেবে নিয়োগ করেন। এই জমিদারের কাজ ছিল নগর ও ফৌজদারি দুটি বিভাগেরই দেখভাল করা। পরবর্তীতে স্থানীয় মানুষদের মধ্যে থেকে ডেপুটি জমিদার নিয়োগ করা হয়। প্রথম ব্ল্যাক জমিদার হলেন নন্দরাম সেন ও দ্বিতীয়জন গোবিন্দরাম মিত্র। পরবর্তীতে 3 জন দেওয়ান পদে সৃষ্টি করা হয়। একজন রাস্তার ও পুকুরগুলির দেখভাল করবে, অন্যজন খাজনা আদায় করবে, তৃতীয়জন পুলিশের কাজ দেখবে। 1720তে জমিদারদের কাছারি নগর পুলিশি ব্যবস্থা সহ উঠে এলো নটন বিল্ডিংয়ে, অধুনা টোবাকো হাউস, 23 নম্বর লালবাজার স্ট্রিটে। রবার্ট ক্লাইভের অধরা কাজ শেষ করতে উদ্যোগী হলেন পরবর্তী স্যার ওয়ারেন হেস্টিংস। এই ওয়ারেন হেস্টিংসের বিশিষ্ট বন্ধু ছিলেন জন পামার নামের এক বিশিষ্ট ধনী ইংরাজ, কিন্তু অপরিমিত জীবনযাপনে তার আর্থিক সংকটের সময় বন্ধু ওয়ারেন হেস্টিংস কিনে নেন তার বাড়িটি, এবং স্থায়ীভাবে সেই বাড়িটিতেই গড়ে ওঠে পুলিশের হেডকোয়ার্টার। এই বাড়িটি আদতে ছিল জন প্রিন্সেপের, তিনি চার্লস ক্রোমেলিন নামে এক ব্যবসায়ীকে সেটি বিক্রি করে দেন। ক্রোমেলিনও চার্লস ওয়েটসনকে বাড়িটি বিক্রি করেন, সেখান থেকে বাড়িটির মালিক হন জন পামার। 1785 সালে সেই লালবাজারে প্রথম হেড কনস্টেবল হয়ে আসেন মাইকেল গ্রেস। শ্রীপান্থর বিবরণে জানা যায় গ্রেস সাহেবের লালবাজারে যে কলকাতার পুলিশ হেডকোয়ার্টার্স, তার লোকসংখ্যা ছিল 4 লক্ষের ওপর, কিন্তু লাল পাগড়ি ছিল মাত্র 4 জন, মাইকেল ফ্ল্যাডিন, টমাস সিমসন ও জন রোপ। এরা কনস্টেবল, গ্রেস ছিলেন হেড কনস্টেবল, তাঁদের ওপরওয়ালা হলেন কলকাতার শেরিফ। পামারের বাড়ির উল্টো দিকেই ছিল সাবেক কয়েদখানা, লম্বায় 100 ফুট আর চওড়ায় 40 ফুট একখানা বাড়ি। ভিতরে ছিল পুকুর, কয়েদিরা সেখানেই কাপড় কাস্ত স্নান করত। গরমের দিনে পুকুরের ধারে সাহেব কয়েদিরা নিজেদের খরচায় সারি সারি ছাউনি তুলত। লালবাজারের কয়েদখানায় একটা অসুবিধে ছিল, মেয়ে আর পুরুষের জন্য এখানে কোনো স্বতন্ত্র ব্যবস্থা ছিল না। 1783 সালে বেঙ্গল গেজেটের বিখ্যাত সম্পাদক জেমস অগাস্টাস হিকিকেও এই কয়েদখানায় বন্দি জীবনযাপন করতে হয়েছে।
এছাড়া আরও দুটি কয়েদখানা ছিল তখনকার কলকাতায়।

0: একটি উত্তর কলকাতায় হরিণবাড়ি, আর দ্বিতীয়টি বিরজি কয়েদ, এখন যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল। 1856 সালের 1 নভেম্বর চিফ ম্যাজিস্ট্রেট এস ওয়াওচপ হলেন কলকাতার প্রথম পুলিশ কমিশনার। তার আগে যারা ছিলেন তারা সব সুপারিনটেনডেন্ট, তারও আগে হেড কনস্টেবল। লালবাজারের এই অঞ্চলটি কলকাতার অতীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাসগুলোকে বুকে আঁকড়ে ধরে আছে। ভাবা যায় এই লালবাজারেই 1780 সালে গড়ে ওঠে কলকাতার সবচেয়ে সেরা ট্যাভার্ন লন্ডন ট্যাভার্ন। অনেকে এটাকে হারমোনিক ট্যাভার্নও বলতো। তৎকালীন কলকাতার সবচেয়ে এলিট মানুষেরা এখানে আসতেন, মজলিস হতো, এমনকি স্বয়ং মিসেস ওয়ারেন হেস্টিংস সেখানকার একজন প্যাট্রন ছিলেন। 1785 সালের জানুয়ারি মাসে এই লন্ডন ট্যাভার্নেই স্যার ওয়ারেন হেস্টিংসকে তার বিদায়কালীন অ্যাড্রেস অফ থ্যাঙ্কস প্রদান করেন সেকালের কলকাতার মহামান্য নাগরিকেরা। পরতে পরতে ইতিহাসের সাক্ষী, আজও তার সমহিমায় দৃপ্ত।
1: শুনলেন কথিকা লাল দীঘির লাল বাজার, বললেন চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

স্টুডিও ঘড়িতে ঠিক সকাল 8:30। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠানে শুনবেন বাঁশি, শিল্পী শক্তিপদ নাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। বাঁশি রাগ মঙ্গল ভৈরব।

0: মঙ্গল ভৈরব রাগে শুনলেন বাঁশি, বাজিয়েছেন শক্তিপদ নাগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি আপাতত এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: দিদি, চাকরি পেয়ে গেছি।
2: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
1: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
1: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
2: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
1: কিন্তু দিদি,
2: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
1: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুরু হচ্ছে বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান গানে গানে, প্রথম পর্ব। আর শুনবেন অমর গীতি ছবির গান। প্রথম গানটির শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

1983 সালে মুক্তি পেয়েছিল এই ছবি অমরকৃতি। সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। প্রথম গানটি শুনেছি রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে, পরের গানটিও শিল্পী তিনি রামকুমার চট্টোপাধ্যায়, অমরকৃতি ছবির গান।

শুনছেন অমর গীতি ছবির গান। পরের গানটি দ্বৈত কণ্ঠে রামকুমার চট্টোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়।

0: গানে গানে প্রথম পর্ব এই পর্যন্ত। অমর কীর্তি ছবির গান শুনলেন।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com।
0: এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের ভবিষ্যৎ কর্মপন্থা খতিয়ে দেখেছেন। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে ফের আলোচনা হবে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত দুদিনে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি চালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও বেশ কয়েকজন। আজ গুরু পূর্ণিমা, দেশের বিভিন্ন মঠ ও মন্দিরে চলছে বিশেষ পূজার্চনা। প্রধানমন্ত্রী এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75, ওড়িশাতেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জিতেছেন গুলবীর সিং, শুভেচ্ছা রাষ্ট্রপতির। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন। গতকালের এই বৈঠকে প্রধানমন্ত্রী দপ্তরের কাজকর্মের পাশাপাশি অর্থ, বাণিজ্য ও

0: শিল্প এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা পর্যালোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গৃহীত উদ্যোগ আরও ত্বরান্বিত করার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়। শ্রী মোদী বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের মধ্যে সমন্বয় বাড়িয়ে তোলার উপর জোর দিয়েছেন। নাগরিক কেন্দ্রিক প্রশাসনের উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের কেন্দ্রবিন্দুতে একমাত্র দেশের জনগণই থাকবে। যে কোনো সিদ্ধান্ত এবং নীতি সাধারণ মানুষের স্বার্থ ও আশা আকাঙ্ক্ষা পূরণে গ্রহণ করতে হবে। পরিকাঠামো ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগের কথা জানিয়ে শ্রী মোদী দেশীয় প্রযুক্তির বিকাশে সমান গুরুত্ব আরোপ করতে বলেন। তিনি বলেন, জ্বালানি ক্ষেত্রের নিরাপত্তা, দেশের সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নাগরিক কল্যাণের সঙ্গে সম্পর্কযুক্ত। উদ্ভাবন ও দক্ষতা বৃদ্ধির মধ্যে দিয়ে জ্বালানি ক্ষেত্রে দেশ অবশ্যই আত্মনির্ভরতা অর্জন করবে বলে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেছেন। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে ফের আলোচনা হবে। গতকাল অনেক রাত পর্যন্ত বিলটির ওপর আলোচনা চলে। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির সংশোধন করে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলা তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোন নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: প্রশ্নপত্র ফাঁস এবং নিট সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিভিন্ন মামলা দ্রুত শুনানির লক্ষ্যে পাটনা হাইকোর্ট, পাটনা, লক্ষ্মীসরাই এবং পূর্ণিয়ায় ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করেছে। এজন্য বিচারকও নিয়োগ করা হয়েছে। গৌরব সিংকে পাটনায়, সীমা ভারতীয়াকে লক্ষ্মীসরাইতে এবং ঠাকুর আমান কুমারকে পূর্ণিয়ার প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হাইকোর্ট সূত্রে জানা গেছে, এই আদালতগুলি 2024 পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী আইনের অধীনে দায়ের হওয়া মামলার শুনানি গ্রহণ করবে। চার্জশিট পেশ করার পর 3 মাসের মধ্যে শুনানি শেষ করার লক্ষ্যে প্রতিদিন বসবে আদালত। এজন্য আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করার জন্য হাইকোর্ট রাজ্য সরকারকে একটি প্রস্তাব পাঠিয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের রপ্তানির পরিমাণ রেকর্ড 863.1 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, পণ্য সামগ্রী রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 441.8 বিলিয়ন ডলারে। অন্যদিকে পরিষেবা ক্ষেত্রে রপ্তানির পরিমাণ বেড়ে হয়েছে 421.3 বিলিয়ন মার্কিন ডলার। লোকসভায় গতকাল কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সফল রূপায়ণ রপ্তানির ক্ষেত্রে দেখা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ওমান ও ইএফটিএ গোষ্ঠীভুক্ত দেশগুলিতে এর ফলে সুযোগ বেড়েছে রপ্তানির। দিল্লি সরকার দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের নির্দেশিকা অনুমোদিত হয়েছে। 2026-27 সালের বাজেটে এই প্রকল্পের জন্য 110 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের রাষ্ট্রীয় দমনপীড়নের ঘটনায় গত 2 দিনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 30, আহত আরও অনেকে। স্থানীয় সংগঠন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি জেএসির তথ্য মতে, পাক সেনাবাহিনী হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর ওপর নির্বিচারে গুলি চালায়। এতে গত সোমবার 25 জন এবং গতকাল আরও 5 জন প্রাণ হারান। গত কয়েক মাস ধরেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের ওই অঞ্চলে পাকিস্তান কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ওভাল অফিসে এই রুদ্ধতার বৈঠক হয়। প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক দুটি ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনী গতরাতে পশ্চিম এশিয়া মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। গত 72 ঘণ্টায় ইরান 30টিরও বেশি ড্রোন হামলার চেষ্টা করেছে বলে তারা জানিয়েছে। সবকটি হামলায় প্রতিহত করা হয়েছে এবং ইরানে পাল্টা আক্রমণ চালানো হয়েছে। পাশাপাশি মার্কিন ও সৌদি আরবের সেনা যৌথ হামলা চালিয়েছে ইরাকেও। এখানকার কিছু গোষ্ঠী ইরানকে সাহায্য করছে বলে অভিযোগ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কেবল জ্ঞানদানই নয়, একজন গুরু তাঁর শিষ্যদের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করেন এবং মহৎ চিন্তা ও সৎ মূল্যবোধের মাধ্যমে তাদের গড়ে তোলেন। প্রধানমন্ত্রী নাগরিকদের আহ্বান জানান যেন তারা গুরুর আদর্শকে নিজেদের জীবনের শক্তির উৎস হিসেবে গ্রহণ করেন। শ্রী শাহ সামাজিক মাধ্যমের এক বার্তায় সেই সব গুরুদের শ্রদ্ধা নিবেদন করেছেন যারা জ্ঞান প্রদানের পাশাপাশি চরিত্র গঠন এবং সমাজ ও দেশের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলেছেন। বিজেপি সমাজ সংস্কারক ও ভক্তি আন্দোলনের সাধক গুরু রবিদাসের 650তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি ও 7 মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করছে। আজ সন্ধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাণসীর শ্রী গোবর্ধনপুর সন্ত রবিদাসের জন্মস্থানে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। আগামী বছর 20 ফেব্রুয়ারি পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে। ভেষজ গুণের কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় ফরেন ডাইভার্সিটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। কলকাতার নিউ টাউন, উত্তর চব্বিশ পরগনার খড়দা এবং উত্তরবঙ্গের কালিম্পংয়ে এ ধরনের পার্ক গড়ে তোলা হবে। কলকাতায় গতকাল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গবেষণা কেন্দ্রের সঙ্গে আলোচনার পর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী একথা জানান। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। গতকাল শিবসাগর জেলায় আরও 7 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে অতিরিক্ত আরও 5 লক্ষ টাকা করে দেওয়া হবে।

0: রাজ্যের 8 জেলায় আজ স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে গোটা দেশেই আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। কিছু কিছু রাজ্যে অতিভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় রূপো জিতেছেন তিনি। এছাড়াও প্রতিযোগিতায় মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে রূপো পেয়েছেন ভারতের হরজিন্দর কৌর। বিশ্ব ক্রীড়া মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করার জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ক্রীড়াবিদদের এই অবিস্মরণীয় কৃতিত্বে দেশবাসী গর্বিত। গুলবীর ও হরজিন্দরের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন রাষ্ট্রপতি। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা এখনও পর্যন্ত 12টি পদক জিতেছেন। এর মধ্যে রয়েছে 2টি সোনা, 7টি রূপো ও 3টি ব্রোঞ্জ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের ভবিষ্যৎ কর্মপন্থা খতিয়ে দেখেছেন। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে ফের আলোচনা হবে। আজ গুরু পূর্ণিমা, প্রধানমন্ত্রী এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। জলপাইগুড়ি থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। শ্রাবণ মাস চললেও সেভাবে বৃষ্টি না হওয়ার ফলে গরমে নাজেহাল মানুষজন। জলপাইগুড়ির গৌড়ীয় মঠ থেকে রথ এসে প্রাচীন যোগমায়া কালী মন্দিরে অবস্থান করে। সেই উপলক্ষে কালীবাড়ির দুধারে ছোটোখাটো মেলা বসে। প্রতি বছরের মতো মহাসাড়ম্বরে রথযাত্রা উল্টো রথ নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হলো। রথযাত্রা উল্টোরথের পরে শুরু হয়েছে গুরু পূর্ণিমার আয়োজন। গত রবিবার প্রধানমন্ত্রীর 136তম মন কি বাত শুনতে জলপাইগুড়ির প্রতিটি ওয়ার্ডে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। প্রধানমন্ত্রী বৃষ্টির জল সঞ্চয়ের পাশাপাশি মন কি বাতে লোকশিল্পীদের উৎসাহিত করেছেন। আগামী দিনে যাতে পৃথিবীতে পানীয় জলের সংকট তৈরি না হয়, সেই কারণে বৃষ্টির জল সঞ্চয় করার বিষয়ে সচেতনতা তৈরি করেছেন প্রধানমন্ত্রী। নতুন জাতীয় শিক্ষানীতির সমর্থনে তিস্তাপাড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে জাতীয় শিক্ষার উন্নতিকল্পে কাজ করে চলা এভিআরএসের 11তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার জলপাইগুড়ি আর্ট কমপ্লেক্সের সভাগৃহে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের বিজেপি বিধায়ক অনন্ত দেব অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ট্যাঙ্কার চালকদের নিয়ে জলপাইগুড়ি জেলার নিউ জলপাইগুড়িতে ট্রাফিক গার্ডের পথ নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। পথ দুর্ঘটনা রোধে চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ পথ নিরাপত্তা সচেতনতা শিবিরের আয়োজন করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ড। উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ। উত্তরবঙ্গের আবহাওয়ায় সহজেই কোকো চাষ সম্ভব বলে জানিয়েছেন জলপাইগুড়ির মহিতনগরের ICARএর বিজ্ঞানীরা। তারা বলেন, কলা গাছের হালকা ছায়াতে উঠোনে বা টবেও কোকো গাছ ভালোভাবে বেড়ে ওঠে। 20 টাকার চারা রোপণ করে নিয়মিত পরিচর্যা করলে প্রায় 3 বছর পর গাছে ফল আসে। সেই ফলের বীজ প্রক্রিয়াজাত করেই তৈরি হয় চকলেটের মূল উপাদান। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জর্দা নদীর তীরে জলপেশে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভক্তদের ঢল নেমেছে। গতকাল থেকেই ভোরবেলা মানুষের ভিড় উপচে পড়ে। শিবের মাথায় জল ঢালা ও পুজো দেওয়ার জন্য বৃষ্টির মধ্যেও ভক্তদের আসার বিরাম নেই। সারা শ্রাবণ জুড়েই জলপেশে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। ডাক পরিষেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে উত্তরবঙ্গে প্রথমবারের মতো একটি পোস্ট অফিসে চালু করা হয়েছে অত্যাধুনিক ডিজিটাল কিওস্ক মেশিন। গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয়। এতদিন পর্যন্ত সাধারণ মানুষকে চিঠি, পার্সেল বা অন্যান্য ডাক সামগ্রী পাঠানোর জন্য পোস্ট অফিসের কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে বুকিং করতে হতো। নতুন ডিজিটাল কিওস্ক চালু হওয়ার ফলে মসৃণ পরিষেবা মিলবে বলে আশা করা হচ্ছে। জলপাইগুড়ি জেলার বিখ্যাত কালোনুনিয়া চাল GI ট্যাগ পেয়েছে। কালোনুনিয়া খরিফ অর্থাৎ আমন মরশুমে উৎপাদন করা হয়। জুন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই চাষ চলে। কেজি প্রতি 100 থেকে 120 টাকা দরে এই চাল বিক্রি হয়। GI ট্যাগের পর ব্যাপক হারে জেলায় কালোনুনিয়ার চাষ বেড়েছে বলে কৃষকরা জানিয়েছেন। তারা আরও বলেন, GI ট্যাগ পাওয়ার পর এই চালের চাহিদা অনেকটাই বেড়েছে। রামশাহী কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা বলেন, এই চালের চাষ কৃষকদের কাছে অতিরিক্ত আয়ের উৎস হয়ে উঠেছে। রামশাহী কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী বিপ্লব সরকার কালো নুনিয়া ধানকে উত্তরবঙ্গের প্রাকৃতিক কৃষির

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এই পর্বে প্রথমে শুনবেন বিট নন ছবির গান। প্রথম গানটি শিল্পী সোমলতা আচার্য চৌধুরী।

গানে গানে দ্বিতীয় পর্বে এখন শুনছেন বিটনুন ছবির গান। পরের গানটির শিল্পী রূপঙ্কর বাগচী।

গানে গানে দ্বিতীয় পর্বে এবার শুনবেন অপরাজিতা তুমি ছবির গান, শিল্পী শ্রেয়া ঘোষাল।

অপরাজিতা তুমি ছবির গানের সঙ্গে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

এই গানে সাপমোচন ছবির গান সে তো বটে, আলাদা করে আর তার উল্লেখ করতে হয় না জানি। এই গানে যারা দেখেছেন ছবিখানি মনে করতে পারবেন উত্তম কুমারের অসাধারণ অভিনয় তো বটেই, কিন্তু ছবির এই গানের প্রতিটা মুহূর্তের যদি আমরা বলি দ্য শো স্টেলার, তাহলে অবশ্যই পাহাড়ি সান্যাল। দৃষ্টিহীন এক চরিত্রে তার অভিনয়ে এবং শুধুমাত্র কানে শুনছেন গানখানি, যে গান তিনি চান না শুনতে, যে কণ্ঠ গান গাক তিনি চান না শুনতে, একজন অভিভাবক হিসেবে তার স্নেহ, তার আতঙ্ক, তার ভালোবাসা, তার ভয়, তার দুশ্চিন্তা যেভাবে সমস্ত স্ক্রিন জুড়ে ছিল, সত্যি আর কারো দিকে সেখানে চোখ পড়ে না। বাংলা ছবিতে এভাবেই বাড়ি বাড়ি আমরা পেয়েছি কখনো কমল মিত্র, কখনো পাহাড়ি সান্যাল, কখনো শেখর বাবু, এবং মায়েদের ভূমিকায় কখনো ছায়া দেবী, কখনো সন্ধ্যা দেবী। আমরা তাদেরকে এমনভাবে পেয়েছি যে সত্যি কোনো কোনো সময় ছবির সেই ঝাঁচকচকে নায়ক নায়িকা যারা রয়েছেন সেই অর্থে তাদের দিকে যেন চোখ যায় না, চোখ চলে যায় এই মানুষগুলোর দিকে। এই মুহূর্তে আমরা এই সময়টায় দাঁড়িয়ে বিগত বেশ কয়েক দশক জুড়ে বাঙালি জীবনেও একান্নবর্তী পরিবার থেকে খানিকটা শিফট হয়ে গিয়েছে সেই থাকার যে বলা যায় পরিবেশ, সেই জায়গায় দাঁড়িয়ে যখন নিউক্লিয়ার ফ্যামিলির যুগের রমরমা, তৎসত্ত্বেও কিন্তু আমরা পরিবারে অভিভাবকদের গুরুত্ব, বাবা মায়েদের যে প্রয়োজন, তাদের গুরুত্ব, তাদের ভালোবাসা ছাতার মতন মাথার উপরে থাকা অস্বীকার করতে পারি না। বাঙালি কালচার সেটা নয়ই তো, সেই কারণেই বাংলা ছবিতে বাড়ি বাড়ি কিন্তু ফিরে ফিরে আসেন এই অভিভাবকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে। আমরা নায়ক নায়িকাদের কথা বলি যারা ছবিতে একেবারে সামনে মুখ্য ভূমিকায় যারা অভিনয় করছেন, আমরা পরিচালকদের নিয়ে কথা বলি। আমরা সে ছবির গান যদি খুব হিট করে থাকে তবে গায়ক গায়িকাদের নিয়েও কথা বলে থাকি, কিন্তু অভিভাবক হয়ে বাঙালিয়ানাকে যারা বাড়ি বাড়ি রূপলি পর্দায় নিয়ে এসেছেন তাদের কথা কতবারই বার বলি। পার্শ্বচরিত্র হিসেবে, চরিত্রাভিনেতা হিসেবে রয়ে গিয়েছেন যে মানুষেরা, তাদের মধ্যে অবশ্যই পাহাড়ি সান্যালের কথা বললাম, আসবেন এমন বহু মানুষ, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, কমল মিত্র, শেখর চ্যাটার্জি অথবা ছায়াদেবীরা বাড়ি বাড়ি ফিরে ফিরে আসবেন, আমাদের স্মরণ করাবেন যে শুধুমাত্র বাংলা ছবি নয়, বাংলা পরিবারের যে মূল ভিত্তি, অভিভাবকদের যে জায়গা, তাকে কিন্তু তারা রূপলি পর্দায় নিয়ে এসেছেন বারেবার। আগেও ছিল, এখনও আছে। আমরা কিছু বছরের মধ্যেই পরপর দুখানি ছবি পেয়েছি, বেলা শেষে এবং বেলা শুরু। যাদেরকে সেখানে অভিভাবকের ভূমিকায় দেখেছি তারা আজ আর নেই বটে, কিন্তু তাদের অভিনয়ও আমাদের সমৃদ্ধ করবে আজীবন। আমরা আজ আসুন না, যেহেতু দিনটা বুধবার এবং দশটা থেকে এগারোটা বাংলা ছবি আর গান নিয়ে কথা হয়, বাংলা ছবি নিয়ে কথা হয়, বাংলা ছবির সঙ্গে জড়িয়ে থাকা গুণীজনেদের নিয়ে কথা হয়, তখন আজকের দিনে আসুন আমরা কথা বলি তাদের নিয়ে, বাংলা ছবির যে দিকটায় আমরা সেভাবে তাকাই না,

অভিভাবকের চরিত্রে মাথায় ছাতা ধরার মতন করেই কিন্তু তারা রয়ে গিয়েছেন, বরাবর আমাদের স্মৃতিতে থেকে যাবেন। তেমনি চরিত্র, তেমনি অভিনেতা অভিনেত্রী, তাদের নিয়ে আজকের গল্প হোক, গান হোক। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার।

ಸಗದ ಸಮಿ ಸರ ಮಿ ಸರ ಮಿ

স্বপ্নচন ছবিরই আরও একখানি গান শোনালাম। আসলে পাহাড়ি সান্যালের যদি আমরা কোরিওগ্রাফের দিকে তাকাই, তার অভিনীত যে সকল ছবি বা চরিত্রের দিকে তাকাই, তাহলে অবশ্য অবশ্যই স্বপ্নচনের কথা উঠে আসে বারেবার। ভারী ছেলেবেলায় বাবাকে হারিয়েছিলেন মাত্র 10 বছর বয়সে, এবং তারপর তার বড়দাদা তাকে একেবারে সন্তান স্নেহে মানুষ করে তোলেন, বড় করে তোলেন। হয়তোবা ছেলেবেলার সেই স্মৃতি তার মনে এতটাই উজ্জ্বল হয়ে থাকবে যে যখন তিনি স্বপ্নচন ছবিতে উত্তম কুমারের বড় দাদার চরিত্রে অভিনয় করার সুযোগ পেলেন, ছেলেবেলার সেই স্নেহমাখা বড় দাদার হয়তোবা সেই স্মৃতি তিনি একেবারেই নিয়ে এলেন পর্দায়, যে কারণে এমন এক স্নেহময় দাদা হিসেবে তাকে আমরা পেলাম যে সর্বক্ষণ ভাবে তার ভাইটির যাতে কোনো ক্ষতি না হয়ে যায়। আবার সেই পাহাড়ি সান্যালকে আমরা যখন দেয়ানিয়াতে দেখি, দেয়ানিয়াতে আলাদা করে অবশ্যই আমাদের আসতেই হবে, যেখানে তিনি যেখানে উত্তম কুমারের বাবা হিসেবে রয়েছেন তার কথায় আসতেই হবে, কমল মিত্রের কথায়। কিন্তু আমাদের দেয়ানিয়ার অন্য দিকটাতেও কিন্তু তাকানো প্রয়োজন, যেখানে তনুজার মামা হিসেবে অর্থাৎ ছবির নায়িকা যিনি তার মামার চরিত্রে অভিনয় করছেন পাহাড়ি সান্যাল। ধনাঢ্য ব্যক্তি, একেবারে বাঙালিয়ানায় মোরা, কিন্তু কোথাও বিন্দুমাত্র গর্ব নেই, এমন মানুষ সত্যি কিন্তু সে সময় নেহাত দুর্লভ ছিলেন না।

আভিজাত্য, সেই স্নেহার্ততা এবং বাঙালিয়ানার মিশেল নিয়ে পাহাড়ি সান্যাল অবশ্যই দেয়ানিয়ায় যেমন আলাদা করে প্রত্যেক চরিত্রের কথা উল্লেখ করতে হয়, প্রত্যেকে উজ্জ্বল, একইভাবে সেই ছবিতে উজ্জ্বল পাহাড়ি সান্যালও। এভাবেই বাড়ি বাড়ি কখনো বাবা, কখনো মামা, কখনো বড় দাদা হিসেবে বাংলা ছবির প্রয়োজনে অভিভাবকদের যে জায়গা, তা আমাদের সামনে এত সুন্দর করে তুলে ধরেছেন পাহাড়ি সান্যাল। আমাদের স্মরণ করতেই হয় তাকে সশ্রদ্ধ চিত্তে।

বাংলা ছায়াছবির গান গানের ভেলায় বুধবারের গানের ভেলায় শুনি তো বটেই, আর একই সঙ্গে কিন্তু এই গানের ভেলায় আমরা বাংলা ছবির সঙ্গে যারা সম্পৃক্ত যে সকল গুণীজনেরা তাঁদের কথা বলি, তাঁদের কথা আলোচনা করি, নস্টালজিয়ায় ভাসিত বটেই। আজ বাংলা ছবিতে জুড়িয়ে থাকা, মাথায় ছাতার মতন আশ্রয় দিয়ে যে সকল অভিভাবকেরা বাড়ি বাড়ি এসেছেন স্ক্রিনে ছবির পর্দায়, যারা এসেছেন, যারা হাসিয়েছেন, যারা মাতিয়েছেন, যারা কাঁদিয়েছেনও বটে, তাদের কথা হচ্ছে। বাবা মা, মামা, জেঠু, বিভিন্ন গুরুজনেদের চরিত্রে যাদের আমরা বাড়ি বাড়ি পেয়েছি, কমল মিত্র, শেখর চ্যাটার্জি, ছবি বিশ্বাস বা পাহাড়ি সান্যাল, অথবা তুলসীবাবু হন, অথবা ছায়াদেবী, সন্ধ্যারানী, বাড়ি বাড়ি তাদেরকে আমরা অভিভাবকদের ভূমিকায় পেয়েছি। এবং বাঙালিয়ানার মোড়কে মোড়ে তারা কি অনবদ্য কিছু চরিত্র আমাদের উপহার দিয়েছেন, সেসব কথা হচ্ছে। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার, জানি আপনারাও

0: বুঝছেন, রেডিও সেটের অপর প্রান্তে 0333231342 এই নম্বরে কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি না আপনার বোধহয় বক্তব্য তেমন কিছু নেই। আসলে আমাদের বহু শ্রোতা বন্ধু রয়েছেন যারা নিরন্তর ফোন করে যান, কিন্তু তাদের ওই সবিনয় নিবেদনে তাদের প্রায়শই চিঠি পাই, ইমেল পাই, যে জানি না কোন জাদুতে এই লাইনখানি লাগে না। সুতরাং যদি একান্তই কিছু বলার না থাকে, দয়া করে ফোন ডায়াল করে ফোনকে বিজি রাখবেন না প্লিজ। অনেকে আছেন যাদের বলার অনেক কিছু রয়েছে। নমস্কার,
1: হ্যাঁ সুপ্রভাত, শর্মিষ্ঠা দি, আমি স্নেহাশিস দা, লক্ষণ রাস্তায় হাওড়া ময়দান থেকে বলছি।
0: সুপ্রভাত, বলুন।
1: আপনি আজকে এমন একটা বিষয়ে উপস্থাপন করছেন, সত্যি এটা ভাববারই একটা বিষয়। আমি দুটো ছায়াছবির কথা বলবো। আমার প্রথম যে ছায়াছবিটার কথা মনে পড়ে সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা। এবং এই ছায়াছবিতে সন্তু মুখোপাধ্যায় এবং সুমিত্রা মুখোপাধ্যায়ের মানে ক্যারেক্টারটা সত্যি সেটা মানে বলার মতো নয়। এত সুন্দর ভাবে তারা দেবশ্রী রায় এবং তাপস পালকে গাইড করেছেন। তাপস পালের কথা যদি ধরি, মানে মা তো মারা গেছেন এবং বাবা থেকেও নেই, সেই অবস্থা থেকে তাকে গানের জগতে আবার নিয়ে আসার চেষ্টা করা, তার যে জীবনটাকে সেটেল করা, তাদের যে ভূমিকা, তাপস পাল দেবশ্রীর কথা এই ছায়াছবিটা বললে মুখের সামনে ভেসে ওঠে। কিন্তু এনাদের অভিনয় বা এই ছায়াছবিতে এদের ভূমিকাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এই ছায়াছবির গানগুলো কিন্তু খুব চমৎকার,
0: অসাধারণ অসাধারণ।
1: আর একটা ছায়াছবির কথা বলে শেষ করব, সেটা আমার খুব ইম্পর্টেন্ট মনে, সেটা হচ্ছে গুরুদক্ষিণা ছায়াছবিতে রঞ্জিত মল্লিকের ভূমিকাটা। কালী বানার্জির ভূমিকা তো আছে, কিন্তু রঞ্জিত মল্লিকও কিন্তু মানে একজন দাদা অভিভাবক হিসেবে যে ভূমিকাটা পালন করেছেন সেটাও কিন্তু ছবি থেকে একটা আলাদা মাত্রা দিয়েছে। আরো সমৃদ্ধ করুন, সঙ্গে আছি।
0: হ্যাঁ ভালো থাকবেন। সত্যি তাই, আমরা যাদেরকে একটা সময় নায়ক হিসেবে পর্দায় দেখেছি, তারাও কিন্তু পরবর্তীতে এমনই অভিভাবকের ভূমিকায় কখনো দাদা কখনো বাবার চরিত্রে এসেছেন। এবং ওই হয় না যে যার ভিতরে যে স্পার্ক থাকে তা কিন্তু কখনোই লুকোনো থাকে না। সুতরাং তারা একইভাবে যেমন নায়ক হিসেবে পর্দায় এসেছেন, একইভাবে তারা যখন অভিভাবক হিসেবে আসছেন, কোনো এক দ্যুতি তাদেরকে আলোকিত করে রাখে, সে দ্যুতি তাদের প্রতিভার দ্যুতি। কে রয়েছেন ফোনে? নমস্কার,
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ সায়ন বলো।
2: আজকে গুরু পূর্ণিমার পূর্ণ দিনে এত সুন্দর একটা বিষয় নিয়ে অনুষ্ঠান করার জন্য অনেক ধন্যবাদ দিই আপনাকে। আর বিষয়টা হচ্ছে আমার এই মুহূর্তে উৎসব ছবিটার কথা মনে পড়ছে, ঋতুপর্ণ ঘোষ পরিচালিত। সেখানে একটা সিন মাধুরী মুখোপাধ্যায় তো মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন, কে আর মানে ঋতুপর্ণ সেনগুপ্তর জীবনে একটা মানে টানাপোড়েন আসছে, সেই সময় এত সুন্দর করে উনি ওনার জীবনের ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছেন ঋতুপর্ণ সেনগুপ্তকে, যে তোর বাবা এসেছে, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তো আমি গিয়েছি দেখা করতে, ধুম জ্বর নিয়ে বাড়িতে এসেছে, এই যে এত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন, মানে ছবিটি যদি কেউ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি সুন্দর করে একজন মা সে তার সন্তানকে বোঝাচ্ছেন, তবে সন্তানের জীবন কিন্তু জর্জরিত। তাছাড়াও আর একটা ছবির কথা বলে, আমি তো মানে মাধুরী মুখোপাধ্যায়কে দেখেছি হচ্ছে প্রথম দিকে মা চরিত্রে, তখন আমার বয়সটা অল্প, সেই সময় যে ছবিগুলো দেওয়া হতো দেখানো হতো সেখানে বয়স মানে মা কাকিমা এরকম চরিত্রে দেখেছি। আর একটা ছবির কথা মনে পড়ছে, সৌমিত্র চট্টোপাধ্যায় মাধুরী মুখোপাধ্যায় মন মন মানে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেখানে যে মায়ের চরিত্রে আমরা দেখেছিলাম অসাধারণ, মানে মা যে বন্ধু হতে পারেন সন্তানের সেটাও কিন্তু একটা খুব একটা সুন্দর ইঙ্গিত ছিল ছবিটা। এই দুটোই বললাম, ভালো থাকবে।

আষাঢ় মাসের পূর্ণিমা তিথি। আজ অর্থাৎ 29শে জুলাই 2026 সালের আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা দিনটিতে শুধুমাত্রই যে শিক্ষকদের প্রতি সম্মান জানানো তাই নয়, আমাদের গুরু যারা নানান বিষয়ের ক্ষেত্রে, যারা আমাদের শেখান, জীবনের পাঠ দেন, তারা সকলেই আমাদের শিক্ষক। তিনি বাবা মা হতে পারেন, তিনি আমাদের বিদ্যালয়ের শিক্ষক হতে পারেন, তিনি আমাদের কোনো গুরুজন হতে পারেন, আমাদের অভিভাবকেরা হতে পারেন। বাংলা ছায়াছবির গান শুনব যখন এই গানের ভেলায়, তাই সেই গুরুদের, সেই অভিভাবকদের সম্মান জানানো যেতেই পারে আজকের গানের ভেলায়। যে কারণে গানের ভেলায় আজ তাদের কথা, অভিভাবকদের কথা। বাড়িয়ে বাড়িয়ে বাংলা ছবির রূপলি পর্দাকে যারা সমৃদ্ধ করেছেন তাদের অভিনয়ে। শঙ্খবেলা ছবির গানখানি শোনালাম, কারণ একটু আগে সায়ন মালদা থেকে জানালো যে মাধবী মুখোপাধ্যায়কে তার প্রথম দেখা কোনো এক মায়ের চরিত্রেই। যদিও বাঙালির কাছে তিনি মূলত চারুলতা, সবার আগে বললেই মনে হয় মাধবী মুখোপাধ্যায়ের নামখানি, মুখখানি। তৎসত্ত্বেও একের পর এক যখন তিনি নায়িকা হিসেবে ছবি উপহার দিয়েছেন, পরবর্তীতে তিনি কিন্তু স্নেহময়ী মা হিসেবে পর্দাকে আলো করেছেন। এভাবেই আমরা মাধবী মুখোপাধ্যায়কে যেমন পাই, আমরা সন্ধ্যা রায়কে পেয়েছি বারেবার, এবং উত্তম কুমারের মতন কিংবদন্তি, সকলের মনের মহানায়ক, তিনিও দাদা হিসেবে মাতিয়ে দিয়েছেন বারেবারে বহু ছবি। আমরা সেই সকল ছবির কথা বলছি যেখানে গুরুজনেরা, অভিভাবকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন বারেবার। শুনছি গানের ভেলা। ফিরে আসা যাক একটু এই সময়ের কথা। একটু আগে বলছিলাম না যে শুধুমাত্রই যে 50শের দশক, 40শের দশক, 60শের দশক, 70শের দশকেই অভিভাবকেরা গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন ছবিতে, তা নয়। কিন্তু এখনও যে সকল ছবি হচ্ছে সেসব ছবিতেও তারা আছেন, একেবারে স্ক্রিন জুড়েই আছেন।

বাংলার নাট্যমঞ্চ থেকে আমরা কিন্তু এমন অনেক অভিনেতা অভিনেত্রীদের পেয়েছি যারা রুপোলি পর্দাতেও যখন এসেছেন আমাদের ভরিয়ে দিয়েছেন। তারা অবশ্যই তাদের মধ্যে অন্যতম নাম শাতিলেখা সেনগুপ্তের, নান্দিকারের শাতিলেখা সেনগুপ্ত, বাংলা নাট্যমঞ্চের শাতিলেখা সেনগুপ্ত। কিন্তু তাকে আমরা প্রথম পেলাম যখন সত্যজিৎ রায় ঘরে বাইরে ছবিতে যখন তাকে নিয়ে এলেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দাপটে অভিনয় করলেন শাতিলেখা। আবার সেই মানুষটা বহু বছর বাদে যখন বেলা শেষে ছবিতে এলেন 2015-তে, নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি বেলা শেষে, সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেই দম্পতির ভূমিকায় তারা দুজন অভিনয় করলেন। এমন একখানি ছবি বেলা শেষে এবং পরবর্তীতে তার সিকুয়েল হয় বেলা শুরু, এই দুইখানি ছবিতে এক ঝাঁক আমরা দেখেছি তারকার ভিড়। তৎসত্ত্বেও নায়ক নায়িকা যদি বলতে হয়, তারা ষাটোর্ধ্ব সত্তরোর্ধ্ব দুই ভূমিকায় অভিনয় করেছেন যে দুজন, সৌমিত্র চট্টোপাধ্যায় শাতিলেখা সেনগুপ্ত, তারাই প্রধান চরিত্র। স্ক্রিন যদি আমরা বলি, স্ক্রিন প্রেজেন্স সবচেয়ে বেশি তাঁদেরই, যদিও এক ঝাঁক সেখানে তারকার সমাহার রয়েছে। বেলা শুরু বেলা শেষে দেখিয়ে দেয় একটি পরিবারে বাবা মা এবং যদি বলা যায় অভিভাবক, তাদের জায়গাটা কতটা অপরিহার্য।

চলুন এই রঙিন সময়টা থেকে আবার ফিরে যাওয়া যাক সাদা কালোর সেই সময়টায়। বাংলা ছবিতে বাবা চরিত্র যদি বলি আমরা, রাসভারী বাবা, মুখে চুরুট দিয়ে চিবিয়ে চিবিয়ে কথা বলে রীতিমতো নায়ক বা নায়িকার জীবনকে দুর্বিষহ করে তোলা বাবা, এমন ভিলেন বাবার চরিত্র আমরা কিন্তু বেশ কিছু পেয়েছি। আর সে সকল চরিত্রে যারা স্ক্রিন রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন বলা যায়, অবশ্যই শেখর চট্টোপাধ্যায় এবং কমল মিত্র, এই দুজনের নাম সেখানে করতেই হয়। কমল মিত্র যদিও তার জীবনের যে নানান ছবি তার অভিনয় করা, তার মধ্যে অবশ্যই মহিষাসুর চরিত্রে তিনি অভিনয় করেছিলেন একখানি চরিত্রে ছবিতে, আবার লৌহকপাটে বদন মুন্সীতে তার অভিনয় সত্যিই স্মরণীয়। কিন্তু তবুও কমল মিত্র চিরস্মরণীয় হয়ে যদি থেকে যান কোনো একটি ছবির একটি চরিত্রের কথা বললে, তা হলো দেয়ানিয়া ছবিতে, যেখানে উত্তম কুমারের বাবার চরিত্রে ডাক্তার বি কে রায়ের চরিত্র তিনি অভিনয় করছেন। এমন এক বাবা যিনি অত্যন্ত প্রখ্যাত সুনামি এক মানুষ, জীবনে চূড়ান্ত সফল একটি মানুষ, চান ছেলেও তেমনটিই হবে। কিন্তু ছেলে নাকি গান বাজনা করে, তাই ছেলেকে তেজ্যপুত্র করতেও তার আটকায় না। এমন চরিত্রকে এতটা বাংময় এবং জীবন্ত করে তুললেন স্ক্রিনে কমল মিত্র। দেয়ানিয়া ছবি ছাড়াও তাকে আরও বহু ছবিতে কিন্তু এভাবেই পেয়েছি আমরা। শুধুমাত্রই যে বাবা বা বাবার চরিত্রেই তিনি এসেছেন বা এইভাবেই বেশ খানিকটা বদরাগী রাসভারী বাবার চরিত্রেই এসেছেন তা নয়, আমরা সাগরিকাতে মনে করতে পারি যেখানে মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে তাকে আমরা পেয়েছি, হাসপাতালে তাকে আমরা পেয়েছি, আমরা বিভিন্ন চরিত্রেই তাকে ফিরে ফিরে পেয়েছি বেশ কিছু কমেডি ছবিতেও, জমালায় জীবন্ত মানুষ, আশিতে আসিও না, ভানু পেল লটারি, সবটাতেই কমল মিত্র এভাবেই গুরুজনের এক পরাকাষ্ঠা হিসেবে থেকে যাবেন বাংলার রূপলি পর্দায়, থেকে যাবেন বারে বার, স্মরণ করব তাকে আমরা।

0: আজ গুরু পূর্ণিমার দিনে বাংলা ছবিতে গুরুজনের ভূমিকায়, অভিভাবকদের ভূমিকায় বাড়ি বাড়ি যারা এসেছেন, পর্দা মাতিয়েছেন, তাদের কথা হচ্ছে। সে সকল অভিনেতা অভিনেত্রী, সে সকল চরিত্রদের নিয়ে কথা হচ্ছে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ শর্মিষ্ঠা দেবী, আপনাকেও নমস্কার।
0: নমস্কার নমস্কার, বলুন কার সঙ্গে কথা বলছি?
1: হ্যাঁ আমি ভাঁড়তনার বাউসর গ্রাম থেকে অরবিন্দনাথ সর।
0: বলুন অরবিন্দ বাবু।
1: আপনার এই সুন্দর এই গুরু পূর্ণিমার দিনে, এই পবিত্র দিনে যে গুরুদের নিয়ে যে কথা বলছেন, সঙ্গে সঙ্গে আপনার এই অনুষ্ঠান চলাকালীন আমার বাবা মায়ের কথাও মনে পড়ে গেল। আর এই সিনেমা জগৎটা আমি অত্যন্ত ইয়াং বয়সে প্রচুর সিনেমা দেখতাম, এটা আমার নেশা ছিল। কিন্তু আমার এই আপনি যাদের পাহাড়ি সান্যাল এদের কথা বলছে বা কমল মিত্র, আমার একটা কথা কি মনে পড়ছে, সত্য বন্দ্যোপাধ্যায়ের একটু আগে আপনি বললেন যে যেটা মানে আত্মমঞ্চ কাঁপিয়েছেন, যেমন আমার সেই কথা মনে পড়ে নহবত এর সত্য বন্দ্যোপাধ্যায়ের কথা। যদি একটু সত্য বন্দ্যোপাধ্যায়ের নহবতের সেই যে সংসারের গরমিল মেলাতে তিনি যে কথাগুলো জোরে জোরে বলতে, শুধু একটু সংসারে মানিয়ে নাও মানিয়ে নাও, সেই এগুলো যেন আজও মনে পড়ে। আপনাকে নমস্কার, খুব ভালো লাগলো।
0: সত্য বন্দ্যোপাধ্যায় গতকাল তার

0: জন্মদিন ছিল। এ মাসেই জন্মদিন আরও এক চরিত্রাভিনেতার, প্রখ্যাত চরিত্রাভিনেতা, যার কথা নিশ্চয়ই আসবে একটু পরেই, তিনি ছবি বিশ্বাস। তার আগে কথা বলি টেলিফোনে কে রয়েছেন। নমস্কার।
1: হ্যালো, নমস্কার, আমি বাঁকুড়া হেতিয়া থেকে জয়দেব মন্ডল বলছি। দিদি
0: বলুন। জয়দেব বাবু,
1: আগে গুরু পূর্ণিমার দিনে আপনি অসাধারণ একটা শুরু করেছেন আজকে আমাদের সামনে। তো আমরা দেখেছিলাম অন্যায় অবিচার, উৎপল দত্তের অসাধারণ অভিনয়, তার সঙ্গে মিঠুন চক্রবর্তী। আমরা দেখেছিলাম অন্যায় অবিচার, অমিতাভ বচ্চন, অসাধারণ তার গান, তার অসাধারণ কাহিনী। ভালো থাকবেন, নমস্কার।
0: যার কথা না বললেই নয়, বাংলা ছবিতে তাকে আমরা এক বাবার ভূমিকায় পেয়েছি, এমন একখানি ছবিতে যে ছবির গল্প বহুদিন আগে আমাদের বলে গিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কাবুলিওয়ালা ছবিখানি যখন এলো স্ক্রিনে, মানুষ অবাক হয়ে গেল। গল্পখানি তো পড়া ছিলই, কিন্তু রহমতকে এইভাবে স্ক্রিনে জীবন্ত করে তোলা, এক বাবা আফগানিস্তান থেকে যে এসেছে পেটের টানে, রুজিরুটির টানে, যে সর্বক্ষণ তার মেয়েকে মিস করে, মেয়ে যার বুকের মধ্যে, ছোট্ট মিনির মধ্যে সেই মেয়েকে খুঁজে পেল রহমত। বাবা, বাবার স্নেহ সত্যি আলাদা করে কোনো ইতিহাস, ভূগোল, তার কোনো দাগ কিচ্ছু মানে না। তাই আফগান রহমতের মেয়ে কখন হয়ে উঠল বাঙালি ঘরের মেয়ে মিনি। এমন এক বাবার স্নেহের গল্প যাকে পর্দায় তুলে ধরলেন ছবি বিশ্বাস, আর আমাদের মনের মধ্যে সারা জীবনের জন্য বাংলা ছবি যতদিন থাকবে ততদিন ছবি বিশ্বাসের নামখানি তিনি সোনার আখরে লিখে রাখলেন রহমতের সঙ্গে। মিনি যখন গাইছে, মিনি যখন নাচছে, কাবুলিওয়ালার চোখ আর্দ্র হয়ে ওঠে ভালোবাসায়, স্নেহে। কাবুলিওয়ালা ছবির সেই গানখানি

ছবি বিশ্বাসের কথা যদি বলতেই হয়, অনেক অনেক ছবি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, যেখানে বাবার চরিত্র এবং ছবি বিশ্বাস একে অপরের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে। অবশ্যই তার মধ্যে বলতে হয় সপ্তপদীর কথাও। কৃষ্ণেন্দুর বাবা হিসেবে ছবি বিশ্বাস যদি না থাকতেন, তাহলে এই ছবির গল্পখানি অন্যরকম হতো নাকি?

ছবি বিশ্বাস। সপ্তপদী ছবিতে উত্তম কুমার সুচিত্রা সেনের সেই দাপুটে অভিনয়, তার পাশে কিন্তু ছায়া দেবী সুচিত্রা সেনের মায়ের জায়গায় এবং কৃষ্ণেন্দুর বাবা হিসেবে সদল্প অভিনয়ে ছবি বিশ্বাসের আমাদের স্মরণ করতেই হয়। তারা দেখিয়ে দেন যে ছবিতে নায়ক নায়িকা হিসেবে নাই থাকতে পারেন, কিন্তু অভিনেতা অভিনেত্রীর মধ্যে যদি সে প্রতিভা থাকে তাহলে প্রতিভার বিচ্ছুরণ কোথাও এতটুকু ম্লান হয় না। যার কথা না বললেই নয়, বাংলা ছবি সমৃদ্ধ হয়েছে তাকে অভিনেত্রী হিসেবে পেয়ে, বাংলা ছবি সমৃদ্ধ হয়েছে তাকে পরিচালিকা হিসেবে পেয়ে। শুধুমাত্র বাংলা ছবি কেন, হিন্দি ছবির জগতও তাকে কর্ণিশ জানায় তিনি অপর্ণা সেন। অনবদ্য তাকে আমরা পেয়েছি অভিনয়ে যখন তিনি মা হলেন, অর্থাৎ মা হলেন যখন তিনি স্ক্রিনে। আর অবশ্যই এক্ষেত্রে আলাদা করে বলতেই হয় ঋতুপর্ণ ঘোষের কথা। উনিশে এপ্রিল নামক ছবিখানে ঋতুপর্ণ ঘোষ যখন নিয়ে এলেন শাস্ত্রীয় নৃত্যশিল্পী অপর্ণা সেন এবং তার মেয়ে দেবশ্রী রায়, মা মেয়ের জীবনের তাদের সম্পর্কের এই অদ্ভুত টানা পড়েন। সেখানে ইগোর লড়াই আছে, সেখানে মায়ের স্নেহ আছে, সেখানে মেয়ের জেদ আছে। এই টানা পোড়েনকে নিয়ে একটা গোটা ছবি, একখানি দিনকে কেন্দ্র করে একখানি গোটা ছবি, এবং সেই পুরো ছবিটি যতক্ষণ হলো আমরা চোখ ফেরাতে পারলাম না। উনিশে এপ্রিলে মায়ের ভূমিকায় অপর্ণা সেনকে মনে রাখতেই হয়, তাই যদি রাখতে হয় তাহলে তিতলির কথাই বা বাদ দিই কেন। প্রথম তার আত্মজা কঙ্কনা সেন শর্মাকে আমরা পর্দায় দেখলাম, আবারও ঋতুপর্ণ ঘোষ ক্যামেরার পিছনে, আবারও মা হিসেবে ক্যামেরার সামনে অপর্ণা সেন, আবারও তার সেই অনবদ্য অভিনয়। ঠিক যেমন অভিনয় তিনি মাতিয়ে দিলেন পারমিতার একদিনে, পারমিতার শাশুড়ি মা হিসেবে। শাশুড়ি বৌমার সম্পর্কের চিরাচরিত যে টানা পড়েন দেখি, তার আড়ালে যে ভালোবাসাখানিও বয়ে চলে কতটুকুই বা তাকে আমরা দেখতে পাই। নির্ভরতার, পারস্পরিক নির্ভরতার গল্প, সেই সবটা ফুটে ওঠে এবং আবারও অসাধারণ অভিনয়ে অপর্ণা সেনের।

জীবনে সাদা কালো এবং রং সবটারই কিন্তু প্রয়োজন, তাই বাড়ি বাড়ি আজ আমাদের যাতায়াত রঙিন ছবি থেকে সাদা কালো ছবির দুই জায়গাতেই। অবশ্যই আজকের এই যদি বলি আমরা বাংলা ছবির গুরু বন্দনার কথা, তা সম্পূর্ণ হয় না অন্তত যদি তাঁর নামখানি না বলি, তিনি ছায়াদেবী। বারে বারেই তাকে আমরা বাংলা ছবিতে পেয়েছি দেয়ানেয়া, সপ্তপদী, কখনো উত্তর ফাল্গুনী, কখনো সাত পাকে বাঁধা। মা হিসেবে তিনি যখন আসছেন সপ্তপদীতে, তার যে মায়ের চরিত্র অভিনয়ে, অর্থাৎ সুচিত্রা সেনের মায়ের ভূমিকায় যখন অভিনয় করছেন, এতটা সাবমিসিভ, সবসময় যেন তিনি কুণ্ঠায় একেবারে কুণ্ঠিত হয়ে রয়েছেন, সেই মাই আবার যখন সাত পাকে বাঁধাতে আসছেন, একেবারে বদলে যাওয়া তার চলাফেরা, আভিজাত্য, অ্যাটিটিউড যাকে আমরা বলি। বারে বারে ভিন্ন ভিন্ন ছবিতে ভিন্ন ভিন্ন ভাবে তিনি এসেছেন এবং যখনই এসেছেন মাতিয়ে দিয়েছেন। আমরা শুধু বলতে পেরেছি বাহ ছায়াদেবী। সুকণ্ঠিত তিনি বটেই, রীতিমতো শাস্ত্রীয় সঙ্গীতে তার দখল ছিল। তার গান দিয়েই শেষ করব আজকের এই অনুষ্ঠানখানি। অনেকের কথা বলা হলো না, বাংলা ছবিতে অভিভাবক হিসেবে সেই চরিত্রে যারা এসেছেন, যারা আমাদেরকে কাঁদিয়েছেন, হাসিয়েছেন, শিখিয়েছেন, মাতিয়েছেন বারেবার, কতজনের নামই আর বলতে পারলাম। নিশ্চয়ই আবারও কোনো দিন আসব বাকি রয়ে যাওয়া গল্পগুলো, কারণ সত্যি বাংলা পরিবার, বাঙালির পরিবার, আমাদের যে পারিবারিক কাঠামো, তা কিন্তু বারে বারে দেখিয়ে দেয় যে পরিবারে গুরুজনদের স্থান ঠিক কোথায়, কতটা গুরুত্বপূর্ণ তারা। তা শুধুমাত্র বাংলা সাহিত্য নয়, বাংলা চলচ্চিত্রেও বারে বারে আমাদের সামনে এসেছে, তারই কিছু স্মরণ করলাম আজ। ছায়াদেবীর কণ্ঠে গান দিয়ে শেষ করবো আজকের গানের ভেলা। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।

শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান।

0: আলাদা করে, কিন্তু তার আগে ওরা একটু
1: এইবার
0: ব্যাপার হচ্ছে আজকে একটা বেশ মজার বিষয় আমি নোটিস করেছি, সেটা হচ্ছে যে আমরা যখনই কোন একজন মানে মানুষের প্রেমে পড়ি তখন সেখানে গান একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
1: গান অনেকটা প্রেমে পড়তে মানে জোর করে আর কি।
0: না মানে এইটা এইটা এটা বাহানা, এটা শৌরিকের বাহানা, কারণ ও বারবার প্রেমে পড়ে তো সেই জন্য ওর একটা বাহানা দরকার যে এইটা আমি গান শুনছিলাম, এখন পুলিশ চোরের প্রেমে পড়েছি, শুনতে শুনতে আমি প্রেমে পড়ে গেছি, এইরকম কিছুই না।
1: এটা সবাই এগ্রি করবে
0: নিশ্চয়ই, গান প্রেমে পড়তে সাহায্য করে সেটা একটা বিষয়, এবং তার সঙ্গে যারা গান গায় তাদের প্রেমে কিন্তু অনেকে পড়ে, এইটা একটা বড় ব্যাপার। এবং সেটা সেটা আজকে আমরা যার সঙ্গে কথা বলছি তার একটুখানি ফেসবুক প্রোফাইলটা ঘেঁটে দেখলে ভালো মতো বোঝা যায়,
1: এবং সেখানে অজস্র
0: মহিলাদের আর কি, হ্যাঁ একেবারেই আনাগোনা। তো শুধুমাত্র সেটা নয়, আমাদের সবাইকে অনেক বেশি প্রাউড ফিল করিয়েছে একটা বিরাট বড় শোতে সে আমাদেরকে আমাদের গান মানে বাংলা গান এবং তার সঙ্গে হিন্দি গান তো অবশ্যই, কিন্তু গানের যে সুর সেই মহিমায় আমরা মোটামুটি একেবারে উড়ে গেছি।
1: এবং যেভাবে মানে মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়া তার সঙ্গে ডেফিনেটলি সেই ঘরের ছেলেটা হয়ে যাওয়া, মানে বিভিন্ন গানের মাধ্যমে বিভিন্ন গানের সুরে, এবং আমার মনে হয় যে ঘরের ছেলেটা হয়ে থাকেই ভালো, কোথাও না কোথাও গিয়ে একটা ওই বলে না মাটির টান থাকে, মাটির টানটা রাখা উচিত আমার যেটা মনে হয়।
0: একেবারেই তাই,
1: সেটা প্রত্যেকটা সিঙ্গারকে আমার মনে হয় অনেকটা হেল্প করে, এবং তার জন্যই মানুষ প্রেমে পড়ে সে সিঙ্গারটা।
0: নিশ্চয়ই তাই, আর সেই রকমই একজন আমাদের সঙ্গে এই মুহূর্তে আজকে নতুন ধারায় আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছে সৃজন। হ্যালো,
2: থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথম এই শোতে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, এবং থ্যাংকস টু শৌরিক অ্যান্ড তোমায়। তো যাই হোক, তো খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি, তার যেটা মানে ইন্ট্রোডাকশন যেটা দিলে ওটা একদমই না, আমি লাইফে খুব সিরিয়াস পার্সন অ্যান্ড মানে সিরিয়াস পার্সন একটু মানে কি বলবো যে ইয়ে প্রেম বিষয়টা ঠিক আছে, আমি আমি প্রেমিক অবভিয়াসলি, বাট মানে একটু রোমান্টিক একটু সিরিয়াস মানে এই কাইন্ড অফ একটা ব্যাপার।
1: কথাগুলো বলে তুমি অনেকগুলো মেয়েদের মন ভেঙে দিলে।
2: না না, ওরকম কোনো ব্যাপার নেই,
1: তোমরা
0: চলে আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, সেখানে এসে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো। তো ফোন লাইনে যদি সৃজনের সঙ্গে কথা বলতে হয়, যে সমস্ত মহিলারা এতদিন ধরে ভাবছিলে যে কোথায় কথা বলবো, একবার কথা বলবো, সেটা এখানে চলে আসতে পারো, কোনো সমস্যা নেই।
1: বেশ তাহলে শুরু করি আড্ডাটা। অনেক
2: একদম একদম চলো
1: নির্ভেজাল একটা আড্ডা, ঠিক আছে। শুরুতে কিভাবে করবো বলো, তোমার গানে জানি দিয়ে শুরু করি,
2: কিভাবে একদম শুরু করলে কি হবে? খুশি আজ আমি যেরকম বলেছিলাম, আমি একটা ছোট বাইট আমি পোস্ট করা হয়েছে, সেখানে আমি বলেছিলাম গান গল্প আড্ডা সমস্ত কিছু হবে। তো আমি আজকে এসেছি, আজকে যাই হোক একদম আজকের দিনটা খুব ভালো করে কাটাবো। চলো
1: তাহলে তুমি তোমাকে একটু বলো, মানে তোমার জার্নিটা গানের শুরুটা কিভাবে হলো, কবে থেকে গান শুরু হলো, আজকে এখানে তুমি এলে?
2: একদমই তাই, আমি আজ 4 বছর বয়স থেকে শিখছি গান, অ্যান্ড এটা হয়েছে একমাত্র কারণ আমি যাকে ক্রেডিট আমি দিতে চাই, তিনি হলেন আমার কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল ম্যাম।
0: আচ্ছা,
2: হ্যাঁ বিষয়টা হচ্ছে উনি এখন চেঞ্জ হয়ে গেছেন, এখন অন্যজন এসেছে।
1: আচ্ছা, ওকে ফাইন ফাইন।
2: তো কাজেই মানে আমরা যখন ছোট ছিলাম,
0: হ্যাঁ,
2: তো আমাদের কিন্ডারগার্টেন স্কুলের মিউজিক সাবজেক্ট ছিল, তো দেন ওই সাবজেক্টে আমার বরাবর ভালো মার্কস আসতো। অ্যান্ড দেন আরেকটা জিনিস, আমি ছোট যখন ছিলাম তখন একটি খুবই জনপ্রিয় গান মানে মিতা ম্যামের একটি গান, ওই পালকি তে চলে যা, ওই গানটি আমি লুপে গাইতাম, লুপে মানে তখন টিভিতে হতো সঙ্গীত বাংলা প্রত্যেকটা মানে প্রায় চ্যানেলে, দেন আমার বাবা কি করতো না ওই ইউএসবি যে ইয়েগুলো হয় পেন ড্রাইভ যেগুলো, ওর মধ্যে গান আর কি আপলোড করে বাড়িতে এসে আর কি, তোমার তখন তো ডিভিডি ছিল ওই টাইপের, তো তখন সারাদিন আমাদের বাড়িতে লুপে বাজতো। তো ওই গানটি মানে প্রপারলি আমি সারাদিন ওই পালকিতে, ওই পালকিতে বউ চলে যায় থেকে আরম্ভ করে আজকে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, সবই সবার ভালোবাসায় এবং বাবা মার সাপোর্ট এবং গুরুদের আশীর্বাদ সবকিছু নিয়ে আজ আমি যতটা পেরেছি অ্যাকচুয়ালি।
0: মানে আমরা ভুলে যাই এই গানগুলো, কিন্তু সত্যি কথা বলতে এই যে পালকিতে বউ চলে যায় একটা দুর্দান্ত মানে সৃষ্টি, অনবদ্য আমি বলবো, আমি এখনো শুনি।
1: যে সময় গানটা তৈরি হয়েছিল আমরা সবাই ছোট ডেফিনেটলি, এবং সেখানে আমরা বুঝতাম না পালকিটা কি, পৌঠেই বা কি,
2: কিন্তু ভাই
1: কি একজন যাচ্ছে,
0: এটা ভাই আছে,
1: এটা ভাই ব্রো,
2: পালকিতে
0: কিন্তু ব্যাপার হচ্ছে এই একটা রিয়েলিটি শোতে অনেকগুলো দর্শকের সামনে এবং টিভির স্ক্রিনে সেখানে এসে গান গাওয়া, সেইটা মানে প্রথম দিকে একটু ভয় তো লাগেই
2: অবভিয়াসলি। মানে আমি তো প্রথম, আমি একটা খুব জেনুইন কথা বলছি, আমি যখন প্রথম অডিশন দিই, আমি আমার জার্নিটাই বলছি পুরোটা
1: একদম,
2: প্রথমে আমি যখন আমার অডিশন দিই তখন না আমার কত বছর বয়স ছিল, প্রায় আজ থেকে ধরো পাঁচ বছর আগে থেকে আমি অডিশন দিয়ে স্টার্ট করেছি। দেন মাঝখানে একটু আমি স্টপ হয়ে গিয়েছিলাম, কারণ ভাবলাম যে না একটু আমারও দরকার, বোঝাটা দরকার যে আমার কোথায় প্রবলেম হচ্ছে সেটাকে আমাকে রেকটিফাই করাটা দরকার। অ্যান্ড দেন একটু আমি মাঝখানে স্টপ হয়েছিলাম, বাট যখন প্রথম আমি অডিশন দিই তখন হচ্ছে কৃষ্ণনগর, কৃষ্ণনগরে অডিশন দেওয়ার পর সেখান থেকে আমি সিলেক্ট হই ইয়েতে জোকার, ওখানে আমি সিলেক্ট হয়ে যাই, দেন তারপরে এগোতে পারিনি। অ্যান্ড দেন তার এক বছর পর আমার হচ্ছে গিয়ে গলাটা ব্রেকডাউন করে যায়, মানে আমাদের ছেলেদের যেটা হয়ে থাকে, তো তার জন্য আমার একটু গ্যাপ দিতে হয়। এবং একবার একটি শোতে গিয়ে আমি সিলেক্ট হইনি, সেই শো থেকে বেরিয়ে আর একটা ভগবানের কৃপা আর একটা শোতে উইদিন ওয়ান মান্থ আমি চান্স পাই।
0: আচ্ছা,
2: অ্যান্ড দেন ওখান থেকে বেরিয়ে আবার আমাদের বাংলার সব থেকে বড় শো সেখানে আমি চান্স পাই। তো কাজেই ভগবানের আশীর্বাদ, গুরুদের আশীর্বাদ, সব বাবা মার আশীর্বাদ, সব সহায় নিয়ে, সহায় করে, সঙ্গে করে

0: তো বিষয়টা আমার খুবই ভালো গেছে জার্নিটা, অ্যান্ড দ্যাটস ইট, এটাই আমার জার্নি, অ্যান্ড আমি আরো শিখছি এখনো, আরো যাতে বেটার করতে পারি।
1: বেশ, গান শেখা কার কাছে?
0: আমার অনেকগুলো গুরু।
1: আচ্ছা,
0: তো আমি এক এক করে নাম বলছি।
2: হ্যাঁ, বেশ বেশ।
0: আমি প্রথম, আমার হাতে খড়ি হয়, ওনার নাম ডক্টর প্রভাস দত্ত।
1: আচ্ছা,
0: ওনাকে আমি দাদু বলতাম। অ্যান্ড আমি এক সপ্তাহের মধ্যে, মানে উইদিন ওয়ান উইক, আমি সারেগামা পাধানিসা এই জিনিসটা আমি 4 বছর বয়সে রপ্ত করে নিয়েছিলাম, কারণ গানের মধ্যে ইন্টারেস্ট ছিল। অ্যান্ড দেন ওটা ওটা দেখে তো দাদু বলেছিলেন যে না তুই পারবি, মোটামুটি তুই কর, করতে থাক। দেন ওখান থেকে আমি গেলাম আমার এক আন্টি বলি ওনাকে, সোমা আন্টি, ওনার কাছে শিখলাম। দেন ওনার কাছ থেকে দেন গেলাম বেহালা, আমার বাড়ি আন্দুল, আন্দুল থেকে আমি বেহালায় যেতাম, তখন আবার ব্রিজ ভেঙে গেছে শখের বাজার।
1: ও বাবা, সব সময়
0: তো ব্রিজ ভেঙে গেছে, আমরা ঘুরে ঘুরে ঘুরে ঘুরে আমরা যেতাম বেহালা চৌরাস্তা। তো আমার আরেক গুরু, ওনার নাম এখন উনি এখানে থাকেন না, উনি দমদমে থাকেন, বেহালায় থাকেন না, উনি হচ্ছেন অরুণিত ব্যানার্জি। ওনার কাছ থেকে আমি গেলাম নির্ঝর শর্মা, ওনার স্যারের কাছে গেলাম, স্যারের কাছে এখনো শিখছি আমি। অ্যান্ড দেন আমি ওখান থেকে গেলাম ললিত কলায়, পণ্ডিত, মানে আমাদের সবাই নাম শুনে থাকবেন পণ্ডিত জয়ন্ত সরকার, ওনার ছেলে সীমান্ত সরকার, যোজো দাদা বলি আমরা, তো দাদার কাছে শিখি। তো এবং আরো না বললে নয়, সৌমেন নন্দী, সৌমেনদার কাছেও আমি শিখছি। এবং এছাড়াও ঝুমুর ম্যাম, কল্যাণ স্যার, মানে আমাদের যে গ্রুমার ছিলেন স্যার, আমাদের যে গ্রুমার ছিলেন শোতে, তো ঝুমুর ম্যাম, কল্যাণ স্যার, রথিত স্যার, তো অবশ্যই, তো আমি আমার এনারাও আমার গুরু, কারণ আফটার অল এনাদের আশীর্বাদ এবং অনেক সাপোর্টের জন্য আজকে আমি যতটুকু করতে পেরেছি। তো আমার বললাম না অনেকগুলো গুরু, তার থেকেও বড় গুরু হচ্ছে আমার বাবা মা, কারণ আমার বাবা মার জন্যই আজকে আমি যা কিছু করতে পেরেছি, ওনারা না থাকলে আজকে আমি জিরো অ্যাকচুয়ালি।
2: তার মানে তোমার ফ্যামিলির সাপোর্ট ছিল?
0: ফ্যামিলি সাপোর্ট ছিল, বাট আমার ব্লাড লাইনে কেউ গান বাজনা করে না।
2: কি বলছো?
0: এক্স্যাক্টলি, আমি আম দা ওয়ান।
2: তো এটা কোনো মনে হয়, মানে দেখো সবাই তো আমরা একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসি, সেখানে একটা গান গিয়ে মানে কিছু বড় জায়গায় যাওয়াই করে একটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে সবার কাছে, তো সেখানে অনেক অবস্টেকলস ফেস করতে হয় আমার
0: প্রচুর।
2: হ্যাঁ, তো সেইগুলো তুমি কিভাবে ট্যাকল করেছিলে?
0: অ্যাকচুয়ালি আমার বাবা মা এমনই আমাকে সাপোর্ট করেছে যে আমাকে কোনোদিন বুঝতে দেয় যে অবস্টাকল কি জিনিস। তো দেখো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো হয়, প্রত্যেকটা ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, বাট সেটা আমার বাবা কোনোদিন বুঝতে দেয়নি, অ্যান্ড হি ইজ এ গ্রেট পার্সন ইন মাই লাইফ। অ্যান্ড বাবার সাপোর্ট, মায়ের কষ্ট, বাবার সাপোর্ট, এই কারণে বলছি আমার বাবা একজন এলআইসি অফিসার, আমার বাবাকে আউটডোর কাজ করতে হয় সবসময়, তার খাটুনি, তার ইনভেস্টমেন্ট বলা যেতে পারে, যে অবভিয়াসলি বাবা কষ্ট করে কাজটা করে দেন টাকা উপার্জন করছেন, সেই টাকাটা আমার গানের ক্যারিয়ারের ক্ষেত্রে আমার লেগেছে
1: একদম।
0: তো আমি সেটা বলতে পারি যে ইনভেস্ট করেছে আমার বাবা, সেটাও তো কষ্ট করে করেছে।
2: অ্যান্ড
0: আমার মা সব জায়গায় নিয়ে যেত, তো কাজেই বাবা মার সাপোর্ট ছাড়া
1: ডাউনলোড
0: করে দিয়েছি মায়ের ফোনে, তো মা আই গেস বাইরে থেকে শুনছে।
2: আমি
0: তবুও বলে রেখেছি আমার ফ্যামিলির লোকেদের।
2: একদম একদম। তো আচ্ছা আচ্ছা সৃজন, এই যে তুমি মানে আন্দুলের ছেলে বললে, হাওড়া আন্দুল, তো সেখান থেকে এই স্টেজের একটা বড় জার্নি, সব থেকে বড় চ্যালেঞ্জ তুমি কি ফেস করেছিলে?
0: সব আমাদের আন্দুল রোডটাকে ক্রস করা, কারণ
2: এটা ভালো, এটা ভালো, যারা ওখানে থাকো তারা আমরা বুঝতে পারবে।
0: শাউট আউট টু আন্দুল রোড।
1: না না, এটা এটা সবাই বলে যে হাওড়া থেকে কলকাতায় আসে, এটা একটা জার্নি,
2: এটা জার্নি, দুটো স্টেট, একটা
0: স্ট্রাগল,
1: স্ট্রাগল,
0: ভাবা যাচ্ছে না। আমি আমাকে যদি কেউ নৌকা দিয়ে দেয় না, আমি জাস্ট গঙ্গাটা পার করে যাব, আমার কাছে সব থেকে বড়। তো আজকে আমি প্রায় সকালে বেরিয়েছি ঘর থেকে অ্যাবাউট 9টা। তুমি ভাবতে পারছো আমাদের আন্দুল রোড ক্রস করে আমাকে এখানে আসতে হয়েছে, এত সময় লেগে গেল। আমি এই দিক দিয়ে আমাদের আন্দোলন দিয়ে যাতায়াত করি না, আমি করি ওই ওই রুট দিয়ে, মানে বেলঘড়ি। হ্যাঁ, তো ওটা আমার আমার কাছে খুব ইজি হয়।
2: একটা চ্যালেঞ্জ,
0: হ্যাঁ হ্যাঁ বাবা।
2: বাট অ্যাপার্ট ফ্রম দিস চ্যালেঞ্জ, আর কি চ্যালেঞ্জ?

0: চ্যালেঞ্জ তো অনেক ফেস করেছি, যেরকম ওই যে বললাম বয়স সন্ধিকাল যেটা আমার ছিল, গলা ভেঙে গিয়েছিল, সেটা নিয়ে একটু আপসেট ছিলাম, সেটা সেটাকে ওভারকাম করা, অ্যান্ড দেন প্রচুর রিজেকশন পেয়েছি লাইফে। গান বাজনার দিক থেকে অনেক অডিশন দিয়েছি, অনেক জায়গায় সিলেক্ট হইনি, এমন হয়েছে বাড়ি এসেছি রাত একটা দুটো পর্যন্ত দাঁড়িয়ে থেকে অডিশন দিয়েছি, সেগুলো আমি হয়তো অ্যাপ্রুভ মানে অ্যাপ্রুভড হইনি, বাট মনের মধ্যে একটা ইচ্ছা শক্তি ছিল যে না আমি এটা ক্র্যাক করবো, সবাই করছে আমি কেন করবো না, তো এটা মনের মধ্যে ইচ্ছা ছিল, এন্ড দেন বাই গডস গ্রেস হয়ে গেছে।
1: আচ্ছা, আমি এটা শুনেছি মানে যারা মোটামুটি এই গান বাজনার জগতে থাকে, অন্তত গান গাইতে ভালোবাসে, তাদের ছোটবেলা থেকে একটা বিষয় থাকে যে বাড়িতে যদি কেউ গান নাও গেয়ে থাকেন, অন্তত গানের চর্চাটা হয়, মানে গান শোনার যে প্র্যাকটিস সেইটা থাকে।
0: আমি তো বললাম তো আগে যে ছিল,
1: তো সেইটা মানে ওই প্র্যাকটিসটা কি মানে রেডিও থেকে বা ক্যাসেট থেকে কিভাবে সেই প্র্যাকটিসটা শুরু হয়েছে?
0: একদম প্রথমে বললাম যে আমার বাবা পেন ড্রাইভে করে গান তো আপলোড করে নিয়ে আসতো, তো সেটা এবার লুপে চলতো আমাদের বাড়িতে, টিভিতে চলতো,
1: ওখান থেকে কি পালকিতে বউ চলে যায় শোনা,
0: একদম টিভি থেকে।
1: ওরে বাবা,
0: তো
2: বুঝতে পারছো
1: কিছু বলার নেই,
2: কানেকশন।
1: আচ্ছা, আরেকটা বিষয়, এই এত বড় একটা মঞ্চ যখন তুমি সেখানে গান গাইছো, তুমি যাদের গান এতদিন পর্যন্ত শুনে এসেছো তাদের সামনে দাঁড়িয়ে গান গাইছো, এইটা হচ্ছে মানে
0: আলটিমেট প্রাপ্তি,
1: আলটিমেট প্রাপ্তি, সেটাই, বাকি সমস্ত কিছুর ঊর্ধ্বে এটা,
0: সবকিছুর ঊর্ধ্বে।
1: এবার সেইটা যখন হচ্ছে যে যারা তোমার পছন্দের সিঙ্গার, যাদেরকে ছোটবেলা থেকে শুনেছো, তাদের চোখের সামনে দেখছো এবং তাদের তাদের গাইডেন্সটা পাচ্ছো, সেইটা তোমার কাছে কতটা স্পেশাল ছিল?
0: ভাবো, মাথায় হাত দিয়ে তোমায় বলছি ভালো গেয়েছিস,
1: একদম
0: ভাবা যাচ্ছে বিষয়টা। আমি তো মানে প্রথমে আমি প্রথমে বলি, যখন রূপম স্যারের যখন আমি পোস্টার দেখি ফার্স্ট যে উনি আসছেন জাজমেন্ট করতে, প্রথমে আমি মাকে বললাম যে ওটা হয়তো এআই বা কিছু এআই দিয়ে বানানো হয়েছে, কারণ আমার আমি অ্যাকচুয়ালি অনেকবার চেষ্টা করেছিলাম ওনার সঙ্গে দেখা করার, বাট হয়নি। তো এবার আমি ভাবছিলাম এআই হতে পারে, কেউ একটা বানিয়ে পোস্ট করে দিয়েছে, তো কাজেই ওটা বেশি ইয়ে করি না, আমি মাকে পাঠিয়েছি পোস্টারটা যে মা তুমি দেখো এরকম রুম স্যার আসছেন, কৌশিকী ম্যাম আছেন, জিৎ স্যার আছেন, সবই ওখানে অনেক অনেক নন ফে মানে সবাই প্রচুর মানে প্রচুর পরিচিত, অ্যান্ড দেন সবাই খুবই ভালো। তো আমি মাকে পাঠিয়েছি, মা বলছে হ্যাঁ আসতেই তো পারে, না আসার কি আছে? আমি বলছি ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। অডিশনের দিনকে আমি ওনাদেরকে দেখছি নজন বসে আছেন, মানে আমি তো দেখে ফার্স্টলি আমার হাঁটু টাটু কাঁপছে, ঠিক আছে আমার হাত ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একদম তো এবার আমি মনে মনে ভাবছি যে আমি কি করবো, এবার স্টেজে আমাকে তুলে দেওয়া হয়েছে, গান গাইতে হবে, আজকে না গাইতে পারলে হয় করো না মরো, যে কোনো একদম। তো নিজের মনকে শক্ত করে ভাবলাম ঠিক আছে চলো গানে পে ফোকাস করতে, বলে একদম শান্ত হয়ে নিজের মনকে বুঝিয়ে যে দেখ ভাই আজকে যদি না গাইতে পারিস কিন্তু আর কোনোদিন গাইতে পারবি না, হ্যাঁ ডু অর ডাই সিচুয়েশন। তো তখন আমি গাইলাম, অ্যান্ড দেন রূপম স্যার এলেন, আবিদা বললেন যে আপনার অনেক বড় ভক্ত গুরুদেব বলে মনে করেন, তো দেন উনি নেমে এলেন, অ্যান্ড নেমে এসে আমার মাথায় একটু একটু ট্যাপ করে দিলেন, তো ওই যে ফিলিংটা মানে আমি ভাবছি যে এটা হচ্ছেটা কি,
2: এটা মানতে পারছি না
0: হচ্ছেটা কি, এটা না না আমি এটা বিশ্বাস করতে পারছি না এটা হচ্ছেটা কি। তো দেন আফটার সিলেকশন হয়ে যাওয়ার পর আমার আমি ব্যাক স্টেজে দাঁড়িয়ে আমি জাস্ট ভাবছি, আমি আমার বন্ধুদেরকে ফোন করে বলছি ভাই জানিস কি হয়েছে আজকে, তখন বলছি কি হয়েছে, আমি বলছি রূপম স্যার আমার মাথায় হাত বুলিয়েছে এবং হাত দিয়ে বলেছেন অল দ্য বেস্ট। তো ওরাও তো পাগল হয়ে গেছে আমার বন্ধুরা, কারণ আমার বন্ধুরাও মানে সবাই অন্ধভক্ত, তো কাজে এই জিনিসগুলোই না সারা জীবনে জানো তো আর কিছুই মানে লাইফে দেখো অনেক কিছু আমি পাবো, অনেক কিছু আমি হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু এখন আমার পাওয়ার বাকি আছে, অনেক কিছু হারানোর বাকি আছে, কিন্তু এই যে জিনিসগুলো পেয়েছি, এই যে ওনার স্পর্শ পেয়েছি, এত জাজেসদের, এত সম্মানীয় জাজেসদের, এত গুণী জাজেসদের আমি গাইডেন্স পেয়েছি, এর থেকে বড় আমার কাছে কিছু নেই আছে,
2: সত্যি
1: একেবারেই তাই,
0: আমার চেয়েও লাভ নেই এর থেকে বেশি কিছু,
2: এটাই আলটিমেট। মানে একজন মানে তুমি যাকে মানে যার ভক্ত তুমি, যাকে দেখে তুমি বড়
0: মানে গড লাইক,
2: গড লাইক ডেফিনেটলি, তো তার সামনে গেওয়া তার আশীর্বাদ পেয়ে সত্যি একটা বড় প্রাপ্তি,
0: অনেক
1: সত্যিই তাই। আর আমরা মানে অবশ্যই আড্ডা তো চলছে, সমস্ত কিছু চলছে,
2: জানো তো
1: ফেসবুকে ওরকমই কিছু একটা হবে, শুনি শুনি। হ্যাঁ শুনি,

0: হ্যালো, কে বলছো, কোথা থেকে?
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার, আমি
0: দুর্দান্ত। যাক,
2: কোনো কারণে হয়তো আমরা লাইন থেকে বিচ্যুত হয়ে গেলাম।
0: হ্যাঁ, ভালো হয়েছে, কারণ আমি আর একটা জিনিস বলবো ভাবছিলাম। এটা হয়েছে, আমি যে কি খুশি হয়েছি তোমাকে কি বলবো, সেটা হচ্ছে আমি সবে বলতে যাচ্ছিলাম সৃজনকে যে আড্ডা টাড্ডা সবই তো হচ্ছে, রূপম ইসলামের কথাও হয়ে গেল। আমি যে ছোট একটা যদি গান এখন একটুখানি ওর থেকে শোনা যেত তাহলে খুব ভালো হতো।
2: সৃজন একটা বেশ মুচকি হেঁটেছিল যখন রিজেকশনের কথা উঠেছিল।
0: হ্যাঁ,
2: এবং সেই রিজেকশন থেকে মানে তোমার জীবনে ভালোবাসা তো এখন একবার এসেছে কোথায় নাকি না একবার এসেছে?
0: এ বাবা, এ কি সিরিয়াস প্রশ্ন করে দিয়েছে!
2: বলল নাকি বন্ধুদের এখানে যে সৃজন বলছে প্লিজ না,
0: চেপে যাও চেপে যাও চেপে যাও। আচ্ছা, একবার বলে দাও যে হ্যাঁ ঠিক আছে, হতেই পারে না,
3: প্রেম তো লাইফে
0: আসে। আমরা কি নামটাম জিজ্ঞেস করছি? করছি না,
3: আমরা নাম জিজ্ঞেস করছি। সে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, বাট হ্যাঁ সবার লাইফে প্রেম আসে।
2: হ্যাঁ,
3: তো ওটাই।
2: এর প্রেমের গান শুনি তোমার থেকে।
3: হ্যাঁ
0: হ্যাঁ, বলে একটা হেসে
2: সিজন সারি। আচ্ছা বেশ, তাহলে চলো শুনে নি সিজনের থেকে একটা সুন্দর গান ভালোবাসার।
3: তো প্রথমে প্রেমের গানই করি।
2: একদম,
3: প্রথম প্রেমের কথা বলে আবার প্রেমের গান। প্রথম প্রেম কারোর টেকে না।
2: আচ্ছা ঠিক আছে,
0: এই এই ব্যথাগুলো দেওয়ার কোনো প্রয়োজন ছিল না।
2: আমি ব্যালেন্স করার জন্যই বললাম প্রেমের গানই গাও।
3: প্রেমের গান, আচ্ছা, যেটা একটু আগে তুমি আমি আলোচনা করছিলাম একদম শুরু হওয়ার আগে।
4: এত কাছে রয়েছো তুমি,

0: অ্যাকচুয়ালি প্রেমের গান বলতে আমার এটাই সব থেকে মাথায় আসে, কারণ সব থেকে মানে রোমান্টিক গান আমার লাইফে এটাই। কারণ এর থেকে আমার মনে হয় না যে কিশোর কুমারজি মানে কাউকে ওনার থেকে ইনফ্লুয়েন্স হয়ে কেউ কাউকে হয়তো প্রপোজ করতে পারে এর থেকে আরো বেটার ভাবে। ঠিক আছে, এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, মানে মানে ওনার যে প্রজেকশনটা, ওই প্রজেকশনটাই মানে আমার সব থেকে বেশি ভালো লাগে।
1: তবে না, এটা একটা অদ্ভুত গন্ডগোল যে আমরা প্রথম প্রেমে অমর সঙ্গী শুনি কিন্তু তারপরে ওই যে সেই প্রেমটা আর অমর হয় না।
2: মানে জীবনের একটা মানে ছন্দ,
1: তোমার ছন্দ না, তোমার সবসময় ছন্দ পছন্দ।
2: প্লিজ আছে বন্ধু, আমাদের ফোন লাইন একবার শুনি, বন্ধু আমাদের কি বলছে।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে?
3: হ্যালো, নমস্কার, আমি বাঁকুড়া থেকে রাজু ঘোষণ বলছিলাম।
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ নমস্কার, সবাইকে নমস্কার আমার জানাই।
1: আমি বোধহয় শুনলাম যে পুরনো গান,
0: আমি শুনলাম ঝুমুর গান।
1: ঝুমুর গান, আচ্ছা ঝুমুর
2: গাইতে
1: চাইলে গাইতে পারো, আমার কোনো
2: সমস্যা নেই। তবে হ্যাঁ বন্ধুরা, ফোন লাইনে না পেলে চিন্তার কোনো কারণ নেই, আমাদের পোস্টার রয়েছে, পোস্টার এসে কমেন্ট করো। এরপর আড্ডাটা একটু এগোই।
0: হ্যাঁ একদম, চলো
2: বেশ। আচ্ছা, এই যে তোমাকে আমরা বিভিন্ন মানে রূপে দেখেছি, ঠিক
0: আছে, রূপে
2: বিভিন্ন রূপে, ক্লাসিক্যাল সিঙ্গার, পপ সিঙ্গার, রক সিঙ্গার।
0: আচ্ছা আচ্ছা,
2: হ্যাঁ হ্যাঁ, তো প্রত্যেকটা সেই নানান জনরে তুমি একদম মানে কমফোর্টেবলি গাও, তোমার সিগনেচার স্টাইল কোনটা, মানে তুমি মানে কোনটা মানে এটার জন্য সৃজন, এ কাইন্ড অফ দিস, দিস ইজ ফর সৃজন, এরকম কোন জনরা বা এরকম কিছু একটা সিগনেচার স্টাইল তোমার, সেটা কি আছে?
0: বাংলা রক।
1: এইটা এটা আমি আগে থেকে জানতাম, তার কারণ যে ও রূপম ইসলামের যেরকম ভক্ত সেখানে জয়রক একটা হবেই আর কি, মানে এরকমই মনে হবে যে অবশ্যই। এবং সেক্ষেত্রে এইটা মানে না বলার কিছু নেই যে আমাদের সবার কাছেই বাংলা রকের একটা আলাদা জায়গা আছে,
0: আলাদা জায়গা আছে অ্যাকচুয়ালি। আর সত্যি কথা বলতে উনি এবং মানে ফসিলস, পার্টিকুলারলি ফসিলস অ্যান্ড আরও অনেক ব্যান্ডস রয়েছে যারা আমাদের এই ব্যান্ড কালচারটিকে এখনো ধরে রেখেছে,
1: একদম তাই।
0: তো কাজেই ওনাদের অনেক বড় কন্ট্রিবিউশন আছে আমাদের বাংলা ব্যান্ড মানে বাংলা রকের উপর। হ্যাঁ, তো গৌতম স্যারের নাম না নিলে হয় না এখানে, কারণ উনি শুরু করেছেন আমাদের বাংলায় রক। এবং ওনার

0: তো এটা মনে করি জয় বাংলা রক,
1: জয়
0: বাংলা রক অ্যাকচুয়ালি
2: একদম।
0: তো জয় রক তো অবভিয়াসলি, কিন্তু জয় বাংলা রক, কারণ বাঙালি হয়ে আমার মনে হয় যে আমরা একদম খুব ভালো আছি, অ্যান্ড বাংলা রকটি আরও ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে
1: নিশ্চিত। আচ্ছা, তোমার কি কখনো মানে নিজের কোনো ব্যান্ড বা নিজের কোনো প্রোডাকশন এরকম ভাবে তৈরি করার কোনো ইচ্ছে আছে?
0: হ্যাঁ, অলরেডি হচ্ছে কাজ।
1: আচ্ছা, আর তুমি মানে গান গাওয়ার সঙ্গে, গান গাওয়ার পাশাপাশি আর কি করতে ভালো লাগে?
0: আমার রান্না করতে খুব ভালো লাগে।
1: সেদ্ধ
0: করতে পারি
2: না,
1: সৌরিকের এটা বেকার। ওটা হচ্ছে
0: আমি বাদ বাকি আদার যে আইটেম গুলো, চিকেন মাছ যা খাবে খাইয়ে দেবো, অসুবিধা নেই।
2: আচ্ছা, এই যে তুমি আজকে একটা সেলিব্রিটি হয়ে গেছো,
0: না আমি মনে করি না নিজেকে সেলিব্রিটি, না
2: কারণ তোমার যে ফ্যান ফলোয়িং, তো এরকম কখনো হয়েছে ধরো তুমি বেরিয়েছো নর্মালি, জাস্ট তুমি ধরো রান্না করছো, বাজার করতে বেরিয়েছো, ঠিক আছে, এবার ধরো তোমাকে সব এই সৃজনটা,
0: হ্যাঁ তো হয় তো, হ্যাঁ এটা তো হয়, হ্যাঁ
2: এরকম কোনো মজার কোনো ঘটনা আছে?
0: বিষয়টা হচ্ছে প্রথমে আমি বলি যে আমার বাবা যখন বাইরে বেরোয়, তো এখন বাবাকে অনেকজন বলে সৃজন পরলের বাবা, ওই দেখো ওই দেখো যাচ্ছে সৃজন পরলের বাবা, তো এটা আমার বাবা খুব প্রাউড যে আমাকে এরকমভাবে বলে রাস্তায় দেখা হলে যে তোমার ছেলে কেমন আছে, তোমার ছেলে কী করছে, তো এটার জন্য আমার বাবা মা খুবই প্রাউড। অ্যান্ড দেন আমি একটা ছোটো ইনসিডেন্ট বলি, আমার খুব ফানি অ্যাকচুয়ালি। আমি বাইরে বেরোলে না মানে নর্মালি বেরোই, মাস্ক টাস্ক ইউজ করি না, কারণ অনেকজন আমাকে বলে যে এখন তুই একটা জায়গা থেকে বেরিয়েছিস, তোর মাস্ক ইউজ করা উচিত, তোর একটু একটু আর কি সেপারেট থাকা উচিত। আমি বলি ধুর, আমিও তো মানুষ রে ভাই, আমিও তো সাধারণই মানুষ, আমি মানে ঠিক আছে আমি একটা প্লেসমেন্ট পেয়েছি, তা বলে এমন তো নয় যে আমি একদম আলটিমেট একটা মানে লাইফ, এখন অনেক কিছু আমার বাকি আছে। অ্যান্ড অনেকজন আমাকে বলে তুই তো এখন সেলিব্রিটি হয়ে গেছে, আমি এটা মনে করি না। ফার্স্ট অফ অল আমি নিজেকে ওই রক্ত মানুষেরই মানুষ, আমি আমি সেটাই নিজেকে মনে করি। অ্যান্ড আমি র্যান্ডামলি ঘুরছি, আমাদের ওখানে স্টেডিয়াম আছে ডুমুরজলা স্টেডিয়াম, তো ডুমুরজলা স্টেডিয়ামে ঘুরছি, তো ওখানে অনেক কিছু বিক্রি হয়, পকোড়া টকোড়া আমি খুব খেতেও ভালোবাসি। অ্যান্ড তো আমি যাই ওখানে প্রত্যেক দিন, না হলে এক দুদিন ছাড়া আমরা যাই। তো কাজেই আমি দাঁড়িয়ে এখানে পকোড়া কিনছি, এক ভদ্রলোক এসে আমাকে বলছে তুমি কি সারেগামাপায় গান বাজনা করো? আমি বলছি না তো দাদা। বলছে ঠিক করে বলো না গো, ইয়ার কি করো না। আমি বলছি সত্যি বলছি, আমাকে দেখে মনে হয় আমি গান বাজনা করি, আমি তো পকোড়া খাচ্ছি এখানে, ঠিক আছে। বলছে না আমি তোমায় দেখেছি। বলে তার ওয়াইফকে ডাকলেন, ডেকে ওয়াইফও দেখছে আমার দিকে অকওয়ার্ডলি, একটা তো আমার একটা
2: আধার ভেরিফিকেশন হচ্ছে না,
0: হ্যাঁ আমার একটা অদ্ভুত লাগে, মানে যেন টু স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে, প্রথমে স্বামী এলেন, দেন তারপর স্ত্রী এলেন, অ্যান্ড দেন তার বাচ্চাটাও দেখলাম কোথা থেকে একটা জাস্ট হয়তো দাদুর সঙ্গে এসেছিলেন, যে বাচ্চাটাও এলো, এসে আমাকে বলছে হ্যাঁ তুমি সৃজন দা না। আমি বলছি না না না আমি সৃজন নয়, আমি সৃজন নেই, বলে আমি কোনোরকম ওখান থেকে পালিয়ে গেছি, কারণ মানে আমার খুব এত অকওয়ার্ড লাগছিল, আমি ওখান থেকে আমি কেটে পড়েছি। আমি বলছি না বাবা আমার পকোড়া থাক, আমি পরে পকোড়া খেয়ে নেবো।
1: আচ্ছা, প্রথমবার যখন এটা এই এরকম একটা ইনসিডেন্ট তোমার সাথে হয়েছে, মানে এরকম তো কখনো হয়েছে যে হ্যাঁ ঠিক আছে রাস্তায় নর্মালি বেরোচ্ছি, এবার তারপরে হঠাৎ একটা সময় আসে যখন মানে মোটামুটি অনেক লোক চেনে, এবার এই রকম যখন সময়টা এলো, প্রথম যখন তোমাকে কেউ এসে বললো যে আমি তোমার গান শুনি খুব ভালো লাগে, সেই ফিলিংসটা কেমন?
0: হ্যাঁ খুব ভালো, কারণ আফটার অল যখন তুমি এতটা হার্ডওয়ার্ক করো, যখন তুমি এতটা কষ্ট করো, কষ্ট করার পরে যখন কেউ এসে বলে যে আমি তোমার গান, তোমার গান আমার খুব ভালো লাগে, অ্যান্ড তোমায় আমি ফলো করি, আমার মা আমার মা আমার অ্যান্ড ফ্যামিলি ফ্যামিলির লোকেরা তোমার গান শুনতে পছন্দ করে, তখন মনে হয় যে কোথাও না কোথাও একটু সার্থক হচ্ছে আস্তে আস্তে।
1: একদম,
0: এখনও পুরোপুরি সার্থক হয়নি, আমার জীবনে অনেক স্বপ্ন এখনও বাকি আছে, তো আস্তে আস্তে সব পূরণ করবো, তবে তারপরে মনে করবো যে না জীবনটা সার্থক হয়েছে, তার আগে নয়।
1: আচ্ছা আচ্ছা, তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, মানে নিজের নিজস্ব একটা সেট আপ, নিজের ব্যান্ড এরকম কিছু, নাকি প্লেব্যাক, নাকি দুটোই?
0: দুটোই
2: দুটোই
0: অবভিয়াসলি দুটোই। আমি কেন মানে দুটোই এমন অপশন দিয়েছো যেটা মানে নেগোসিয়েট করা যাবে না।
1: আচ্ছা
0: ইয়েস, তো আমার কাছে নিজের ব্যান্ডও যেরকম ইম্পর্টেন্ট, আমার কাছে প্লেব্যাকটাও তেমনই ইম্পর্টেন্ট, কারণ

0: দুটো দুটোই তো আমাদের কাজের মধ্যেই পড়ে না একটা,
1: একদম তাই,
0: তো এক্স্যাক্টলি। তো আমার ব্যান্ডের সঙ্গে আমি আলাপ করাবো,
2: একদম
0: খুবই তাড়াতাড়ি, মানে ফটোজ আসছে চলেছে, তো স্টে টিউনড ফর মোর, স্টে টিউনড ফর মোর গাইস,
2: একদম একদম। আচ্ছা আরেকটা জিনিস আমাকে তোমার কাছ থেকে জানা, সেটা হচ্ছে কি কোনটা তোমার কাছে খুব চ্যালেঞ্জিং গো, স্টেজ শো না রিয়েলিটি শো? খুব চ্যালেঞ্জিং,
0: চ্যালেঞ্জিং বলতে
2: মানে মনে হয় যে
0: দাদা প্রতিদিনই চ্যালেঞ্জ, প্রত্যেকটা মোমেন্টই চ্যালেঞ্জ,
2: বাট কোনটা একটু বেশি, স্টেজ শো না রিয়েলিটি শো কোনটা?
0: আমি এটা আমার কাছে কোনো মানে কি বলবো, রিয়েলিটি শো অবভিয়াসলি, কারণ কারণ রিয়েলিটি শো হচ্ছে, কেন বলছি, কারণ ক্যামেরার মাধ্যমে তোমায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে, তোমায় শুনছে। লাইভ শোতে গেলে 2,000-4,000-6,000 লোক, 8,000-10,000 লোক তোমায় শুনছে ওখানে অন দ্য স্পট, অ্যান্ড অবভিয়াসলি সেখানেও তার ভিডিওর মাধ্যমে গোটা
1: সোশ্যাল মিডিয়া,
0: সোশ্যাল মিডিয়া তো পুরো শুনছে। অ্যাকচুয়ালি কোনোটাই ইজি নয়, দুটোই চ্যালেঞ্জ,
1: একদম।
0: আমি বললাম না লাইফটাই চ্যালেঞ্জ, কারণ প্রত্যেক দিন তোমার কাছে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে,
1: নিশ্চয়ই,
0: ঠিক আছে, তার মধ্যে তুমি
2: আন্দুলের রাস্তা,
0: তারপরে আন্দুলের রাস্তা ভাবা যাচ্ছে না কিন্তু বিষয়টা, তো সেই আন্দুলের অত জ্যাম পেরিয়ে এখানে আসা, তুমি বুঝতে পারছো আমার স্ট্রাগল কতটা, তো ভাবাই যাচ্ছে না, ফেলে দেওয়া যাচ্ছে না, মানে তো এই হচ্ছে বিষয়। তো তার মধ্যে আবার ধরো আমাদের যত সব বন্ধুরা ছিল ওখানে, তাদেরকে মিস করা, সেটাও একটা চাপ।
1: এইটা তো দারুণ একটা রিয়েলিটি শোতে, এটা আমি আগাগোড়া শুনেছি, যখন তোমার আগে ওখানে অনেক তারকাদের আমরা পেয়েছি, তার মধ্যে অবশ্যই ইমন একজন এবং শোভনকে আমরা ওখানে পেয়েছিলাম, সবাইকে পেয়েছি, দুর্নিবারকে পেয়েছি,
0: শোভনদার মতো দেখতে,
1: হ্যাঁ
0: শোভনদা আর হচ্ছে গিয়ে বিজয় দেবরাকোন্ডা, দুটো মিক্স,
1: বাবা শৌরি কাজকে মাটিতে পা ফেলবে না,
2: অন এরও গেল, অন রেকর্ড গেল,
0: হ্যাঁ অসুবিধা নেই,
1: বেশ যাই হোক। বিজয় দেবরাকোন্ডা মাগো, ও আজকাল একটুখানি সাউথ ইন্ডিয়ান সিনেমা বেশি দেখছে,
2: সেই জন্য।
1: হ্যাঁ না না, আমি যেটা বলছিলাম,
0: কবে আসছে
1: বাবা?
0: খুবই সুন্দর,
1: ঠিক আছে, আমি স্পয়লার দেখে নিয়েছি ভুল করে, যাই হোক, আমাকে আর দয়া করে কেউ এগুলো বলে বিব্রত করবেন না, ধন্যবাদ।
2: আচ্ছা আমি বলে রাখি বন্ধুদের উদ্দেশ্যে, আমরা নিজের মধ্যে এখন গল্প করছি, এটা তোমরা প্লিজ শোনো, ফোন লাইন খোলা হয়েছে 03।
1: একদম, এবং তার সঙ্গে আমরা রয়েছি ফেসবুক লাইভে, তো তোমরা কিন্তু ফেসবুক লাইভেও জয়েন করে যেতে পারো, তোমাদের যদি কিছু বলার থাকে সৃজনকে তোমরা সেখানেও বলতে পারো, বাবা লাভ বরসা রাহা হ্যায় উধার কোই ফেসবুক মে,
2: প্রচুর প্রচুর
0: কি
2: আমরা দেখতে পাচ্ছি,
1: তোমাদের চক্কর এই হাওড়া আন্দোল করতে গিয়ে আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম এখন আমার মনে পড়ছে না,
0: একসাথে আছি, ঘুমাতে যাই ওইটুকু টাইমটাই জাস্ট আলাদা হচ্ছে
1: একেবারেই।
0: এবারে বিষয়টা হচ্ছে তুমি নিজে একটু ভেবে দেখো যে এক বছরের মতো আমরা একটা গ্রুপের মধ্যে ছিলাম, সেই একটা গ্রুপের মধ্যে থাকতে থাকতে এক বছর সেম পার্সন সেম প্লেস, তো সেই জিনিসটা হঠাৎ করে অফ হয়ে গেলে তোমার
1: খুব খারাপ,
0: ইমিউনিটি খারাপ হয়ে যাবে শরীরে, কাজেই এটা এটা খুবই মানুষ অভ্যেসের দাস। তো যে মানুষগুলো আমার আশেপাশে ছিল তাদেরকে আমি দেখতে পাচ্ছি না, সেটাও একটা কোথাও না কোথাও আমার মানে একটু মনের মধ্যে এফেক্ট করছে।
1: যেদিন শেষ হয়েছে সেদিন কি সেটা একটু কানাকাটি হয়েছে?
0: আমি অ্যাকচুয়ালি ইমোশনাল খুব একটা হই না, আমি খুবই কম, মানে আমি ইমোশন খুবই কম আমার মধ্যে, আমি খুব প্র্যাকটিক্যাল, মানে আমি খুব প্র্যাকটিক্যাল অ্যান্ড আমি খুব কি বলবো ওটাকে পজিটিভ পার্সন, দ্যাটস ওয়াই আমার হাতে কীর্তি মুখের ট্যাটু।
1: ও ওয়াও,
0: খুব একটা হই না, কারণ লাইফ অনেক কিছু দেখেছি, অনেক কিছু ফেস করেছি। অ্যান্ড দেন যেদিন আমি ওখান থেকে বেরোচ্ছি আমাদের গ্রুমিং হাউস থেকে, যে লিফটে করে নামছি, তখন আমি একটু ইমোশনাল হয়েছিলাম যে হয়তো এই লিফটে আর কোনোদিন আর উঠতে পারবো না, এটাই আমার শেষ,
1: অন্য
0: কোনো ভাবে আমি যেখানে আমরা প্রোডাকশন হাউসে থাকতো আমি সেখানে কেনই বা যেতে যাবো,
1: সেটা তো হবে না
0: আমাকে, আমি যদি এখন আমাকে ইনভাইট করা হয় তো আমি তো জাস্ট ডাইরেক্ট স্টুডিওতে যাবো, গাইবো দেন বেরিয়ে
1: যাবো,
0: আমি তো সেটে যাবো ডাইরেক্ট, আমি তো যেখানে আমরা থাকতাম যেখানে রাতে ঘুমাতে যেতাম যে ফ্লিপটের মধ্যে দিয়ে,
1: সেটা সম্ভব না,
0: সেটা তো সম্ভব হবে না। অ্যান্ড কাজেই দাদা দিদি

0: যারা ওখানে ছিলেন, ডিরেক্টরিয়াল টিমের মিউজিশিয়ান দাদারা, প্রোডাকশনের যত দাদারা, হ্যাঁ, তারপরে যারা ওখানকার সেট বানাতো যে দাদারা, মানে আমার প্রত্যেকটা মানুষকে আমি এত মিস করছি এখন, আমি বলে জাস্ট বোঝাতে পারবো না। অ্যান্ড আমি মাঝে মধ্যেই মিস করলে আমি ফোন করে দিই, কী গো কী করছো, তো তারাও খুব বলে যে হ্যাঁ রে ভাই সবাইকে আমরা মিস করছি, এই সব আজকে ব্যাপার।
1: আচ্ছা, ইতিমধ্যে আমাদের ফেসবুকে অনেকগুলো কমেন্ট এসেছে। ফেসবুকে সৌমেন দাস রিকোয়েস্ট করেছে তোমাকে, বলছে যে দাদাকে অনুষ্ঠানে পেয়ে আমরা খুবই খুশি। দাদা কতটা খুশি নিজেই বলবেন।
0: আমি মারাত্মক খুশি ভাই।
1: দাদার কাছে অনুরোধ, একটা সুপার গান করতেই হবে।
2: সুপার গান,
1: সুপার গান,
0: সেটা কি গো? সৌমেন ভাই একটু প্লিজ লাইভে লেখো, সুপার গানটা কি গো?
1: সুপার গান মানে কোন একটা ভালো গান হতে চাইছে শুনুন,
2: বা সুপার হিট,
1: সুপার হিট গান কোন?
0: সুপার হিট গান, ঠিক আছে আমি আসছি পরে আর কথা বলি।
1: আমাদের ফোন লাইনে কি কোনো বন্ধু আছে?
2: হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
3: নমস্কার, আমি আমি বহরমপুর থেকে পলাশ সরা কথা বলছি।
2: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ দাদা ভাই, যেটা হচ্ছে সৃজনদার ফুল নেম কি, আর সৃজনদার বাংলা ছবিতে বা বাংলা ফিল্মে কি কোন ব্যান্ডের গান করেছেন যদি একটু বলুন তাহলে খুব ভালো হয় দাদা ভাই।
2: হ্যাঁ
1: হ্যাঁ
2: হ্যাঁ
1: বলো।
0: হ্যাঁ
2: ঠিক আছে, সৃজন নিজেও কি দেবে
1: উত্তর আমরা দিয়ে দিচ্ছি, উত্তর আমরা দিয়ে দিচ্ছি
0: না বললাম না।
2: সেটা ঠিক আছে, কিন্তু আমি কি বলছিলাম
1: এখন যাইনি, আমরা বলতে যাবো এবার।
2: ও বলবে,
1: সেটা হচ্ছে কি,
0: হ্যাঁ সুপার গান,
1: হ্যাঁ সুপার গান,
0: তো সুপার গানটা আমরা আসছি সুপার গানে, তো এখন আমরা একটু আপাতত কথা বলি।
1: আচ্ছা, তো অনেক ইন্সপিরেশন থাকে, তো আমরা যেটা জানলাম তোমার রূপম ইসলাম একটা বড় ইন্সপিরেশন।
0: একদমই তাই।
1: রূপম ইসলাম স্যার আর কি রয়েছে, মানে
0: অরিজিৎ সিং?
2: এইটা ভাবছিলাম আমি,
0: কেন আমি বলছি নামটা আমি কেন বললাম, কারণ ওনার লাইফে যে স্ট্রাগলটা, আমি মনে করি ওনার সঙ্গে ওনার লাইফে যে স্ট্রাগলটা না আমার সঙ্গে একটু কিছু সিমিলারিটি আছে।
1: ফাইন,
0: তো আমার খুবই পছন্দ। অ্যান্ড দেন আর একটা যেটা না বললেই নয়, এখনকার দিনের যে মডার্ন যে আর্টিস্ট যারা, কর্ণ অজলা, এপি ডিলং, যারা যারা রয়েছে তাদের যে লাইফে স্ট্রাগল, তাদের যদি মানে একটা ইন্টারভিউ আমি দেখছিলাম যে তারা কী লেভেলের স্ট্রাগলটা করেছে, তো সেই লেভেলের স্ট্রাগলটা হয়তো আমরা এখনো করতে পারিনি, যার জন্য আজকে তারা কোথায়। সেই জিনিসগুলো আমার মনে হয় একটু অ্যাডাপ্ট করা উচিত, যে কষ্ট না করলে কেষ্ট পাবে না। অ্যান্ড আমার এটা সবাইকেই বলার উদ্দেশ্য, অনেকজন বলেন যে মানে আমি খুব জেনারেল কথা বলছি, হ্যাঁ অনেকজন বলে যে লাইভ শো ইয়ে তো অনেক মানে তোমার রেমুনারেশন অনেক হবে, হ্যাঁ প্রচুর প্রচুর তুমি জমিয়ে ফেলছো হ্যান ত্যান, কিন্তু কেউ একবারও দেখে না যে তার পেছনে স্ট্রাগল কতটা। আজকে একজন এমনও আর্টিস্ট আছে যারা পার অ্যানাম 1 crore প্লাস ইনকাম করেন, আর এমনও অনেকজন আর্টিস্ট আছেন যারা আমি বলছি না তারা একটা মিনিমাম ইয়ে করেন, যে 1 crore প্লাস ইনকাম করেন যে আর্টিস্ট তার স্ট্রাগলটা আর একজন যে আর্টিস্ট বললাম তার স্ট্রাগলটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আজকে সে কষ্ট করেছে বলেই আজকে সে তার শিল্পত্বের দামটা পাচ্ছে,
2: একেবারে
0: শিল্পীর শিল্পের দাম দিতেই হবে কাজেই। অ্যান্ড সবাইকে আমার একটাই অনুরোধ যে সবাই ভালো থাকুন এবং পজিটিভিটি ছড়ান চার যতটা পারবেন।
2: একেবারে, ইভেন প্রীতম দা তো একটা ইন্টারভিউতে এটা বলেই ছিলেন যে অরিজিৎ সিং এর এত গান পড়ে রয়েছে প্রীতম দার কাছে, সেগুলো রিলিজ করলে যে কি হবে সেটা।
0: এক্স্যাক্টলি, তো কাজেই মানুষটা ওই যে বললাম গড লেভেল,
2: একদম।
0: তো আমার কাছে ওনারা ভগবান তুল্য এবং ওনাদের ফটো আমার বাড়িতে ভর্তি লাগানো।
2: এবং তুমি খুব ভালো একটা কথা বললে, আমার মনে পড়লো কারণ অজলার সঙ্গে লাস্ট তো বিরাট কোহলির একটা কোলাবোরেশন হয়েছিল ভিডিও, এবং কি মারাত্মক, কি দুর্দান্ত লেগেছে দুজনকে সত্যি কথা বলতে। তো সেক্ষেত্রে তোমার,
0: তুমি বিরাট কোহলি স্ট্রাগল বলো
2: দুজনেরই, এক্স্যাক্টলি
0: দুজনের স্ট্রাগল বলো। আজকে বিরাট কোহলি আজকে বাবাগত হয়েছেন কিন্তু ওনাকে পিছে খেলতে হচ্ছে, আজকে উনি সেই স্যাক্রিফাইসটা করেছেন, সেই স্ট্রাগলটা করেছেন বলেই আজকে বিরাট কোহলি হতে পেরেছেন
2: নিশ্চয়ই।
0: তো যে বা যারা মনে করবে যে আমি খাটবো না, আমি কষ্ট করবো না, বাট অথচ আমি সাকসেস পেয়ে যাব, একদম বড় জিরো, এটা গোটা ডিম হয় না, ওটা
2: না ডিমে আবার প্রোটিন, সেটা আমি কথা বলবো না,
0: ডিমের কথাই যাবো না।
1: ও না না ঠিক আছে, একটা দুর্দান্ত আড্ডা চলছে আমাদের এখানে।
2: আর শ্রীজন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যখন মানে আমাদের সবারই যখন আমরা বড় হই তখন একটা বেসিক বাবা মার গাইডেন্স তো অবশ্যই, সেটা তো থাকবেই, কিন্তু তার সঙ্গে সবারই থাকে যে ভাই ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এটা পড়ো সেটা পড়ো, এটা নিয়ে করো সেটা নিয়ে করো।
0: আমার ফ্যামিলিতে এরকম কোনো কিছু কোনোদিন ছিল না, যা ভালো লাগবে তাই করো,
2: একেবারেই। তো সেটাই মানে, কিন্তু যাদের কাছে এই অপশনটা নেই, মানে যাদের কাছে এই সাপোর্টটা নেই, তাদের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেংথ যদি তারা গান নিয়ে এগোতে চায় তাহলে কি হতে পারে?
0: করণ অজলা একটা ভালো লাইন বলেছে, আমি এটা একটু বলতে চাই। মানুষটার লেখা আমার খুব ভালো লাগে, আমার যেহেতু আমার একটি আমার বন্ধু আছে, একটি পাঞ্জাবি বন্ধু আছে, তার নাম বাস্তব কুমার, তার থেকে আমি পাঞ্জাবিটা অনেক কিছু শিখেছি। মানে আমি হয়তো বলতে পারবো না ফ্লুয়েন্টলি, বাট আমি পাঞ্জাবি বুঝতে পারি আর কি, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজটা টোটালি। তো ওখানে বলছে যে বাকি দুনিয়া রুসজেনি সাডা রব রাজি রে, মানে গোটা দুনিয়া আমার নিপাত যাক, কিন্তু আমার যে উপরে ভগবান আছে সাডা রব রাজি রে, উনি আমার সহায় আছেন, তো তো কাজে আমার আর ভেবে কিছু লাভ নেই। ঠিক আছে, বাকি দুনিয়া রুসজে নেই সাডা রব রাজি রে, ঠিক আছে। আর আমি এই আমি আজকে তোমাদের এই স্টুডিওতে আমি বলে আজকে বাড়ি যাচ্ছি যে এই ক্যাপশনটা আমি ঠিক দেবো আমি যেদিন আমার ফার্স্ট কার কিনবো।
1: লাভলি,
2: বাহ,
0: ঠিক আছে, যদি মনে করো যে ইউনিভার্স তোমার সঙ্গে আছে তো তোমার আর কাউকে লাগবে না, তুমি এগিয়ে যাও।
2: আর আমরা অনেক জনকে নিয়ে কথা বলে নিয়েছি, মানে সৃজনের সঙ্গে কথা বলছি বটে, কিন্তু সৃজনের যারা আইডল তাদেরকে নিয়ে কথা বলেছি। এবার সেরকমই একজন যারা মানে যিনি আমাদের কাছে তো মানে ভগবান তুল্য সেক্ষেত্রে বলা যায়, আমি জানি না, আমি যদি একবার সামনাসামনি দেখি আমি হয়তো পাগল হয়ে যাবো,
1: আমি
2: কি হয়ে যাবো জানি না, আমি অজ্ঞান হয়ে যাবো একেবারেই। তো অরিজিৎ সিং এর একটা গান আপাতত রইল তোমাদের জন্য, ফিরছি গানের পর।

0: অলরাইট, চলে এসেছি আমার লাইভে, আড্ডা দিচ্ছি সুজনের সঙ্গে এই মুহূর্তে। নতুন তারা অনুষ্ঠানে রয়েছি, আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে পৌলমি। তোমরা ঝটপট চলে এসো লাইভে, এই মুহূর্তে রয়েছি আমরা। অ্যান্ড অনেকে তোমরা কমেন্ট করছো লাইভে, সৃজনকে দেখতে খুব সুন্দর লাগছে অনেকে বলছে। আদিত্য ঘোষ বলছে হিন্দিতে লিখেছে বাংলা ভাষায়, সেটা হচ্ছে দেখে ভালো লাগলো।
1: থ্যাংক ইউ সো মাচ।
2: না তবে সৃজনকে এটা ভালো কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি কিন্তু, এটা কি মহিলা না পুরুষ?
0: পুরুষ
2: পুরুষ। আচ্ছা ঠিক আছে, হতেই পারে, যাক ঠিক আছে, অসুবিধে নেই।
0: ঠিক আছে কোনো সমস্যা নেই। আচ্ছা একটা আমরা একটু আগে সৃজনের মুখেই শুনলাম যে প্লেব্যাক করার ইচ্ছে রয়েছে, প্লেব্যাকের একটা তোমার স্বপ্ন রয়েছে, সেক্ষেত্রে তোমার ফেভারিট কোন অ্যাক্টরের হয়ে তুমি গান করতে চাও? মানে এই অ্যাক্টরের গলে গান করতে পারলে আহ ডান, আই এম ডান, এরকম কিছু।
1: ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, আমি এটা কোনোদিন ভেবে দেখিনি। কিন্তু দেখো হিন্দি তো বলতে পারবো না। হ্যাঁ হিন্দি, ওকে ওকে ওকে ওকে ওকে ওকে, দেন দেন দেন দেন দেন হচ্ছে রণবীর কাপুর।
0: ওকে,
1: কারণ উনি অনেক এরকম রকিং গান গেয়েছে, মানে ওনার যে আছে না, আমরা যেহেতু শুনেছি কয়েকটি গান ব্যান্ডেড ব্যান্ড ওরিয়েন্টেড বরুণ ধবন, তো আমার একটু মানে রোমান্টিক গানও ভালো লাগে, আবার একটু রক গানও ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো রোমান্টিসিজমের জন্য আমি বললাম যে রণবীর কাপুর আর মানে রকনেস আছে একটা ওনার মধ্যে, তো এই জন্য আর কি। আর ফরহান আখতার তো রক আমরা শুনে নিয়েছি সবাই, রণবীর কাপুরের যে গানগুলো সবে আমরা শুনেছি, তো আলাদাই অন্য লেভেলের। তো উনি ওই জিনিসটা খুব ভালো ওনার মধ্যে দিয়ে ইয়ে করে আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এদিকে বাংলার মধ্যে তো দেবদা তো রয়েছে, তো তো এই হচ্ছে ব্যাপার। তো দেবদা এসেছিল আমাদের সেটে, তো মানে মানে তুমি ভাবতে পারছো কাদের কাদের দেখে নিলাম সামনে, চোখের সামনে। তো এইগুলোই পাওয়া মানে লাইফে, আর ওর থেকে কি পাবো আর মানে।
2: আচ্ছা এই যে আমরা আড্ডাটা দিচ্ছি আর সৃজনকে এতবার সবাই মিলে রিকোয়েস্ট করে নিয়েছে, যদি একটা গান সৃজন একটুখানি ভালোবাসার বা ভালো থাকার
0: করছিলাম, সময় নিয়ে আলোচনা করছিলাম,
2: সময় নিয়ে আলোচনা করছিলাম,
0: তো সেটা একটা হয়ে যাক নাকি? সময় নিয়ে কোনো একটা গান, এই সময়
1: সময়
0: ইয়েস।
1: ওকে, তো আমি কি একটু লিরিক্স দেখতে পারি?
0: ডেফিনেটলি,
1: কারণ সময় বলতে আমার একটি গান আমার খুবই ওই যে বলে না আমার জেহেনে আসে খুব, তো ওটাই আর কি। তো ওটাই একটু চেষ্টা করব। আমার পৃথিবী ব্যান্ডের একটি খুবই জনপ্রিয় গান,
2: একদম
1: ওখানে নেটওয়ার্ক কাজ করে না, তোমাদের নেটওয়ার্ক কাজ করছে?
0: নেটওয়ার্ক কাজ
1: পড়ে পাওয়া চোদ্দ আনায় কিছু মুখ দুঃখ সুখ একটা ঘরে

0: এটাই হচ্ছে ব্যাপার।
1: দারুন দারুন ফাটাফাটি।
0: তো কেন আমি বললাম যে এই গানটি থেকে আমি ইন্সপায়ার্ড হই, কারণ গানটার কথাতেই আছে যে এই সময় লড়ে যাওয়ার, লড়ে যেতেই হবে, জীবন মানেই লড়াই।
2: নিশ্চয়ই তাই। আর এই লড়াইয়ের গল্প কিন্তু আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে শুনে থাকি, এবং তার মধ্যে সবচেয়ে বেশি লড়াই যেটাতে থাকে সেটা হচ্ছে খেলাধুলা। এবং সেখানে তোমরা সবাই বলেছিলে যুব মঞ্চতে যে কমনওয়েলথ চলছে, তো সেইটা ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের মতো যদি কিছু পাওয়া যায়। তো তোমাদের কথা শুনে আজকে কমনওয়েলথ গেমস নিয়ে স্বপ্নময় আছে, বাইরে থেকে থাকবে তোমাদের জন্য একটা ছোট্ট পর্ব, শুনে নাও, ফিরছি এটার পরেই।
3: ২৩তম কমনওয়েলথ গেমসের মঞ্চে ভারতের তেরঙ্গা আরও একবার উড়ছে গর্বের সঙ্গে। ২৩শে জুলাই শুরু হওয়া এই আসরে ১২২ জন ভারতীয় ক্রীড়াবিদ পদকের লড়াইয়ে নেমেছেন। আজ পঞ্চম দিনের শেষে আসুন ফিরে দেখি এতদূর ভারতের যাত্রাটা কেমন ছিল। আমি স্বপ্নময় আজ হাজির তোমাদের সামনে কমনওয়েলথ গেমস রাউন্ড আপ নিয়ে। এ মুহূর্তে ভারতের ঝুলিতে রয়েছে মোট ১০টি পদক, ২টো সোনা, ৫টি রুপো আর ৩টি ব্রোঞ্জ। শুরুটা হয়েছিল ভারোত্তোলন দিয়ে। ঋষিকান্ত সিং প্রথম পদক এনে দেন রুপো জিতে, ওই ম্যাচে নতুন রেকর্ড করেন তিনি। তারপরে মীরাবাই চানু তার অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখে জেতেন ভারতের প্রথম সোনা কমনওয়েলথ গেমসে তার হ্যাট্রিক। ভারোত্তোলনে ভারতের পারফরমেন্স সত্যিই দুর্দান্ত। এখনও পর্যন্ত অংশ নেওয়া প্রায় প্রত্যেকটি ইভেন্ট থেকেই ভারতের জন্য কিন্তু একটা পদক এসেছে। বক্সিংয়ের সুখবর, লভলিনা ইতিমধ্যে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন, অর্থাৎ পদক নিশ্চিত, এখন লক্ষ্য সোনা। প্যারা অ্যাথলেটিক্সেও ভারতের গর্বের মুহূর্ত এসছে একটি ইভেন্টে, জোড়া পোডিয়াম ফিনিশ যা কমনওয়েলথ গেমসে প্রথমবার। কিন্তু এই যাত্রা সবচেয়ে আবেগঘন অধ্যায়টা লেখা হয়েছে অ্যাথলেটিক্স ট্র্যাকের বাইরে। সর্বেশ কুমার, মহারাষ্ট্রের নাসিক জেলার দেবারগাঁও গ্রাম, সেখানে একজন পেঁয়াজ চাষি ছেলে তিনি। ছোটবেলায় তার কাছে ছিল না কোনো আধুনিক ট্র্যাক, ছিল না প্রফেশনাল ল্যান্ডিং ম্যাট। তার বাবা, যিনি ছিলেন তার শৈশবের কোচ, ভুট্টার খোসা, তুলো আর কৃষিজ ওয়েস্ট দিয়ে বানাতেন মেকশিফট ল্যান্ডিং পেট। সেই মাটিতে দাঁড়িয়েই শুরু হয়েছিল একটা স্বপ্নের যাত্রা। বছরের পর বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় রেকর্ড হোল্ড করেন তিনি, এবং এরপরে ভাগ্যের চাবিকাঠি খোলে ২৭শে জুলাই। গ্লাসগোয়ে ৩১ বছর বয়সী সর্বেশ লিখলেন ইতিহাস। পুরুষদের হাই জাম্পে কমনওয়েলথ গেমসে ভারতের জন্য প্রথমবারের জন্য জিতলেন সিলভার মেডেল। ২.২৫ মিটার টপকে তিনি নিশ্চিত করেছেন রুপো। জামাইকান রোমেন বেকফোর্ডের সঙ্গে হয় হাড্ডাহাড্ডি লড়াই, দুজনেই ২.২৫ মিটার টপকান, কিন্তু কম সংখ্যক ব্যর্থ প্রচেষ্টার কারণে কাউন্ট ব্যাকে শোনা যায় বেকফোর্ডের ঝুলিতে। কিন্তু এই গল্পে সবচেয়ে সুন্দর অংশটা অন্য জায়গায়। সর্বেশের সতীর্থ তেজস্বী শঙ্কর, যিনি নিজেও এই ইভেন্টে নেমেছিলেন এবং ছিলেন মেডেল প্রত্যাশী, চোটের কারণে ছিটকে যান প্রতিযোগিতা থেকে, কিন্তু মাঠ ছেড়ে যাননি তিনি। চোট নিয়েও এফ্রনের পাশে দাঁড়িয়েছিলেন। প্রতিটি জাম্পের মাঝে সর্বেশকে দিয়ে গেছেন টেকনিক্যাল পরামর্শ। সর্বেশ নিজেই পরে বলেছেন ২.২৫ মিটারে তার রিদম একটু নড়ে গিয়েছিল, এবং সেখানে তেজস্বিনের গাইডেন্স তাকে সামলে নিতে সাহায্য করেছে। একজন প্রতিযোগী নিজের স্বপ্নভঙ্গের যন্ত্রণা ভুলে আরেকজনকে স্বপ্নপূরণের পাশে দাঁড়িয়েছে, এটাই তো রিয়েল স্পোর্টসম্যান স্পিরিট। পদক জয়ের পর সর্বেশ বলেন তিনি এই পদক উৎসর্গ করছেন তার পরিবার আর দেশকে। তার চোখে এখন আসন্ন এশিয়াডে সোনা জেতার স্বপ্ন। এবার তাকানো যাক সামনের দিকে। কমনওয়েলথ গেমস ২০২৬ চলবে ২ আগস্ট অবধি, আর ভারতের সামনে এখনও রয়েছে অনেক বড় লড়াই। অ্যাথলেটিক্সে ডেফিনেটলি জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া রয়েছেন, যিনি ৩২ সদস্যের ভারতীয় অ্যাথলেটিক্স দলের নেতৃত্বে রয়েছেন। দীর্ঘ দূরত্বের দৌড়ে গুলবীর সিং পুরুষদের ১০,০০০ মিটারে প্রথমবারের জন্য কমনওয়েলথে পদকের খোঁজে নামছেন। বক্সিংয়ে ভারতের একাধিক ফাইটার কোয়ার্টার ফাইনালের গোলটি পেরিয়ে সেমিফাইনালের পথে। ভারোত্তোলন, প্যারা অ্যাথলেটিক্স, প্যারা সাঁতার, প্রত্যেকটি বিভাগেই ভারতের পদক প্রত্যাশা এখনও জীবন্ত। সব মিলিয়ে গেমসের বাকি দিনগুলোয় ভারতের পদক সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা প্রবল। অ্যাথলেটিক্স, বক্সিং আর ভারোত্তোলনে যদি ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে গ্লাসগো ২০২৬ হয়ে উঠতে পারে ভারতের জন্য অন্যতম সেরা কমনওয়েলথ গেমস অভিযান। পেঁয়াজ ক্ষেতের কাদামাটি থেকে গ্লাসগো স্টেডিয়াম। সর্বেশ কুমারের যাত্রা আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন দেখতে কোনো সুযোগ সুবিধার দরকার হয় না, দরকার হয় শুধু বিশ্বাস আর একজন পাশে থাকার মানুষ। ভারতের কমনওয়েলথ গেমস অভিযান কিন্তু এখনও শেষ হয়নি, বাকি আছে আরও লড়াই, আরও গল্প, আরও গর্বের মুহূর্ত। আমাদের সঙ্গে থাকো প্রতিটি আপডেটের জন্য। এই বলে আমি স্বপ্নময় শেষ করছি, ফিরিয়ে দেব স্টুডিও। শুনতে থাকো যুববাণী, আর কমনওয়েলথ গেমসের সমস্ত আপডেট পেতে ফলো করো কমনওয়েলথ গেমস রাউন্ড আপ। পরবর্তী কমনওয়েলথ গেমস রাউন্ড আপ 1 আগস্ট।
1: অলরাইট, আমরা চলে এসেছি একটা সুন্দর, থ্যাংক ইউ স্বপ্নময়কে একটা সুন্দর আমাদের প্রেজেন্টেশন দেওয়ার জন্য কমনওয়েলথ গেমস নিয়ে। আর ঘড়ির সময় বলছে যে এবার একটু শেষ করতে হবে, কিছু করেন, এবার আমরা শেষ করতে একদম আমাদের ইচ্ছে করছে না, বন্ধুদের ইচ্ছে করছে না যে তোমরা চলে যাও এখনই।
2: একেবারে
1: একটা লাস্ট রিকোয়েস্ট এসেছে, আমরা সেই গানটা দিয়ে শেষ করবো।
4: ওকে,
1: সেটা হচ্ছে কি রূপম ইসলামের কোনো একটা গান দিয়ে শেষ করার একটা রিকোয়েস্ট এসেছে।
4: ওকে,
1: ঘড়ির সময় এখন কিছুটা আছে, তবুও তোমাকে লাস্ট টাইম একটা প্রশ্ন করতে চাই, জিজ্ঞেস করতে চাই যে অনেকেই তো এই গান লাইনে আসতে চায়, তাদেরকে এক কথায় তুমি কি বলবে, কিভাবে তারা এ করবে,
4: মানে যারা গান বাজনা করতে চায়। দেখো, যে শুধুমাত্র গান বাজনা নয়, যে কোনো প্রফেশন, যে কোনো আর্ট ফর্ম, ইচ অ্যান্ড এভরিথিং প্রচণ্ড কষ্ট করতে হবে, প্রচণ্ড মানে স্ট্রাগল তো তোমার লাইফে আসবেই, তবে ভেঙে পড়লে হবে না, করে যাও। রিজেকশন তুমি অনেক পাবে, মানে তুমি তোমার কাজের ক্ষেত্রে অনেক রিজেকশন পাবে, তুমি অনেক কষ্ট পাবে, এমনটা হবে যে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না রাতে, বাট এরমটা ভাবলে হবে না যে আমি হেরে যাচ্ছি বা আমাকে থেমে যাওয়া উচিত না। যখন তুমি মনে করবে থেমে যাওয়া উচিত, তখন থেকেই তোমার কিন্তু শুরু করা উচিত। অ্যান্ড আমি এটা মনে করি, আমার লাইফে আমি অনেক কিছু আমার লাইফে যা পেয়েছি সেখান থেকে আমি দাঁড়িয়ে বলি, ওয়ার্ক হার্ড ভাই, অবভিয়াসলি পারবে, সবাই পারবে, চলো সবাই মিলে বড় হও।
2: একেবারেই। তাহলে সৃজনের কণ্ঠে রূপম ইসলামের একটা গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব।
4: আমি গাইবো সেই গানটি, আমি প্রায় সর্বক্ষেত্রে আমি ইউজ করি, এবং এই গানটি আমায় অনেক ইন্সপায়ার করেছে, অ্যান্ড আমার মতো অনেক হাজার হাজার অনুগামীদের ইন্সপায়ার করেছে, তো সেই গানটি গাইবো আমি এখন।

0: হাজার চেষ্টা করলেও জিতবে না সবাই, বদলানোর আগ্রহ নেই, তুমি থেকো তোমাতেই, দরজা বন্ধ করে নিও আমি যাই। থ্যাংক ইউ সো মাচ সকলকে, সবাই খুব ভালো থাকবে।
1: এই যে মানে সুন্দর একটা শেষ, মানে অনেক অনুষ্ঠান হয়, অনেক গল্প হয়, অনেক আড্ডা হয়, কিন্তু সবকিছু ডিপেন্ড করে একটা সুন্দর এন্ডিং এর উপরে।
2: তো শেষ পাতাটা মিষ্টি না হলে না জমে না,
1: জমে না, ঠিক সেরকম। আর থ্যাংক ইউ সৃজন আজকে এখানে আসার জন্য,
0: সো মাচ ফর হ্যাভিং মি, এন্ড থ্যাঙ্কস টু তোমাদের দুজনকে, এন্ড অবভিয়াসলি সৌরিক দা। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবে, এন্ড আশা করি সবার সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।
1: নিশ্চয়ই, আর তোমাদের সঙ্গেও আড্ডা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, সঙ্গে নিয়ে অন্য কোনো আবার নতুন কোনো তারাকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, শুনতে থাকো যুববাণী। যেতে যেতে আর তো কিছু বলার নেই, শুভেচ্ছা অনেক,
2: এবং শুভেচ্ছা,
0: থ্যাংক ইউ
2: কাজের জন্য,
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
2: তাই আজকের মতো
1: টাটা
2: করছি, টাটা।

0: সোনালি দত্তের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদী গান, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন দোতারায় লোকগীতির সুর, শিল্পী উজ্জ্বল চক্রবর্তী।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। ভেষজ গুণের কথা বিবেচনা করে রাজ্য সরকার এরাজ্যের বিভিন্ন জায়গায় ফার্ন ডাইভার্সিটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। কলকাতার নিউ টাউন, খড়দা এবং উত্তরবঙ্গে কালিম্পংয়ে এই ধরনের পার্ক গড়ে তোলা হবে। গতকাল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গবেষণা কেন্দ্রের সঙ্গে আলোচনার পর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী বলেন, চিকিৎসা ক্ষেত্রে বিশেষত ক্যান্সার নিরাময়ে ফার্নের বিশেষ ভূমিকা রয়েছে, সেজন্য এই প্রথম রাজ্যে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের আলিপুর দুয়ার জেলার বারোবিশায় পরিত্যক্ত অবস্থায় থাকা শালবাগানকে আধুনিক ইকো ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলা হবে বলে বনমন্ত্রী মনোজ উনাও ঘোষণা।

0: করেছেন। এই আধুনিক ইকো ট্যুরিজম হাবে থাকবে ফুল বাগান, বিদেশি পাখির আকর্ষণ সহ শিশুদের খেলাধুলোর পরিকাঠামো। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভার কেন্দামারি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। এই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 22। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 13টি আসনে তৃণমূল কংগ্রেস এবং 9টিতে নির্দল প্রার্থীরা জয়ী হন। রাজ্যে সরকার বদলের পর প্রধান এবং উপপ্রধান পদে ইস্তফা দেন তৃণমূল কংগ্রেস সদস্যরা। গতকাল তৃণমূল কংগ্রেসের 12 জন সহ বিজেপি সমর্থিত নির্দল 7 জন মিলিয়ে মোট 19 জন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে নতুন বোর্ড গঠন করা হয়েছে। সর্বসম্মতভাবে প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপি সমর্থিত নির্দল পঞ্চায়েত সদস্য আভারানী বেরা। রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিদ্যালয়গুলিকে আর্থিক অনুদান দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিকেল 4টে নাগাদ নবান্ন সংলগ্ন সভাঘর থেকে ভার্চুয়ালি রাজ্যের এই রকম 80,375টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এদিকে কেন্দ্রের সমগ্র শিক্ষা মিশনের নির্দেশে ইকো ক্লাব নথিভুক্তিতে মুর্শিদাবাদের সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলিতে তেমন সাড়া মেলেনি। জেলা প্রশাসনে এর ফলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, জেলার 6,669টি বিদ্যালয়ের মধ্যে এ পর্যন্ত 3,414টির মতো বিদ্যালয় নথিভুক্ত হয়েছে, যা মোট বিদ্যালয়ের 51.19%। পরিসংখ্যানে জানা গেছে, জেলার 41টি চক্রের মধ্যে সবচেয়ে এগিয়ে শ্রুতি 1 নম্বর চক্র, সেখানে 100% সাফল্য অর্জিত হয়েছে। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে রঘুনাথগঞ্জ চক্র, সেখানে মাত্র 23% বিদ্যালয় নথি আপলোড করেছে। মুর্শিদাবাদে স্থানীয় কর্মসংস্থান ও গ্রামীণ স্থায়ী সম্পদ তৈরিতে এবার ভিভিজি রামজি প্রকল্প দ্রুত রূপায়ণ করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। প্রকল্পের 125 দিনের কাজ দ্রুত শুরু করতে গতকালই জেলা শাসক, বিডিও, এসডিও, পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক এবং রাজ্যের 2 মন্ত্রী এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। জেলার 26টি ব্লকে কিভাবে কি কি কাজ হবে, কারা কাজ পাবেন, সেই সমস্ত বিষয় পর্যালোচনা করা হয়। সমুদ্রে মৎস্য শিকারে যাওয়া মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব মেদিনীপুরের দীঘায় আজ এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্য সরকারের মৎস্য, জলসম্পদ ও মৎস্য বন্দরের উদ্যোগে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবী, বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তা প্রমুখ। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ, বিচরণ স্থল রক্ষা করা সহ একাধিক বিষয়ে জনসচেতনতা বাড়ানোই দিনটি পালনের মূল লক্ষ্য। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন প্রায় সব জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কোথাও কোথাও। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে শ্রী ভবন উপস্থাপনায় আলোছায়া দাস।
2: নমস্কার। গ্রাম বাংলার মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। মা বোনেরা, আপনারা সকলে ভালো আছেন তো? ভালো আমাদের থাকতেই হবে, আর তার জন্য আমাদের নিজের পছন্দ মতো ভালো লাগে এমন কিছু কাজ করা দরকার। দেখুন, গ্রাম বাংলা কিংবা শহর শহরতলিতে এখন সবুজের অভাব হয়ে পড়ছে, অথচ আমাদের পরিবেশে ভারসাম্য বজায় রাখতে, সুন্দর পরিবেশ বজায় রাখতে সবুজায়নের বড় প্রয়োজন। আমরা কিন্তু খুব সহজেই বাড়ির চারপাশে, আর যাদের জায়গার সংকুলন নেই সেক্ষেত্রে বাড়ির ছাদে বাগান তৈরি করে সবুজের মাঝে নিজের আনন্দ খুঁজে পেতে পারি, ভালো থাকতে পারি। আমাদের আজকের বিষয় শখের ছাদ বাগানি। আমাদের মধ্যে আছেন আকাশবাণী কলকাতা।

0: কেন্দ্রের অবসরপ্রাপ্ত প্রাক্তন বরিষ্ঠ ঘোষিকা শ্রীমতী মৈত্রী চৌধুরী। তার কাছে জেনে নেব কিভাবে তিনি নিজের ছাদে সুন্দর বাগান গড়ে তুলে আনন্দ পাচ্ছেন। দিদি, অনুষ্ঠানে তোমাকে স্বাগত।
1: নমস্কার। কাছের দূরের সব শ্রোতা বন্ধুদের জানাই আমার প্রীতিও শুভেচ্ছা। পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে, আমাদের হৃদয়ে আছে ফুটন্ত ফুলের আনন্দ। সে আনন্দ উপভোগ করতে শুধু দিন যাপনের গ্লানি নিয়ে দিন কাটে না, জীবনে নিত্য দিনের চাল ডালের হিসাব ছাড়াও বেঁচে থাকার আনন্দ উপভোগ চাই, কোনো না কোনো হবি চাই। গাছ লাগান আপনি, যদি আপনার শখ হয় তাহলে আপনি সাহিত্য চর্চা করতে পারেন, শিল্প চর্চা করতেন, এসবের মধ্যে আপনি বেঁচে থাকবেন অনেক অনেক দিন। আমার বিভিন্ন রকম শখ আছে, বাগান করা আমার বিশেষ শখ। আমার যেমন শখ আছে সেই চিন্তা শখ আমি বাস্তবে পরিণত করেছি আমার ইচ্ছে। আমার মতো যাদেরই শখ আছে তারাও হাতে কলমে ছাদে গাছ লাগান, কিচেন গার্ডেন করুন, আপনার স্বপ্ন ও বাস্তবে রূপায়িত করুন, মনে আনন্দ ভরে যাবে, সৃষ্টি সুখের উল্লাসে আপনার প্রাণ ও মন ভরে উঠবে।
0: গাছ লাগাবো এবং কি করতে হবে তারপর দিদি বলুন।
1: যেসব শ্রোতাদের বাড়ির ছাদে একটু জায়গা আছে, সেই ছাদে আমরা, আপনার যদি ইচ্ছা হয় আপনি সেই ছাদে আপনি গাছ লাগাতে পারেন, বাগান করতে পারেন, ফুল ফুটাতে পারবেন। ছাদ আছে তো সাধ্য নেই, তাই আপনি শহরে থাকেন ছাদের সুবিধা পান, তাহলে আসুন না আমরা ছাদে বাগান করি।
0: আচ্ছা দিদি, এবার একটু প্রশ্ন থাকছে, সব ছাদে কি বাগান করা যায়?
1: অনেক সময় ফ্ল্যাট বাড়ির অন্যান্য বসতবাসীরা তারা আপত্তি জানালে তখন আপনি ছাদে আপনি গাছ বাগান করাবার কথা ভাবতে পারেন।
0: আচ্ছা আচ্ছা,
1: ছাদের চারদিকে যে দেওয়াল আছে সেই প্যারাফেট ওয়ালে যেখানে টব বানানোর কথা আপনি ভাবতে পারেন, চওড়া এক হাত অর্থাৎ 18 ইঞ্চি, গভীরতা এক হাতের একটু বেশি 20 বা 25 ইঞ্চি, আর লম্বায় 80-90 ইঞ্চি। টবের নিচে জল বেরিয়ে যাবার নিকাশি ব্যবস্থা যেন থাকে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। আপনি বাজার থেকে ফুলের মাটির বড় টব কিনে আনতে পারেন, জল নিকাশের ব্যবস্থা আছে কিনা সেটা ভালোভাবে দেখে নেবেন। বড় বড় রঙের কৌটো বা ড্রাম বা 20 লিটারের যে জলের ড্রাম আছে সেগুলোকে আপনি উপরেরটা কেটে দিয়ে টব হিসাবে ব্যবহার করতে পারেন।
0: আচ্ছা দিদি, কিভাবে টবে গাছ বসাতে হবে?
1: হ্যাঁ, ভালো কথা বলেছেন। টবের নিচে ছোট ছোট ইটের টুকরো দিয়ে তার উপরে বালি দিয়ে হবে, এরপর ভালো দোআঁশ মাটি টবের মধ্যে দিতে হবে। এটেল মাটিতে কিন্তু ভালো গাছ হয় না, দোআঁশ ঝুরঝুরে মাটি। টবের ওপরের অংশে একটু ফাঁকা রাখতে হবে জল রাখার জন্য।
0: আচ্ছা দিদি, দোআঁশ মাটি কি করে বুঝবো?
1: যে মাটিতে কাদা বালি পলি সমানভাবে আছে সে মাটিকে আমরা দোআঁশ মাটি বলি।
0: আচ্ছা, তারপর কি কি সার দেব এটা একটু যদি বলেন।
1: টব নির্বাচনের আগে আপনি দেখে নেবেন ছাদে যেখানে আপনি টব করবেন সেখানে ভালো রোদ আসে কিনা, রোদের একান্ত দরকার গাছের জন্য, সেজন্য রোদ আলো আর বাতাস সুস্থ সতেজ গাছের জন্য আপনি ব্যবহার করতে পারেন। মাটির আর্দ্রতা বুঝে আপনি জল দেবেন।
0: আচ্ছা আচ্ছা,
1: কি কি সার দেওয়ার কথা বলছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: যেখানে গাছ লাগাবো সেই মাটিতে নিমখোল, গোবর সার,
0: আচ্ছা
1: এইভাবে ভার্মি কম্পোস্ট সার মিশিয়ে 8-10 দিন আপনি রোদে রেখে দেবেন। বারবার আপনি উল্টে পাল্টে মাটি এবং সার মিশিয়ে রেখে দেবেন, ভালো যেন রোদ লাগে। তারপর আপনার নির্বাচিত গাছের চারা বা কলমি গাছের চারা বসাবেন, প্রথম কয়েকদিন রোদ যাতে কম লাগে এর ব্যবস্থা করবেন। গাছের চারা শেকড় ধরে গেলে অর্থাৎ প্রথম গাছের চারা লাগাবার পর অল্প জল দেবেন। শিশু যেমন আপনার আপনজন, তেমনি মাটিও আপনার আপনজন, গাছও আপনার আপনজন। আপনার সেবা যত্নে মাটির শেকড় ধরে নেবে, পথ দেখাবে জীবনে বাঁচার আপনার শিশুর মতো।
0: আচ্ছা, টব মাটি তৈরি তো হলো,
1: হ্যাঁ
0: এবার গাছ বসাবো কি করে?
1: ভালো দোকান থেকে বীজ সংগ্রহ করবেন। বীজ যেমন পুষ্ট থাকে,
0: আচ্ছা
1: বীজের গায়ে একটু সামান্য কেরোসিন মেখে দিতে পারেন যাতে মাটির পোকা বীজটাকে খেয়ে না ফেলে। অনেক সময় বীজ থেকে অঙ্কুর উদ্গমের সময় লাগে 4-5 দিন, আস্তে আস্তে চারা বের হয়। এ সময় জল কম দেবেন, আস্তে আস্তে সে বড় হবে। বিভিন্ন গাছের বড় হওয়ার একটা নিজস্ব ঢং আছে। কোনো গাছ ছোট থাকতে ব্রাঞ্চিং অর্থাৎ শাখা প্রশাখা মিলতে থাকে, কোনো গাছ সোজা লম্বায় বাড়তে থাকে, শাখা প্রশাখা থাকে না, একটা নির্দিষ্ট উচ্চতায় লম্বা হওয়ার পর শাখা প্রশাখা মিলতে থাকে। টবের গাছ যাতে বেশি উঁচু না হয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। গাছকে ছোট রাখবেন, মোটামুটি বড় হলে অর্থাৎ 8-10 ইঞ্চি হলে গাছের আগাটা একটু ভেঙে দেবেন। খেয়াল রাখতে হবে সব গাছে নয়, যেমন পেয়ারা, আম, লিচু, সবেদা, লেবু, কুল, বকফুল, বেগুন, বাতাবি লেবু, অর্থাৎ শক্ত ডালের গাছ একটু বড় হলে ছোট করে ছেঁটে দেবেন। আগার পাতা ভেঙে দিতে পারেন, 15-20 দিন পর আবার গাছের আগা ভেঙে দেবেন, যাতে গাছ বড় না হয়, আপনার আয়ত্তের মধ্যে থাকে।
0: আচ্ছা দিদি, কখন কি গাছ লাগাবো?
1: হ্যাঁ, ভালো কথা বলেছেন। বর্ষায় গাছ লাগালে ভালো হয়, কারণ কম জল দিতে হবে, গাছ মাটিকে তাড়াতাড়ি আঁকড়ে ধরে। আর সামনে তো শীত আসছে, শীতে নানান রকমের ফুল ফোটে, জিনিয়া, কসমস, পপি, আস্টার, ডালিয়া, ক্যালেন্ডুলা, ভার্বেনা, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, গাঁদা। বর্তমানে গাঁদা আমাদের বাজারে সারা বছর দেখা যায়। আপনি রজনীগন্ধাও লাগাতে পারেন। গাছ বড় হলে, ফুল ফোটার সময় হলে ওয়ান্ডার একটা স্প্রে করার ওষুধ আছে, সেটা আপনি 1 লিটার জলে 10-12 ফোঁটা দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করবেন।
0: আচ্ছা,
1: পরে 15-20 দিন পরে সুপার ডেকা স্প্রে করবেন, ভালো ফুল হবে। মাঝে মাঝে গাছের গোড়ায় মাটি একটু খুঁচিয়ে দেবেন, মাটি আলগা অর্থাৎ ঝুরঝুরে হলে ফুল ভালো হবে। নানা রঙের ফুলের আপনার বাগান ভরে উঠবে, ফুলে মৌমাছি বসবে, ভরে উঠবে আপনার প্রাণ।
0: আচ্ছা, কোন গাছ কখন লাগাবো?
1: হ্যাঁ, শীতের ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, এসব গাছ শীতের ফুল জুলাই অগাস্ট মাসে লাগাতে হবে। শীতে সুন্দর ফুল হবে, আপনার বাগান ভরে উঠবে ফুলে। আর দোপাটি গাছ তো বর্ষার ফুল, একটু আগে, মাস দুয়েক আগে দোপাটির বীজ ফেলতে পারেন, সেখানে আপনার সুন্দর চারা হবে। আপনি সেই চারাতে দোপাটি, শীতের ফুল, অনেক ফুল পাবেন।
0: আচ্ছা, এবার কিন্তু ফলের গাছের কথা বলবো।
1: হ্যাঁ বলুন, ফলের গাছের কথা বললাম। ফল আপনি অনেক গাছ লাগাতে পারেন, আম, জাম, পেয়ারা, কুল, সবেদা, লিচু, তারপরে পাতিলেবু, মোসাম্বি, এসব গাছ আপনি ছাদে অনায়াসে লাগাতে পারবেন এবং আপনার যত্নে বেড়ে উঠবে, সে ফলও দেবে আপনাকে।
0: আচ্ছা, এই চারাগুলো কোথায় পাবো, গাছের চারা?
1: কলকাতায় তো ভাই অনেক নার্সারি আছে, বিশ্বাসযোগ্য নার্সারি থেকে ছোট চারা, কলমের গাছ আপনি সংগ্রহ করতে পারেন। তৈরি করা মাটিতে যেসব গাছ 1-1.5 হাত দূরত্বে লাগাতে পারেন, অবশ্য জায়গা বুঝে। বর্ষার শুরুতে চারা লাগালে ভালো হয়, কারণ গাছ মাটির আঁকড়ে ধরতে তার সুবিধে হয়।
0: আচ্ছা দিদি, গাছে কি স্প্রে করব?
1: গাছের বারন্ত দেখে, সতেজ প্রাণবন্ত দেখে ফুল আসার আগে গাছের ডালে পাতায় স্প্রে করতে পারেন।
0: আচ্ছা,
1: এমপিকে 19-19-19 শার্প ওয়ান্ডার বেশি জলে গুলে 10 দিন পরপর স্প্রে করতে পারেন। গাছের এরা হচ্ছে গাছের খাদ্য, গাছ ফলন্ত হয়ে উঠবে, গাছে ফুল মুকুল আসবে। বর্ষায় গোলাপ গাছ লাগাতে পারেন, দোকানে অনেক গোলাপ, দেশীয় গোলাপ আছে, গাছের চারা বিক্রি হয়, সংগ্রহ করে আপনার ছাদ বাগানে ভরে তুলুন গোলাপের সুবাসে। আপনার একটু পরিশ্রম, ভালোবাসা দিয়ে ভরে উঠুক আপনার ছাদের বাগান।
0: বাহ,
1: আবার বলছি, সৃষ্টি সুখের উল্লাসে আপনার মন ভরে উঠবে।
0: বাহ বাহ বাহ, কি ভালো লাগছে শুনতে।
1: হ্যাঁ বলছি,
0: আচ্ছা
1: এবার আমি
0: গাছের পাতায় যদি পোকা লাগে, এটা অনেক সময় শুনি শ্রোতা বন্ধুরা জিজ্ঞেস করে, পোকা লাগলে আমরা কি করব, তো আপনি একটু বলে দিন কি করা যাবে তখন।
1: অনেক সময় গাছে এবং গাছের পাতা ছোট ছোট পোকা দেখা যায়। পোকার লালা দিয়ে ফুলের পাপড়ি, ফুলের চারপাশে যে পাতা থাকে সেগুলোকে জড়িয়ে ধরে মুখ বন্ধ করে দেয়, পাপড়ি পাতা মেলতে পারে না। অনেক সময় পোকা দেখা যায়, আবার পাতার আড়ালে সে লুকিয়ে থাকে দিনের বেলায়, আর রাতের বেলায় কচি পাতা এবং ফুলের পাপড়ি খেয়ে তার মন ভরে নেয়, পেট ভরে নেয়। সেক্ষেত্রে কোনো কেমিক্যাল ওষুধ ব্যবহার না করে একটা গোটা সিগারেট আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সেটাকে আপনি যদি হাত দিয়ে ভেঙে টুকরো করে বেশি জলের মধ্যে মিশিয়ে এক বালতি জলের মধ্যে মেশান সেটা স্প্রে করতে পারেন। আর যদি সম্ভব হয় যেসব উনুনে কাঠের উনুন ব্যবহার করে সেখান থেকে একটু ছাই সংগ্রহ করে একটু কেরোসিন তেল মেখে আপনি ছাদের বাগানে দিতে পারেন, তাহলে পোকা হবে না। আর একটা কথা আমি বলি, পদ্ম গাছের কথা, হ্যাঁ, ছাদের এক কোনায় বড় মাটিতে গামলায় পদ্মর মূল লাগাতে পারেন, ছিদ্রবিহীন, মানে অন্যান্য গাছে যেমন টবে বলেছেন ছিদ্র থাকবে, যেখানে আপনি পদ্ম ফুল লাগাবেন সেখানে কোনো ছিদ্র থাকবে না, গামলাটার নিচটা কোনো ফুটো থাকবে না। তারপর গামলা শোধন করে নেবেন, গামলার মাটিতে গোবর সার, ভার্মি কম্পোস্ট সার, সার দিয়ে জল দিয়ে মাটি তৈরি করবেন। বেশ কিছুদিন তৈরি থাকার পরে তারপর সেই মাটিতে জল দেবেন, জলটা মোটামুটি যদি আপনার কোনো স্থিতি হয়ে গেছে তাহলে আপনি পদ্ম গাছের মূল লাগাতে পারেন। আর পদ্ম গাছের মূল পাওয়া যাবে দোকানে, গাছের দোকানে সবসময় পাওয়া যায় না, আপনি যদি আগে থেকে বলে দেন তাহলে আপনাকে পদ্ম গাছের মূল দিতে পারে। আর এই গাছ লাগালে জানুয়ারি ফেব্রুয়ারি অথবা অক্টোবর নভেম্বর মাসে দারুণ ফুল হবে,
0: পূজোর সময়,
1: পূজোর সময়, পূজোর সময় তো পদ্ম গাছ আমাদের লাগে, পদ্ম ফুল লাগে, দেবীর চরণে দেয়, সেই সময় সে নিজেই সক্রিয়ভাবে ফুটে ওঠে দেবীর চরণে যাবার জন্য।
0: আচ্ছা বন্ধুরা, শুনলেন যে ছাদে টবে আমরা কি করে গাছ লাগাতে পারি, আর দিদি এত সুন্দরভাবে বললেন যে আপনারা হয়তো মন দিয়ে শুনেছেন, এবার স্প্রে করবেন ছাদের টবে গাছ লাগাবেন, দেখবেন ঝলমল করবে আপনার ছাদের আনাচে কানাচে সব জায়গায়, আপনার আনন্দও পাবেন।
1: আচ্ছা আমি আরেকটা ফুল গাছের কথা বলছি,
0: বলো,
1: বক ফুল।
0: আচ্ছা
1: বক ফুল আমাদের খুব দূরের গাছ অথচ কাছের গাছ, আপনি ছাদে যে প্যারাফেট টপ করেছেন সেখানে বক ফুলের চারা লাগাতে পারেন, বীজ সংগ্রহ করে বীজও মাটিতে লাগাতে পারেন, আস্তে আস্তে সে পাতা মিলবে, ডালপালা মিলে বড় হতে থাকবে। বক ফুল ফুটলে আপনি নিজে যেমন গরম গরম ভাজা খেতে পারবেন, তেমনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাও আছে তাদেরও আপনার নিজের লাগানো ফুল গাছে বক ফুল আপনি দিতে পারেন, সেই বক ফুল খেয়ে তাদেরও ভালো লাগতে পারে। এক একটা বক ফুল গাছে আপনি রোজ যদি একটু ভালো ফুল হয় তাহলে আপনি দেখবেন 30-40টা ফুল অনায়াসে ফুটবে, আপনি নিজে খাবেন বন্ধুদের দেবেন। কারণ সত্যিকারের জানেন তো বক ফুল ভাজা আমরা আজকে অনেকে ভুলে গেছি, বক ফুল আমাদের আয়ত্তের মধ্যে থাকলে আপনার মাথার উপরে টবে যদি বক ফুল গাছ লাগান আপনি রোজই বক ফুল পেতে পারবেন, খেতে পারবেন, সবাইকে দিতে পারবেন। বক ফুল গাছটার গাছ যখন হবে পুঁতে দেবেন, সবসময় খেয়াল রাখবেন আর্দ্রতা বুঝে তবে মাটিতে জল দেবেন, বেশি জল দিলে পর গাছ মরে যাবে। হ্যাঁ মাঝে মাঝে গাছে একটু নিড়ানি দেবেন, গাছের গোড়াটা একটু হালকা করবেন যাতে গাছ বাইরের বাতাস নিতে পারে। আর এই বক ফুল গাছটা হয়েছে এক ধরনের শিম্বি জাতীয় গাছ, এই গাছের বড় গুণ হলো এই গাছ শিকড়ের নিবাণু দিয়ে নিজে বাঁচে এবং অন্যকেও বাঁচিয়ে রাখে, মাটিতে সে সার প্রদান করে, সে সার আমাদের বাইরে থেকে দিতে হয় না, বক ফুল গাছের গোড়া থেকেই মাটি থেকে আমরা সেই সার পেতে পারি। একটু দূরত্ব রেখে তো বক ফুল গাছ পুঁতবেন, এবং আর মনে রাখবেন বক ফুল গাছটা যেন বেশি বড় না হয়, আপনার হাতের মধ্যে থাকে, সেই জন্য গাছটা যখন হাত দুয়েক হবে যখন ডালপালা খুব মিলতে থাকবে তখন তাকে আস্তে আস্তে করে ছেটে ছেটে আপনি ছোট করে দেবেন, আপনার আয়ত্তের মধ্যে রাখবেন।
0: আচ্ছা
1: বক ফুল গাছ কিন্তু আপনি করতে পারেন। আর একটা গাছের কথা আপনাকে বলি, সেটা হয়েছে যেটা শান্তিনিকেতনে ফোটে, পলাশ গাছ। এই পলাশ গাছও কিন্তু উর্বর মাটিতে এবং লাল মাটিতে যেমন শান্তিনিকেতন হয়, আপনি যদি ইচ্ছে করেন সেই পলাশ গাছও আপনার ছাদে আপনি লাগাতে পারেন, পলাশ গাছের ফুল আপনাকে ভরে তুলবে মন। ঠিক পলাশ গাছের আপনি চারা দোকান থেকে সংগ্রহ করবেন, লাগাবেন, একটু যত্ন করবেন, প্রথম অবস্থায় যেমন ছোট থাকে শিশুর মতো তাকে আপনি যত্ন করবেন, দেখবেন আপনার লালনে পালনে সে গাছ বড় হয়ে উঠবে, আপনাকে আনন্দ দেবে মনের মধ্যে।
0: দিদি আপনার ছাদে কি গাছ বেশি হয়েছে?
1: আমার ছাদে বর্তমানে আছে আম গাছ, যে আম গাছ সারা বছর আম হয়।
0: আচ্ছা আচ্ছা,
1: সারা বছর আম হয়, একই গাছে আমার মুকুলও আছে, একই গাছে কাঁচা আম আছে, একই গাছে পাকা আম আছে। হ্যাঁ, দেখতে তো আপনার মন ভরে যাবে, ঠিক কথাই। আর আপনার
0: খুব আনন্দ লাগছে
1: যখন মার্চ মাস হয়, তখন কিন্তু আমার পলাশ ফুল কিন্তু ছাদে ভরে যায়, বক ফুল হয়। তারপরে আমি বাদ বাকি সময় আমি যে টব থাকে সেই টবে যদি জল দিই, সেই টবের মধ্যে আপনি মাছও ছাড়তে পারেন। আপনার পদ্ম ফুলও থাকবে, মাছও থাকবে, ছোট মাছ।
0: হ্যাঁ,
1: পদ্ম ফুলের ফাঁকে ফাঁকে এই মাছগুলো যখন খেলা করবে, আপনার মনটা আনন্দেই ভরে উঠবে। সেই জন্য বলছি, জানেন তো, অবসর সময় বসে না থেকে আপনার নিজের চেষ্টায় আপনি একটা ছাদে বাগান করুন। এতে আপনার অবসর সময় যেমন কাটবে, আপনি ডিপ্রেশন হাত থেকে বেঁচে যাবেন, ফুল আপনাকে আনন্দ দেবে, ফুল আপনার সন্তানের মতো। আচ্ছা, অনেক সময় আরেকটা কথা বলি, শুয়োপোকা হয় গাছে, শুয়োপোকা হয় তো, শুয়োপোকা বড় যদি হয় আপনি মেরে ফেলতে পারবেন, আর যদি ছোট হয় তাহলে সেখানে তামাক পাতা আছে, দোকানে পাওয়া যায়, অল্প তামাক পাতা আগের দিন বা দুদিন জলে ভিজিয়ে রেখে সেই জলটা বেশি জলে মিশিয়ে, বালতির জলে মিশিয়ে অথবা নিম তেল জলে মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন শুয়োপোকার গায়ে, তাহলে দেখবেন শুয়োপোকা মরে গেছে, শুয়োপোকা আপনার গাছও সতেজ হয়ে উঠছে। শুয়োপোকা থাকলে গাছের বাড়ন্ত হয় না, সেদিকে লক্ষ্য রাখবেন। যখন বক ফুল লাগাচ্ছেন, পলা যে কোনো ফুল গাছ লাগান, ফল গাছ লাগান, পোকা আছে কিনা দেখে নেবেন। রোজ যদি পোকা থাকে আপনি যদি স্প্রে করেন, তাহলে দেখবেন আপনার গাছটা অনেক ভালো হয়ে গেছে। সেই জন্য সবসময় খেয়াল রাখবেন আমাদের গাছ কি করে বড় হচ্ছে, গাছ আপনার হাতে বেড়ে উঠছে, এটার মনে রেখে আমি বলবো। তেমনি বলছি আপনাকে, ফুল ফুল এবং ফল আপনাকে ভরিয়ে তুলবে। ফুল বলে আমি ধন্য, ধন্য মাটির পরে। শুধু ফুল ধন্য নয়, যে ফুলকে ফোটাতে দেখে নিজেও আপনি আনন্দ পাবেন, আপনার বাগান দেখে মুগ্ধ হবে অন্যরা, আপনার মন ভরে উঠবে সৌন্দর্য সুধা পানে, নিজেকে আপনি মুগ্ধ করতে পারবেন।
0: হ্যাঁ বন্ধুরা, আমরা ফুল ফল এগুলো শুনছিলাম, দিদি ছাদে হয়েছে, কি আনন্দ লাগছে আমাদের, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। আচ্ছা দিদি, ফুল ফল ছাড়া কি সবজি আমরা লাগাতে পারি?
1: হ্যাঁ, এটাও ভালো কথা। সবজি বলতে ধনে গাছ লাগাতে পারেন, টমেটো গাছ, লঙ্কা গাছ, পালং শাক, নোটে শাক, লাল শাক, কলমি শাকও আপনি লাগাতে পারেন, যেগুলো জলের না, স্থলে কলমি শাক যেটা হয়, এটা একটু দোকানে খোঁজ করলে আপনি শুকনো জায়গার কলমি গাছ বলবেন। এই গাছগুলো আপনি যদি লাগান, এই গাছগুলো আমরা সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে লাগাই, সেই সময় মাটিটাও অল্প অল্প ভেজা থাকে, শীতের গন্ধ থাকে মাটির মধ্যে, বাতাসে শীতের আবেশ থাকে, তখন আপনি লাগালে লঙ্কা, টমেটো আর ধনে গাছ তো আপনার নিজে হাতে লাগাবেন, খুব সুন্দর হবে। হ্যাঁ,
0: এগুলো আপনি এনে নিজের হাতে রান্না করা কিংবা কাউকে দেওয়া খুব আনন্দ, নিজের গাছে
1: আপনার ভালো কিন্তু টমেটো হবে, টমেটো দেশি টমেটো বীজ লাগাতে পারেন, তারপরে হাইব্রিড টমেটো লাগাতে পারেন, আপনার বাগানে সুন্দরভাবে তার রং বিছিয়ে টমেটো কিন্তু বলবে আমাকে দেখো, আমাকে দেখো বলবে। সেজন্য আপনি যদি ফুল ফলের সাথে সবজি বাগানও লাগান, তাহলে আপনার বাজারে সাশ্রয় কিছু হবে। আপনার নিজে হাতে লাগানো ধনে পাতা দিতে পারেন, টমেটো দিতে পারেন, লঙ্কা দিতে পারেন, এগুলো কিন্তু আমাদের ঘরোয়া সবজি, আমাদের হাতের কাছে সবজি, যেগুলোকে আমরা নিত্য পেতে পারি এবং শীতকালে ব্যবহার করতে পারি,
0: আর রান্না করবার সময় সেগুলো তুলে এনে
1: নিজের হাতে আপনি তুলে এনে শিম গাছ লাগাতে পারেন, শিম গাছও খুব হয়, লাউ লাগাতে পারেন, কুমড়ো গাছ লাগাতে পারেন,
0: ভালো
1: শীতে কিন্তু এইসব সবজি ভালোই হয়, আপনার হাতে ভালোই হবে,
0: খুব ভালো লাগছে।
1: আমি শ্রোতা বন্ধুদের বলছি, আপনারাও কিন্তু সামনে তো শীত আসছে, আপনারা সেপ্টেম্বর অক্টোবর মাসে একটু ধনের বীজ কিনে, বিভিন্ন শাকের বীজ কিনে আপনি লাগাতে পারেন, সুন্দর পরিপূর্ণ হয়ে উঠবে আপনার ছাদের বাগান ফুল ফল আর সবজিতে।
0: বাহ, তাহলে শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা শুনলাম ছাদে কত রকমের গাছ লাগানো যায় দিদি কি সুন্দর করে বললেন, এবং গাছগুলোকে বাঁচাবার জন্য কিভাবে স্প্রে করতে হবে পোকার হাত থেকে যেন তারা রক্ষা পায় সেই ব্যাপারটাও দিদি বলে দিয়েছেন। তাহলে আমাদের অনুষ্ঠান আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা নিজের হাতে গাছ লাগান, ফল ফলান, ঠাকুরের পায়ে ফুল নিবেদন করুন।

0: মানে মন আপনার শান্তি পাবে, নিজের হাতের ফুল ঠাকুরকে দিলাম। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান কৃষি কথার আসরে অবশ্যই জানাবেন।
1: আলোছায়া, আমি মায়েদের উদ্দেশ্যে বোনেদের উদ্দেশ্যে আরেকটু বলবো,
0: বলো
1: যে আপনারা ছাদের টবে গাছ লাগান, সেটা আপনার নিজস্ব জিনিস হবে। আর এসব গাছ লাগাবার কোনো কোনো গাছ এক বছর, কোনো কোনো গাছ ছ মাসের মধ্যেই আপনাকে ফল দেবে, ফুল দেবে, সবজি দেবে। সবজি তো খুব তাড়াতাড়ি হয়, টমেটো গাছ তো খুব তাড়াতাড়ি হয়, ধনে গাছ তাড়াতাড়ি হয়। আপনি একবার ধনে গাছ তুলে আবার বার লাগাতে পারেন, খাওয়ার পরে দুবার করে আপনি ধনে গাছ লাগাতে পারেন। আমি বলছি আপনারা অবসর সময় কাটান আপনার ফুলের ফলের দিকে তাকিয়ে। ফুল বলে আমি ধন্য, ধন্য মাটির পরে। শুধু ফুল নয়, যে ফুলকে ফুটতে দেখে সেও নিজেকে ধন্য মনে করে। ফুলের সৌন্দর্য সুদা পানে নিজেকে আপনি ভরে তুলুন, আপনার মন ভরে উঠবে ছাদের বাগানে।
0: বাহ, কি ভালো লাগলো দিদি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আকাশবাণীতে আপনি এসে অনুষ্ঠান করলেন, অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো আর অনেক অনেক গাছ লাগাবে, কেমন? এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের অবসরপ্রাপ্ত প্রাক্তন বলিষ্ঠ ঘোষিকা শ্রীমতী মৈত্রেয়ী চৌধুরী। তার কাছে জেনে নিলাম কিভাবে তিনি নিজের ছাদে সুন্দর বাগান গড়ে তুলেছেন। আপনারা শুনলেন, আপনাদের ভালো লাগলে আপনারা জানাবেন। আর সঙ্গে ছিলাম আমি আলোছায়া দাস, নমস্কার।
2: শ্রীভবন এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হল সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
4: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
5: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
4: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ফুলেশ্বরী ছবির গান, শুরুতেই আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
6: শুনুন শুনুন বাবু মশাই, আজকে আমি গল্প শোনাই,

0: তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি।
1: টাপুর টুপুর বৃষ্টি ঝর।

0: আরে এই রাধা যে শেখে শুধু আস্তা কুড়ের চা জানি,
1: আস্তা কুড়ের চা জানি,
0: নেরে আমার কথা নে যখন তখন বাজলে বাসি
1: কানে আমল দে
0: ওকে আর তেমন।

0: দ্বীপের নাম টিয়ারং। ছবির গানের সঙ্গে শেষ হল নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
0: আকাশবাণী কলকাতা, এখন খবর।
3: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধী সদস্যদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজও ব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। ওড়িশাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গত দুদিনে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও বেশ কয়েকজন। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো অঞ্চলে গতকাল একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জিতেছেন গুলবীর সিং। শুভেচ্ছা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ ব্যাহত। প্রথম দফায় বেলা 12টা পর্যন্ত স্থগিত হয়ে গেছে।

0: রাজ্যসভা দুটো পর্যন্ত মুলতবি। বেলা ১১টায় লোকসভার কাজ শুরু হলে ওম বিড়লা ২৩তম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলক হরজিন্দর কৌর এবং অ্যাথলেট গুলবীর সিংকে রৌপ্য পদক জয়ের জন্য অভিনন্দন জানান। পরে তিনি প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দিলে বিরোধী সদস্যরা ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। তিনি প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব তুলে ধরে বিরোধীদের এই পর্বে অংশ নেওয়ার আহ্বান জানান। অভিযোগ করেন, বেশ কিছু বিরোধী সদস্য ইচ্ছাকৃতভাবে প্রশ্নোত্তর পর্ব ব্যাহত করতে চাইছেন, যা সঠিক নয় এবং সংসদের ঐতিহ্যের ধারা বহন করে না।
1: প্রশ্নকাল কে বাদ ইস চর্চা মে ভাগ লিজিয়ে, আপ মাননীয় সদস্যো কে হক কো নি মার সকতে, ইয়ে তরিকা উচিত নহি হ্যায়। আপ আগর সদন কো ব্যবধান করনা চাহতে হ্যায়, নিয়োজিত তরিকে সে গতিরোধ পেদা করনা চাহতে হ্যায়, ইয়ে সংসদীয় পরম্পরাও কে অনুরূপ নহি হ্যায়। সদন কি কার্যবাহি আজ ১২ বজে তক কে লিয়ে স্থগিত কি জাতি হ্যায়।
0: রাজ্যসভায় একই চিত্র দেখা দেওয়ায় প্রথমে বেলা ১২টা এবং পরে দুটো পর্যন্ত সবার কাজ মুলতবি ঘোষণা করা হয়। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারে কাজ শুরু করার অনুমতি দিলে সিপিআইএম সদস্য জন বিত্রাস গতকাল দলীয় দপ্তরে পুলিশের প্রবেশ এবং ছাত্র নেত্রীকে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে তীব্র আপত্তি জানান। উত্তরে জেপি নাড্ডা বলেন, এটি আইন শৃঙ্খলার বিষয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, বিরোধী কংগ্রেস সদস্যরা পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিলের আলোচনায় অংশ নিতে আগ্রহী নয়। বিলের বিষয়বস্তু আলোচনায় না গিয়ে তারা এই বিলের বাইরে নানান রাজনৈতিক আলোচনা তুলে ধরছে বলে তিনি অভিযোগ করেন।
2: আজ হম উম্মীদ করতে হ্যাঁ রাহুল গান্ধী জি ওর বাকি লোক বিল পে বোলে, ইতনা মহত্বপূর্ণ বিল পে চর্চা হো রহা হ্যায় ওর ও ইধর উধর কা বাত করকে ভটকানে কে লিয়ে ওর রাজনীতিকরণ করকে ও ধ্যান ভটকানা চাহতে হ্যায়। ইতনা আচ্ছা বিল লায়া হ্যায় ওর এক্সামিনেশন কো লেকর কে কোই ওর সাজেশন হ্যায় তো সাজেশন দে সকতে হ্যায় কংগ্রেস পার্টি, ইতনা মহত্বপূর্ণ বিল হ্যায় ওর বিল পে নাহি বোলতে হ্যায়, ইয়ে ঠিক বাত নাহি হ্যায়।
0: লোকসভায় আজ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন বিল ২০২৬ পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। বিলটির মূল উদ্দেশ্য হল ১৯৬৯ সালের মূল জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে প্রয়োজনীয় সংশোধন করা। বিলের প্রস্তাব অনুযায়ী কোনো জন্ম বা মৃত্যু ২ বছরের মধ্যে যদি রেজিস্ট্রার এর কাছে রিপোর্ট করা হয় তবে জেলা শাসক মহকুমা শাসক বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো আধিকারিকের মাধ্যমে ঘটনাটি সত্যতা যাচাইয়ের পর তাদের অনুমতিক্রমেই কেবল তা নিবন্ধন করা যাবে। ২ বছরের বেশি সময় পর রিপোর্ট করা হলে তার জন্য নিবন্ধনের জন্য প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশের প্রয়োজন হবে। লোকসভা এক দেশ এক নির্বাচন সম্পর্কিত আইন যা যৌথ সংসদীয় কমিটির বিবেচনাধীন রয়েছে তার মেয়াদ ২০২৬ শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন অবধি বৃদ্ধি করেছে। যৌথ সংসদীয় কমিটি বিবেচনাধীন সংবিধান ১২৯তম সংশোধনী বিল ২০২৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল ২০২৪ মেয়াদ বৃদ্ধির মোশন আনেন কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ পিপি চৌধুরী। মোশনটি ধ্বনিবটি গৃহীত হয় লোকসভা এবং বিধানসভাগুলিতে একসঙ্গে নির্বাচন করার লক্ষ্যেই এই বিল। ঝাড়খণ্ড সহ একাধিক বিজেপি সাংসদ আর সংসদ চত্বরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা এই বিষয়ে সিবিআই তদন্তের দাবি তোলার পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগেরও দাবি জানান। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস, বাঘের সংরক্ষণ বিচরণ স্থল রক্ষা সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে। ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্যাঘ্র সম্মেলনে থেকে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত বিশ্বের ৭০% বাঘের আবাসস্থল। তিনি বলেন, ভারতে বাঘ সংরক্ষণ শতাব্দী প্রাচীন সংস্কৃতির অঙ্গ। পরিবেশ অরণ্য আবহাওয়া পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, বাঘ সংরক্ষণ শুধুমাত্র কোনো বিশেষ প্রজাতিকে রক্ষা করা নয়, জীব ও পরিবেশের ভারসাম্য রক্ষাই এর লক্ষ্য। নতুন দিল্লিতে আজ বিশ্ব ব্যাঘ্র দিবসের এক অনুষ্ঠানে যোগদান করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এক দশকে বাঘ সংরক্ষণ বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, হাতিদের জন্য সংরক্ষিত বনাঞ্চল, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য সংরক্ষিত অঞ্চল, কমিউনিটি রিজার্ভ, জলাভূমির সংখ্যাও বিগত ১২ বছরে বৃদ্ধি পেয়েছে।
3: আমার যে টাইগার পপুলেশন 2226 থি, ও বড়কর 3600 সে জাদা হুই। 2014 মে 47 টাইগার রিজার্ভস হতে থে, উনকি সংখ্যা বড়কর ভি 58 হুই হ্যায়। এলিফ্যান্ট রিজার্ভস কি সংখ্যা জো 28 হতি থি, ও ভি পিছলে 10 বর্ষো মে বড়কর কে 32 হুই হ্যায়। ডেজিগনেটেড রামসার সাইটস কি সংখ্যা 26 থি, জো বড়কর কে আব 100 হো গই হ্যায়।
0: অসময়ের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। গতকাল শিবসাগর জেলায় আরও 7 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে একটানা বৃষ্টিতে ওড়িশার বিভিন্ন অংশে জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে খারাপ অবস্থা ভদ্রক জেলায়। নিচু এলাকাগুলির পাশাপাশি চাষ জমিতে জল ঢুকছে। আখুয়াপাড়ার বৈতরণী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এর ফলে যাজপুর এবং ধামনগরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতায়, এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাষ্ট্রীয় দমনপীড়নের ঘটনায় গত দুদিনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 40 এবং আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির মতে, পাক সেনাবাহিনী হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর ওপর গুলি চালায়। এতে সোমবার 25 জন এবং মঙ্গলবার আরও 15 জন নিহত হন। গত কয়েক মাস ধরেই পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলে পাকিস্তান কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, পাকিস্তানের বেআইনি দখলে থাকা এলাকা সহ সমস্ত জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, পাকিস্তান অধিকৃত অঞ্চলে চলতি নির্বাচন প্রক্রিয়াটি পাকিস্তানের অবৈধ দখলদারি ঢাকার একটি বাহ্যিক প্রচেষ্টা। মন্ত্রক আরও বলেছে, এই নির্বাচন ওই অঞ্চলে ঘটা গুরুতর মানবাধিকার লঙ্ঘন থেকে বিশ্বের দৃষ্টি অন্যত্র সরানোর অপচেষ্টা। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো অঞ্চলে গতকাল একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া, ক্ষতিগ্রস্ত পরিবহন ব্যবস্থা এবং তীব্র গরমের কারণে আশ্রয় কেন্দ্রে থাকা হাজার হাজার মানুষের জন্য ত্রাণ বিতরণে বিঘ্ন ঘটছে। কিউশু শিনকানসেন, বুলেট প্রুফ পরিষেবা এবং বেশ কিছু বিমানবন্দরের কাজকর্ম আপাতত স্থগিত রয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় রূপো জিতেছেন তিনি। এছাড়াও প্রতিযোগিতায় মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে রূপো পেয়েছেন ভারতের হরজিন্দার কৌর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধী সদস্যদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজও ব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। ভেষজ গুণের কথা বিবেচনা করে এরাজ্যের বিভিন্ন জায়গায় ফার্ন ডাইভার্সিটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে কলকাতার নিউ টাউন ও উত্তর চব্বিশ পরগনার খড়দা এবং উত্তরবঙ্গের কালিম্পংয়ে এই ধরনের পার্ক গড়ে তোলা হবে। কলকাতায় গতকাল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গবেষণা কেন্দ্রের সঙ্গে আলোচনার পর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী একথা জানান।
1: আমরা অ্যাস্ট্রো পার্ক তৈরি করবার উদ্যোগ নিচ্ছি। রাজ্যের বিভিন্ন জায়গা, কৃষ্ণনগরে এরকম একটা পার্ক গড়ে উঠবে এবং কালিম্পংয়ের মতো জায়গাতে সেখানেও কিন্তু আমরা আমাদের সাইন্টিফিক এবং আমরা কলকাতা সহ বিভিন্ন জায়গাতে ফার্ন ডাইভার্সিটি পার্ক গড়ে তুলতে চাই।
0: নদিয়ার কৃষ্ণনগরেও যে একটি অ্যাস্ট্রো পার্ক গড়ে তোলা হবে মন্ত্রী সে কথাও উল্লেখ করেন। বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে সরকার রাজ্যের ফুল চাষীদের রপ্তানিযোগ্য ফুল চাষের জন্য উৎসাহিত করবে বলেও কল্যাণ চক্রবর্তী জানিয়েছেন। ঐতিহ্যবাহী মল্লিকঘাট বা জগন্নাথঘাট ফুল বাজারকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করে তোলা হবে। রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিদ্যালয়গুলিকে আর্থিক অনুদান দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিকেল চারটে নাগাদ

0: নবান্ন সংলগ্ন সভাঘর থেকে ভার্চুয়ালি রাজ্যের এরকম 80,375টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেবেন বলে প্রশাসনিক সূত্রের খবর। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে আজ তাকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। নবান্নেও বর্ণ পরিচয়ের স্রষ্টা, নারী শিক্ষার প্রবর্তক, গদ্য সাহিত্যের সরলীকরণের মূল প্রবক্তা, সমাজ সংস্কারক, বাংলার নবজাগরণের পুরোধা পণ্ডিতের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাজ্য পুলিশের ইন্সপেক্টর পদের অদবদল, 8 মহিলা পুলিশ ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, হাওড়া, গ্রামীণ, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার ও বারাসাতের মতো গুরুত্বপূর্ণ মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বদলি করা হয়েছে। অবিলম্বে এদের নতুন জায়গায় কাজে যোগ দিতে বলা হয়েছে। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করার পর শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টে মামলার শুনানির আগেই আগামী 3রা আগস্ট সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি হতে পারে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটির বিধায়ক প্রাক্তন মন্ত্রী মদন মিত্র আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন। গত সপ্তাহে তদন্তকারী সংস্থা ইডি তাকে তলব করে। কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত গোষ্ঠীর এই নেতা হাজিরা দেন সিজিও কমপ্লেক্সে। উল্লেখ্য, গত সপ্তাহে ইডি মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকেও তলব করে। বীরভূমের নলহাটিতে পুলিশ একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে। এর মধ্যে আছে 1,800 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, 14,400টি জিলেটিন স্টিক, 105টি ডিটোনেটর এবং 36টি ডিটোনেটিং ফিউজের কয়েল। গোপন খবরের ভিত্তিতে পুলিশ সুরজিৎ হেমব্রম নামে একজনের বাড়িতে রাতভর তল্লাশি চালিয়ে এগুলি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান, অভিযুক্ত সম্প্রতি বাড়িটি ভাড়া নিয়ে সেখানে বিস্ফোরক মজুত করেছিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বীরভূমে কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে টাকা ও সোনা উদ্ধার হয়েছে। গতকাল গভীর রাতে শুরু হওয়া এই অভিযান এখনও চলেছে। টাকা গোনার জন্য অন্তত 5টি মেশিন ও বেশ কয়েকটি বড় ট্রাঙ্ক সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, মিনার মণ্ডল নিজেও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। কোচবিহারে আজ ভোররাতে এসইউসিআই জেলা পার্টি অফিসে ভাঙচুর ও হামলা চালানো হয় বলে অভিযোগ। পার্টি অফিসের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুরের পাশাপাশি ছিঁড়ে ফেলা হয় মনীষীদের ছবি। বিজেপি এই হামলার সঙ্গে যুক্ত বলে এসইউসিআই অভিযোগ করেছে। অভিযোগ অস্বীকার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শাসক দল। বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পূর্বতন সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে ওন্দা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই নেতা। ভুল চিকিৎসায় ছাত্র মৃত্যুর অভিযোগে স্বাস্থ্য দপ্তর বীরভূমের সিউড়ির একটি বেসরকারি হাসপাতাল সিল করে দিয়েছে। গত রবিবার বছর 16-র মৈনাক দাস রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে দেওয়া ভুল ইঞ্জেকশনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই বিচারের দাবিতে ছাত্রের দেহ নিয়ে গতকাল শহরে বিক্ষোভ মিছিল শুরু হয়। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলও তাতে যোগ দেন। মুর্শিদাবাদের সাগর দিঘিতে ভুয়ো পরিচয়ে এদেশে বাস করা বাংলাদেশি এক নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। মোহাম্মদ রকন আলী ওই নামে ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার সদাশিবপুরে। আজ গুরু পূর্ণিমা। শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আদিগুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বেলুড় মঠে যান। তিনি স্বামী সুবিরানন্দজির সঙ্গে দেখা করে মূল মন্দির পরিদর্শন করেন। এরপর প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজিকে শ্রদ্ধা জানিয়ে তার হাতে তুলে দেন উপহার। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ, বিচরণস্থল রক্ষা করা সহ একাধিক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি দিনটি পালনের মূল লক্ষ্য। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ব্যবস্থা হয়ে গেছে।
3: কিসের?
2: গুড্ডির ফিজের।
3: দেখা, 20,000 টাকার লোন মুহূর্তে? জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
4: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: এক প্রকার সে পিএম জয় अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় ব্রততী দাস।

নমস্কার, সঙ্গে রয়েছি ব্রততী। আজ 29শে জুলাই। প্রতি বছর 29শে জুলাই তারিখে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বিশ্ব বাঘ দিবস পালন করা হয়। সমগ্র বিশ্বে বাঘের সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে 2010 সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র অভিবর্তনে এই দিবসের সূচনা হয়। এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হল বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘের সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে তার সম্পর্কে থাকা ভুল ধারণা ও ভয় দূর করা। প্রতিবছর বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই দিবস পালন করা হয়। বাঘ ভারতের জাতীয় পশু হওয়ার কারণে এই দিবসের মহত্ত্ব আমাদের দেশে বেশি। আজ গল্পে গানে, গল্পে গানে অনুষ্ঠানে আজকে আপনাদের সঙ্গে কিছু বৃষ্টির গানের গল্প ভাগ করে নেব। কেননা শ্রাবণ মাস, আজকে 14ই শ্রাবণ, আকাশে বেশ মেঘও রয়েছে, সঙ্গে কিছু সময় বৃষ্টি। কাজেই প্রথম গান শুনে দিই।

মেঘ আকাশে এলে তো বৃষ্টি নামবেই, কিন্তু যে মেঘ মনের মধ্যে ঘটে, মনের মধ্যে ঘনায়, এবং যে মেঘ থেকে মনের ভেতরেও বৃষ্টি ঝরে, সেই মেঘের কথা কি জানা যায় না কেউ অন্য বুঝতে পারে? তখন নিজের মনে নিজের মধ্যেই আমরা সেই মেঘ ঝরতে দেখি বৃষ্টি হয়ে।

একলা মন সঙ্গী খোঁজে, যদি সেই সঙ্গী পাওয়া যায় তাহলে কিন্তু একসঙ্গে বৃষ্টিতে ভেজাও যায়, কি বলুন?

বৃষ্টি থামতে দেব না বললে ভীষণ ভালো লাগে, বৃষ্টিকে আমরা ভীষণ ভালোবাসি, তবে কাজকর্মে প্রচণ্ড অসুবিধে হয়। তবুও শ্রাবণ মাস বৃষ্টির মাস, আমরা বৃষ্টিকে ভালোবেসেই ভালোবাসব। এবারে আসি বৃষ্টির গল্পের পরে চিঠিপত্রের গল্পে। আপনাদের জন্য বিষয়গুলো বলে দিই। জীবনের পেন্সিল, আমার কলমের বিষয়। কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে, ভুল সিদ্ধান্ত, কথা না শোনা বা মনমর্জির কোনো ঘটনা, যা সেই সময় স্বাধীনতা মনে হয়েছিল, আজ যদি কোনো পেন্সিলে সেদিনের লেখা পাতায় ইরেজার দিয়ে আবার সাদা করে দিতে পারি, মনে হয় একটু অন্যরকম হতো জীবনের রোজ নামচা। সেই পেন্সিলে লিখতে চাওয়া স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল শিরোনামে, 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করতে পারেন mohilamohol.airkolkata@gmail.com বা কাগজে কলমে চিঠি, সেটাও পাঠাতে পারেন। ঠিকানাটা বলি, আমার কলম মহিলা।

মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এবার আসি এক কলমে দুই নারীর বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের চন্দরা ও রাধা চরিত্র, দুই নারীর ও দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে একজনের অপরাধে আরেকজনের শাস্তি পাওয়ার গল্প। এই গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করুন mohilamahol.air@gmail.com এই মেল আইডিতে, mahilamahol@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ কিন্তু 23 আগস্ট 2026, দুটো ক্ষেত্রেই একই সময়সীমা। আপনারা চিঠি লিখুন আর লিখে আমাদের দপ্তরে মেইল বা ডাক বিভাগে পাঠিয়ে দিন। একদম শেষ গান শুনতে শুনতে শেষ করব মহিলা মহল, আবার একটি বৃষ্টির গান।

0: নমস্কার বন্ধুরা,
1: শেষ হলো মহিলা মহল, এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
0: সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040।

0: 0 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায়। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটক হতভাগ্য, নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন তড়িৎ দাস। আমরা ধন্যবাদ দিই তড়িৎ বাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। কই গো, এখনো উঠলে না যে? কাকগুলো আবার সকাল সকাল কা কা শুরু করে দিয়েছে, যত সব অশুভ ইঙ্গিত। কি হলো, এখনো উঠলে না যে? কত বেলা হলো, কাজে যাবে না? শরীর খারাপ হলো নাকি দেখি? এ বাবা, গা তো বেশ গরম।
1: ভাবছি আজ আর কাজে যাব না।
0: হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। জয় ফিরে এলে ওর সাথে একবার ডাক্তার দেখিয়ে নিও, এখন বিশ্রাম নাও।
1: না না, সামান্য জ্বরের জন্য ডাক্তার দেখাতে হবে না, ও এমনিতেই ঠিক হয়ে যাবে। বাড়াবাড়ি হলে তখন না হয়। জয় কোথায়, টিউশন গেছে নাকি?
0: হ্যাঁ, আজ তো আবার দেরি হবে বলে গেছে। তাড়াহুড়ো করে সকালে কিছু না খেয়েই চলে গেল ছেলেটা। তুমি তৈরি থেকো, ও এলেই ডাক্তারের কাছে যাবে।
1: আচ্ছা, দেখা যাবে।
0: আরে সুবিনয়, এসো এসো। বাবা, সকাল সকাল কি মনে করে? সব খবরাখবর ঠিক আছে তো?
2: হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। মোহনদার সঙ্গে একটু কাজের কথা আছে, তাই চলে এলাম।
0: বেশ ভালো করেছ, তোমরা বরং কথা বলো, আমি একটু চা নিয়ে আসি।
2: এখন কেমন আছো মোহনদা?
1: জ্বরটা আগের থেকে বেড়েছে।
2: আজ অবশ্যই ডাক্তার দেখানোর ব্যবস্থা করো, আরও বাড়াবাড়ি হলে তখন মুশকিলে পড়তে হবে, শরীরটা খারাপ।
1: আসতে বলো ভাই, কদিনের শরীর খারাপের কথা ভারতী জানে না। তবু
2: শরীর খারাপ নিয়ে কাজে চলে গেলে
1: কি করি বলো? তাছাড়া উপায় নেই যে, আমার একার রোজগারের ওপর নির্ভর করছে সব কিছু, সংসারের খরচ, ছেলেটার পড়াশোনা, ভারতীর হাটের অসুখের ওষুধ, এসব ভেবে।
0: সুবিনয়, এই না চা, তোমরা চা খেতে খেতে কথা বলো, আমি বরং একটু জল খাবারের ব্যবস্থা করি।
2: না না বৌদি, আমি উঠি, তোমাকে এত ব্যস্ত হতে হবে না।
0: না না, তাই হয় নাকি? কতদিন বাদে তুমি এসেছো, তোমাকে শুধু মুখে যেতে দিই কি করে? তুমি বসো, আমি যাই ব্যবস্থা করি।
2: কি ভাবলে মোহনদা?
1: কি ভাববো, এমন হঠাৎ মাথায় বাজ পড়লে কি বা করার থাকে? কাল পর্যন্ত কাজটা ছিল, আর আজ আমি ছাটাইয়ের দলে। কি করব, মাথা কোনো কাজ করছে না, ভাবতে পারছি না কিছু, এমনকি ভারতীকে পর্যন্ত ছাটাইয়ের কথাটা বলতে পারিনি।
3: কাকু, কখন এলে? ভালো আছো তো?
2: আমি ভালো আছি। তোমার পড়াশোনা কেমন চলছে?
3: হ্যাঁ, ভালোই চলছে।
2: তোমার বাবার শরীর খারাপ, তাই দেখতে এলাম।
3: বাবা, কি হয়েছে তোমার?
1: ওই একটু জ্বর এসেছে।
3: একটু পরে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ততক্ষণ তোমরা টিফিন করে নাও, আমিও কিছু খেয়ে নি। কাকু, চলে যাচ্ছ? একটু দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা আছে।
2: হ্যাঁ বলো।
3: বাবার আর তোমার কথাগুলো সব শুনছিলাম, তাতে করে বুঝলাম বাবার চাকরি আর নেই, বাবাকে ছাঁটাই করেছে। এই কথাটা কি সত্যি?
2: হ্যাঁ, কথাটা

0: সত্যি। তবে মোহনদা তোমার মাকে এখনো কথাটা জানায়নি, তোমাকেও এক্ষুনি জানাতে চাইবেন না, সেটাই স্বাভাবিক। মোহনদার শরীর খারাপ, সব কথা বাদ দিয়ে আগে ডাক্তার দেখানোটা খুব জরুরি।
1: হ্যাঁ, আমি এক্ষুনি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, তুমি সাবধানে যাও।
0: আচ্ছা ঠিক আছে।
2: যাক বাবা, ওষুধ খেতে জ্বরটা কমেছে, এখন কিছু টিফিন করবে? দুপুরে তো ভালো করে খাওয়া হয়নি।
3: না খিদে নেই, তুমি বরং আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও।
2: হ্যাঁ গো, সুবিনয় কি বলতে এসেছিল?
3: তেমন কিছু না, ওই ফ্যাক্টরিতে একটু ঝামেলা হয়েছে সেই নিয়ে। ওসব তোমার শুনে কাজ নেই।
2: ও, তুমি আবার ওইসব ঝামেলার মধ্যে থেকো না যেন।
3: না না, ওই তো সুবিনয় এসেছে, এসো এসো বসো।
2: তোমরা কথা বলো, আমি আসছি।
0: মোহনদা, তোমার ছাঁটাইয়ের কথাটা জয় জানতে পেরেছে, রাস্তায় আমাকে জিজ্ঞাসা করছিল।
3: সত্যি কথা কতদিন লুকিয়ে রাখা যাবে বলো, একদিন না একদিন তো জানাজানি হবেই।
0: সে ঠিক, তবে এর মধ্যে যদি কারখানায় আলোচনা করে একটা গতি করা যেত, ততদিনে বাড়ির সবাইকে কথাটা গোপন রেখে চিন্তামুক্ত রাখা যেত। ঠিক আছে, আজ উঠি, তুমি ওষুধপত্র ঠিকঠাক করে খেও।
2: সুবিনয়, চাটুকু খেয়ে যাও ভাই।
0: আচ্ছা। বৌদি, ও বৌদি, মোহনদা কেমন আছে? কদিন একটু ব্যস্ত ছিলাম, তোমাদের এদিকে আসার একদম সময় পাইনি।
2: ওই মোটামুটি, এখনো বাইরে যাচ্ছে না, তাই আমি বাজারে বেরিয়েছি।
0: হ্যাঁ, নইলে তো দাদাই ফেরার পথে দোকান বাজার নিয়ে যেত।
2: তোমার দাদার চাকরিটা নেই সুবিনয়, আমাকেও সব বলেছে।
0: কি আর করা যাবে, সবই মেনে নিতে হবে, দেশের যা অবস্থা, কারখানা তো বন্ধ হওয়ারই মুখে, কোনোদিনও হয়তো আমাকেও ছাঁটাই হতে হবে। চিন্তা করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। বৌদি, আর একটা কথা, কলেজ চলাকালীন প্রায় প্রতিদিনই লাঞ্চ টাইমে ফ্যাক্টরির বাইরে জয়ের সঙ্গে দেখা হতো, কদিন ওকে দেখতে পাচ্ছি না, ওর শরীর কি খারাপ?
2: না ভাই, জয় বাড়িতে নেই।
0: কোথায় গেছে?
2: গুজরাট, পাশের গ্রামের নন্দদাসের ছেলের সঙ্গে জয় কাজে চলে গেছে, আমাদের সঙ্গে কোনো আলোচনা পর্যন্ত করেনি। ভেবেছিল আমরা যদি ওকে যেতে না দিই, তাই চিঠি লিখে চলে গেছে। পড়াশোনায় এত ভালো ছেলেটা আমার, পড়া ছেড়ে আজ সংসারের তাগিদে।
0: সত্যি? জয় তো পড়াশোনায় ভীষণ ভালো ছিল, এই বয়সে পড়া ছেড়ে কাজের জন্য গুজরাট? তবে আমার ওর প্রতি ভরসা আছে, ও ঠিক একদিন বড় হবে।
2: এ সময় তোমার দাদার কাজটা হঠাৎ চলে গিয়ে আমরা বড় বিপদে পড়ে গেলাম, জয়ের ভাগ্যটাও বদলে গেল, সবই ভাগ্য।
0: ঈশ্বরের ওপর ভরসা রাখো বৌদি।
2: আচ্ছা আজ যাই ভাই, বেলা হয়ে গেল যে।
0: ঠিক আছে বৌদি, সাবধানে যেও, তোমরা ভালো থেকো।
4: শুনলেন তড়িৎ দাসের লেখা নাটক হতভাগ্য।
5: স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি আলপনা জানা, রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। কবিতার নাম রান্নার গ্যাস সংকট থেকে মুক্তির উপায়। যুদ্ধ বাঁধায় যখন শত্রু দুই দেশ দুর্ভোগ ভোগ করে প্রতিবেশী অন্য দেশ, ভারতবর্ষের মানুষের আজ রান্নার গ্যাসের সমস্যা, পূর্ণিমার চাঁদকে যেন ঢেকেছে অমাবস্যা, দৈনন্দিন মুখরোচ কত না পদের সমাহার, উদর পূর্তির লাগি চলে সুস্বাদু আহার, কোটি কোটি মানুষের যত আহারের আয়োজন, এসবের জন্য কেবল গ্যাসেরই প্রয়োজন। গ্যাস সংকট যেমন প্রতি ঘরে ঘরে, হোটেল রেস্তোরাঁর দরজায় চাবি তালা পড়ে, গ্যাস বিনে শহরবাসী এক পাও চলে না, যদিও ইন্ডাকশান স্টোভ তাতে রান্নার তেমন সুরাহা হয় না। গ্রামেতে যেমন আছে অফুরান কাঠ জ্বালানি, একদিন ফুরাবে সেই কাঠের খনি, মাত্রাতিরিক্ত বৃক্ষছেদনে প্রকৃতি ভারসাম্য হারাবে, অক্সিজেনের অভাবে তখন প্রাণীরা কোথায় যাবে, অর্থ থাকলে কি আর পেট ভরে তাতে, রান্নার খাদ্য বিনে পারবে কি বাঁচতে। তাই ভাত রান্নার পূর্বে যদি চাল ভিজিয়ে রাখি, অবশ্যই গ্যাস খরচ কম হবে বই কি। রান্নার দশটি পদ না খেয়ে যদি একটি পদ খাই, তবে রান্নার গ্যাসের সাশ্রয় হবে নিশ্চয়ই, প্রয়োজনের অতিরিক্ত গ্যাস খরচ করব না, অপচয় না করলে অভাব হবে না।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

area, Tribeni, and others 4 centimeters, Kusela and others 2 centimeters each. In Orissa, Bijapur 31 centimeters, Agalpur 26 centimeters, Barpali and others 25 centimeters, Dharlipalli, Dugripalli and others 24 centimeters, Kaniha and others 13 centimeters. Weather forecast for today and tomorrow: light to moderate rain, a thunder shower likely to occur at most places over the district of Sub-Himalayan West Bengal, Andaman and Nicobar Islands, Orissa. Light to moderate rain or thunder shower likely to occur at many places over all of the districts of Gangetic West Bengal, Jharkhand and Sikkim. Light to moderate rain or thunder shower likely to occur at a few places over Bihar. Weather warning for today and tomorrow: heavy to very heavy rainfall, that is 7 to 20 centimeter, very likely to occur at one or two places over Orissa. Heavy rainfall, that is 7 to 11 centimeter, likely to occur at one or two places over Darjeeling, Kalimpong, Alipurduar, Jalpaiguri district of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind, that is 40 to 50 kilometer per hour, and lightning very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands and Jharkhand. Thunderstorm with gusty wind, that is 30 to 40 kilometer per hour, and lightning very likely to occur at one or two places over Bihar, Orissa and all of the districts of West Bengal. Weather forecast for Kolkata neighborhood for today and tomorrow: generally cloudy sky with one or two spells of rain or thunder shower. Maximum and minimum temperature likely to be around 31 degrees Celsius and 26 degrees Celsius respectively. Weather warning for fishermen of Andaman and Nicobar coast for the next 5 days commencing from today, that is 29th July 2026. Squally weather with wind speed reaching 35 to 45 km per hour, occasionally gusting up to 55 km per hour, is likely to prevail along and off Andaman and Nicobar coast on today, that is 29th July 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast on 29th July 2026. Swell surge alert: swell waves in the range of 16 to 20 sec period with 1.4 to 1.5 meter height are forecasted up to 23:30 hours on 30th July 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. With that, we come to an end of Midday Weather Bulletin. আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অতিমাত্রায় সক্রিয় ছিল ওড়িশায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ওড়িশার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় ও ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায়, বিহার এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কোথাও কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের দু একটি জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায়। দমকা হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে। বৃষ্টিপাতের পরিমাণ: মেদিনীপুর সিডব্লিউসি 4 সেন্টিমিটার, মোহনপুর 3 সেন্টিমিটার, হেতমপুর 3 সেন্টিমিটার, নলহাটি 3 সেন্টিমিটার, দীঘা 1 সেন্টিমিটার, হাসিমারা 1 সেন্টিমিটার, দমোহানি 1 সেন্টিমিটার, আনন্দপুর 7 সেন্টিমিটার, কোনার ডিভিসি 5 সেন্টিমিটার, মাঝগাঁও 3 সেন্টিমিটার, রামগড় 3 সেন্টিমিটার, তিলাইয়া 3 সেন্টিমিটার, ত্রিবেণী 4 সেন্টিমিটার, সন্দেশ 2 সেন্টিমিটার, কুরসেলা 2 সেন্টিমিটার, বারপল্লী 25 সেন্টিমিটার, দুঙ্গুরিপল্লী 24 সেন্টিমিটার, চেন্ডিপাড়া 21 সেন্টিমিটার, আটাবিরা 20 সেন্টিমিটার, বোলাঙ্গির 18 সেন্টিমিটার, নওয়াপাড়া 17 সেন্টিমিটার, দেওগাঁও 15 সেন্টিমিটার, পাটনাগড় 14 সেন্টিমিটার, রিমাল 13 সেন্টিমিটার, কোমনা 13 সেন্টিমিটার, বৌদ্ধগড় 13 সেন্টিমিটার, উলুন্ডা 13 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস: আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলায়, সিকিম ও ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিহারের কোনো কোনো জায়গায়। আবহাওয়া:

বরাবর দ্বীপপুঞ্জ এবং ঝাড়খণ্ডের দু একটি জায়গার উপর দিয়ে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিহার, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস। আজকের আকাশ মোটামুটি মেঘলা, দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে তেমন কোনো সতর্ক বার্তা নেই, তবে মাঝে মধ্যেই ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তায় জানানো হয়েছে আজ আন্দামান ও নিকোবর উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে, ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে। মৎস্যজীবী ভাইদের তাই আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন বাংলা আধুনিক গান। বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন, সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর রামধনু কলম। ছটা বেজে পাঁচ মিনিট থেকে সাঁওতালি অনুষ্ঠান, ছটা বেজে আটত্রিশ মিনিটে কৃষি কথার আসর। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, আমাদের হাতে ভবিষ্যৎ, এ বিষয়ে কৃষ্ণেন্দু বসাকের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। জলজ ফসলের চাষ, এ বিষয়ে ডক্টর আনন্দময় পুস্তের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। সাড়ে সাতটায় সমীক্ষা, রাত আটটায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। আইনি কথা সাড়ে আটটায় পরিবেশ সুরক্ষায় আইন, এ বিষয়ে আইনজীবী অর্করঞ্জন ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। শুনবেন প্রথম পর্ব। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন শক্তিপদ নাগ। সাড়ে নটায় অনুরোধের আসর, দশটায় বাংলা ছায়াছবির গান, সাড়ে দশটায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন দেবারতি সোমের কণ্ঠে। অতুল প্রসাদের গান শোনাবেন সোনালী দত্ত দশটা বেজে পঞ্চাশ মিনিটে। রাত এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন সোহিনী ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিকেল পাঁচটা দশে দ্বিজেন্দ্র গীতি, শিল্পী সোনালী দত্ত। হিন্দি অনুষ্ঠান উর্বশী, পাঁচটা বেজে কুড়ি মিনিটে, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। ছটা দশে হিন্দি বার্তা, সাড়ে ছটায় গুলগুলশান, সাতটা দশে ভজন, শিল্পী রাইমা কর্মকার। দর্পণ সাড়ে সাতটায়, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। আটটায় ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে সংসদ পর্যালোচনা। হরাইজন সাড়ে আটটায়, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট। সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিডওয়ে ক্লাসিক্যাল, উপস্থাপনায় শ্রীরূপা সেন। রাত এগারোটা দশে শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আধুনিক গান, প্রথমে লোপামুদ্রা মিত্র।

0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার। স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন এই পর্যন্তই। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 5 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 5:03। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে নীলাদ্রি সেন।

0: সবুজ ঘাসে।
1: আজ 29 জুলাই, আজ থেকে 115 বছর আগে, আজকের দিনে, হ্যাঁ আজকের দিনে সৃষ্টি হয়েছিল ইতিহাস। সৃষ্টি করেছিলেন কয়েকজন বাঙালি তরুণ। খেলার মাঠে প্রথমবার পরাধীন ভারতে তারা হারিয়েছিলেন ইংরেজদের। গোটা দেশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে ইংরেজদেরও হারানো যায়। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনেই 1911 সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে IFA শিল্ড জিতেছিল মোহনবাগান। আর সেই অমর একাদশকে স্মরণ করে শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন।

0: বুধরাত শুরুতেই থাকছে দেশ বিদেশের খেলার খবর, আর রয়েছে কমনওয়েলথ গেমসের বেশ কিছু খবর, তারপর থাকছে ১৯১১র ঐতিহাসিক জয় নিয়ে একটি বিশেষ কথিকা, ঐতিহ্যের নাম মোহনবাগান, আত্মমর্যাদার নাম ১৯১১। আজ বুধবার, রয়েছে আপনাদের প্রিয় পর্ব, হ্যাঁ প্রশ্নোত্তরের পর্ব, স্পোর্টস কুইজ গুগলি।
1: Sports quiz

হুগলি। তার আগে শুরুতেই দেখে নেব দেশ বিদেশের খেলার খবর এক নজরে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে নজির গড়লেন গুলভীর সিং। এই গেমসে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে 10,000 মিটার দৌড়ে তিনি পদক পেলেন। তিনি পেলেন রূপো। মহিলাদের 67 কিলোগ্রাম বিভাগে 227 কেজি ওজন তুলে রূপো পেলেন ভারোত্তোলক হরজিন্দর কাউর। প্যারা কমনওয়েলথে ইতিহাস সৃষ্টি করলেন শর্মিলা ধানকার। 39 বছর বয়সে জীবনের বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে তিনি দেশের প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে প্যারা কমনওয়েলথ গেমসে সোনা পেলেন। কমনওয়েলথ গেমসে হাই জাম্পে ভারতীয় হিসেবে প্রথম রূপোর পদক পেলেন সর্বেশ কুসারে। ইটালি জাতীয় ফুটবল দলের প্রশিক্ষকের দায়িত্বে ফিরলেন রোবার্টো মানচিনি। এর আগে 2018 থেকে 2023 পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে ছিলেন। ইটালির হয়ে 36টি ম্যাচ খেলা এই ফুটবলার। রায়ান টেন দোসাতে কলকাতা নাইট রাইডার্সের হেড অফ ক্রিকেট স্ট্র্যাটেজি হিসেবে নিযুক্ত হলেন। তিনি ভারতীয় জাতীয় দলের সহকারী প্রশিক্ষক ছিলেন, সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন।

0: অথশ কাঁচের তলায়,
1: আতশ কাঁচের তলায় আজ কমনওয়েলথ গেমস। 2000 মিটারে রূপো পে ভারতীয় হিসেবে নজির স্থাপন করলেন গুলভীর সিং। এর আগে কমনওয়েলথ গেমসে এই ইভেন্টে কোনো ভারতীয় ক্রীড়াবিদ পদক পাননি। অস্ট্রেলিয়ার কাই রবিনসন এই ইভেন্টে সোনা জিতলেন। আই লভ ম্যানের ডেভিড মুলারকে প্রথম আফ্রিকান হিসেবে এই ইভেন্টে ব্রোঞ্জ পেলেন। অর্থাৎ বেশ কয়েকটি রেকর্ড একই ইভেন্টে হলো আজ। প্যারা অ্যাথলিট শর্মিলা ধানকর ব্যক্তিগত জীবনে নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে ছিল আর্থিক অনটন। সেই সব কিছুকে জয় করে কঠিন পরিশ্রমের পর ইতিহাস গড়লেন তিনি। 39 বছর বয়সী শর্মিলা শর্টপাটে 9.81 মিটার দূরত্ব ছুঁড়ে সোনা পেলেন প্যারা কমনওয়েলথ গেমসে এই প্রথম ভারতীয় হিসেবে। শর্মিলা স্বভাবতই খুশি এই ইভেন্টে এই চূড়ান্ত সাফল্য পেয়ে।
2: बहुत खिलाड़ियों को सपोर्ट मिल रही है, बहुत पैसे मिल रहे हैं और खिलाड़ी इसलिए आगे बढ़ रहे हैं क्योंकि हमारी सरकार और सब हमारे देशवासी खिलाड़ियों के साथ हैं और आगे अच्छा करेंगे।
1: शर्मिला खुशी देश এই সব খেলোয়াড়দের সঙ্গে রয়েছে, দেশের সরকার এই সব খেলোয়াড়দের সঙ্গে রয়েছে। সেই জন্য কমনওয়েলথ গেমসে হাই জাম্পে ভারতীয় হিসেবে প্রথম রূপোর পদক পেলেন সর্বেশ কুসারে। তিনি 2.25 মিটার উচ্চতা পেরিয়েছেন।
3: भी मेडल आया तो मेरे को थोड़ा सा फैसिलिटी भी मिल सकता है, आशा करता हूँ, तो उसका फायदा लेके हम और आगे जाके इंडिया के लिए अच्छा मेडल लाए और ओलंपिक में।
1: एक बार ओलंपिक से भालो फॉल करबो এমনটাই জানালেন তিনি। তিনি বললেন এই সাফল্য নিশ্চয়ই তাকে আরও সুযোগ সুবিধা দিতে সাহায্য করবে।

বক্সিংয়ে প্রীতি পাওয়ার, প্রিয়া গঙ্গাস ও যদুমণি সিং সেমিফাইনালে পৌঁছলেন ও ভারতকে তিনটি পদক নিশ্চিত করলেন। 54 কিলোগ্রাম বিভাগে প্রীতি হারিয়েছেন উত্তর আয়ারল্যান্ডের নিকোল ক্লাইডকে, প্রিয়া গঙ্গাস হারালেন স্কটল্যান্ডের নিমা মিচেলকে 60 কিলোমিটার বিভাগে। পুরুষদের 400 মিটারের সেমিফাইনালে পৌঁছলেন ভারতের বিশাল টিকে।

0: শ্রোতা বন্ধুরা, আগেই বলেছি আজ 29শে জুলাই, আজ মোহনবাগান দিবস। মোহনবাগান মাঠে এই মুহূর্তে চলছে মোহনবাগান দিবস উদযাপন, হচ্ছে একটি খেলা এবং সভাপতি অনেক সমর্থক উপস্থিত রয়েছেন। বন্ধুরা, একটি প্রদর্শনী ম্যাচ হচ্ছে, যেমনটি প্রতি বছর হয়ে থাকে। সেখানে একটি দল শিবদাস ভাদুরী একাদশ, একটি দল বিজয়দাস ভাদুরী একাদশ, প্রাক্তন ফুটবলাররা এই ফুটবল ম্যাচে অংশ নিয়েছেন। আজ কী কী রয়েছে, কী কী হচ্ছে এই দিবস উপলক্ষে, আমরা জেনে নেব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যের কাছ থেকে।
1: খেলোয়াড়দের স্মরণে পালন করা হয়। আজকেও প্রচুর মানুষ এসছেন, এরকম বর্ষণ সিক্ত মাঠে এত মানুষ আসবেন আমরা এটা ভাবিনি। মাননীয় ক্রীড়ামন্ত্রী শত কাজের মধ্যেও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন, মাঠে নেমেছিলেন, নিজে শট করেছেন, তার উৎসাহ উপস্থিত দর্শকদের অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এবছর মোহনবাগান রক্ত পাচ্ছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব প্রয়াত অঞ্জন মিত্র, এছাড়াও লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হবে প্রতাপ ঘোষ গোলরক্ষককে, এছাড়াও সেরা রেফারি হিসাবে এবারে বিবেচিত হয়েছেন সাগর সেন। আগামীকাল এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, অবশ্যই আপনারা সকলে মাঠে আসবেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসবেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবেন।
0: মানস ভট্টাচার্য প্রাক্তন মোহনবাগানের খেলোয়াড় এবং আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি সংক্ষেপে জানালেন এই এবারের মোহনবাগান দিবস সম্পর্কে।

0: শ্রোতা বন্ধুরা, মোহন বাগানের ওপর একটি বিশেষ কথিকা আছে, কিন্তু তার আগে দুটো প্রশ্ন করে রাখি আপনাদের, তারপর আবার আমরা ফিরে আসব এই কথিকাটির পরে। প্রথমে প্রশ্ন করি, মোহন বাগান আইএফএ শিল্ডের এই ঐতিহাসিক মরশুমে অর্থাৎ 1911 সালে প্রথম কোন দলকে হারিয়েছিল মোহন বাগান? একজন বন্ধু চলে এসেছেন, হ্যালো। না, তিনি কিন্তু এসেছিলেন কিন্তু এই মুহূর্তে নেই। 2213134212 চলে আসুন আপনাদের উত্তর নিয়ে। প্রথম ম্যাচে কাকে হারিয়েছিল মোহন বাগান? হ্যালো
1: হ্যালো,
0: কে বলছেন?
1: হ্যাঁ
0: বলুন, উত্তরটা কি? হ্যাঁ বলুন, শুনতে পেলাম না উত্তরটা, বলুন। না, আপনি তো আর উত্তরটা বলছেন না, প্রথমে একটা বললেন কিন্তু আমি শুনতে পেলাম না, বুঝতে পারলাম না। আরো একবার প্রশ্নটা করি, প্রথম ম্যাচে 1911 আইএফএ শিল্ডে মোহন বাগান কোন দলকে হারিয়েছিল? আরেকজন বন্ধু এসে গেছেন, হ্যালো। না, যোগাযোগ বিচ্ছিন্ন হলো, দেখা যাক এর পরে আর কোন বন্ধু রয়েছেন। আরো একজন এসে গেছেন, হ্যালো। না, আবার বিচ্ছিন্ন হয়ে গেল যোগাযোগ। আমরা

0: আমরা এটা শোনার চেষ্টা করি। এই উত্তরটা অবশ্য আপনারা একটু পরে কথিকাতে পাবেন, কিন্তু তার আগে একটু জিজ্ঞেস করে নি। হ্যালো, হ্যালো,
1: নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি সাগরদ্বীপ থেকে অবিনাশ দাস কথা বলছি।
0: হ্যাঁ বলুন, কি হবে উত্তরটা? একটা দল যেটা রেজিমেন্টাল টিম নয়, অর্থাৎ সেনাবাহিনীর দল নয়, জানেন না? আচ্ছা, আমরা তাহলে আরেকটু অপেক্ষা করব। তবে তার আগে আমরা বরঞ্চ একটুখানি শুনে নিই, আমরা বরং এই কথিকাটি শুনে নিই 1911 নিয়ে। অনেক কিছু শুনতে পারবেন, তারপরে আরও দু একটা প্রশ্ন আপনাদের জন্য অবশ্যই থাকবে, এমন কিছু প্রশ্ন যার উত্তর এই কথিকাতে নেই। তবে তার আগে শুনে নেব এই বিশেষ কথিকাটি মোহনবাগান দিবস উপলক্ষে।
2: ঐতিহ্যের নাম মোহনবাগান, আত্মমর্যাদার নাম 1911, লিখেছেন রনু।

কিছু কিছু দিন ক্যালেন্ডারের পাতায় শুধু একটা তারিখ, আবার কিছু কিছু দিন মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে, সময়ের গণ্ডি পেরিয়ে ইতিহাস হয়ে ওঠে। 29শে জুলাই তেমনই একটা দিন। এই দিনটা শুধু মোহনবাগান সমর্থকদের নয়, এই দিনটা ভারতীয় ফুটবলের, এই দিনটা বাঙালির আত্মমর্যাদার, এই দিনটা এমন এক ইতিহাসের যা প্রমাণ করেছিল জয় সবসময় শক্তির হয় না, জয় হয় বিশ্বাসের, জয় হয় সাহসের। সবুজ মেরুন সমর্থকদের কাছে নয়, ভারতীয় ফুটবলের ইতিহাসে এমনকি স্বাধীনতার চেতনাতেও এই দিনটার

একটা ক্লাবও হয়ে উঠেছে জাতীয় গর্বের প্রতীক। 1889 সালের 15ই আগস্ট জন্ম নিয়েছিল মোহনবাগান স্পোর্টিং ক্লাব। তখন কেউ ভাবেনি এই ক্লাবের নাম একদিন ভারতের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে উচ্চারিত হবে। পরে 1909 সালে নাম বদলে হয় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ধীরে ধীরে কলকাতার ফুটবলে নিজেদের জায়গা তৈরি করেছিল সবুজ মেরুন। কিন্তু 1911 সালের 29শে জুলাই শুধু ক্লাবের ভাগ্য বদলায়নি, বদলে গিয়েছিল ভারতীয় ফুটবলের আত্মপরিচয়। 1911 সাল, আইএফএ শিল্ড। আজকের দিনে হয়তো এই প্রতিযোগিতার গুরুত্ব অনেকটাই বদলে গেছে, কিন্তু তখন আইএফএ শিল্ড জেতা মানেই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করা। সেই প্রতিযোগিতায় একের পর এক জয়ে স্বাধীনতার বীজ যেন বপন করেছিল মোহনবাগান। প্রথম রাউন্ডে মোহনবাগান 3-0 গোলে সেন্ট জেভিয়ার্স কলেজকে হারায়। প্রথম গোল অবিনাশ ঘোষ করার পরে 2টি গোল করেন বিজয় দাস ভাদুরী। দ্বিতীয় রাউন্ডে 2-1 গোলে মোহনবাগান হারায় ক্যালকাটা রেঞ্জার্সকে। শিবদাস ভাদুরীর করা 2 গোলের পাশাপাশি গোলরক্ষক হীরালাল মুখোপাধ্যায় অ্যালেনের পেনাল্টি শট বাঁচিয়ে দেওয়ার কৃতিত্ব দেখান। তৃতীয় রাউন্ডে বিজয় দাস ভাদুরীর একমাত্র গোলে 1-0 ফলাফল রাইফেল ব্রিগেডকে হারায় মোহনবাগান। তৃতীয় রাউন্ডে বিজয় দাস ভাদুরীর একমাত্র গোলে 1-0 ফলাফলে রাইফেল ব্রিগেডকে হারায় মোহনবাগান, পৌঁছে যায় সেমিফাইনালে। 24শে জুলাই 1911, সেমিফাইনালে প্রথম ম্যাচ কানু রায়ের গোলে 1-1 গোলে ড্র হয়। পরে 26শে জুলাই রিপ্লে ম্যাচে মোহনবাগান 3-0 গোলে মিডলসেক্স রেজিমেন্টকে হারিয়ে খোলে ফাইনালের দরজা। গোল করেন শিবদাস ভাদুরী, হাবুল সরকার ও কানু রায়। প্রতিটা ম্যাচের পর মানুষের বিশ্বাস আরও একটু করে বাড়ছিল। কলকাতার চায়ের দোকানে, অফিসে, ট্রামে, আড্ডায় একটাই আলোচনা, এইবার কি সত্যি সাহেবদের হারানো যাবে। তারিখ

চৌত্রিশে জুলাই 1911, স্থান ক্যালকাটা ফুটবল ক্লাবের মাঠ, যা আজকের মোহনবাগান মাঠ। সামনে ব্রিটিশ সেনাবাহিনীর শক্তিশালী ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট। খেলা শুরু হওয়ার অনেক আগে থেকেই মাঠ কানায় কানায় পূর্ণ। গাছের ডালেও মানুষ উঠে বসেছেন, কলকাতার বাইরে থেকেও বহু মানুষ এসেছেন। কেউ হয়তো জীবনে প্রথমবার ফুটবল দেখতে এসেছেন, কিন্তু তারা আসলে দেখতে এসেছিলেন আরো বড় কিছু, একটা স্বপ্ন। সেদিন মোহনবাগানের 11 জনের মধ্যে শুধু একজনের পায়ে বুট ছিল, বাকিরা সবাই খালি পায়। আজকের দিনে বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও সেই খালি পায়ে তারা ইতিহাস লিখেছিলেন। গোলে হীরালাল মুখোপাধ্যায়, রক্ষণে ভূতি শুকুল, সুবীর চট্টোপাধ্যায়, মাঝ মাঠে মনমোহন, রাজীব, নীল মাধব, সামনে কানু রায়, আবুল সরকার, অভিলাষ ঘোষ, বিজয় দাস ভাদুরী আর অধিনায়ক শিবদাস ভাদুরী, পরে যাদের নাম অমর হয়ে আছে ভারতীয় ফুটবলের ইতিহাসে। খেলা যত এগোচ্ছে উত্তেজনা ততই বাড়ছে। প্রথমার্ধে গোল নেই, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্ট ইয়র্কশায়ারের জ্যাকসনের ফ্রি কিক গোলে ঢুকে যায়। মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় মাঠ। মনে হলো এতদিনের স্বপ্ন বুঝি ভেঙে গেল। কিন্তু সেই দলটার নাম যে মোহনবাগান, যে দল শেষ বাঁশি বাজা পর্যন্ত হার মানতে শেখেনি। খেলার শেষ 5 মিনিট, কানু রায়ের পাস থেকে বল পান অধিনায়ক শিবদাস ভাদুরী, দুজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে গোল 1-1। মাঠে তখন বজ্রধ্বনি। আর মাত্র 3 মিনিট, আবার আক্রমণ। শিবদাস বল বাড়িয়ে দিলেন অভিলাষ ঘোষকে, এক মুহূর্ত সময় নষ্ট না করে নেওয়া শট বল জড়িয়ে গেল জালে। 2 মিনিট পরে শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ড উজ্জ্বল, মোহনবাগান 2, ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট 1। ভারতীয় ফুটবল প্রথমবার মাথা উঁচু করে দাঁড়ালো বিশ্বের সামনে। কলকাতা যেন প্রথমবার বুঝতে পারল সাহেবরাও হারতে পারে। উঠেছিল আত্মবিশ্বাসের জয়, উঠেছিল পরাধীন মানুষের মাথা তুলে দাঁড়ানোর জয়, উঠেছিল এক জাতির বুক ভরা দীর্ঘশ্বাস থেকে মুক্তির জয়।

সেদিনের বিজয় শুধু মাঠের মধ্যে আটকে থাকেনি, কলকাতা শহর যেন আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল। চারদিকে ধ্বনি উঠেছিল, জিতেছে মোহনবাগান, জিতেছে। প্রেসিডেন্সি তাঁবু থেকে শিল্ড হাতে বেরিয়ে এলেন সেই এগারো বীর। অপেক্ষা করছিল ফুলে সাজানো ঘোড়ার গাড়ি। শুরু হয় বিজয় যাত্রা। ধর্মতলায় দেখা যায় এক অনন্য দৃশ্য। টিপু সুলতান মসজিদ থেকে বেরিয়ে এসেছিলেন বহু মানুষ। তারা নিজেরাই শোভাযাত্রার সামনে ব্যান্ড বাজিয়ে হাঁটতে শুরু করলেন। হিন্দু মুসলমানের মিলিত উচ্ছ্বাসে এগিয়ে চলেছিল সেই বিজয় মিছিল। পথে পথে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ফুলের বৃষ্টি। ঠনঠনে কালীবাড়িতে পূজারী আশীর্বাদ করলেন ফুটবলারদের, আবার সেই আশীর্বাদ সসম্মানে গ্রহণ করলেন খ্রিশ্চান ফুটবলার সুধীর চট্টোপাধ্যায়ও। ধর্ম নয়, সেদিন জয়ী হয়েছিল ভারতীয় পরিচয়, জয়ী হয়েছিল মানুষের ঐক্য। পরদিন সংবাদপত্রগুলো এক বাক্যে লিখেছিল, অমর একাদশ। কত বড় স্বীকৃতি! আজও ভারতীয় ফুটবলের ইতিহাসে এই নামটি উচ্চারণ করা হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। শিবদাস, বিজয়দাস, অভিলাষ, হীরালাল, সুধীর, নীলমাধব, মনমোহন, রাজেন, ভূতি, কানু, হাবুল, এরা শুধু ফুটবলারই নন, তারা এক যুগের প্রতীক। তারপর সময় এগিয়েছে, স্বাধীনতা এসেছে, প্রজন্ম বদলেছে, শতবর্ষ পেরিয়ে গেছে। মোহনবাগানও জিতেছে অসংখ্য ট্রফি, লিগ, শিল্ড।

ডুরান্ড, রোভার্স, ফেডারেশন কাপ, জাতীয় লীগ, আই লীগ, আইএসএল সাফল্যের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। কিন্তু ১৯১১র সেই গল্প আজও একই রকম উজ্জ্বল। তবে আশ্চর্যের বিষয়, দীর্ঘদিন ২৯শে জুলাইকে কেন্দ্র করে মোহনবাগানে এমন কোনো অনুষ্ঠান ছিল না যা এই ঐতিহাসিক জয়কে স্মরণ করবে। বরং ওই সময় ক্লাবে আয়োজন করা হতো টেনিস কার্নিভালের। গ্যালারির নিচে প্যান্ডেল, খাওয়া দাওয়া, আড্ডা সবই ছিল। কিন্তু ১৯১১র ইতিহাস যেন কোথাও আড়ালেই থেকে যাচ্ছিল। সেই সময় মোহনবাগানের প্রয়াত সচিব অঞ্জন মিত্র একদিন প্রশ্ন তুলেছিলেন, পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানের নিজস্ব দিবস থাকে, বিশ্ববিদ্যালয়ের থাকে, নানা সংস্থার থাকে, তাহলে মোহনবাগানের থাকবে না কেন? এমন একটা দিন যেদিন প্রত্যেক সমর্থক গর্ব করে বলবেন, আজ মোহনবাগান দিবস। সেই ভাবনা থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। সিদ্ধান্ত হয় ২৯শে জুলাইকে মর্যাদা দেওয়া হবে, কারণ ভারতীয় ফুটবলের প্রকৃত আত্মপ্রকাশ তো এই দিনেই। ২০০১ সালে টেনিস কার্নিভালের পরিবর্তে শুরু হয় মোহনবাগান দিবস, চালু হয় মোহনবাগান রত্ন সম্মান। প্রথম সম্মান পান কিংবদন্তি শৈলেন মান্না। এরপর একে একে সম্মানিত হয়েছেন গোষ্ঠপাল, চুনি গোস্বামী, প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, সুব্রত ভট্টাচার্য, শ্যাম।

অবিনশ্বর ঐতিহ্যকে। সময় অপেক্ষা করে না, নতুন প্রজন্ম আসে, নতুন নায়ক আসে, নতুন ট্রফি আসে, কিন্তু কিছু ইতিহাস কখনো পুরনো হয় না। 1911 সেই রকমই এক ইতিহাস। আজকের ফুটবল বদলে গেছে, প্রযুক্তি এসেছে, পেশাদারিত্ব বেড়েছে, বিশ্বায়নের ছোঁয়ায় ক্লাব সংস্কৃতিও বদলেছে, কিন্তু একটা বিষয় বদলায়নি, আবেগ। সবুজ মেরুন জার্সি দেখলে এখনো হাজার হাজার মানুষের হৃদ স্পন্দন একটু বেড়ে যায়, কারণ সেই জার্সির রঙে মিশে আছে 1911-র ঘাসের গন্ধ, শিবদাসের ঘাম আর কোটি কোটি মানুষের আত্মমর্যাদার গল্প, লড়াইয়ের সংগ্রাম। আর তাই 29 জুলাই শুধু একটা দিবস নয়, এটা বাঙালির হৃদয়ের এক অবিন্দ

0: ঐতিহ্যের নাম মোহনবাগান, আত্মমর্যাদার নাম 1911। লিখেছেন রনু চক্রবর্তী।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, 29শে জুলাই আজ মোহনবাগান দিবস, আর তার উপরে প্রশ্নোত্তরও চলছে। আপনাদের পরের প্রশ্ন করে রাখি, সেমিফাইনালে মোহনবাগানের এক খেলোয়াড়ের সঙ্গে মিডল সিক্স রেজিমেন্টের গোলরক্ষক পিগটের এক সংঘর্ষ হয়েছিল এবং তা নিয়ে বিস্তর সমস্যা হয়েছিল খেলার পরেও, কিন্তু রেফারির রিপোর্ট ছিল না এটা সম্পূর্ণ একটি ফুটবলের ঘটনা। বলুন তো কোন খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষটা হয়েছিল মিডল সিক্সের গোলরক্ষকের? 2213134221314 2 একজন চলে এসেছেন, দেখে নেব কে রয়েছেন। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: বলুন, চক্রবর্তী বলছি।
1: হ্যাঁ বলুন, খেলোয়াড়টির নাম কি?
2: অভিলাষ ঘোষ।
1: একদম ঠিক উত্তর, অভিলাষ ঘোষ, একদম ঠিক। এবং রেফারি কিন্তু ছিলেন ইংরেজ, কিন্তু তা সত্ত্বেও তার রিপোর্টে কিন্তু তিনি বলেছিলেন এটি একটি ফুটবলের ঘটনা। সাম ইমপ্রেশনস দ্যাট রিমেইন অব মোহনবাগান ফ্রম ইয়ার্স 1903 to 1926, এই বইতে তিনি সে কথা লিখেছিলেন। সেই রেফারির নাম কি বলতে পারবেন কেউ? একেবারে শেষ প্রশ্ন, সেই রেফারির নাম কি? তিনি নিজেও খেলোয়াড় ছিলেন, ক্যালকাটা ফুটবল ক্লাবের খেলোয়াড় ছিলেন এবং সেমিফাইনাল ফাইনাল দুটিতেই তিনি কিন্তু রেফারিং করেছিলেন। একজন বন্ধু এসে গেছেন। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
3: প্রথম উত্তরটা হবে সঞ্জীবী, আজ আমি সন্দীপ মুখোপাধ্যায় বলছি বনগাঁ থেকে।
1: হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমরা আগে জেনে গেছি উত্তর। হ্যাঁ, আর এক্ষুনি যে প্রশ্নটা বল,
3: এটা গোলকিপার বিজয় মুখোপাধ্যায়?
1: না না না না, এটা অভিলাষ ঘোষ। আর তারপর একটা প্রশ্ন করেছিলাম, রেফারির নাম কি ছিল সেমিফাইনাল এবং ফাইনালে?

ক্রীড়াঙ্গন শেষ হল, উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। নিরুতের সম্পর্কিত ঘোষণা, দেবাশিস মণ্ডল, 228C মানিকতলা মেন রোড, থানা নারকেলডাঙ্গা, কলকাতা 54 থেকে জানাচ্ছেন দীপ মণ্ডল, গড়ন মাঝারি, বয়স 24 বছর, উচ্চতা 5'6", গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 11 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এর সন্ধান জানাবার ঠিকানা অফিসার ইনচার্জ, মিসিং পার্সন্স ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27, অথবা মিসিং পার্সন্স কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন বিদ্যার্থীদের জন্য
1: আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন রামধনু কলম। জুলাই মাসে রামধনু কলমের বিষয় ছিল খেলা, শুধু খেলা নয়। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া এই বিষয়ে অনেক প্রবন্ধ, লেখা, চিঠি আমরা ডাকযোগে ও মেইলে পেয়েছি। তার মধ্যে সেরা তিনজনকে নিয়ে আজকের এই অনুষ্ঠান। এই তিনজন তাদের লেখা প্রবন্ধ এই অনুষ্ঠানে পড়ে শোনাবে এবং এই প্রবন্ধ পাঠের আলোচনায় আছেন সুরিয়া মৌলানা আজাদ হাইস্কুলের শিক্ষক ধন্তু বিশ্বাস। নমস্কার স্যার।
2: আমার সঙ্গে রয়েছে তিনজন শিক্ষার্থী। প্রথম জনের নাম বলো তুমি।
3: আমার নাম স্বপ্না হালদার, আমি এসেছি সোনামুখে জনকল্যাণ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল থেকে দক্ষিণ চব্বিশ পরগনায়।
2: তুমি?
4: আমার নাম অভিরূপ গোস্বামী, আমি হুগলি জেলার চাত্রা নন্দলাল ইনস্টিটিউশনের একজন ছাত্র।
2: তুমি?
5: আমি সুমনা হালদার, সোনামুখী জনকল্যাণ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি।
2: বেশ, ধন্যবাদ। তো বিশ্বকাপ ফুটবল এই মাত্র শেষ হলো, আমরা সবাই সেই আবেশের মধ্যে রয়েছি। তার মধ্যে খুব সুন্দর একটা বিষয় আমাদের আকাশবাণী থেকে তোমাদের জন্য দেওয়া হয়েছিল, খেলা, শুধু খেলা নয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। তো সেই কথাকে আমরা গুরুত্ব দিয়ে যদি বলি যে খেলাটা শুধু খেলা নয়, স্বামীজি কেন বললেন, কারণ আমাদের ব্রেনকে যদি ঠিকঠাক মতো গীতা বোঝবার উপযোগী করতে হয় তাহলে মাথার মধ্যে রক্ত সঞ্চালনা বাড়াতে হবে, সেই জন্য তিনি খেলতে বলেছিলেন। আমাদের এই গীতাটা বুঝতে গেলে খেলাটাকে এই জন্যই প্রয়োজন যে আমাদের মধ্যে যে তমগুণ থাকে সেই তমগুণ থেকে রজগুণের প্রয়োজন হয়। হিসেব করে দেখো, আমাদের যখন স্বাধীনতা সংগ্রাম চলছিল, আমাদের ইতিহাস বইতে তোমরা পড়েছ যে অনুশীলন সমিতি ছিল, সেখানে অনুশীলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তাদের নিজেদের শরীরকে পোক্ত করেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন উপন্যাসে তার ব্যবহার আমরা দেখেছি। তাই জন্য খেলার খুব প্রয়োজন। খেলার মধ্যে দিয়ে তোমরা লেখাপড়া যেমন নিয়মিত করবে, সেরকম খেলাধুলারও প্রয়োজন আছে এবং এই খেলাধুলার মধ্যে অনেক কিছু প্রকাশ পায়। আমি সেই কথাগুলো তোমাদের মুখ থেকে শুনি, তোমরা কিভাবে কে দেখেছো। প্রথমে স্বপ্ন, তোমার লেখাটা পড়ো প্রথমে।
3: খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস একবার লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে যে শুধু ক্রিকেটটাই বোঝে। এই অমোক বাণীটি কেবল ক্রিকেটের জন্য নয়, পৃথিবীর সমস্ত খেলার ক্ষেত্রেই চরম সত্য। আপাত দৃষ্টিতে কোনো খেলা সাধারণ দর্শকের কাছে নিছক বিনোদন বা মাঠের লড়াই মনে হলেও তার নেপথ্য লুকিয়ে থাকে জীবনের এক গভীর মহাকাব্যে। তাই খেলা কখনোই শুধু খেলা নয়, তা সমাজ, রাজনীতি এবং মানুষের আত্ম উত্তরণের এক জীবন্ত দলিল, নেপথ্যের গল্প। একটি খেলার ব্যাকস্টেজে বা নেপথ্য থাকে খেলোয়াড়দের সীমাহীন ঘাম, রক্ত, পরিশ্রম আর লড়াইয়ের গল্প। ট্রফি জয়ের উল্লাসের আড়ালে ঢাকা পড়ে যায় হাজারো ব্যর্থতা, আর সেই ব্যর্থতা সরিয়ে

0: আবার উঠে দাঁড়ানোর অদম্য জেদ। খেলা আমাদের শেখায় কিভাবে চরম প্রতিকূলতার মধ্যেও মাথা ঠান্ডা রেখে লড়াই করতে হয়, কিভাবে দলের স্বার্থে নিজের অহংকার বিসর্জন দিতে হয়। মাঠের এই শিক্ষা আসলে জীবনেরই শিক্ষা। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। খেলাধুলার একটি বড় দিক হলো এর সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। ক্রীড়াক্ষেত্র বহুবার বর্ণবাদ, লিঙ্গ বৈষম্য এবং রাজনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক। বিশ্বের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন সংস্কৃতির এবং ভিন্ন ভিন্ন অর্থনৈতিক পটভূমি থেকে আসা দেশগুলো যখন এক মাঠে মুখোমুখি হয়, তখন তা কেবল বল দখলের লড়াই থাকে না, সেটি হয়ে ওঠে সংস্কৃতির আদান প্রদান এবং বিশ্ব ভ্রাতৃত্বের মেলবন্ধন। যুদ্ধ বিধ্বস্ত বা দারিদ্র্যক্লিষ্ট দেশের একজন ফুটবলার যখন বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করেন, তখন তিনি কোটি কোটি মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার অনুপ্রেরণা হয়ে ওঠেন, উত্তরণের দৃষ্টান্ত। খেলাধুলা মানুষকে সমাজ ও রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে এক সুতোয় বাঁধে। গ্যালারিতে বসে থাকা হাজার হাজার চেনা অচেনা মানুষ যখন প্রিয় দলের জন্য একসঙ্গে গলা ফাটায়, তখন সমস্ত সামাজিক ও অর্থনৈতিক ভেদাভেদ মুছে যায়। খেলা আমাদের শেখায় পরাজয়কে মেনে নেওয়ার সহনশীলতা এবং জয়কে উদযাপন করার বিনয়। পরিশেষে বলা যায়, মাঠের 90 মিনিট বা কয়েক ওভারের লড়াই আসলে মানব জীবনেরই এক একটি ক্ষুদ্র সংস্করণ। মাঠের সীমানা ছাড়িয়ে খেলাধুলা যখন মানুষের মনে আত্মবিশ্বাস জাগায়, সমাজকে প্রেরণা দেয় এবং বিশ্বকে এক ছাদের তলায় নিয়ে আসে, তখন তা বিনোদনের গণ্ডি পেরিয়ে জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাই খেলা কখনোই নিছক খেলা নয়, তা মানুষের উত্তরণ ও বেঁচে থাকার এক চিরন্তন উদযাপন। ধন্যবাদ।
1: বেশ ভালো লাগলো তোমার প্রবন্ধ। একটা কথা আমি বলতে চাই, প্রবন্ধ কথাটার মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন। তুমি সেটাকে যথার্থই করেছো, কিন্তু একটা দিক আমার মনে হয় শুধু বললে, ফুটবলের উপরে বেশি করে জোর দিলে, আরও অন্যান্য অনেক খেলাধুলো আছে। তুমি আমাদের যেগুলো লৌকিক খেলা আছে গ্রামে গঞ্জে আমরা খেলি, সেগুলোর মধ্যে থেকেও কিন্তু এই সৌভ্রাতৃত্ববোধ, এই একসঙ্গে সমবেতভাবে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এরকম একটা ব্যাপার কিন্তু সেখানেও পাওয়া যায়। সেদিকটা যদি একবার ছুঁয়ে যেতে বেশ ভালো হতো। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবার তুমি পড়ো অভিরূপ।
2: খেলা শুধু খেলা নয়, ভূমিকা। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস একবার লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে যে শুধু ক্রিকেটটাই বোঝে। কথাটি শুধু ক্রিকেটের জন্য নয়, যে কোনো খেলার ক্ষেত্রেই এক চিরন্তন সত্য। গ্যালারিতে বসে করতালির আওয়াজ তোলা কিংবা টিভির স্ক্রিনে প্রিয় দলের জন্য গলা ফাটানো, সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে খেলা বলতে এটুকুই। অনেকেই একে নিছক বিনোদন বা একটা নির্দিষ্ট সময়ের সাময়িক উত্তেজনা বলে মনে করেন, কিন্তু মাঠের সবুজ ঘাসের গভীরে যদি একটু প্রবেশ করা যায়, তবে বোঝা যায় খেলার মাঠ আসলে জীবনেরই এক জীবন্ত প্রতিচ্ছবি। সেখানে প্রতিটি মুহূর্ত একটা একটা নতুন গল্পের জন্ম দেয়। এই সমস্ত খেলা শুধু ফুটবল বা ক্রিকেট বা যে কোনো খেলার ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। মাঠের নেপথ্যে লড়াই। টেলিভিশনের পর্দায় আমরা যে ম্যাচটি বড় জোর দেড় বা দু ঘন্টার মধ্যে শেষ হতে দেখি, তার নেপথ্যে লুকিয়ে থাকে বছরের পর বছরের মতো পরিশ্রম, ঘাম, রক্ত এবং চরম আত্মত্যাগ। একজন খেলোয়াড়ের মঞ্চে সফল হওয়ার পিছনের গল্পটা কিন্তু সহজে তৈরি হয় না। ভোরবেলার হার কাঁপানো ঠান্ডায় ঘুম থেকে উঠে অনুশীলন, কঠোর ডায়েট এবং তাছাড়া একের পর এক চোট আঘাতের যন্ত্রণা সহ্য করা, তীব্র মানসিক অবসাদকে জয় করে তবেই একজন ক্রীড়াবিদ লড়াইয়ের ময়দানে নামেন। গ্যালারি ট্রফি বা মেডেলের উজ্জ্বল আলোর আড়ালে ঢাকা পড়ে থাকে তাদের দীর্ঘদিনের নীরব কান্না এবং লড়াইয়ের ইতিহাস। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। খেলার মাঠ অনেক সময় সমাজের রূপান্তর এবং রাজনৈতিক অধিকার আদায়ের মঞ্চ হয়ে ওঠে। অলিম্পিকের বিভিন্ন খেলা থেকে শুরু করে বিশ্ব ফুটবলের মঞ্চ, সব জায়গাতেই

0: এর প্রমাণ মেলে। সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক, সেখানে লড়াইটা শুধু একটি ট্রফি বা গোলের ছিল না, বিভিন্ন দেশের ফুটবলারদের পারফরমেন্স এবং পেছনে জড়িয়ে ছিল তাদের দেশের সামাজিক পরিস্থিতি, দারিদ্রতা এবং জাতিগত ভেদাভেদ। আজ বিশ্ব ফুটবলের বহু মহাতারকাই উঠে এসেছেন চরম দারিদ্রতা এবং যুদ্ধবিধ্বস্ত শরণার্থী পরিবার থেকে। খেলাধুলা আসলে বর্ণবাদ, ধর্ম ও লিঙ্গ বৈষম্য ভুলে মানুষকে এক ছাতার তলায় নিয়ে আসে। যখন 11 জন খেলোয়াড় দেশের জার্সিতে মাঠে নামেন, তখন সমস্ত রাজনৈতিক কাঁটাতার মুছে গিয়ে তৈরি হয় এক অদ্ভুত মানবিক মেলবন্ধন, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। খেলা আমাদের শেখায় কিভাবে শূন্য থেকে শুরু করে জীবনের শীর্ষে পৌঁছানো যায়, তা ফুটবলই হোক বা ক্রিকেটই হোক বা দাবার বিভিন্ন মঞ্চ হোক। পরাজয়ের পর ভেঙে না পড়ে কিভাবে আবার দ্বিগুণ শক্তিতে ঘুরে দাঁড়াতে হয়, তা একমাত্র এই খেলার মঞ্চ থেকেই পাওয়া যায়। দলগত চেতনা বা টিম স্পিরিট, নিয়ম শৃঙ্খলা, বিপক্ষকে সম্মান জানানো এবং চরম প্রতিকূল পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখার যে অমূল্য গুণ খেলাধুলা আমাদের শেখায়, তা চার দেয়ালের পাঠ্য বই বা পুঁথিগত শিক্ষা কোনোভাবেই শেখানো সম্ভবপর নয়। খেলার মাঠ আমাদের শেখায় যে পতন মানেই শেষ নয়, বরং তা হলো আবার নতুন করে জেগে ওঠার শুরু। উপসংহার: পরিশেষে বলা যায়, খেলার পরিধি স্টেডিয়ামের 4টে গন্ডি বা একটা বলের গোলক ধাঁধায় সীমাবদ্ধ নয়। এটি আসলে মানুষের স্বপ্ন ভেঙে পড়া থেকে আবার উঠে দাঁড়ানোর একটি বিশেষ সংগ্রাম, বেঁচে থাকার আবেগ এবং জীবনযুদ্ধে জয়ী হওয়ার এক কালজয়ী দলিল। জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে খেলা মানুষকে জীবনকে নতুনভাবে চিনতে, ভালোবাসতে এবং একে অপরের হাত ধরতে শেখায়। ঠিক এই কারণেই খেলা কখনো শুধু খেলা হতে পারে না, খেলা হলো জীবনের দর্শনের অন্যতম শ্রেষ্ঠ রূপ।
1: বাহ, খুব সুন্দর বলেছো। এটাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ইজ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেক আত্মার মধ্যেই নিজেকে ছাপিয়ে যাওয়ার একটা চেষ্টা সবসময় চলতে থাকে। এই খেলাধুলার মধ্যে সেটাই, প্রথম যখন একটা গাভী বাচ্চা দেয়, সেই বাচ্চাটা বারে বারে ওঠার চেষ্টা করে, তোমরা দেখে থাকবে একদম বাড়ির কাছে, চেষ্টা করে প্রথম প্রথম দুই একবার পারে না, তারপরে ঠিক উঠে দাঁড়ায়। এই হেরে গিয়েও না হারার যে মানসিকতা, সেগুলো খেলাধুলোর মধ্যে আমরা দেখতে পাই, চারিত্রিক দৃঢ়তা তৈরি হয়। বলতো, এবার বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে সব থেকে ছোট কোন দেশ খেলতে এসেছিল? কেপ ভার্দে, যার লোক সংখ্যা 5.5 লক্ষ মাত্র, একটা দ্বীপ দেশ। আমাদের দেশের লোক সংখ্যা যেখানে 140 কোটির উপরে, সেখানে 5.5 লক্ষ লোকের দেশ, তারা ফুটবল বিশ্বকাপ খেলে গেল এবং রীতিমতো আর্জেন্টিনাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। তাহলে বুঝতে পারছো, ইচ্ছাটাই হচ্ছে আসল, ইচ্ছে শক্তির জোরে সমস্ত কিছু সম্ভব হয়। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, খেলাধুলার এমন এক শক্তি আছে যা বিশ্বকে বদলে দিতে পারে। তোমাদের প্রত্যেকের লেখার মধ্যে এরকম একটা ব্যাপার পাচ্ছে, পৃথিবীকে আমরা বদলে দিতে পারি, শুধু লেখাপড়া করলেই কিন্তু হবে না, চার দেয়ালের মধ্যিখানে নয়, আমাকে ছড়িয়ে পড়তে হবে বিভিন্নভাবে। তুমি যেমন একদিকে ভালো লেখাপড়াও করবে, নিয়মিত খেলাধুলোও করবে, তাহলে কি হবে, মানে যে রাধে সে চুলও বাঁধে। তুমি ভালো ক্রিকেট খেলতে পারো, তুমি ভালো রেজাল্টও করতে পারো, তুমি ভালো গান গাইতে পারো, এমনটা হতেই পারে, ভালো ছবি আঁকতে পারো, তাই না? এইভাবে সমস্ত দিক দিয়ে এগোতে হবে। তাই জন্য খেলা শুধু খেলা নয়। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়েছিলাম, প্রশ্ন কবিতাটা, সেখানে লাস্টে আছে, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, মনে আছে কবিতাটা? এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তো পড়া পড়া খেলাটা তুমি খেলা, পড়াটাকে যদি খেলা হিসেবে নাও, তাও কিন্তু সেটা তোমাকে দারুণভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেবে। আচ্ছা, আমাদের শেষ প্রবন্ধ যে পড়বে, সুমনা হালদার।
2: খেলা শুধু খেলা নয়, খেলা মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত খেলা আমাদের শরীর, মন ও চরিত্র গঠনে বিশেষ ভূমিকা পালন করে। তাই বলা হয়, খেলা শুধু খেলা নয়, এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। খেলাধুলার মাধ্যমে মানুষ যেমন আনন্দ পায়, তেমনি শৃঙ্খলা, অধ্যবসায়, সহযোগিতা ও নেতৃত্বের গুণও অর্জন করে। বর্তমান যুগে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ ও সবল রাখে। দৌড়, ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার কিংবা ব্যাডমিন্টন, যে কোনো খেলায় শরীরের পেশি ও হাড়কে শক্তিশালী করে। খেলাধুলা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাই সুস্থ জীবনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি মানুষের চরিত্র গঠনেও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। খেলায় জয় পরাজয় উভয়ই থাকে। একজন খেলোয়াড় জয় পেলে আনন্দ করতে শেখে, আবার পরাজয় হলে তা মেনে নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার মানসিকতাও গড়ে ওঠে। এর ফলে ধৈর্য, আত্মবিশ্বাস, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমের অভ্যাস তৈরি হয়। জীবনের নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার শক্তিও খেলাধুলা থেকে অর্জিত হয়। দলগত খেলায় অংশগ্রহণ করলে সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নেতৃত্বের গুণ বিকশিত হয়। একজন খেলোয়াড় নিজের স্বার্থের আগে দলের স্বার্থকে গুরুত্ব দিতে শেখে, ফলে সমাজে দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা মানুষে মানুষে ভেদাভেদ কমিয়ে বন্ধুত্ব, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। আজকের বিশ্বে খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সম্মানজনক পেশাও। বহু খেলোয়াড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে অংশগ্রহণ করে দেশের সম্মান বৃদ্ধি করছেন। অলিম্পিক, বিশ্বকাপ, এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসের মতো প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে তারা বিশ্ব দরবারে দেশের পরিচিতি বাড়িয়ে তোলেন। একই সঙ্গে খেলাধুলা দেশের অর্থনীতি ও পর্যটনের উন্নয়নেও ভূমিকা রাখে। বর্তমান সময়ে মোবাইল ফোন, টেলিভিশন ও কম্পিউটারের অতিরিক্ত ব্যবহারের কারণে অনেক শিশু কিশোর মাঠে খেলতে আগ্রহ হারাচ্ছে। এর ফলে শারীরিক ও মানসিক নানা সমস্যা দেখা দিচ্ছে। তাই পরিবার, বিদ্যালয় এবং সমাজের উচিত শিশুদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা। প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত খেলার মাঠ ও ক্রীড়া সামগ্রীর ব্যবস্থা থাকা প্রয়োজন। আসলে খেলা কেবল সময় কাটানোর উপায় নয়, এটি সুস্থ শরীর, সুন্দর মন, উন্নত চরিত্র এবং সফল জীবন গঠনের অন্যতম ভিত্তি। তাই প্রত্যেকেরই নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। সত্যি খেলা শুধু খেলা নয়, এটি জীবন গড়ার এক অনন্য মাধ্যম। ধন্যবাদ।
1: খুব সুন্দর, তিনজনের লেখাই খুব ভালো হয়েছে। আমি সামগ্রিকভাবে কয়েকটি কথা বলছি, তিনজনেই শুনবে মন দিয়ে। এই যে বিষয়টা, খেলা শুধু খেলা নয়, আমাদের যে সমস্ত খেলাধুলো করে আমরা বড় হই, বাড়ির আর তোমরা যে মেয়েরা যে সমস্ত খেলা খেলো, সেই সমস্ত খেলা বা আন্তর্জাতিক স্তরে যে সমস্ত খেলা চলছে, কিছুদিন আগে তোমরা খেয়াল করবে, অভিরূপ তো অবশ্যই দেখেছো, যে ক্রিকেট মাঠে হ্যান্ডশেক করার একটা নিয়ম আছে দুই ক্যাপ্টেনের সঙ্গে। আবার দেখো এই বিশ্বকাপ ফুটবল হয়ে গেল, এই যে বার্তা সারা পৃথিবীর কাছে বার্তা দেওয়া যায়। লিওনেল মেসি সম্পর্কে সালমান রুশদির নাম তোমরা শুনে থাকবে, খুব বিখ্যাত একজন সাহিত্যিক। তিনি বলেছেন, মেসির খেলা দেখে বলেছিলেন খুব সুন্দর, পিটার ন্যাচারাল, তার মানেটা অলৌকিক, প্রাকৃতিক নিয়মের অতীত। অর্থাৎ তার খেলাটা, তিনি বিশ্বকাপ জিতবেন কি জিতবেন না তার আগেই তিনি কথা বলেছিলেন যে মেসির খেলার মধ্যে যে সৌন্দর্য রয়েছে সেটা কোনোভাবেই বাস্তবের সঙ্গে যেন মিল হয় না, অলৌকিক, এত ভালো তার খেলা। সালমান রুশদির মতো একজন মানুষকে যিনি এভাবে ভাবিয়েছেন। আমাদের সচিন তেন্ডুলকরের নাম তোমাদের মনে আছে, তিনিও আমাদের কাছে একটা বড় জায়গা নিয়েছে, সারা পৃথিবীর মানুষের কাছে ক্রিকেটের ঈশ্বরের মতো তার জায়গা। যাই হোক, তোমরা যদি খেলাধুলো করো, তোমাদের ক্ষেত্রে বাস্তবে যেটা যেটা হতে পারে, শরীর তো তৈরি হবে, তোমরা নিজেরাই লিখেছো, প্রত্যেকের লেখার মধ্যে লেখাটা এই জিনিসটা কমন। আর একটা জিনিস হতে পারে, যদি খেলাধুলোয় ভালো হও, আগামী পেশাগত দিক থেকেও তোমাদের সুবিধে হতে পারে। যদি বিভিন্ন খেলার মধ্যে তুমি তোমার সেই জায়গাটা দেখাতে পারো, স্কিলটা, তাহলে কিন্তু এর মাধ্যমেও তুমি চাকরি টাকরি পাওয়ার অনেক সুবিধে তোমাদের থাকবে সেক্ষেত্রে, এটা একটা হতে পারে। আর একটা কি, গ্রামগঞ্জ থেকে অনেক ছেলেমেয়েই আন্তর্জাতিক স্তরে খেলছে। তোমরা কোনই উপন্যাসটা পড়ছো টেনে, সেখানে দেখেছো কোনির লড়াইটা কোথা থেকে সে উঠে এসছে, তার সঙ্গে খিদিজদার কথা বলতে হয়, খিদ্দা, এবং লাস্টে উপন্যাসটা যদি লাস্ট অবধি তোমাদের পড়া হয়ে যায়, দেখবে যে কোনি যখন বলছে আমার খুব যন্ত্রণা হচ্ছিল, তখন খিদ্দা কি বলেছিল, ওই যন্ত্রণাটাই তো আমি রে, এই যে যন্ত্রণাটা তোমাকে রাত্রে যখন পড়তে বসছো ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ছো, এই ঘুমটাকে আটকাতে হবে। ঘুমটাকে আটকে যখন তুমি টেবিলের উপরে

0: সময় কাটাতে পারবে, তাহলেই তোমার জীবনে খেলার মতো খেলার ছলে তুমি যদি পড়তে পারো, পড়তে পড়তে তুমি দেখবে এক সময় মজার ছলে দারুণ পড়াশোনার মধ্যে চলে যাচ্ছ। খেলা শুধু খেলা নয়, এই কথাটা শুধু একটা প্রবন্ধ নয়, সারা পৃথিবীর কাছে এটা একটা মেসেজ। আমাদের জীবন গড়ার একটা অন্যতম অস্ত্র এই খেলার মধ্যে দিয়ে আমরা জীবনের এমন একটা জায়গায় পৌঁছতে পারি যে আমরা সাফল্য আনবই। তোমাদের ব্যক্তিগত পছন্দের কথা খেলাধুলো সম্পর্কে একটু শুনি। প্রথমে স্বপ্না, স্বপ্না হালদার, তুমি একটু বলো তোমার ব্যক্তিগত পছন্দে তুমি কি খেলা পছন্দ করো?
1: ব্যাডমিন্টন।
0: ব্যাডমিন্টন খেলো? তুমি কি শুধু পাড়াতেই খেলো নাকি একটু উপরের দিকে উঠেছো, জেলা স্তরে এরকম?
1: পাড়াতেই খেলি।
0: এখান থেকে আরো উপরের দিকে ওঠার ইচ্ছে নেই?
1: হ্যাঁ আছে তো।
0: চেষ্টা করতে পারো। আর কোনো খেলা ভালো লাগে না? অন্য কোনো খেলা, ধরো গ্রামীণ লোক খেলা, অন্য কোনো খেলা সেরকম ইন্টারেস্ট নেই? দাবা খেলা খেলেছো? দাবা
1: না।
0: লুডু খেলতে পারো তো?
1: হ্যাঁ খেলি।
0: লুডু খেলার মধ্যে দেখো দারুণ আশ্চর্য ব্যাপার আছে, সাপ লুডুর ক্ষেত্রে তুমি ধরো, তুমি মই বেয়ে উঠে যাচ্ছ, আবার সাপের মুখে পড়লে চলে আসতে হবে, এটাও কিন্তু জীবন। তার মানে কি সমস্যা আসবে, তার মধ্যে থেকে আমাকে আবার লড়াই করে এগিয়ে যেতে হবে। মই বেয়ে আমি উঠব কিন্তু বিপদের সম্ভাবনা আছে, সেই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি, এইটির কবিতাটা পড়েছিল মনে আছে? বোঝাপড়া,
1: হ্যাঁ
0: বোঝাপড়াতে এই লাইনটা আছে না, তুমি নিশ্চিন্ত মনে এগিয়ে যাচ্ছ কিন্তু সেই সময় একটা বিপদ আসলো, যদিও তার সামনে তোমাকে মোকাবিলা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, স্বপ্নার কথা শুনলাম, ব্যাডমিন্টন খেলতে সে খুব পছন্দ করে। এবার অভিরূপ, অভিরূপ তুমি বলো তোমার কি খেলতে পছন্দ হয়?
2: আমার দাবা খেলতে ভালো লাগে।
0: দাবা কত দূর অব্দি খেলেছো? ডিস্ট্রিক্ট অব্দি খেলেছো? কোনো প্রাইজ ট্রাইজ পেয়েছিলে? চ্যাম্পিয়ন,
2: রানার্স আপ হয়েছে?
0: রানার্স আপ না, এটা কিন্তু অনেক বড় পাওয়া, ডিস্ট্রিক্টে রানার্স আপ হওয়া মানে এরপরে তুমি আরও চেষ্টা করবে যাতে আরও দূরে যাওয়া যায়, যত দূরে যাওয়া যায়। বাড়িতে কে ট্রেনিং দেয়, নিজেই না কি বাবা?
2: বাবা শিখিয়েছেন।
0: বাহ খুব ভালো, এটা ইনডোর গেম। কিন্তু আর কিছু খেলা?
2: আর ক্রিকেট ভালো লাগে, ক্রিকেট পাড়াতেই খেলি।
0: পাড়াতেই খেলো? খেলাধুলো ছাড়া আর কি ভালো লাগে তুমি ধরো, অন্য কিছু গান বাজনাটা এরকম কিছু করো?
2: গান বাজনা সেরকম হয় না, সাঁতার।
0: সাঁতার করতে কণিকে দেখে তো একটু আমরা আর একটু বেশি করে সাঁতরাবো, বাড়ির আশেপাশে পুকুর আছে,
2: গঙ্গা আছে,
0: তাহলে তো খুব সুবিধে হবে। কিন্তু জোয়ার ভাটাটা মাথায় রেখো, জোয়ার এলে তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, এখন বর্ষার সময় তো আরো সমস্যা। সুমনা আর কি করো?
1: অনেক কিছু খেলি, যেমন ক্রিকেট।
0: ক্রিকেট খেলো?
1: হ্যাঁ।
0: বাহ, মেয়েদের টিম আছে?
1: হ্যাঁ, আমরা পাড়াতেই খেলি
0: মেয়েরা।
1: হ্যাঁ। আর গজিঘট খেলতে খুব ভালো লাগে।
0: আচ্ছা আচ্ছা, এটা তো আঞ্চলিক খেলা তুমি যেটা বললে, এটা কিরকম একটু বলো যদি, এটা আমরা একটু শুনি।
1: গজিঘটের মধ্যে একটা খেলার মধ্যে 6 জন কি 8 জন থাকে, আর একটা দলে 6 জন কি 8 জন থাকে, এই দলটাকে নিয়ে খেলা হয়, এদিক থেকে ওই দিকে খেলা যায়, আবার এদিক থেকে ওইদিকে আসা যায়, আবার কি বলেন তো গজি মানে এমনটা খেলা খুব মজার, ইন্টারেস্টিং, ছোটাছুটি খেলা।
0: আচ্ছা আচ্ছা,
1: খুব ভালো লাগে এটা।
0: এটা লৌকিক খেলা, যেমন কানামাছি ভোবো খেলেছো? কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো,
1: এগুলো লুকোচুরিও খেলেছি।
0: লুকোচুরি খেলেছো? গাদ্দিয়া একটা খেলা আছে, দাঁড়িয়া বান্দা, এরকম অনেক খেলা আছে যেগুলো আমাদের গ্রামে, ডাঙ্গুলি খেলা, এগুলো তো উঠে যাচ্ছে, আমরা অনেক ভদ্র হয়ে গেছি, তো এই ধরনের খেলা উঠে যাচ্ছে। এখন ক্রিকেট ফুটবল এত বেশি মানুষ মেতেছে, বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে ফুটবল সব থেকে জনপ্রিয় খেলা, কিন্তু ক্রিকেটের দিকে ঝোঁক বেশি মানুষের। ক্রিকেটের পরিকাঠামো অনেক ভালো, ফুটবলের সেই পরিকাঠামো হয়তো নেই, সেই জন্যে ফুটবলের দিকে ছেলেমেয়েরা খুব কম যাচ্ছে, সবাই বেশিরভাগ যাচ্ছে ক্রিকেটের দিকে। সবার বাবা মায়ের একই স্বপ্ন, শচীন তেন্ডুলকর হোক, কেউ বলছে ধোনি হোক, এরকম বিরাট কোহলি হোক, যাই হোক, খেলার সেরা ফুটবল বাঙালির, এটা সবাই আমরা জানি। ইস্টবেঙ্গল মোহনবাগান জানো তো, এই দুই দলের সবসময় একটা চরম প্রতিদ্বন্দ্বিতা থাকে ফুটবল খেলা নিয়ে। মোহনবাগান যে 1911 সালে যে আইএফএ শিল্ড জিতেছিল সেটা নিয়েও দারুণ একটা উত্তেজনা আছে, সে 100 বছর পার হয়ে গেল, সেটা নিয়ে মুভিও হয়েছে, ফুটবল বিশ্বকাপ হয়ে গেল। 1994 সালে যখন ইউএসএ ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেবার এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছিল সমাজ মাধ্যমে। স্বামীজির কথা দিয়ে শুরু করেছিলাম, স্বামীজির কথা দিয়ে শেষ করি। স্বামীজি বলেছিলেন, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তোমাদেরকেও সেই শুভেচ্ছা রইল, তোমরা আগামী দিনে নিছক খেলার মধ্যে দিয়েই জীবনের সামনের দিকে এগিয়ে যাও, এই শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের বিষয় রামধন কলমের খেলা শুধু খেলা নয় সমাপ্তি ঘোষণা করছি।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন রামধনু কলম। জুলাই মাসের বিষয় ছিল খেলা, শুধু খেলা নয়। দশম শ্রেণীর সেরা তিনজন প্রবন্ধ রচয়িতাকে নিয়ে অনুষ্ঠানটি হল। আর এই প্রবন্ধ পর্বের আলোচনায় আজ আমরা স্টুডিওতে পেয়েছিলাম সুরিয়া মৌলানা আজাদ হাইস্কুলের শিক্ষক ধন্তু বিশ্বাস মহাশয়কে। তাছাড়া সব নিয়ম মেনে যারা চিঠি পাঠিয়েছে তারা হল

0: সুমেধা রজক রায়ান ইন্টারন্যাশনাল স্কুল থেকে, সায়নী জানা বেথুন কলেজের স্কুল, সুদীপ্তা মণ্ডল জামালপুর হাই স্কুল, অভিরূপ দে সারদা বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক স্কুল থেকে, তৃষা মণ্ডল সোনামুখী জনকল্যাণ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল থেকে, এবং এই একই স্কুল থেকে নিশা বাগ। তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলে ভালো থেকো, লেখার চর্চার মধ্যে থেকো, কথা হবে আবারও রামধনু কলমের আগামী পর্বে।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
3: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
4: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
5: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
2: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো আছে। জানিয়ে দিয়ে আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। লোকগীতি পরিবেশন করবেন নীলমণি হেমব্রম ও সহশিল্পীরা। 6:15 হেপাটাইটিস কারণ এবং প্রতিকার এ বিষয়ে ডক্টর প্রেম কুমার হাঁসদার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন। 6:38 কৃষি কথার আসর। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, আমাদের হাতে ভবিষ্যৎ, এ বিষয়ে কৃষ্ণেন্দু বসাকে সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর জলজ ফসলের চাষ বিষয়ে ডক্টর আনন্দময় পুষ্তের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। সমীক্ষা 7:30, রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। আইনি কথা 8:30, পরিবেশ সুরক্ষায় আইন, এ বিষয়ে আইনজীবী অর্ক রঞ্জন ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। শুনবেন প্রথম পর্ব। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন শক্তিপদ নাগ। 9:30 অনুরোধের আসর, বাংলা ছায়াছবির গান 10:00, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতি সোম, সোনালী দত্তের কণ্ঠে অতুল প্রসাদের গান 10:50, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল শিল্পী সোহিনী ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সন্ধে 6:30 গুল গুলশান, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। 7:10 ভজন, শুনবেন রাইমা কর্মকারের কণ্ঠে। 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা হরাইজন, 8:30 9:16 স্পটলাইট, 10:30 শ্রীরূপা সেনের উপস্থাপনায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিডওয়ে ক্লাসিক্যাল, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আবার খবর জানিয়ে দিই, আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94%, সর্বনিম্ন 76%। গত 24 ঘন্টা বৃষ্টি হয়েছে 1.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্ক বার্তা নেই। আবহাওয়ার খবর শুনলেন।
1: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ

0: মান বৃক্ষ নয়, ময়লা সরান সবুজ নয়। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
1: নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

0: Nilmuni Hemromar Shantin Kua, Porup Sering Pajumke Tabuna, Serinde Kintahekana, Nilmuni Hemrom, Ar Bashunti Murmu, Nito Do, Kobor.
1: নিট আকাশবাণী কলকাতা খবর পাঠাবে জিতেন্দ্রনাথ টুডু নিট বিনিট কুকলি সাকাম ফাঁসে ছুতে পাঠুয়ে কোয়া হুলসেল আড়াওনা অক্তে পুলিশা কামকাজ রোড দারাম কাতে বিরোধী কোয়া আডি খেচড়া গুলমাল দাঁড়াতে সংসদ মেনে দরবারে না বানার কাঁধারে না কামিকে ঠাকে লেনা পৈলু খেপতে বেড়া গেলবার টাহাবিজ থুকুম তাহেকানা রাজ্যসভা দো তারাসিং বার টাহাবিজ মুলতুবি তাহেকানা বিরোধী কংগ্রেস অহেদ কদ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সুধরণি বিল বাবদে গাপালমারাওরে রেবেন বানু কোয়ামেন্তে দরবার পাহাটারেন মন্ত্রী মানতান কিরেন রিজিজুই লালি সাকানা তবে বিনিডরে দুর্নীতি আর কারচুপি জাঙ্গে দারাম দিছে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সুধরণি বিল দো তেহেন লোকসভারে পাস মেন্দো আতাঙ্গাকানা লোকসভা দো এক দেশ এক নির্বাচন সে মিত দিশ মিত বাছনা সাও জপড় এন যাহা দো জুমিত সংসদীয় কমিটিয়া বিবেচনা আওতারে হেনা অনারেয়া মেয়াদ 2022 তুরুরেনা রাবাংখেত দুপুরুবরে মুচাদ হাপ্তারেয়া পৈলু মাহা হাবিজ বাড়াও আকাটা মেয়াদ বাড়াও রেয়া মোশন কমিটিরেন চাইরেন বিজেপিরেন এমপি পি পি চৌধুরী সামাংলের রে ওনা দো আড়াং ভর্তে আতঙ্গাকানা লেতরা লেগ কানা লোকসভা আর বিধানসভা করেয়া মিত সাঁতে বাছনাও করাওগে নোয়া বিল সে বিধিরিয়া মুরজস দোকানা লোকসভারে তেহেন জানামার গুজু সেনেলের সুদ্রহণী বিল 2026 কেন্দ্রীয় স্বরাষ্ট্র সহর মন্ত্রী নিত্যানন্দ রায়ে সামাঙাকানা বিল সে বিধিরিয়া মূর দিশে দোকানা গেলারেশায় তুরুই গেল আরে সাহেত্রেনা মূর জানাম আর গুজু সেনেলের এনরিয়া লাগতিয়ানা সুদ্রহকা বিল রেয়া প্রস্তাব লেখাতে যাহাই জানাম সে গজ এন তায়ম বারসেরমা ভিতরিরে যদি রেজিস্ট্রার ঠেন রিপোর্ট লেখান জেলা শাসনীয় মুহকুমা শাসনীয় সে জেলা ম্যাজিস্ট্রেট হতেতে ক্ষমতা নামাকার যাহাই অফিসার গে ঘটনা রেয়া সারি এড়ে বাড়ায় তাইম এনাঙ্গে ওনা দো সিলেট গানোয়া তবে বারসেরমা খন বাড়তি লেন খান ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটা হুকুম লাগতি আ পনত সরকার দো সিকনেত রেয়া পরিকাঠাম উত্তীর্ণ দিছে স্কুল কো কাউডি গড়সে অনুদানে এমাহাত কোয়া মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী এনামতারা সিং পুন টাংসেজ নবান্ন রেয়া সভা ওড়া খন ভার্চুয়ালি পনতরে হেনা নঙ্কান 8,300 মনে গটাং সরকারি আর সরকারি গড় নামেন স্কুলেন অথরিটিয়া তীরে অনুদানে চালাকার আমেনতে শাসনতারী ডগরে বাড়াইয়া কানা মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী পুজো লাহারে গে পনত জাকাত রেয়া বেহাল হট ডাহার মেরামত কামকাজ চাবাকায় হুকুম আকানা নয়া দিশে জাপু তায়ম খনগে পূর্ত পুরো আর নাগার উতনেও সাঁতে পঞ্চায়েত দপ্তর জুর সুর কামি মেতা হাকাওয়া দিয়া মানতান অধিকারী দো হলা নবান্ন সভা ওড়া রে যতম দপ্তরের সচিব কো ইদিকাতে মিত দুপুরুব রে নয়া কামি দারাকান অক্টোবর চাঁদো গেল মাহিত ভিতরি রে মুচাদ কায়ে হুকুম আকানা নানা হুনর সাপড়া আখড়া তালাতে তেহেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিত সাহে পেগেল তুরুয়ানা গুর মাহারে উনি গাহির উমের সালা কো ইহর আঞ্জলে কানা বর্ণ পরিচয় ও লিজ তিরলে কোয়া সিখনত এহবিজ সাঁওতা সুসরিয়ে বাংলা রেয়া নাওয়া জাগাওয়ারনা রেন আয়ুরিয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গুর মাহাদ যথাৎ মন সাতালা মানাও কানা নোয়া লাসাড়হেতে কলকাতা পুরসভা পাহাটা খন মিত নুমানা আখড়া হো সাপড়াও কানা আসাম পনতরে বানতে গজ আকান কোয়া লেখা বাড়াও কাতে ইয়াই গেল মনে হয়ে কানা হলা শিবসাগর জেলারে আরহ ইয়াই জনা কো গজ আকানা আসাম রেন মুখ্যমন্ত্রী মানতান হিমন্ত বিশ্ব শর্মা গজ আকান রিন ঘারণ জিয়ে কো 3,00,000 টাকা কাতে কাউডি গড় সহর এমক কথায় ছিটিয়ে রাখানা তবে আসাম রেয়া বান পরিস্থিতি দো বই বইতে নাপায়ও কানা আয়মা জায়গা খনগে বান্দা ওহরাও এহব আকানা নতে লেতার দাগ জাড়িতে উড়িষা রেয়া জুদে জুদে টোঠারে সাবিক জীবন ঠাকে রাখানা যতম খন খারাপ অবস্থা

0: মরক লেখা যায় মিটি জায়গারে তখন কি হাতাও গানোয়া এটা সময় হাতার দরকার বনা মেনকান বি দ লাগতি কেনা বি দ লাগতি কেনা অকয় সাধারণ হড় হাতাও দাঁড়ি বাং হইও লাগি অকয় পটি সে বাজার রিয়া মায়াম রিয়া কন্টাক্ট সম্ভাবনা তেন অঙ্কু মকো হাতাও তেগি হইও তাকোয়া যেমন ডাক্তার নার্স স্টুডেন্ট তারপর নুকু গ্রুপ ডি স্টাফ নুকু হাসপাতাল করে কোকু কামি কেনা নুকু লাগি হাতাও দরকার কেনা নুকু ছাড়া হো অকয় যদি কো মেন খা ইন হাতাওয়া আর আর্ডিন থাকে না তাহলে নোয়া কয় হেপাটাইটিস বি কয় উনকু কো হাতাও দাঁড়ি নোস্তে হেপাটাইটিস সি রিয়া তো কোনো ভ্যাকসিন বানু
1: আচ্ছা
0: হেপাটাইটিস ডি রিয়া বানু কথা তো হয়ে কারণ নিত হেপাটাইটিস বি ভ্যাকসিন এ হো মেনা বি হো মেনা এ দো হয়ে কারণ অনেক মেন অপশনাল হাতাও দাঁড়িয়ে বা হাতাও দাঁড়িয়ে আদ পরিস্থিতি হয়ে বি দো হাতা হয়ে তোমা উনকান জায়গারম কামি খাজ আর আমার খুশিতে হাতাও দাঁড়িয়ে যদি ইন আর হন যদি বাং হয়ে লাগে ইন হাতাও খাজ কালো চুক হাসপাতাল ভর্তি হয়ে তিন কালো চুক পটিং কালো চক পেশেন্ট রে ব্লাড আমি হাতাও হয়ে তিন কালো কাসুইতে চুক পটিং ওনা বতর কো থান কা হাতাও থান কা গে বুগে
1: আচ্ছা আর সি আর ডি বাবদ তে দো
0: সি রে আদ ভ্যাকসিন বনু আর ডি রে আ ভ্যাকসিন দরকার বনু আর ই রে আ বনু
1: আচ্ছা নিতো তো যদি সানামা কো মিট কাতে যদি নংকা খাটোতে যদি মলিয়া যে হেপাটাইটিস সনাম লিকানা হেপাটাইটিস কোন সাঙ্গি রে সাহারে তাহিন লাগি তে দো চি কো চিকাই তেনা মেনা কাটা
0: পহিল দিন মেনা এ আর ই রে আ হেপাটাইটিস ও কাদো দা তে বলো সাপা দা বুন নিয়া আর যদি আবহাওয়া দা ব্যাপারতে সন্দেহ থান তখন খাজ জমনি ব্যাপার তাহলে তো ওনা দো আবদো ললো সে হেড়ে কেতে বুন নিয়া তাহলে তো ওনা দো ভাইরাস বাকু বাঁচাও থাকে না আদো ওনাতে বাং জামবুন হুইলেন খাজ আবু জিরো রেবুন থাকে না নাপায় আর বুগি জমবুন জমা সাপাসাপি জম আর সুনুম মশলা কু কম আর ওকাটা কো মেতা কানা রেহে রান কু হেনা রান কু হ্যাঁ ওকাটা বাবুন বাড়ায় ওনা দো বাবুন কামিয়া জিরো রে তেন খাজ ওনা দো মিট চান্দো মধ্যে থেকে আজ থেকে বিশুয়া বি খাজ হই লেন খাজ দো আবু দো হাসপাতাল রে অবশ্যই বুন চালা কারণ আবু উনকু ভাইরাস বাবুন লিখা দাঁড়িয়ে কো হরমোটো তিনু মেনা কো ডাক্তার কো লেখা কো মায়াম খজ কো লেখা অডুক কো উনকা তে রান কো মা উনু দিন রান কো মা আর উনা ওড়া রে হই লেন খাজ তো ভ্যাকসিন কো আজ রে জুরি পরি মানে ভ্যাকসিন হাতাও রে লাগতি কান রে
1: উন দো বানার হড় গে হাতাও লাগতি কান
0: আর নো নো ভ্যাকসিন কো তো কো বি ভ্যাকসিন দো হাতাও ইয়ে তো কো কো উনকান জায়গা কুরু কমি কেনা কো সুই পটি রিয়া বাজাও রিয়া মায়াম রিয়া জোটে রিয়া যখন বতর থাকে না উনা কো জায়গা কুরু কমিয়া উনা কেতে কো যদি মেন খাই ইন দো আর্ট গেই তাহেন সানাই দিন কেনা হেটাইন বিকে তাহলে হাতার দো ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম তে গিদরা দো এমাকান গিয়া কো হেপাটাইটিস বি দো
1: আচ্ছা গিদরা কো দো হাসপাতাল খন নিয়ে হেপাটাইটিস বি দিনা ভ্যাকসিন কো ইমা কো কান গিয়া
0: কো চালা কেনা যতবার কো চালা ততবার ভ্যাকসিন কো নিয়ামা ওনা মিটে হাসপাতাল চালাও কেতে মিটে ভ্যাকসিন নিয়াম রে পটি সুই পতরে বতর থাকে না আর ওনা বতর কয় আর্ট লাগি পহিল লাগি অনকো গিদরা দো না ভ্যাকসিন কো মা আর্ট কো থাকে না তো
1: এটা লেখানা কো হেপাটাইটিস কো আলো নিয়াম কো মা ওনা লাগি তেও নিনকানা ভ্যাকসিন কো ইমা কো কানা
0: নোয়া সঙ্গেজ মেনে কান দো পহিল আদো এ রিক্লান মেন কিদা আনিদ দো বিসি ডিগ্রি আইন মেনে কান আবো দো মেলা মেসা রাসা নন কাজেন আলু মেসা নোয়া হো আবো খেয়াল বন্ধ হয় তাবুনা আর ওনে আদমর দো নিজে থেকে পটিয়া ড্রাগস কো হাতাওয়া আদমর দো কো খোদা আজ আটাটু আজ আকো নোয়া কো জেন আলু বন তাও কারণ ওনা কদো মিটে সুইতে কো পটিয়া আর আবো দো না বাবুন লই দাড়ি আজে তিস ইং মায়াম কো মইনে বকুন জানা ডাক্তার মা ভিডিও কতে কো মাম
1: আদন ওনকানা আজার কো নিয়াম খান চিলকা সরকারি হাসপাতালে নিয়ে কোনা চিকিৎসা না বন্ধেজ মেনা
0: মজ মেনা নিতাতে যত জায়গার নো চিকিৎসা মেনা
1: আচ্ছা
0: আদন ওনা হেপাটাইটিস এ লাগি তো বাকু ভর্তি কো আর ওনা কো মেন সি হডি কম কো নিয়ামো কানা ডি আর ই লাগি তো বাং ভর্তি হইও কানা মানকান বি আর সি লাগি তো ভর্তি আর সি যদি হইও কাই আর বি হইও কাই তাহলে তো অবশ্যই হাসপাতাল চালাইবা ডাক্তার চিলকাই মিতাম কানা যদি ভর্তি হইও খায় না লক্ষণ উনি নেলা চিহ্ন কই নেনা আর উনা চড়া কতে ওড়া কয় হ যাতায়াত কিন্তু মেনখান নিদই ব্যবস্থা যতকে মিনা সরকার হাসপাতাল রে
1: যথা ডাক্তার চিকিৎসা হইলেন কান বেসো কান বেসো কো
0: বেসো কো বেসো
1: হয় তেহনা নিয়া গালমারা রে সেটেন তাহে কানা ডাক্তার প্রেম কুমার হাসদা মা ডাক্তার গমকে শান্ত রাখরা পাঠাছেন কোন আড়ি আড়ি গুণ মানাও সারহাও শান্তে জোহার
0: আড়ি জোহার
2: হেপাটাইটিস আজার বাবদ ডাক্তার প্রেম কুমার হাসদা সাও কুকলি রপরিয়া দশার মেদো মুচিদ হাটিং পে আজম কেত তাবনা কুকলি রে তৈ তাহে কানা সুতলাল সরেন নিত দল ই হইলেন গে গাপানা আখড়া কামি হড়া গাপা দশার তিমাহা সান্তাড়ি আখড়া রে আজমোয়া জয়ন্তী মুর্মু আর সাঁওতেন কোয়া সেরিং সরোজিনী হাসদার সাঁওতেন কোয়া সেরিং গোবিন্দ মুর্মু আর সাঁওতেন কোয়া সেরিং ইনে বেগর আজমোয়া থুতি মানমি পাচার বিরুথ এন আরিক থুতিয়ায় অ্যাডভোকেট শকুন্তলা মুর্মু গাপানা আখড়া কামি হড়াপে আজমকে তাবনা নোয়া সাঁওতে গে তেহিয়া সান্তাড়ি আখড়া দ

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। গ্রামীণ উন্নয়ন ও সরকারি পরিষেবাকে আরও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শিলিগুড়ি মহকুমা পরিষদ দপ্তরে জি ভি রামজীব প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক আজ অনুষ্ঠিত হয়। ইতোমধ্যেই শিলিগুড়ি গ্রামীণ এলাকায় 18টি গ্রাম পঞ্চায়েতে জি রামজী প্রকল্পের কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই আজ বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হয়। একই সঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের দপ্তরে লিফটের উদ্বোধন করেন জেলাশাসক হরিশঙ্কর পানিকর সহ শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্যরা। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ, বিচরণ স্থল রক্ষা করা সহ একাধিক বিষয়ে জনসচেতনতা বাড়ানোই দিনটি পালনের মূল লক্ষ্য। অবৈধ বাঘ শিকার বন্ধ করার পাশাপাশি বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার বার্তা দিতে দিনটি পালন করা হয়। সরকারের পাশাপাশি বিভিন্ন পশুপ্রেমী সংগঠন এই উপলক্ষে আজ নানা প্রচারমূলক কর্মসূচির আয়োজন করেছে। উল্লেখ্য, 2010 সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র সম্মেলনে বিশ্ব ব্যাঘ্র দিবস পালনের সূচনা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডে আদি গঙ্গার ধারে অবস্থিত আরণ্যক বনভোজন উদ্যানে পশু পাখি পাচারের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, উদ্যানে থাকা 13টি ময়ূর, কচ্ছপ, টিয়া সহ একাধিক বিদেশি পাখি উধাও, সেগুলি বিক্রি করে দেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ। অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু মিত্রের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পূর্ব বর্ধমানের কালনায় আজ থেকে শুরু হয়েছে শতাধিক বছরের প্রাচীন মহিষমর্দিনী পুজো। কথিত আছে, ব্যবসায়ী ঈশ্বরী প্রসাদ পাল চৌধুরী প্রায় 250 বছর আগেই পুজো শুরু করেছিলেন। এই ঐতিহ্য আজ অমলিন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি থেকে 4 দিন চলে এই মহাপুজো। এখানে দেবী দশভুজার সঙ্গে পূজিত হন জয়া এবং বিজয়া। পুজোতে চণ্ডীপাঠ, ছাগবলি, ভোগারতি হয়। হাওড়ার উলুবেরিয়া মহিলা থানার উদ্যোগে উলুবেরিয়া বিনাপানি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিশু সুরক্ষা ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে ব্যক্তি নিরাপত্তা, মানব পাচার ইত্যাদি বিষয়ে ছাত্রছাত্রীদের অবহিত করা হয়। পুরুলিয়ার বান্দোয়ানের বামুন্ডি গ্রামে পুকুরে তলিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। 3 বান্ধবী আজ পুকুরে স্নান করতে নামলে হঠাৎই তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পুকুরের জল থেকে তুলে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা বছর 12 দেবী দাস মহন্তকে মৃত বলে ঘোষণা করেন। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের গোবিন্দপুরে সবজির আড়ালে কয়লা পাচারের অভিযোগে একটি ট্রাক আটক করে পুলিশ, চালক পলাতক। বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়কের উপর ঘুষকরাগামী টমেটো ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মুর্শিদাবাদের রানীনগরে বামুনাবাদ গ্রামে পদ্মায় জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। প্রায় 8 বছর আগে ভাঙন রোধে সেখানে বোল্ডার ফেলা হয়, কিন্তু পদ্মার জলস্তর বাড়তেই এই বোল্ডার বসে গিয়ে তৈরি হয়েছে চওড়া ফাটল। ভারী বৃষ্টিতে পদ্মার জল আরও বাড়লে বামুনাবাদ গ্রামটি নদী গর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। গ্রামীণ সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যে 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কুচবিহার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার উপর দিয়ে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের সুন্দরবন, সুন্দরবনের জীববৈচিত্র্য, তার বড় ভূমিকা যে বন্য প্রাণীটি পালন করে, বিশ্বজোড়া যার নাম, এবং আমাদের জাতীয় পশু। আশা করি আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি, এবং সবার একটা আতঙ্কের জায়গা, বিশেষ করে যারা সুন্দরবনের প্রান্তীয় মানুষজন যারা থাকেন তাদের কাছে এই রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ এই কথাটা যেন চরম আতঙ্কের। এবং ইদানিং বিশেষ করে যদি আমরা বিগত কয়েক মাস দেখি, সেখানে কিন্তু তার লোকালয়ে প্রচুর আনাগোনা। তাকে তাড়াতে গিয়ে যে সমস্ত মানুষজনরা কখনো কখনো শিকার হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, আবার মানুষদের হাতে এই বন্য প্রাণীটি জঙ্গলের রাজা দক্ষিণ রায় সেও কিন্তু আক্রান্ত হচ্ছে। তারপরে যারা তাদেরকে সেবা শুশ্রূষা করে আবার তার নিজ জঙ্গলে ফিরিয়ে দেন, সেই সমস্ত মানুষজনরা কীভাবে কাজ করেন, এবং এই যে প্রাণীটির কথা বলছি আমরা, আমাদের জাতীয় পশু, তার কিন্তু রক্ষণাবেক্ষণ আমাদের জীববৈচিত্র্যের ক্ষেত্রে একান্ত প্রয়োজনীয়। হঠাৎ মনে হতে পারে কেন, তাকে আমরা কেন রক্ষা করব, তার কি ভূমিকা রয়েছে, এই ব্যাপারটা নিয়েই আজকের আমরা আলোচনা করব। আজ জাতীয় ব্যাঘ্র দিবস। এই জাতীয় ব্যাঘ্র দিবসের প্রেক্ষাপটে আমরা আমাদের জাতীয় পশুর পরিবেশের ক্ষেত্রে তার কি ভূমিকা, তাকে কেন রক্ষা করা প্রয়োজন, সে ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত রয়েছেন স্টুডিওতে কৃষ্ণেন্দু বসাক। কৃষ্ণেন্দুবাবু, আপনাকে স্বাগত জানাই আকাশবাণীতে।
3: নমস্কার। ধন্যবাদ।
2: যে কথা বলছিলাম যে জাতীয় ব্যাঘ্র দিবস আজ, এই জাতীয় ব্যাঘ্র দিবস এর যদি শুরুর দিকটা একটু জানতে চাই, কবে থেকে শুরু হলো আর কি উদ্দেশ্য নিয়ে শুরু হলো?
3: এই গ্লোবাল টাইগার ডে বা ইন্টারন্যাশনাল টাইগার ডে শুরু হয়েছিল 2010 সেন্ট পিটার্সবার্গ রাশিয়াতে। তৎকালীন প্রেসিডেন্ট বা এখনও তিনি প্রেসিডেন্ট আছেন, ভ্লাদিমির পুতিন, তো উনি 13টি দেশকে ওখানে আমন্ত্রণ জানান যেখানে বাঘ পাওয়া যায়, রাজিং টাইগার রেঞ্জিং কান্ট্রিজ। তারা গিয়ে ওখানে সবাই মিলে একটা সূচনা করেন দিবসের, যার মাধ্যমে বাঘ যে হারিয়ে যাচ্ছে এবং বাঘ যে সংরক্ষণের প্রয়োজন সেই সূচনা মানুষের কাছে ছড়িয়ে দেন, এবং তা করানোর জন্য তারা একটা স্বাক্ষর করেন যে অবৈধভাবে বাঘের শিকার বা বাঘের বাসস্থানকে ধ্বংস করা যাবে না, এবং যদি তা করা হয় তার জন্য সঠিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে বাঘের সংখ্যা 2010 পর থেকে 2022 পর্যন্ত প্রায় দ্বিগুণ করা হবে 13টা টাইগার রেঞ্জিং কান্ট্রিজে। এটা ওনারা স্থির করে প্রমিস করেন, তো স্থির করেন, এবং তার মাধ্যমেই এই দিবসটি সূচনা হয়।
2: এই যে বাঘকে আমরা সংরক্ষণের কথা বলছি, বা এখানে একটা যখন সেন্ট পিটার্সবার্গে সূচনা হলো এবং এই একটা উদ্দেশ্য নিয়ে সংরক্ষণ করার দরকার রয়েছে, কিন্তু আমাদের কাছে বাঘ মানে তো একটা, বাঘ মানে চরম একটা আতঙ্কের বিষয়, বিশেষ করে যারা সুন্দরবনে থাকেন বা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা জঙ্গল লাগোয়া বসবাস করেন, সেই সমস্ত মানুষদের কাছে বাঘ একটা আতঙ্কের জিনিস
3: বটে,
2: অথচ তাকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এটা কেমন একটা ব্যাপারটা না, ভয়ের জিনিস।
3: এই প্রসঙ্গে বলতে গেলে এটা বলতে হয় যে প্রথম ঘটনা হচ্ছে যে বাঘ সংরক্ষণ মানে শুধু বাঘকে সংরক্ষণ নয়, বাঘ হচ্ছে একটা আমব্রেলা স্পিসিস, বাঘ হচ্ছে লার্জ রেঞ্জিং স্পিসিস, মানে এই প্রজাতি যদি কোথাও থাকে সেটা বিস্তীর্ণ বনভূমি জুড়ে থাকে।
2: ঠিক,
3: তো বিস্তীর্ণ বনভূমি মানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীর বাসস্থান, বিভিন্ন ধরনের উদ্ভিদের বাসস্থান। তো বাঘ যখন আমরা বাঁচাচ্ছি তখন কিন্তু আমরা এই বিস্তীর্ণ বনভূমি, তার সঙ্গে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং বিভিন্ন প্রজাতির প্রাণীকে বাঁচাচ্ছি, তাদের বাসস্থানকে বাঁচাচ্ছি। তার মানে সেটা ওয়েটল্যান্ড হতে পারে, সেটা ফরেস্টল্যান্ড হতে পারে, সেটা গ্রাসল্যান্ড হতে পারে, সেটা সোয়াম্পল্যান্ড হতে পারে, এই বিভিন্ন ধরনের হ্যাবিটেট বাঁচছে, তার ফলে জৈব বৈচিত্র্য বাঁচছে।
2: মানে শুধুমাত্র প্রত্যক্ষভাবে হয়তো আমাদের উদ্দেশ্য ওটাই, কিন্তু পরোক্ষে অনেক কিছুই আমাদের সংরক্ষিত হচ্ছে।
3: একদম ঠিক কথা।
2: গ্রাম বাংলার দিকে বিশেষ করে সুন্দরবনের প্রান্তীয় এলাকায় যারা থাকেন, সেই সমস্ত মানুষজনদের কাছে বারবার শোনা যাচ্ছে এবছর বিশেষ করে যে প্রচুর পরিমাণে বাঘ লোক

0: লোকালয়ে প্রবেশ করছে এবং লোকালয়ে বিভিন্ন মানুষ আক্রান্ত হচ্ছে, তাদের গবাদি প্রাণীরাও আক্রান্ত হচ্ছে। এর কি কোনো বিশেষ কারণ দেখা দিয়েছে? বাঘগুলো কেন লোকালয়ে এত আসছে বারবার?
1: দেখুন, এটা সত্যি বলতে, যদি আমরা সুন্দরবনের ঘটনা ধরি, তাহলে সুন্দরবনের নেট ফেন্সিং যখন দেওয়া হয়নি, তার আগে বাঘ আরও বেশি বেরোতো। কারণ তখন তার কাছে যে দ্বীপগুলোতে বাঘ থাকছে, জঙ্গলাকীর্ণ যে ম্যানগ্রোভওয়ালা বাদাবনওয়ালা যে জঙ্গলটাতে বাঘ থাকছে, তার সম্পূর্ণ পেরিফেরি ধরে কিন্তু জাল দেওয়া রয়েছে, নাইলন নেটিং করা রয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করেন এই নাইলন নেটিং। তার আগে যখন এই নেটিং ছিল না, তখন যদি আমরা সুন্দরবনের গল্প পড়ি, তাহলে আমরা বিভিন্ন সময় দেখব এই ঘটনা কিন্তু প্রতিনিয়ত ছিল এবং মানুষ যথেষ্ট আতঙ্কে বাস করতেন। কিন্তু বর্তমানে যখন এই নেটিং দেওয়া হয়েছে, যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু তার থেকে অনেক কম। কিন্তু যেহেতু বর্তমানে মানুষ আবার অনেক সচেতন হয়েছেন এবং তাদের জঙ্গলের প্রতি টলারেন্স কিন্তু আস্তে আস্তে কমছে, যে টলারেন্স আমরা সেই সময় দেখতে পাচ্ছি আজ কিন্তু সেই টলারেন্স কম।
0: তারপরে বিকল্প কর্মসংস্থানের কিছু একটা উপায় হওয়ার ফলে তারা হয়তো জঙ্গলমুখী আর হচ্ছেন না,
1: জঙ্গলমুখী কম হচ্ছেন, এবং কম হওয়ার ফলে যখন আবার বাঘ বেরিয়ে আসছে তখন তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে এবং এটা খুব স্বাভাবিক, তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হবে। তো তার ফলে তাদের মধ্যে সচেতনতা তৈরি করা দরকার এবং WTI এরকমভাবেও টিম তৈরি করেছে, যে টিম ফরেস্ট ডিপার্টমেন্ট আসার আগেই মানুষকে সচেতন করছে যে বাঘ এসে পৌঁছেছে, মানুষ যেন সচেতন থাকে, এবং ফরেস্ট ডিপার্টমেন্টকেও ইনফরমেশান দিচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব হয় তারা এসে যেন বাঘকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এবং বর্তমানে আমরা এটুকু বলতে পারি, এই টিমগুলি এত ভালোভাবে কাজ করছে যে মানুষ যেখানে ওই টিমগুলো আছে সেখানে কিন্তু যথেষ্টভাবে তারা শান্তিতে বসবাস করছে। এবং বেশ কিছু ঘটনায় WTI এবং তার PRT টিম, তারা কিন্তু বাঘকে সঠিকভাবে ধরে জঙ্গলে ফেরত পাঠাতে যথেষ্টভাবে ভালো সাহায্য করেছে।
0: এই যে বাঘগুলো লোকালয়ে চলে আসছে, তখন তো মানুষ আতঙ্কিত হয়ে গিয়ে বাঘকেও তো আক্রমণ করছে।
1: আক্রমণ বর্তমানে কিন্তু এই আক্রমণের সংখ্যা অনেক কম। মানুষের যে সচেতনতা এবং যে ভয় তৈরি আছে বাঘের জন্য, তো তার ফলে কিন্তু এই ধরনের আক্রমণ বাঘের ক্ষেত্রে যেটা আগে আমরা দেখতে পেয়েছি, যেমন আপনার পাখিরালয়ে কিন্তু বাঘের হত্যার ঘটনা রয়েছে।
0: আচ্ছা,
1: ঠিক আছে, আপনার এই কুলতলিতেও কিন্তু সেই খেজুর গাছে বাঘ উঠেছিল, এই ঘটনা সবাই জানেন এবং আমরাও জানি। সেখানেও কিন্তু বাঘ ধরা খুবই কঠিন হয়ে পড়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফরেস্ট ডিপার্টমেন্ট, গ্রাম এবং এই ধরনের PRT টিম, এই টিম কিন্তু দারুণ কোয়ার্ডিনেশনে কাজ করছে।
0: এবং গ্রামে তো বোধহয় একটা টাইগার রেস্কিউ টিম গঠন করা হয়েছে
1: সুন্দর। PRT টিম কিন্তু টাইগার রেস্কিউ টিমের মতোই সেম।
0: আচ্ছা,
1: মানে টাইগার রেস্কিউ টিম ফরেস্ট ডিপার্টমেন্ট সেখানে হোল্ড করে কাজ করাচ্ছে, PRT টিমটাকে WTI তৈরি করে কাজ করাচ্ছে। তো তার ফলে এদের একটা সুন্দর কোয়ার্ডিনেশন তৈরি হয়েছে, যাতে ইনফরমেশনটা খুব তাড়াতাড়ি ডিপার্টমেন্ট এবং গ্রামের কাছে ছড়িয়ে যায়। এবং এরা কাজ করছে বাঘ এবং মানুষের মধ্যে বাফার হয়ে, বাঘ মানুষের কাছে পৌঁছাবে না, মানুষ বাঘের কাছে পৌঁছাবে না। কারণ এই ধরনের সময়গুলোতে সবচেয়ে মুশকিল হয় ক্রাউড কন্ট্রোল। তো এই ক্রাউড কন্ট্রোলটাকে কমপ্লিটলি এরা দেখছে।
0: আচ্ছা,
1: তার ফলে কিন্তু দুর্ঘটনা খুব একটা এখন ঘটে না।
0: হ্যাঁ, এখন দুর্ঘটনার খবরটা অনেকটা কম আগের চাইতে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে WTI রয়েছেন, কাজ করছেন এবং প্রত্যক্ষভাবে তাদেরকে হ্যান্ডেল করছেন বলা ভালো। সেক্ষেত্রে যদি একটু পরিসংখ্যান পেতে চাই, আমাদের বর্তমানে সারা দেশে হোক বা যদি পশ্চিমবঙ্গের কথা বলি, সেখানে বাঘের সংখ্যা কীরকম?
1: বাঘের সংখ্যা লাস্ট পরিসংখ্যান অনুযায়ী, মানে 2022 ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যে পরিসংখ্যান আমাদের দিয়েছে, তা হলো 3,682 কাছাকাছি।
0: তাহলে যখন শুরুতে একটা যে মনস্থির করা হয়েছিল যে 2022 পর্যন্ত বাঘের সংখ্যা বাড়াতে হবে বা দ্বিগুণ করা হবে, সেটা কি
1: ভারত অ্যাচিভ করেছে?
0: অ্যাচিভ করেছে,
1: কারণ শুরুতে 2006 যখন শুরু হয় তখন বাঘের সংখ্যা আসে 1411।
0: আচ্ছা,
1: 2010 এই প্রতিশ্রুতিবদ্ধ হয় আমাদের গ্লোবাল টাইগার ডের সূচনা করে, সেখান থেকে আজ যখন আমরা দেখছি তা কিন্তু ডবলের বেশি ভারতবর্ষে।
0: তাহলে মোটামুটি মানুষের মধ্যে যে সচেতনতা বেড়েছে এটা আমরা বলতে পারি?
1: সচেতনতাও বেড়েছে, সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টের যথেষ্টভাবে কোঅপারেশন এই পার্টিকুলার কনজারভেশন ফ্রেমওয়ার্কটার প্রতি, গভর্নমেন্টের কোঅপারেশন এবং ইনস্টিটিউটগুলোর কোঅপারেশন এবং NGOদের কোঅপারেশনে এই জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে।
0: চোরা শিকারের উৎপাত বেড়েছে, এগুলোকে কীভাবে যে বাঘের চোরা শিকার যেটা হয়ে থাকে, বাঘ হরিণ যে সমস্ত বন্যপ্রাণী যারা রয়েছে, ওয়াইল্ড অ্যানিম্যাল যারা রয়েছে, তাদের একটা চোরা শিকারের বড় ভূমিকা রয়েছে এই সমস্ত জঙ্গলগুলোতে, সেগুলোর মোকাবিলার ক্ষেত্রে কী ব্যবস্থা?

0: ব্যবস্থা করা হয়।
1: দেখুন, জঙ্গল যখন রয়েছে সেখানে চোরা শিকারের বিভিন্ন রকম ভাগ থাকে। একটা ভাগ হচ্ছে জঙ্গলের পাশাপাশি যেসব মানুষরা থাকে তারা অনেকে বুশমিট হিসেবে ইউজ করে, মানে সেই মাংস তারা খায়। বাঘের ক্ষেত্রে বলছি না, আমি হরিণের ক্ষেত্রে বলছি বা গাউরের ক্ষেত্রে বলছি, নীলগায়ের ক্ষেত্রে বলছি, তো সেই সব মাংস তারা খায়, খরগোশও খায়, সজারু খায়। কিন্তু তারপরে একটা অংশ যেটা রুরাল এবং আরবান পপুলেশান মানুষের, তারাও কিন্তু একটা ডিম্যান্ড ক্রিয়েট করছে। সেই ডিম্যান্ড ক্রিয়েট করার ফলে কিন্তু প্রে ডিপ্লিশনটা ঘটে, মানে বাঘের খাদ্য কমে যায়।
2: আচ্ছা,
1: এটা একটা চোরা শিকারের ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে চামড়া এবং হাড় পাচার করা, যেটা বাঘের ক্ষেত্রে হয়ে থাকে। চামড়া এবং হাড় পাচার করার এই ঘটনা খুব ভয়ঙ্করভাবে শুরু হয় 1980-এর দশকে, কারণ হঠাৎ করে চায়না বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল হয়ে ওঠে এবং তারা যে বিত্তশালী হয়ে ওঠে বা প্রভাবশালী হয়ে ওঠে। ডাক্তার ঝালা এর সম্বন্ধে খুব ভালো উদাহরণ দিয়েছিলেন। ডাক্তার ঝালা বলছেন তাদের বিত্ত প্রদর্শনের একটা প্রথা হয়ে দাঁড়ায় বন্যপ্রাণীর মাংস খাওয়া এবং বন্যপ্রাণীর চামড়া পরিধান করে তাকে দেখানো, প্রদর্শন করা, শো অফ করা। তো এই ট্রেন্ডটা সাউথ ইস্ট এশিয়ার জঙ্গল প্রায় খালি করে দিয়েছিল। তার সঙ্গে সঙ্গে যখন সাউথ ইস্ট এশিয়ার জঙ্গল খালি হয়ে আসছে, তারা নজর দেয় ভারতবর্ষে।
2: আচ্ছা,
1: এবং ভারতবর্ষের জঙ্গলেও তখন বাঘের এই পোচিং ভয়ঙ্কর মাত্রায় দাঁড়ায়। তার একটা বড় উদাহরণ সারিস্কা, 2004-05 জঙ্গল খালি, বাঘ নেই। 2009 পান্না, জঙ্গল খালি, বাঘ নেই। তো এই চোরা শিকার একটা ভয়ঙ্কর ভূমিকা নিয়েছে।
3: তাহলে শুধুমাত্র প্রভাবশালী বা নিজেকে বিত্তশালী দেখানোর জন্য এটাই চোরা যে শিকার যারা করে নাকি তাদের মেন উদ্দেশ্য এটাই?
1: চোরা শিকার যারা করছে তারা মেন উদ্দেশ্য এটা না, তাদের উদ্দেশ্য হচ্ছে টাকাটা কামানো।
3: হ্যাঁ, তাদের তো একটা টাকা কামানো রয়েছে, কিন্তু
1: পেছনে
3: এগুলো এর পেছনে যারা রয়েছেন তাদের এটাই মেন উদ্দেশ্য। তো আমাদের একটা ধারণা ছিল বা রয়েছে এখনো পর্যন্ত যে এগুলো থেকে বাঘের নখ বা এটা ওটা থেকে কোনো কিছু মূল্যবান সামগ্রী হতে পারে, সেই কারণেই হয়তো বেশি
1: শো অফ। দেখুন, আপনারা যখন ধোয়াফ করার জন্য চামড়া পড়ছেন, আপনি তো বাঘ নখ পড়ছেন।
2: আচ্ছা,
1: তাই না? এবং বাঘের হাড় মাংস আমরা দেখতে পাচ্ছি যে চায়নার অংশে তাকে খাওয়াও হচ্ছে এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে ইউজ করা হচ্ছে বাঘের হাড় গুঁড়ো করে। তো এই যে ঘটনাগুলো আছে, সামগ্রিকভাবে এটা চোরাশিকারের মাত্রাটাকে বাড়িয়ে দেয়। চোরাশিকারের যে সংখ্যা, যে পরিমাণে আমরা দেখতে চেয়েছি যে জঙ্গলে হবে না, তার থেকে অনেক বেশি করিয়ে দিয়েছে। এটা একটা ঘটনা। যেমন শিমলিপালে আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি ব্ল্যাক টাইগার, যেটা আমরা দেখতে পাই যে লিউসিস্টিক টাইগার, যার গায়ের রংটা কালচে হয়, সেই বাঘের চামড়াও পাওয়া গেছে। কারণ ওটা এখন রেয়ারেস্ট পার্ট আমাদের বাঘের পপুলেশনে, যে পপুলেশন বাঘের রয়েছে ইন্ডিয়াতে, একমাত্র কালো চামড়াওয়ালা বাঘ আমরা পাই শিমলিপালে, উড়িষ্যায়। এবং তারও সেই বাঘকেও চোরা শিকার করা হতো।
3: মানে মানুষ নিজের স্বার্থে বা নিজেকে দেখনদারির জন্য এই সমস্ত যে বন্য প্রাণী বা জাতীয় পশু তাদেরকে হত্যা করতেও
1: পিছপা হবে না।
3: আসলে এ ব্যাপারে আমাদের আরো বোধহয় প্রচার প্রসার এবং সচেতনতা বাড়ানোর প্রয়োজন আছে।
1: অবশ্যই।
3: আচ্ছা, বর্তমানে আমাদের দেশে হোক বা আমাদের রাজ্যে এর সংরক্ষণাগার কি পরিমাণ রয়েছে বা প্রকল্প, ব্যাঘ্র প্রকল্প যেগুলো রয়েছে?
1: বর্তমানে আমাদের ভারতবর্ষে প্রায় 57টি টাইগার রিজার্ভ রয়েছে এবং প্রায় 83,000 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে আছে ভারতবর্ষে, এবং সেটা 18টি স্টেটে রয়েছে।
3: বা মানে আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে 2011-এর হিসাব অনুযায়ী সেখানে দেখছি যে 31,761 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে একটা 43টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে। মানে সে পরিমাণটা বেশ প্রচুর সংখ্যা বেড়েছে
1: সংখ্যায়। ধরুন আমাদের যখন শুরুর দিকে, মানে আমি বলছি 1973-এ যখন ব্যাঘ্র প্রকল্প শুরু হচ্ছে ম্যাডাম গান্ধীর হাত ধরে, সেই সময় থেকে শুরু হয়েছিল 9টা টাইগার রিজার্ভ দিয়ে।
2: আচ্ছা,
1: এবং তার জমির পরিসংখ্যান ছিল প্রায় 15-18,000 স্কোয়ার কিলোমিটার। তো সেই 18,000 স্কোয়ার কিলোমিটার থেকে আজ 57টি টাইগার রিজার্ভ এবং 83,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া, তো সেটা অবশ্যই
3: এটা একটা একদমই ঠিক বলেছেন। আচ্ছা, আমাদের যে সমস্ত মানুষজন যারা ব্যাঘ্র সংরক্ষণ বা এই যখন বাঘগুলো লোকালয়ে প্রবেশ করছে তারপর লোকের দ্বারা আক্রান্ত হচ্ছে বাঘটা, এই খুব সাম্প্রতিক যেটা আপনার কুলতলিতে হলো যে গণেশ শ্যামল বলে যে মানুষটি আক্রান্ত হলো, একটা মাঠে গিয়ে বাঘ ঢুকে পড়েছিল এবং সেখান থেকে তাদেরকে রক্ষা করতে গিয়ে যে টাইগার রেস্কিউ টিমের একজন অন্যতম সদস্য গণেশ শ্যামল, সে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এখন একটু সুস্থ হয়েছে, তবে তার একটা চোখ হারিয়ে গেছে। তা এই যে সমস্ত মানুষগুলো বাঘের দ্বারা আক্রান্ত হচ্ছে, তাদের কি কোনো রকম একটা বিকল্প কিছু ব্যবস্থা সরকারি হোক বা বেসরকারি হোক কোনোভাবে কিছু ভাবা হয় তাদের জন্য?
1: তাদের জন্য ভাবা হয় বলতে, প্রথম কথা তাদেরকে টিমে নিয়ে আসা হয়। টিমে তাদের নিয়ে এসে কাজ করানোর জন্য যখন বলা হয়, তাদের একটা অংশ থাকে ভলেন্টিয়ারিং,

0: আরেকটা অংশ থাকে সামান্য কিছু পয়সার এগেনস্টে তারা কাজ করেন। কিন্তু যখন এই ধরনের ঘটনা ঘটে, বহু ক্ষেত্রে সামনাসামনি এই সাহায্য দেখানো যায়নি, কিন্তু সাহায্য করা হয়ে থাকে, তাই সেই মানুষদেরকে সাহায্য করা হয়ে থাকে এবং তারা যে আক্রান্ত হচ্ছেন তার জন্য তো তারা একটা পয়সা পানি। ঠিক আছে, তাছাড়াও তাদেরকে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা ওয়েলফেয়ার অর্গানাইজেশন, তারা এগিয়ে এসে কিন্তু সাহায্য করে। এরকম ঘটনা অন্য জায়গাতেও রয়েছে, শুধু সুন্দরবনের নয়। সুন্দরবন ছাড়াও বহু জায়গায় এমন ঘটেছে যেখানে ফরেস্ট স্টাফ মারা গেছে বাঘের আক্রমণে, হ্যাঁ, অথবা শ্রমিক কাজ করতে এসছে জঙ্গলে মারা গেছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে তখন কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট বা ওয়েলফেয়ার অর্গানাইজেশন যারা, তারা তাদের সাহায্য করেছে।
1: এক্ষেত্রে আরেকটা প্রশ্ন, যেটা যে মানুষটা যিনি আক্রান্ত হলেন তার তো একটা ব্যবস্থা হলো বা তিনি সাহায্য পাচ্ছেন, কিন্তু যে বন্য প্রাণীটি মানুষ দ্বারা আক্রান্ত হলো তাদেরকে কিভাবে সেখান থেকে উদ্ধার করে বা তার সেবা শুশ্রূষা সেটা কিভাবে আপনারা করেন?
0: সেটা দুভাবে হয়। এক হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের নিজস্ব টিম যদি থাকে, ভেটেরিনারি টিম থাকে, তারা সেখানে পৌঁছে বাঘকে রেস্কিউ করেন এবং তারপর যেটা করা হয় কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে রেখে যেখানে বাইরের মানুষ দেখতে যেতে পারবে না, মানে জু ফেসিলিটি বা রেস্কিউ ফেসিলিটি, সেটা কিন্তু রিহ্যাবিলিটেশন ফেসিলিটি এবং রেস্কিউ ফেসিলিটিও, সেখানে কিন্তু বাইরের মানুষকে সেই ধরনের বাঘকে দেখতে দেওয়া হয় না যারা সবে জঙ্গল থেকে এসছে।
1: আচ্ছা,
0: ট্রিটমেন্টের কারণে তাদের সেখানে ট্রিটমেন্ট করা হয়, তাদের শারীরিক উন্নতি দেখা হয়। যদি দেখা হয় যে ফেরত যাওয়ার যোগ্য সেই বাঘ, তখন তাকে জঙ্গলে আবার ফেরত দেওয়া হয়। যদি দেখা যায় যে ফেরত দেওয়ার যোগ্য নয়, তাহলে সেই বাঘকে চিড়িয়াখানাতেই রেখে দেওয়া হয়। আমার চোখের সামনে দুটো ঘটনা, এক কাটানিয়া ঘাট দুধুয়া টাইগার রিজার্ভের পার্ট, সেখানে চিতাবাঘ ধরা পড়েছিল, সে সাতটি মানুষকে আক্রমণ করেছিল, তার মধ্যে তিনজনকে সে হত্যা করে।
1: আচ্ছা,
0: সে চিতাবাঘ ধরা পড়ে, ধরা পড়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু সুস্থ অবস্থায় ধরা পড়েছিল, কারণ কেজড হয়েছিল, মানে খাঁচায় ট্র্যাপ পাতা হয়েছিল। তাকে কিন্তু আমরা লখনৌ জুতে দিয়ে দিই। তারপরের ঘটনা হচ্ছে একটি বাচ্চা বাঘ, জঙ্গলি মানে ওয়াইল্ড বোর, ওয়াইল্ড বোরকে ধরার জন্য যে লেগ ট্র্যাপ পাতা হয়, এই লেগ ট্র্যাপের মতো আটকে যায়।
1: আচ্ছা,
0: যেহেতু বাচ্চা বাঘ ছিল, খুব বেশি হলে 6 মাস বয়স হবে, তো ওর থাবা ভেঙে যায়, থাবা ভেঙে আটকেছিল। তো তখনও কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এবং এনজিও টিম, মানে আমাদের টিম ছিল WTI, সেই টিম গিয়ে তাকে উদ্ধার করা হয়। কিন্তু সে কিন্তু ফেরত যাওয়ার যোগ্য ছিল না, কারণ তাকে যদি আমরা ছেড়ে দিতাম তাহলে সে জঙ্গলে 5 বার ক্ষমতা রাখতো না, তার ফলে তাকেও জুতে পাঠানো হয়।
1: আচ্ছা,
0: কিন্তু লখনৌর রহমান খেরা থেকে আমরা একটা বাঘকে উদ্ধার করেছিলাম, তাকে কিন্তু উইথ কলার আমরা জঙ্গলে ফেরত দিই, কারণ সে সুস্থ ছিল এবং সে ওখানে প্রায় 2 বছর তার ট্রেস প্রপারলি পাওয়া গেছিলো,
1: বা
0: যে সে জঙ্গলে বল তবিয়েতে রয়েছে, মেল বাঘ ছিল, সে কিন্তু ফেরত যায়। তো এই ধরনের ঘটনা থাকে।
1: আচ্ছা, এবার যে একটা পরিসংখ্যান কথা বললেন, যে
0: 3,682,
1: এই যে সংখ্যাটা আপনারা জানতে পারছেন কিভাবে? তাদের তো একটা শুমারি হয়, সেটা কোন সময় হয় বা কিভাবে হয়?
0: এই শুমারি সাধারণত হয় হচ্ছে শীতকাল এবং গরমকালের মধ্যে, কারণ বর্ষাকালে জঙ্গলের মধ্যে ঢুকে সার্ভে করা খুবই মুশকিলের ব্যাপার।
1: আচ্ছা,
0: এবং তাছাড়াও বিভিন্ন বিজ্ঞানভিত্তিক কারণ আছে যে জন্য বর্ষাকালকে আমরা বাদ দিই। তো মেন হয় এই ধরনের শুমারি হচ্ছে শীতকাল এবং গ্রীষ্মকালের সময় ধরে। এই বাঘের শুমারির জন্য যেটা ব্যবহার করা হয় সেটা একটু বলি। সেটা হচ্ছে প্রথমে ছিল পাগমাক সেন্সাস।
1: আচ্ছা,
0: পাগমাক ধরে বার করা হতো বাঘের পায়ের ছাপ থেকে কটা বাঘ আছে গোনা হতো। কিন্তু তারপর দক্ষিণ ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী ডক্টর গ্লাস কারান, উনি এটার মধ্যে অনেক ফ্লস দেখান, ভুল দেখান এবং সেটা প্রমাণিত ভুল। তার মধ্যে কিন্তু তিনি আবার পরীক্ষা নিরীক্ষাভাবে দেখান, 1991 সালে উনি বাঘের জন্য ক্যামেরা ট্র্যাপ ব্যবহার করেন।
1: আচ্ছা,
0: তো ক্যামেরা ট্র্যাপে যেটা হয়, দুপাশে দুটো ক্যামেরা থাকে, মাঝখান দিয়ে বাঘ হাঁটে, এমনভাবে ক্যামেরা বসানো হয়, দুপাশে দুটো ক্যামেরা থাকে, মাঝখান দিয়ে বাঘ হেঁটে যাবে। বাঘের তখন শরীরের পাশের অংশ যেটাকে ফ্ল্যাঙ্ক বলে, সেই ফ্ল্যাঙ্কের ছবি উঠে আসে। সেই ফ্ল্যাঙ্কে দেখবেন স্ট্রাইপগুলো দেখা যায়, বাঘের ধাড়ি যেটাকে আমরা বলি, সেই ধাড়ি যখন আমরা পরীক্ষা করি তখন প্রত্যেকটা বাঘের এই স্ট্রাইপ কিন্তু আলাদা, ঠিক আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্টের মতো। তো সেই ধাড়ি যখন আমরা তুলনা করি তখন আমরা বাঘের সংখ্যা নির্ধারণ করতে পারি। তো এই পদ্ধতিটাকে পরে উনি রিসার্চ পেপার পাবলিশ করেন 1995, এবং ধীরে ধীরে এটা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া 2006 ডক্টর ঝালা এবং শ্রীকুমার কুরেশির হাত ধরে এই প্রোগ্রাম শুরু হয়, এবং জঙ্গলের বিভিন্ন অংশে, বিভিন্ন স্টেটের বিভিন্ন জঙ্গলের অংশে ক্যামেরা ট্র্যাপ বসানো শুরু হয় বাঘের গণনার জন্য।
1: মানে বিশেষ করে যেখান থেকে বাঘগুলো যাতায়াত করে সেই রাস্তার জায়গাগুলো চিনে,
0: সেই রাস্তাগুলোকে চিনে রাখা হয় সার্ভের মাধ্যমে। সেই সার্ভের মাধ্যমে চিনে রাখার পরে ঠিক ওইখানে ক্যামেরা বসানো থাকে যে এই রাস্তা দিয়ে বাঘ যাবে। সেখানে যখন আমরা পাচ্ছি যে বাঘের ছবি পাওয়া

0: যাবে, সেরকম রাস্তায় ক্যামেরা বসানো থাকলো, তখন আমরা বাঘের ছবি পাই। এবং সেমভাবে লেপার্ডের ছবিও পাওয়া যায়, সেমভাবে আমরা হায়নার ছবিও পাই।
1: বর্তমানে কি তাহলে কিছু এর পরিবর্তন হয়েছে যে এখন ওই কলার ব্যান্ড বসানোর যে এটা রয়েছে?
0: কলার ব্যান্ড বসানোর কারণ হচ্ছে বাঘের গতিবিধি দেখা। ধরুন আমরা যখন একটা জায়গা থেকে বাঘ রেস্কিউ করে আনলাম, বাঘটা সামান্য কিছু জায়গায় হয়তো কনফ্লিক্ট তৈরি করেছিল, কিন্তু বাঘটা এমনও কিছু কনফ্লিক্ট করেননি যে সেখানে কোনোরকম দুর্ঘটনা করতে পারে বা তার প্রবাবিলিটি আছে, তখন বাঘকে একটা চান্স দেওয়া হয়, ঠিক আছে? তো সেই সময় বাঘকে আমরা কলার পরিয়ে জঙ্গলে ছেড়ে দিই তার গতিবিধি দেখার জন্য, যে ন্যাচারালি সে আবার জঙ্গল মানিয়ে নিতে পারছে নাকি সে আবার লোকালয়ে ঢোকবার চেষ্টা করছে। তো প্রধান কারণ কলার পরানোর কিন্তু সেটাই, যেমন আমরা হাতিতেও পড়াই।
1: আচ্ছা, খুব সাম্প্রতিক এরকম একটা আবার একটা খবরের কথা বলি, যেখানে একটি বাঘ সে প্রায় আপনার বাংলাদেশ সীমান্ত থেকে পর্যন্ত আমাদের ভারতবর্ষের সীমান্তে এরকম নদী জঙ্গল টুপকে টুপকে চলে এসেছে। এরা এত পরিমাণে ভ্রমণ করে বা স্ট্রাগল করে এর জীবদ্দশায়?
0: জীবদ্দশায় বাঘের যে এই ঘোরবার যে ধারণা, মানে বাঘ বেরিয়ে যায় এবং বাঘ যেটাকে বলবো আমরা এক্সপ্লোর করতে চায়, তো এটা ক্যাট ফ্যামিলিরই স্বভাব, এরা এক্সপ্লোরেটরি হয়। মানে আমি বাইরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখবো যে আমি রিসোর্স কোথায় পাচ্ছি।
1: আচ্ছা,
0: তো আমি যেখানে রিসোর্স পাবো সেখানে আবার আমি কিছুদিন থাকবো বা সেখানে আমি আবার নতুন হোমল্যান্ডস তৈরি করতে পারি। তো তার ফলে বাঘের কাছে, দেখুন এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে জঙ্গলটা, আমাদের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি আছে, বাঘের তো বাউন্ডারি নেই
1: সেই,
0: তো তার ফলে সে কিন্তু এক্সপ্লোর করার জন্য বেরিয়ে যেতেই পারে, এটা খুব স্বাভাবিক ঘটনা।
1: এবং এরা তো মানে দুর্গম সমুদ্র নদীও অনায়াসে সাঁতরে পার,
0: নদী তো পার হয়, মানে সুন্দরবনে এরকম আছে 5-6 কিলোমিটার নদী পার করে বাঘ পৌঁছে গেছে।
1: আচ্ছা, এই নদী প্রসঙ্গ এবং বাঘের প্রসঙ্গ যখন এলো, একটা খুব দৃশ্য চোখে পড়ছে যে সুন্দরবনের বিভিন্ন যে সমস্ত খাড়ি জঙ্গল যেখানে রয়েছে বা বলা ভালো পর্যটকদের কাছে প্রিয় যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেখানে এই যে পর্যটকদের আনাগোনা, এবং বিশেষ করে যখন বাঘগুলো নদী পার হচ্ছে সেই সময় কোনো পর্যটকদের বোট তাদের ধারে গিয়ে তাদেরকে উত্ত্যক্ত করা, বা এটা কতটা পরিবেশের ক্ষেত্রে ক্ষতিকর বিশেষ করে সেই বন্যপ্রাণীদের কাছে?
0: বন্যপ্রাণীদের জন্য এই ধরনের ব্যবহার অবশ্যই ক্ষতিকর। ট্যুরিজম হবে না সেটা আমরা বলতে পারি না, কারণ সেটা একটা রোজগারের জায়গা। কমিউনিটিকে বাঁচাতে গেলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট দরকার, তো সাস্টেনেবিলিটির জন্য ট্যুরিজম অবশ্যই দরকার, কিন্তু সচেতনতা দরকার যে সেটা রেসপন্সিবল ট্যুরিজম হবে, সাস্টেনেবল এবং রেসপন্সিবল ট্যুরিজম। রেসপন্সিবল ট্যুরিজম কীরকম, যে আমি জন্তু দেখব, আমি জানোয়ার দেখব, কিন্তু আমি তাকে ডিস্টার্ব করব না, তাকে কোণঠাসা করব না। তো এই ট্রেন্ডটা চালনা করার জন্য অনেকাংশে ফরেস্ট ডিপার্টমেন্টকেও এগিয়ে আসতে হবে, এবং যে ধরনের অর্গানাইজেশন ট্যুরিজম বডিকে নিয়ে কাজ করে তাদেরকে এগিয়ে এসে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এছাড়া দ্বিতীয় উপায় নেই।
1: একদম, মানুষের মধ্যে যদি না আমরা সচেতনতা বাড়াতে পারি তাহলে বোধহয় এই সমস্ত বন্য প্রাণীগুলো এবং কখনো কখনো হিতে বিপরীত হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ট্যুরিস্টদের বোটেও আক্রমণ করে ফেলছে, কিন্তু এরা কিন্তু সচরাচর বোটে অ্যাটাক করে না।
0: না, বোটেও অ্যাটাক করে না, এবং যেখানে জঙ্গল সাফারি হয়, দেখুন মধ্যপ্রদেশ বলুন, করবেট বলুন, বান্ডিপুর বলুন, নাগারহল বলুন, সেখানে কিন্তু কখনো এরা গাড়িকে অ্যাটাক করে না। কিন্তু দীর্ঘদিন ধরে যদি তাকে গাড়ি দিয়ে প্রেস করা হয়, গাড়ি দিয়ে আটকে দেওয়া হয়,
1: এখন তো এটা হামেশাই দেখা যায়, জঙ্গল সাফারি নাম করে এই যে তাদের এরিয়াতে মানুষজন ঢুকে যাচ্ছে, এটা তো তাদের ক্ষেত্রে একটা বিপজ্জনক বা তাদের একটা অস্বস্তির কারণ,
0: অস্বস্তির কারণ। সেই জন্য শিমলিপাড়ের একটা খুবই ভালো স্পট মেঘাশানি বন্ধ করে দেওয়া হয়েছে। মেঘাশানিতে বাঘের সংখ্যা বৃদ্ধির পরে মেঘাশানির মতো জায়গাকে ব্লক করে দেওয়া হয়েছে, সেখানে কোনো ট্যুরিজম হবে না। এবং প্রত্যেকটা জঙ্গলেই আসলে ট্যুরিজম জোন আলাদা থাকে,
1: আচ্ছা,
0: যেখানে ট্যুরিজম চলে, এবং বাদবাকি জোন কিন্তু খালি, সেখানে বাঘ থাকে, কিন্তু ট্যুরিজম জোনেও বাঘ আছে, তার ফলে সেই জোনটাকেও ইনক্লুড করা হয়। কিন্তু একটা রেসপন্সিবিলিটি ট্যুরিজম থাকা উচিত বা হওয়া উচিত, যেখানে এই ধরনের প্রাণীকে ডিস্টার্ব না করা হয়, কারণ এরকম বন্যপ্রাণীকে রেসপেক্ট দেওয়াটা আমাদের কাজ, সেটা আমাদের করা উচিত।
1: এবং স্বাভাবিক যে আপনারা শুরুতে যেমন কৃষ্ণবাবু বললেন যে যদি আমরা বাঘকে রক্ষা করতে পারি তাহলে এক অংশে কিন্তু আমরা আমাদের জীব বৈচিত্র্য রক্ষা করতে পারছি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা কৃষ্ণবাবু আপনার কাছে একেবারে সবশেষে একটু জানতে চাইব যে সাধারণ যে সমস্ত মানুষজন, যারা পর্যটক থেকে শুরু করে যারা জঙ্গল এরিয়াতে বসবাস যারা করছেন, সেই সমস্ত মানুষদের একটা যে ভয় রয়েছে জঙ্গলরাজকে নিয়ে, তাদের থেকে কীভাবে নিস্তার পাবো। এবং আমি ব্যক্তিগতভাবে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তে যখন যাই এবং এই টাইগার রেস্কিউ টিমের সঙ্গেও কাজ করেছি, দেখেছি তাদের, এবং সেই সমস্ত মানুষজন যারা ওই সমস্ত এরিয়াতে থাকেন তারা বলেছে যে আমাদের এখানে বাস করা খুব দায় হয়েছে, আমাদের উঠোনে বাঘ চলে আসছে, আমাদের বাড়ির রাস্তায় হাঁটছে। সেই সমস্ত মানুষদের কি আশ্বাস বাণী দেবেন যে তাদের বাঘকে ভয় না পেয়ে যদি বন্ধু ভাবা যায়, এরকম কি সম্ভব আদৌ? মানুষ কি বাঘের বন্ধু হতে পারে বা বাঘ কি মানুষের বন্ধু হতে পারে?
0: যদি সরাসরি বলতে বলেন তাহলে এটা বলা যায় যে বাঘ লার্জ প্রিডেটর। বাঘ যেহেতু একটা বড় মাংসাশী প্রাণী, তাকে সরাসরি বন্ধু ভাবা আমাদের পক্ষে সম্ভব নয়।

0: এবং যে মানুষগুলো এই কথাগুলো বলছেন তাদের ভয়ও অমূলক নয়। এর জন্য যেটা দরকার, সুন্দরবনের বহুলাংশে যেমন মইপিঠেই আপনি বলছেন, মইপিঠে বলুন, গুড়গুড়িয়া বলুন, এই জায়গাতে যেখানে গ্রামবাসীরা বাস করছেন সেখানে আলোর অভাব আছে, সেখানে নেট ফেন্সিং স্ট্রং করার অভাব আছে। তো সেই দিকে যদি আমরা তাকাই, বাঘের গতিবিধি আমরা কমিয়ে আনতে পারি এবং মানুষের মনে আশ্বাস জাগাতে পারি, যখন বাঘের দেখা মিলবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ব্যবস্থা নেব এবং বাঘকে লোকালয় থেকে তুলে জঙ্গলে ফেরত দেবো। আমার মতে এটা হচ্ছে সবচেয়ে উচিত পথ।
1: এবং কখনো কখনো তো নেট ফেন্সিং টোপকেও তো চলে আসছে,
0: কিন্তু এবার সেখানে যখন গিয়ে দেখবেন সেখানে লাইট জ্বলছে না, অন্ধকার রয়েছে। তো সেই জায়গা দেখুন, আমি এটা বলছি না যে কিছু হচ্ছে না, হচ্ছে, কিন্তু আমরা মনে হয় আরেকটু প্রোঅ্যাক্টিভ হলে কাজগুলো আরো ভালো হয়, এবং তাদের সচেতন করে যদি আমরা ওই দিকে নিয়ে যেতে পারি যে মানুষ সেইভাবে ভাবতে পারে, তাহলে কিন্তু ধীরে ধীরে এই সমস্যাগুলো কমে আসবে।
1: একদম, আমাদের অনুষ্ঠান শেষ করতেই হবে। আজকে আমরা খুব একটা মনোজ্ঞ আলোচনা করছিলাম যে জাতীয় ব্যাঘ্র দিবসে আমাদের জাতীয় পশুকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই, এবং আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের হাতে তুলে নিতে হবে, পর্যটন থাকবে, তবে যেটা কৃষ্ণেন্দুবাবু খুব সুন্দরভাবে বললেন যে রেসপন্সিবল ট্যুরিজম যেটা, সেটা যদি হতে পারে তাহলে বাঘ বাঁচলে জীব বৈচিত্র্য বাঁচবে, পরিবেশ বাঁচবে এবং প্রকৃতি বাঁচবে। আজ এই পর্যন্ত, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করার জন্য।
0: ধন্যবাদ।
1: এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কৃষ্ণেন্দু বসাক, WTI এর অন্যতম সদস্য, আর আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে জেনে নেব জলাভূমির ফসল সম্পর্কে, এবং জলাভূমির ফসলকে আমরা কি ধরনের উন্নত পদ্ধতিতে পরিচর্যা করলে পরে আমরা অনেক বেশি লাভবান হতে পারব। আসলে জলাভূমিতে জলজ ফসলের চাষ আমরা করেই থাকি, তো আসুন না আজকে আমরা এই বিষয়ে জেনে নিই যে জলাভূমির ফসল ও জলজ এই ফসলের পরিচর্যা সম্পর্কে। আমাদের মধ্যে আমাদের আমন্ত্রণে আজ উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে। ডক্টর পুস্তে, আপনাকে স্টুডিওতে স্বাগত।
3: নমস্কার।
2: তো যে কথাটা বলছিলাম এই জলাভূমি জলাভূমি, তো জলাভূমি বলতে আমরা ঠিক কি বুঝবো আপনার কাছে জেনে নিতে চাইব।
3: জলাভূমি বলতে আমরা সাধারণ অর্থে বুঝি যেটা, মনে করুন একটা স্থায়ী প্রবাহমান বিশাল জলাশয়, মনে করুন সমুদ্র বা বড় নদী এরকম রয়েছে, আমাদের অন্তর্বর্তী অনেক বড় নদী রয়েছে, গঙ্গা রয়েছে, এ থেকে যে সমস্ত ছোট ছোট নদী, খাল, বিল বা কোনো রকম মনে কোনো ডোবা, যে কোনো ধরনের পুকুর, নয়নজলি ইত্যাদি যেগুলো রয়েছে, বা ডাঙাজবির এই মধ্যবর্তী যে অঞ্চলটা, সেইগুলোকে আমরা ওয়েটল্যান্ডস ইংরেজিতে বলি এবং সেটাকে আমরা বাংলাতে জলাভূমি বলি। এবং এর বলতে গেলে পশ্চিমবঙ্গে এরকমভাবে যখন আমরা বলি, বেশ কিছু আমাদের পুকুর, নয়নজলি, ঝিল, বিল বা এরকম ধরনের পুকুর ইত্যাদি অনেক রয়েছে, সেটা কিন্তু আমাদের তার আয়তন বা সংখ্যা খুব একটা কম নয়। সেক্ষেত্রে আমরা দেখেছি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 14-15 লক্ষের মতন ছোট বড় বিভিন্ন জলাশয় রয়েছে,
2: মানে আমাদের পশ্চিমবঙ্গে
3: রয়েছে। হ্যাঁ, সব মিলিয়ে
2: যখনই জলাভূমির কথা আসে, জলাভূমির যেমন সম্ভাবনার কথা আমরা দেখছি, তার পাশাপাশি অনেক সমস্যাও রয়েছে, তো তা আমরা সেগুলো নিয়ে আগে একটু
3: আমি একটা কথা বলি। এটা কিন্তু আমি মনে করি এখন আমাদের দেশ, কেন আমাদের দেশ আশেপাশের বা অন্য দেশেরও কথা বলছি, একটা জিনিস জানবেন, যে কোনো একটা বাস্তুতন্ত্র রক্ষা করতে গেলে তার কিন্তু স্থল এবং জলের কিন্তু সম পরিমাণ একটা সম্ভাবনা থাকার দরকার আছে, বিশেষ করে তার একটা সামঞ্জস্য থাকবে। যে কোনো জায়গার যে মনে করুন এখনকারের দিনে চট করে গরম হয়ে যাচ্ছে, আবার অতিরিক্ত ঠান্ডা পড়ছে, তাকে আমরা ইংলিশে এক্সট্রিম ওয়েদার বলি। তো এইগুলো হচ্ছে, তার একটা কারণ হচ্ছে আমাদের এই জলাশয় বা জলাভূমির আয়তন কিন্তু দিন দিন কমে যাচ্ছে,
2: কমে আসছে। সেই জন্য একটা জলবায়ুর পরিবর্তন আমরা লক্ষ্য করছি।
3: এগুলো কেন হচ্ছে তা আমি বলছি। মনে করুন অনেকগুলো দেখা যাচ্ছে যে পুকুরের যে তলদেশ বা কোনো একটা বড় বিশাল বিলের যে তলদেশ, তার আশেপাশে ধোঁয়া নিয়ে এসে ওখানে আস্তে আস্তে তার যে তার তলদেশটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, পলি জমে জমে। আবার মনে করুন এমন অনেক দেখছি যে তাতে তার ফলস্বরূপ কি হচ্ছে, যে অল্প যখন বৃষ্টিপাত হচ্ছে তাতেই দেখা যাচ্ছে সেটা ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকাকে সে বন্যা প্লাবিত করছে। আবার এমন মনে করুন জলবায়ুর যে এই বিভিন্ন রকম যে এক্সট্রিম ওয়েদার, সেটাও যেমন এর জন্যে দায়ী। আবার একটা আমরা মনে করছি যে শহরের যে বিভিন্ন রকম আবর্জনা, এই সমস্ত জলাশয়গুলিতে ডাম্প করা হচ্ছে, ফেলা হচ্ছে, শহরের নিকাশি ব্যবস্থা জলাভূমির সাথে যোগ হয়ে প্রতিনিয়ত

0: জলকে দূষিত করছে এবং প্রতিনিয়ত যে শহর বৃদ্ধি করে চলেছি বা শহরায়নের ফলেও কিন্তু সেটাও কিন্তু এই যে জলাভূমিকে অনেক সময় দেখা যাচ্ছে বুঝিয়ে ফেলা হচ্ছে। তার মানে এই যে জলাভূমি কমে যাওয়ার দরুন যে আমরা জানি যে এর কিন্তু তার একটা মানে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষ তার কিন্তু রয়ে গেছে প্রকৃতির ওপর। সুতরাং এই দিক দিয়ে চলতে গেলে আমরা তার যে আমরা যেমন একটা প্রবলেম বা সমস্যার কথা বললাম তার প্রতিকারের দিকটাও আমাকে বলা দরকার আছে এবং আমি মনে করি কৃষক ভাইদের সেটাও জানা উচিত যে আমাদের দেশে কিন্তু বিভিন্ন প্রকল্প রয়েছে যে আমাদের যে এক্সিস্টিং যেগুলো সিস্টেমগুলো রয়েছে যে সমস্ত পুকুর রয়েছে ডোবা রয়েছে জলাশয় রয়েছে নয়নজলি রয়েছে সেগুলো কিন্তু আমরা পুনরায় সেগুলো কিন্তু সংস্কার করতে পারি পরিষ্কার করতে পারি। ওই পরিষ্কার করার সময় আমি একটা কথা সবসময় যোগ দিই যে পুকুরের তলদেশের যে পাঁক মাটিটা যেটা 25-30 সেন্টিমিটার পর্যন্ত সেই পাঁকটা কৃষক বন্ধুদের আলাদা একটা জায়গায় রেখে দিতে হবে। তারপরে মনে করুন পুকুরের তলদেশ যতটা সম্ভব সংস্কার করা হলো পরিষ্কার করা হলো তার মাটিটা দিয়ে আশপাশের মনে করুন একটা জায়গা ডাইকস যেটাকে আমরা বলি পাড় বাঁধানো হলো এবং পরবর্তীকালে ওই যেটা পলিটা আমি মাটিটা তুলে রেখে দিয়েছিলাম আমি সবসময় সেটা বলি যে তার জন্য বিঘাপতি 5-6 হাজার টাকা বেশি খরচ হবে ওই পলি মাটিটা তখন নিয়ে কিন্তু পুকুরের তলদেশে চাপড়া করে করে সেটা কিন্তু পেস্টিং করে দিলে জল চট করে চুইয়ে নষ্ট হবে না এবং সেটা জলটা যে বর্ষাকালীন যে জল সেটা পুকুরে জমা হবে। এই জলটাকে আমরা কাজে লাগাতে পারি শুধু ফসলের জন্যই নয় পরবর্তীকালে শীতকালে বা অন্যান্য সময়ে যে আমরা ফসল তৈরি করব তাকে আমরা রিসাইক্লিং বলি ইংরেজিতে অর্থাৎ ওই জলটাকে আমরা সেচের কাজে পরবর্তী ফসলে কাজ করতে পারি। সুতরাং এগুলো এক একটা হচ্ছে ভালো দিক বলে আমি মনে করি এর জন্যে আমাদের সরকারের বা ভারত সরকারেরও বিভিন্ন রকম প্রকল্প রয়েছে সেই যেমন মনে করুন 100 দিনের কাজ রয়েছে পুকুর পরিষ্কার করা সংস্কার করা সেই কাজগুলো যে নরেগা প্রকল্প এই কাজগুলো কিন্তু এর সাথে যুক্ত করলে আমরা মনে করি যে পুকুর যে সংস্কার হবে তাতে তুলনামূলকভাবে একটা কোনো একটা জায়গার জল সঞ্চয়ের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং তার পরোক্ষ বা প্রত্যক্ষ যে ফ্ল্যাশ ফ্ল্যাড আমরা বলি তাৎক্ষণিক বন্যার হাত থেকেও কিন্তু রক্ষা পাওয়া যাবে।
1: আর যে ভারসাম্যর কথা আপনি বলছিলেন যে জল এবং স্থল এই যে সমতা এই সমতাটাও কিন্তু বজায় থাকবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে জলাভূমি জলাভূমিকে আমরা কাজে লাগাবো কী করে? তো জলাভূমি থেকে আমরা অনেকটাই আয় উপার্জন করে নিতে পারি যদি আমরা বিভিন্ন জলজ ফসলের চাষ করি, তাই তো? তো জলাভূমির বিভিন্ন ফসলগুলো যদি আমাদের একটু বল।
0: যেমন মনে করুন যে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যে নবপাললিক অঞ্চল বা পুরাতন পাললিক অঞ্চল সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এই সমস্ত যে সমস্ত অঞ্চল রয়েছে এগুলো আমরা জানি যে আমাদের রাজ্যের মধ্যে মানে ডাঙা জমির মধ্যে প্রচুর পরিমাণে এরকম খাল বিল নয়নজলি ইত্যাদি রয়েছে তা আমরা সেগুলোকে সংস্কার করলাম করে পরবর্তীকালে যে আমি যে ফসলগুলোর কথা বলবো সেই ফসলগুলো কিন্তু অধিকাংশই বর্ষার আগে থেকে শুরু হয় এবং বর্ষা হয়ে বর্ষার পরে পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ করে থেকে যায় এবং শীত আস্তে আস্তে ফসলগুলো অধিকাংশ ফসলেই কিন্তু সেগুলো পচে গিয়ে আবার সেগুলো জৈব সার হিসাবে পুকুরের তলদেশে গিয়ে জমা হয় সেগুলো আমরা ব্যবহার করতে পারি।
1: আচ্ছা,
0: তা আমরা কী কী ফসলের কথা ভাবতে পারি? যেমন আমাদের একটা অধিক জলের ধান রয়েছে, আমরা জানি জল যেখানে বাড়বে সেই সাথে সাথে আমরা কিন্তু এমন অনেক জাত আছে আমাদের ধানের জাত আছে যেগুলো কিন্তু আমরা সেখানে চাষ করতে পারি, সেগুলো আমাদের চুচড়ো ধান গবেষণা কেন্দ্র থেকেও নিতে পারি, অনেক ভালো ভালো জাত রয়েছে, যে কোনো জলের কতটা উচ্চতা হবে মানে সেই অনুপাতে সেই ধানগুলোকেই হবে এবং ভালো মোটামুটি ভালো ফলনশীল ধান হিসাবে আমরা সেগুলোকে জানি। এছাড়া মনে করুন খাদ্য ফসল ধান ছাড়া মনে করুন পানি ফল রয়েছে মাখানা তারপর লতি কচু বা জল কচু এগুলো হচ্ছে মূলত আমাদের খাদ্য ফসল। আবার এমন অনেক ফসল রয়েছে যে মনে করুন খাওয়াও যায় আবার তাতে কিন্তু সৌন্দর্য রক্ষা হয় সৌন্দর্য বর্ধক ফসল হিসাবে বলি, যেমন পদ্ম রয়েছে শালুক রয়েছে তারপরে জায়েন্ট ওয়াটার লিলি বা রয়্যাল ওয়াটার লিলি রয়েছে যেটা আমরা দেখেছি আমি প্রায় আমার অভিজ্ঞতায় দেখেছি থাইল্যান্ডে জাপান চায়না ইন্দোনেশিয়া এই সমস্ত দেশে কিন্তু ব্যাপক হারে রয়্যাল ওয়াটার লিলি ভিক্টোরিয়া অ্যামাজনিকা চাষ হয়, আমাদের দেশেও আছে বোটানিক্যাল গার্ডেনে মেনটেন করা হয়। কিন্তু অন্যান্য যে ফসলগুলো মনে করুন পদ্ম বা শালুক এগুলো কিন্তু তার বাজারে তার দাম আছে

0: এটা ঠিক মতনভাবে চাষ করলে কিন্তু তার থেকে একটা ভালো ফসল বা এরকম আমরা আশা করতে পারি। এছাড়া মনে করুন আরও কিছু ফসল রয়েছে যার বাণিজ্যিক বা অর্থকরীর দিক রয়েছে, কমার্শিয়াল ভ্যালু আছে। যেমন মনে করুন মাদুরকাঠি হতে পারে, হোগলা হতে পারে, বেত হতে পারে, তারপর শীতলপাটি হতে পারে, শোলা হতে পারে। তো এগুলো থেকে আমরা জানি প্রত্যেকটার তার যে এমনি দাম আছে, হয়তো এক আটি শোলার দাম বেশি নয়, কিন্তু শোলার থেকে এমন কিছু মূল্যবান দ্রব্য সামগ্রী তৈরি করা হয় যেটা 10,000-20,000 টাকা পর্যন্ত দাম হতে পারে, তার বেশিও হতে পারে। এখন মনে করুন বিদেশে যে আমাদের যারা বিশেষ করে বাঙালি সম্প্রদায় বিদেশে রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে, তারা তো আমরা দেখছি আগে মাটির প্রতিমা যেত, পরবর্তীকালে অন্যান্য প্রতিমার যেত, এখন থার্মোকলেও গেছে, এখন দেখছি সোলার প্রতিমা যাচ্ছে। অর্থাৎ সোলার প্রতিমা একটা মা দুর্গার পূর্ণাঙ্গ মূর্তি 5 কেজি ওজন নয়, তাহলে সেটা কম ওজন হলো, সেটা ক্যারি করবা অনেক সুবিধে আছে, এবং সেটা কোন একটা পুজোর পরে কোন একটা প্রতিষ্ঠান সে দেশে রেখে দিচ্ছে, আমি জানি, আমার অভিজ্ঞতা আছে। সুতরাং এগুলো হচ্ছে একটা যে বর্ধিত মূল্যকরণ, ভ্যালু অ্যাডিশান বলি, এগুলো হচ্ছে কিন্তু তার কিন্তু মূল্য আছে। আবার মনে করুন এই ফসলগুলো ছাড়াও আরো কিছু আয়ুর্বেদিক ফসল রয়েছে, যেমন প্রচুর রয়েছে
1: ভেষজ গুণ,
0: ভেষজ গুণ রয়েছে, যেমন এরকম মনে করুন কুলেখাড়া, থানকুনি, হেলেঞ্চা, শুষ্নি, ব্রাহ্মী, কলমি ইত্যাদি। এগুলো প্রত্যেকটার একটা ভ্যালু আছে, দাম আছে, মূল্য আছে, যেগুলো কিন্তু আমরা তা সেই চাষে ব্রতি হতে পারি। এগুলো বাজারে তো পাওয়া যায়, এমনকি দেখা যাচ্ছে আমরা প্রতিদিন সেগুলো খাচ্ছিও বাজার থেকে কিনে নিয়ে এসে। তা সেগুলো যদি একটু ভালো করে চাষবাস করা যায় তা স্বাভাবিক। তো এক্ষেত্রে আমি বলি যে এদের কেন আমরা চাষ করব, শুধু শুধু কেন খাবো, তার তো কিছু ব্যাপার আছে, তার তো কিছু খাদ্যগুণ আছে। যেমন মনে করুন, হ্যাঁ, যেমন মনে করুন আমি যেমন তাজা পানি ফল, সেখানে জল ছাড়া জল প্রায় 70% জল আছে। আমরা যেটা তাজা পানি ফল বাজারে কিনে খাই বা দেখি, আবার কার্বোহাইড্রেটও প্রায় 23-24% কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে 4.7% এবং খুব কম পরিমাণে ফ্যাট আছে,
1: যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ রয়েছে।
0: আবার মনে করুন মাখানার ধরুন, সেখানে প্রায় 70-76% সেখানে কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে, স্টার্চি মেটেরিয়াল, আবার সেখানে 9.7% প্রোটিন রয়েছে। সুতরাং এগুলো প্রত্যেকটা এক একটা ভ্যালু আছে। তেমনি জলকচু বা আমরা পানি কচু যেটাকে বলি, সেটাতেও যথেষ্ট পরিমাণে মিনারেলস আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে। তখন এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা খাদ্য ফসলে প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে, হ্যাঁ, এবং এছাড়া এই সমস্ত খাদ্য ফসল সহজ পাচ্ছ, উপকারী এবং গ্রাম বাংলায় বহুল প্রচলিত, ও অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। যে প্রত্যেকটা ফসল যদি আমরা সেরকম গুণগত মানের করতে চাই, তাহলে তার কতগুলো মানে বিজ্ঞান ভিত্তিক যে চাষবাসের দিকে আমাদের কিন্তু নজর দিতে হবে। অনেক সময় দেখেছি, আমি সাধারণ অর্থে আপনাকে বলি, যে দেখা যাচ্ছে যে একটা জমিতে পানি ফল হচ্ছে, দেখা যাচ্ছে কৃষক ভাই সেই পানি ফলের জমিতে পরের বছর যে পানি ফল, আবার বর্ষার আগে আগে বর্ষার পরে পরেই বা ধরতে গেলে যখন পানি ফল থেকে চারা গাছ বেরোচ্ছে, দেখা যাচ্ছে সেখানে কিছু চারা গাছ রেখে দিয়ে বাদবাকি চারা গাছগুলো নিয়ে অন্য জায়গায় তারা পুঁতে দিচ্ছেন, অন্য মূল পুকুরে পুঁতে দিচ্ছেন। তা আমরা সবসময় বলি কৃষক ভাইদের যে একটা নার্সারি বা এরকম ধরনের ছোট চারা পুকুরে আপনি সেই চারাগুলো তৈরি করুন, এবং সেই চারাগুলো তৈরি করে পরবর্তীকালে যখন বর্ষার পরে পরে জল, যখন যে জায়গায় আপনার জল যেরকম অবস্থা থাকবে সেই উপযোগী সেই সেখানকার মাটি তৈরি করে তবে সেখানে আপনি সেখানে আপনি রোপণ করুন। সুতরাং বীজ বা চারা সংগ্রহ একজন কৃষকের পক্ষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। মনে করুন বীজ আমরা সংগ্রহ করতে বলি একজন কৃষক ভাইকে, মনে করুন কোনো একটা জায়গায় পানি ফল হয়েছে, সেই পানি ফলের একটা 2 বিঘে পুকুরে একটা পানি ফল হয়েছে, তার 1 কাঠা বা 1.5 কাঠা জায়গা 1-2 বার ফসল তোলার পরই, ফল তোলার পরই আমরা বলি যে ওই জায়গা থেকে আর ফল না তুলতে। অর্থাৎ সেখানকার পরিপূর্ণতা যে ফলগুলো সেগুলো পরিপূর্ণ লাভ করবে, সেগুলো যখন পাকা মতন হবে, শক্ত মতন হবে, সেগুলো সেখান থেকে সংগ্রহ করে একটা নিকটবর্তী কোনো পুকুরে নাইলন জালের মধ্যে করে রেখে ডুবিয়ে রাখা যেতে পারে, কারণ এটা কখনোই ডাঙায় রাখা যাবে না, বা কোনো একটা মাটির বড় জ্বালাতেও রেখে দেওয়া যাবে। কিন্তু তার যে সঠিক পরিচর্যা, মনে করুন আবার নার্সারি পুকুরে যখন ফেলা হবে তখন সেটাকে যদি আমরা ভালোভাবে শোধন করে না নিতে পারি, তা পরবর্তীকালে তার থেকে অনেক রোগ পোকামাকড় ইত্যাদি আমরা দেখতে পাবো। সুতরাং এগুলো হচ্ছে একটা দিক,
1: মানে প্রতিটা একটা বিশেষ পরিচর্যাগত দিক রয়েছে আপনি বলছেন, মানে এক পুকুর থেকে আরেক পুকুরে।
0: যেমন মনে করুন নার্সারি পুকুরে যেখানে চারা তৈরি হচ্ছে সেটা পানি

0: ফলই বলুন, মাখানাই বলুন, আর জলকচুই বলুন না কেন, একটা জায়গায় চারা তৈরি হলো। সেই চারাটা নিয়ে যখন আমি মূল পুকুর বা মূল জমিতে, জলাশয়ে যখন আমি লাগাবো, এর যে পরিচর্যা জমি তৈরির থেকে আরম্ভ করে বীজ বা চারা শোধন করার যে পদ্ধতি, সেটা কিন্তু আমাকে কিন্তু অক্ষরে অক্ষরে সেটাকে পালন করতে হবে। তা নাহলে পরবর্তীকালে আমরা দেখা যাবে, যেহেতু পানি ফলটা খাদ্য ফসল, সরাসরি আমরা খাই, সুতরাং সেখানে আমি বলবো যত জৈব বা যে সমস্ত জৈব ওষুধ রয়েছে বাজারে পাওয়া যায় সেগুলোকেই ব্যবহার করতে, কারণ সে কোনো এমন কোনো কঠিন কোনো মানে রাসায়নিক কোনো ওষুধ ব্যবহার করব না যেটা আমাদের শরীরের মধ্যে গেলে আমাদের শরীরে ক্ষতি হবে। তো এক্ষেত্রে আমি বলবো যে মনে করুন কতগুলো নিয়ম আছে যে আমি বলে দিই, যেটা যেমন অধিক জলের ধান যেটা আমরা বলি, যদি বর্ষাকালে যেটা আমরা লাগাবো সেটা 20-22 দিনের চারা রোপণ বর্ষা শুরু বা আষাঢ়ের প্রথম থেকে এটা শুরু করতে হবে। আবার মনে করুন লাগানোর দূরত্বটা কেমন হবে, 20-25 সেন্টিমিটার দূরত্বে লাইন থেকে লাইন এবং গুচি থেকে গুচি। তা একসঙ্গে আমরা 3-4 চারা একসঙ্গে জেনারেলি লাগাই, সুতরাং বিঘে প্রতি 6-8 কেজি মতন বীজ আমাদের লাগবে এক্ষেত্রে। আবার পানি ফল মনে করুন নার্সারি পুকুরে আমি লাগিয়ে কথা বললাম এবং সেখান থেকে চারা নিয়ে মূল পুকুরে আমাদের কিন্তু রোপণ যেতে হবে। সেই রোপণটা কেমন হবে আমি পরিশোধনের কথা পরে বলছি, তার আগে বলছি কত দূরে দূরে আমি লাগাবো। মনে করুন 1-1.5 মিটার লাইন থেকে লাইনে এবং গুছি থেকে গুছি লাগাতে পারি, এবং একসঙ্গে আমি 1 বা 2, কোনো সময় 3 চারাও একসঙ্গে তলার দিকে একটা গিট বেঁধে সেটা মাটির মধ্যে পাঁক মাটিতে ঢুকিয়ে দিতে পারি। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার আছে, যে সমস্ত পুকুরে খুব ভালো পাঁক আছে, অন্তত 20-25 সেন্টিমিটার পাঁক, এই প্রত্যেকটা ফসল কিন্তু সেই চাষের পক্ষে মানে প্রত্যেক সেখানে চাষের পক্ষে কিন্তু উপযোগী। অর্থাৎ মাটিতে যদি পুকুরের তলদেশে যদি ভালো পাঁক না থাকে, তাহলে কৃষক ভাইকে গোবর সার যখন মাটি পুকুর তুলনামূলকভাবে কম জল থাকবে তখন সেটা
1: মানে একটা পুকুর তৈরি করার ব্যাপারও
0: থেকে যাবে, তখন কিন্তু কিংবা নিকটবর্তী কোনো পুকুর থেকে সেটা কিন্তু পাঁক মাটি বা নদীর যে পাড়ের যে অংশ সে পাঁক মাটি কিন্তু সেখানে দিলে ভালো হবে। এখানে মনে করুন পানি ফলও এরকম 2-3 চারা একসঙ্গে গুছিতে গুছিতে করে লাগানো যাবে।
1: জল কতটা দাঁড়ানো মানে
0: এইবার আমি বলছি যে এই সমস্ত ফসল বিশেষ করে পানি ফল মাখানা এদের একটা নিজস্ব ক্ষমতা আছে। একদিনে যদি 50 সেন্টিমিটার বা 60 সেন্টিমিটার যদি জল যদি না বাড়ে বর্ষার জল, যদি ধীরে ধীরে প্রতিদিন 5-6 সেন্টিমিটার পর্যন্ত সেই পুকুরে জল বাড়ে, এই গাছের এমন ক্ষমতা আছে যে ওই জলকে সে মানিয়ে মানিয়ে ঠিক কিন্তু বেড়ে যাবে
1: পুকুরে
0: পুকুরে বেড়ে যাবে। অর্থাৎ এগুলো আমরা মানে এমার্জেন্ট হাইড্রোফাইটস বলি, অর্থাৎ তাদের মানে কি জাতীয় উদ্ভিদ এগুলো, তাদের মানে তার মূল বা শিকড় যেটাকে আমরা বলছি বা রাইজম বলছি, রুট স্টক যেটাকে বলছি, সেটা কিন্তু মাটির সঙ্গে
1: থাকবেই থাকছে,
0: কিন্তু তার যে ডাল পালা বা লতা সেটা জলকে ভেদ করে মাটির উপরে জলের উপরে ভাসতে থাকবে। অর্থাৎ তার ফুল বা ফলের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু ওই জলের উপরিদেশেই হবে, এবং সেখান থেকে কৃষক ভাইরা পানি ফলগুলো সংগ্রহ করে নেয়। সুতরাং এইগুলো হচ্ছে চাষবাসের একটা যেমন দিক, তেমনি মনে করুন আবার মনে করুন মাখানাও ঠিক এইরকম 1-1.5 মিটার দূরে দূরে লাগাতে হবে, সেটা গাছ থেকে গাছে, আবার মনে করুন মানে লাইন থেকে লাইনে, এবং এখানেও 1-2 চারা একসঙ্গে লাগানো যেতে পারে। এখানে তাহলে বিঘে প্রতি 4-5 কেজি মতন বীজ লাগবে। এই দুটি পানি ফল এবং মাখানা এটা বর্ষার শুরুর থেকে যেমন শুরু হলো, তেমনি সেপ্টেম্বরের পরের দিকটা থেকে জেনারেলি তাদের কিন্তু ফল তোলা শুরু হয়ে যায়, এবং অক্টোবরের দিকে প্রায় প্রতি 10-15 দিন পরপর ফল তুলতে হয়, এবং কোনো নভেম্বরের মাসে যখন আসে পুজোর পরে বা পুজোর সময়ে বা একটু আগে করে, এই সময় প্রচুর পরিমাণে ফল কিন্তু পাওয়া যায়, এবং তখন দেখা যাচ্ছে প্রায় প্রতি 2-3 দিন পরপরই সেগুলো ফলগুলোকে তুলতে হয়। তা সুতরাং এবং এই এই এই ফসল দুটো বিশেষ করে পানি ফল মাখানা এগুলো কিন্তু শীতের সাথে সাথে কিন্তু আবার পচতে শুরু করে এবং মাটির সঙ্গে মিশে যায় পুকুরের তলদেশে। তা সুতরাং এগুলো হচ্ছে চাষবাসের একটা দিক। তা আমি সেখানে বলবো যে বিশেষ করে কতগুলো যে সুষম যে খাদ্য সেটাও কিন্তু আমাদের কিন্তু বজায় রাখতে হবে। পুকুরে যদি মনে করুন যে তলদেশে যদি ভালো পাঁক মাটি না থাকে, সেখানে কিন্তু বেশ কিছু আমাকে জৈব সার সেখানে প্রয়োগ করতে হবে।

0: আপনি বলছেন যে এই সমস্ত ফসলের যে পুষ্টি পেতে ওদের যে ওদের জন্য যে বাড়ার বার বৃদ্ধির জন্য যে সমস্ত পরিচর্যা নিতে হবে তার কথা, তো সেখানে কি কি আমাদের করতে হচ্ছে?
1: সেখানে মনে করুন যে পুকুরে যদি পাক মাটি ভালো থাকে তাহলে হয়তো অত গোবর সার দিতে হবে না, তবু সেখানে আমরা বলবো যে অল্প পরিমাণ প্রতি বিঘা প্রতি মনে করুন 2-3 কুইন্টাল মতন গোবর সার সেখানে দেওয়া যেতে পারে, কিংবা তার সেটা যদি নাও থাকে তাহলে 1-1.5 কুইন্টাল মতন নিম কেক আমরা দিতে পারি, এবং সেটা লাগানোর অন্তপক্ষে কমপক্ষে 8-10 দিন আগে সেটা দিতে হবে। এবং এছাড়া মনে করুন 6-7 কেজি মতন যে নাইট্রোজেন বা 30-40 কেজি মতন যে সিঙ্গেল সুপার ফসফেট এবং 4-5 কেজি মতন মিউরেট অফ পটাশ প্রতি বিঘে জমিতে কিন্তু দেওয়া যেতে পারে, এবং সেটা ইউরিয়াটা অনেক সময় আমরা মূল সার হিসাবে তার অর্ধেকটা দিতে পারি, পরবর্তীকালে সেটা অর্ধেকটা বা 1/3 সেটা আমরা স্প্রে করেও আমরা তার উপরে দিতে পারি। এবং যেহেতু এটা জিঙ্কের প্রয়োজনীয়তা আছে আমরা দেখেছি, সুতরাং জিঙ্ক ঘটিত যে সমস্ত অনুখাদ্য পাওয়া যায় বিশেষ করে চালাবিন সেটাও কিন্তু 0.5% আমরা কিন্তু আলাদা করে প্রতি 15 দিন পরপর যখন ফুল আসতে আরম্ভ করবে প্রতি 15 দিন পরপর আমরা সেটা স্প্রে করতে পারি।
0: এই পুকুরেতে স্প্রে করতে হবে,
1: করা যাবে। আর মনে করুন যে আমি আর একটা কথা বলছিলাম, বিশেষ করে এই যতগুলো ফসল রয়েছে তার ভিতর কিন্তু লতিকুচু বা জলকুচুর একটা বিশেষ ভূমিকা আছে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো জিনিস, এটা একটা খুব ভালো ফসল, আপনি তো জানেন বিশেষ করে আমাদের ওপার বাংলা বলুন বাংলাদেশ বলুন, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল বা তার কাছে পিঠের যে অঞ্চলগুলো আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে গাইঘাটা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চল বা নদিয়ার বিভিন্ন অঞ্চল সেগুলো প্রচুর পরিমাণে কিন্তু জলকচু বা লতিকচুর চাষ হয়, এবং এর থেকে প্রচুর পরিমাণে বেশ ভালো টাকা একজন কৃষক পরিবার কিন্তু উপার্জন করতে পারে। সেক্ষেত্রে ওর লাগানোর পদ্ধতি আমরা বলতে পারি যে সরাসরি চারা মূল পুকুরে অনেক সময় রোপণ করা যায়, বা অন্য জায়গায় একটা জায়গায় হলো আমরা সেখান থেকেও কিন্তু চারা সংগ্রহ করে মূল পুকুরে লাগাতে পারি। এর গোড়াতে খুব বেশি জল দাঁড়াবে না, মনে করুন 4-5 সেন্টিমিটার যেটা লতি কচুর জন্য, তার বেশি কিন্তু জল দাঁড়ালে লতি কিন্তু ডুবে যাবে, কিন্তু যেটা জলকচু হিসাবে আমরা খাই বাজারে কিন্তু পাওয়া যায় সেটাতে কিন্তু দেখা যাবে সেটা কিন্তু প্রায় 40-50 সেন্টিমিটার মতন জল দাঁড়িয়ে থাকতে হবে। সুতরাং এটা একটি করে চারা লাগানো যেতে পারে এবং বিঘাতে প্রায় 4-5 হাজার চারা লাগতে পারে।
0: একটু যদি আমাদের বলেন যে এই সমস্ত জলজ ফসল চাষ করতে গিয়ে কি রোগ পোকার সমস্যা হতে পারে?
1: রোগ পোকা তো যথেষ্ট পরিমাণে রোগ পোকার আক্রমণ হতে পারে, যে সবসময় যে কোনো বীজ বপন বা চারা রোপণের আগে সেটা কিন্তু শোধন করে নিতে হবে। জলজ ফসলের উল্লেখযোগ্য পোকাগুলোর মধ্যে যেমন বিটল বা পামড়ি পোকা হতে পারে, ব্লু বিটল হতে পারে, লাদা পোকা হতে পারে, লাল কৃমি, তাছাড়াও কিন্তু শামুক গুগলি বা গেঁড়ি কাঁকড়া এগুলো কিন্তু খুব শত্রু। সুতরাং এর প্রতিকার বলতে গেলে সেক্ষেত্রে নিম তেল আমরা ব্যবহার করতে পারি যেহেতু এটা খাদ্য ফসল।
0: আরো একটা জিনিস, যেহেতু পুকুরে হয়তো মাছ চাষ থাকতে পারে তাহলে সেক্ষেত্রে কি,
1: সেটা আমি আলোচনা পরে করছি, তো মনে করুন লাদা পোকা বা হলে বিউভেরিয়া ব্যাসিয়ানা সেটাও আমরা করতে পারি, আবার মনে করুন নিম তেল আমরা 3 মিলিলিটার প্রতি লিটার জলে আমরা গুলে স্প্রে করতে পারি, যদি বেশি হয় নিতান্তই তাহলে কিন্তু আমাদের অবন্ত বলে যে ওষুধটা আছে সেটা 0.75 মিলিলিটার প্রতি লিটার জলে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া ডেলিগেট বলেও আরেকটা ওষুধ আছে যে 1.2 মিলিলিটার প্রতি লিটার জলে স্প্রে করতে পারি। এবং অনেকগুলো রোগ রয়েছে যেগুলো কিন্তু গাছের ক্ষতি করে, যেমন গোড়া পচা, গুল্ম পচা, পাতা পচা, পাতা হলুদ হয়ে যাওয়া ইত্যাদি, এগুলোর জন্য অতি অবশ্যই আমি বলবো পরবর্তীকালে কোনো মানে স্প্রে করার থেকে যখন চারাটা আমি বা বীজটা যখন আমি পুকুরে ফেলবো নার্সারি পুকুরে ফেলবো বা চারাটাকে আমি যখন মূল পুকুরে রোপণ করব তখনই কিন্তু সেটাকে আমাদের শোধন করে নিলে ভালো হবে। যেমন সেক্ষেত্রে আমরা যে কোনো ধরন মনে করুন ম্যানকোজেব 2 গ্রাম বা তার সঙ্গে ব্যাবিস্টিন 1 গ্রাম বা কবজ 2 গ্রাম তার সঙ্গে ব্যাবিস্টিন 1 গ্রাম বা সাপ বলে যে ওষুধটা যেটা পাওয়া যায় সেটা 3 গ্রাম প্রতি লিটার জলে যতখানি পরিমাণ জল লাগবে ওইগুলো ডুবাতে সেরকম পরিমাণ জল দিয়ে আমরা শোধন করে নিলে খুব ভালো হবে।
0: কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে মাছ চাষের কোনো ক্ষতি হবে কিনা, বা
1: আমি একটা কথা বলে
0: কি এটা চাষ করা যাবে,
1: আমরা ইন্টিগ্রেটেড বা সমন্বিত চাষ পদ্ধতি বলি, তা সেক্ষেত্রে আমি যতগুলো ফসলের কথা বললাম যদি লতিকচু হয় সেখানে মাছ চাষ করা যাবে না যেহেতু অল্প পরিমাণ জল থাকে, কিন্তু যদি জলকচু হয় পানিফল বা মাখানা হয় অতি অবশ্যই কিন্তু সেখানে কিন্তু মাছ চাষ করা যাবে। কোথা থেকে চারা পাওয়া যেতে পারে, কোথা থেকে বীজ পাওয়া যেতে পারে, বা এ সম্বন্ধে কোনো কিছু

0: ভিত্তিক কোনো পুস্তিকা বা ইত্যাদি, সেগুলো আমরা কিন্তু যথেষ্ট সাহায্য করতে আমরা আগ্রহী।
1: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: না ঈশ্বর, লিখেছেন সুচিস্মিতা লাহিড়ি। কিছু কথা আমরা অনেকেই জানি। 1891 সালের 29 জুলাই 73 বছর বয়সে প্রয়াত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মানব দরদী কর্মবীর এই মানুষটি তার মৃত্যুর এক বছর আগে ফরাসি অধ্যুষিত চন্দননগরে বাস করেন। তিনি অজীর্ণ রোগে ভুগছিলেন। চিকিৎসায় বিশেষ ফল না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে কলকাতার বাইরে গঙ্গা তীরে নির্মিত কোনো বাড়িতে থেকে ফল হয় কি না তা পরীক্ষা করে দেখার জন্যই চন্দননগরে বাস করছিলেন। এই তথ্য আমরা জানতে পারি বিদ্যাসাগরকে নিয়ে লেখা যোগেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের গল্পে বিদ্যাসাগর বইটি থেকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। যোগেন্দ্র কুমারের পিতা ইন্দ্রকুমার চট্টোপাধ্যায় বিদ্যাসাগরের বিশেষ স্নেহভাজন ছিলেন। বিদ্যাসাগর চন্দননগরে আসার পর তিনি যোগেন্দ্রকে বলেন, চলো বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিয়ে আসি। বইটি থেকে জানা যায় বর্ণপরিচয়, সীতার বনবাস প্রভৃতি গ্রন্থের প্রণেতা ও বিধবা বিবাহের প্রবর্তক বিদ্যাসাগরকে দেখতে পাবেন ভেবে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। প্রথম সাক্ষাতে নগ্নগাত্র অতি সাধারণ চেহারার মানুষটিকে দেখে কিছুটা যে হতাশ হয়েছিলেন সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মানুষটির পৌরুষ, তেজস্বিতা, স্নেহপ্রবণ কোমল মনের পরিচয় পেয়ে 16 বছরের কিশোর তাকে ভালোবেসে ফেলেছিল। ঈশ্বরচন্দ্র চন্দননগরে থাকাকালীন যোগেন্দ্রনাথ নিয়মিত তাঁর সঙ্গে দেখা করতে যেতেন। কয়েকদিন কোনো কারণবশত যেতে না পারায় চিন্তিত ঈশ্বরচন্দ্র যোগেন্দ্রনাথের খোঁজে তাঁর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে দুজনের দেখা হয়ে যাওয়ায় ঈশ্বরচন্দ্র বলেন, আমি ভাবছিলাম যে তোমার কোনো অসুখ বিসুখ করল কি না। যোগেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্রের বাসগৃহে প্রবেশ করেও কম বিস্মিত হননি। 16 বর্ষীয় কিশোরের মনে হয়েছে এ কি ব্রাহ্মণ পণ্ডিতের বসবার ঘর না কোনো ইউরোপীয় ভদ্রলোকের ড্রয়িং রুম। দেয়ালের গায়ে পুস্তক পরিপূর্ণ সারি সারি আলমারি, সমস্ত পুস্তকই অতি সুন্দর বাঁধানো। পশ্চিমের দেওয়াল আলমারিতে পাশাপাশি দুটি তৈলচিত্র দেখে ছবি দুটি কাদের প্রশ্ন করায় বিদ্যাসাগর মহাশয় নির্নিমেষে ও বাষ্প ভারাক্রান্ত নয়নে বলেছিলেন, আমার দেবতা, বাবা আর মায়ের ছবি। লেখক যোগেন্দ্রনাথ বলছেন, পিতৃভক্তি ও মাতৃভক্তির এ ধরনের নিদর্শন আর কখনো তিনি দেখেননি। যোগেন্দ্রনাথ আরও জানাচ্ছেন, যেই ঘরটিতে যে সমস্ত আসবাব ছিল তা এতই পরিষ্কার পরিচ্ছন্ন ও উজ্জ্বল, দেখলে মনে হয় সম্প্রতি কেনা হয়েছে। বিদ্যাসাগর মহাশয় যে চেয়ারে প্রত্যহ উপবেশন করিতেন সেই চেয়ারের কোথাও এতটুকুও ময়লা ছিল না। এ বিষয়ে যোগেন্দ্রনাথ প্রশ্ন করলে বিদ্যাসাগর মহাশয় হেসে বলেন, তুই তো এতদিন আসছিস, আমাকে কি কখনো হেলান দিয়ে বসতে দেখিস? হেলান দিয়ে বসলে শিরদাঁড়া বেঁকে যায়, লোকে আয়েসি হয়ে পড়ে। আমি ঠিক সোজা হয়ে বসি, কখনো হেলান দিই না বা সামনে ঝুঁকে বসি না। তার বই থেকে জানা গেল ঈশ্বর আবাসে যে কেউ সাক্ষাৎ করতে এলে ঈশ্বরচন্দ্র তাকে মিষ্টি না খাইয়ে ছাড়তেন না, মিষ্টি আর পান দিয়ে অতিথি আপ্যায়ন করতেন। কৌতুকপ্রিয় মানুষটি মজা করে একবার বলেছিলেন, একটু মিষ্টি মুখ করে যা, না হলে বলবি বামুন জাত কেবল খেতেই জানে, খাওয়াতে জানে না। একবার একটি ঘরোয়া আলোচনায় ইংরেজরা আমাদের কি কি ক্ষতি করেছে আর ভালো কাজ কি করেছে এই নিয়ে কথা হচ্ছিল। সকলে বিদ্যাসাগরকে বলল, আপনি বলুন। তিনি বললেন, ইংরেজদের থেকে আমরা তিনটি ভালো জিনিস পেয়েছি। প্রথমটি হলো ইংরেজি সাহিত্য, দ্বিতীয়টি বরফ, আর 3 হলো পাউরুটি। সত্য স্বীকার করার মধ্যে যে পৌরুষ, সেই পৌরুষ পূর্ণ বিদ্যমান ছিল ঈশ্বরচন্দ্রের মধ্যে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ি।
1: এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে লোকসভায় পাশ হয়েছে সংশোধনী বিল। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। অসমের বন্যা পরিস্থিতি পর্যালোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলা তীব্র নিন্দা করেছে ভারত। দেশজুড়ে যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। কমনওয়েলথ গেমসে ভারত 12টি পদক জিতেছে, আজ আরও 3টি পদক নিশ্চিত করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। আসছে বিস্তারিত খবরে। পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল আজ লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনে সংশোধনী সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনায় জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ এবং পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনটিকে আরও কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। নতুন এই বিল ছাত্রছাত্রী এবং যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন।
1: एग्जामिनेशन को लेकर के तरह तरह की वारदातें होती रही, पेपर लीक भी होता रहा। ये केवल किसी एक प्रदेश या एक प्रांत तक सीमित नहीं रहा, ऐसा पहले भी होता था। अलग अलग पार्टियों की सरकारें रही, अलग अलग प्रदेश रहे। सूची लंबी है। 2019 में रेलवे रिक्रूटमेंट बोर्ड का एग्जामिनेशन, वो भी इन्हीं कारणों से, लेकिन उस समय उस तरह की कार्रवाई नहीं की गई जिस तरह की अब प्रस्तावित की जा रही है।
0: এ প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে শ্রী সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছে এই নিয়ে প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোঁড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাসের ব্যবহার করা হয়েছিল। কাজে এ নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষাখাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। ছাত্রছাত্রীরা নিট ইস্যুতে যে বিক্ষোভ দেখিয়েছে তা হিংসাত্মক বা বিদ্বেষমূলক ছিল না।
2: What the future of this country did on our streets. This was not anger, this was not violence, this was not hatred, this was deep expression of the future generation of this country, and I feel that all political parties must respect this expression.
0: ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে বিজেপি সাংসদ আর সংসদ চত্বরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন। তারা এ বিষয়ে সিবিআই তদন্তের দাবি তোলার পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি জানান। লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রত্যেক ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই বিলটি সরকারি পরীক্ষার পবিত্রতা নষ্টকারীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি তরুণ সমাজের স্বপ্ন আকাঙ্ক্ষাকে রক্ষা করবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, এজন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও শ্রী গান্ধীকে শুধুমাত্র বিল নিয়ে কথা বলার আবেদন জানান। জনতা দল ইউনাইটেডের দিনেশ্বর কামাতিয়া সংসদে বিলটি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অন্যদিকে আরএসপির এন কে প্রেমচন্দ্রন বলেন, যে উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে তা কার্যকর হওয়ার মতো তেমন কিছু এতে নেই। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল আজ রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণ মনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান। এই আইনের লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা 2টিরই সংস্থান রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনায় জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের

প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেলে যাত্রী নিরাপত্তাকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। গত কয়েক বছরে নেওয়া বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের ফলে ট্রেন দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বিস্তারিত পরীক্ষার ফল চলতি মাসের 20 তারিখ পর্যন্ত দিল্লি মুম্বাই এবং দিল্লি হাওড়ার মতো ব্যস্ত রুটে 2,559 কিলোমিটার রুটে উন্নতমানের কবচ ভার্সন 4.0 চালু করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ভারতীয় ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পকলা বিভাগের শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের শিল্পকর্মগুলি খুলে দেখেন তিনি। আর্টিস্ট ইন রেসিডেন্স কর্মসূচির আওতায় বারাণসী ম্যুরাল, থাঙ্কা, নাইকা, কেরালা ম্যুরাল, বাসুহলি, সুরপুর এবং মহীশূর চিত্রশিল্পের মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পকলার 12 জন শিল্পী বর্তমানে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটির বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা সকলে নেশামুক্তির শপথ নেবেন বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন, ত্রাণ কাজের পর্যালোচনা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। অন্যদিকে ওড়িশাতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। মহারাষ্ট্র সরকার রাজ্যের সমস্ত স্কুলের সীমানার 50 মিটারের মধ্যে অতিরিক্ত ফ্যাট, চিনি এবং লবণযুক্ত প্রসেসড খাবার ও পানীয় বিক্রি, প্রচার ও বিনামূল্যে বিতরণ নিষিদ্ধ করেছে। রাজ্যের FDA কমিশনার তুকারা মুন্ধে জানিয়েছেন, শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলার লক্ষ্যে রাজ্যজুড়ে নির্দেশিকা কঠোরভাবে কার্যকর হবে। সরকারি, সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি সব ধরনের বোর্ডের স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। রাজধানী দিল্লি ও তার আশেপাশের এলাকায় বায়ু দূষণে লাগাম টানতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পরিবেশ বান্ধব ও তুলনামূলক কম দূষণ ছড়ায় এমন যানবাহন ব্যবহারের লক্ষ্যে পরিবর্তন নামের একটি নতুন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দিল্লি NCR অঞ্চল থেকে পুরনো এবং মাত্রাতিরিক্ত ধোঁয়া ছাড়া ট্রাক ও বাসগুলিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে। সেগুলির পরিবর্তে BS6 মানের পরিবেশ বান্ধব গাড়ি এবং বৈদ্যুতিক যানবাহন নামানোর পরিকল্পনা করা হয়েছে। আজ শ্রী গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। জম্মু কাশ্মীরে গুরু বা আষাঢ় পূর্ণিমা উপলক্ষে ভগবান মহাদেবের পবিত্র দণ্ড ছড়ি মুবারক নিয়ে আজ এক ঐতিহাসিক শোভাযাত্রা বের হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র অমরনাথ গুহায় বার্ষিক ছড়ি মুবারক যাত্রার সূচনা হল। মহন্ত দীপেন্দ্রগিরি পবিত্র দণ্ডটি বহন করছেন। পহেলগাঁও, চন্দনবাড়ি, শেষনাগ ও পঞ্চতরণী হয়ে পবিত্র দণ্ড শ্রাবণ পূর্ণিমা রাখি বন্ধনের দিন অমরনাথ গুহায় পৌঁছবে। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলা তীব্র নিন্দা করেছে ভারত। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দিল্লি। গ্লাসগোয় চলতি কমনওয়েলথ গেমসে নিজ নিজ বিভাগের সেমিফাইনালে পৌঁছে আরও 3টি পদক জয় নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার অরুন্ধতী চৌধুরী, সাক্ষী চৌধুরী এবং সচিন শিবাজ। আজ মহিলাদের 70 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মর্গান হ্যান্ডারসনকে 3-1 ব্যবধানে হারিয়ে দেন অরুন্ধতী। অন্যদিকে মহিলাদের 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কেটলিন ফ্রাইসকে 5-0 ব্যবধানে হারিয়ে দিয়েছেন সাক্ষী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপিরোধে লোকসভায় পাশ হয়েছে সংশোধনী বিল। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত।

0: এখনকার এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি। রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, আইনি কথা 8:30 শুনবেন পরিবেশ সুরক্ষায় আইন, এ বিষয়ে আইনজীবী অর্ক রঞ্জন ভট্টাচার্যের সাক্ষাৎকারের প্রথম পর্ব, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 9:30 অনুরোধের আসর, বাংলা ছায়াছবির গান 10টায়। 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন দেবারতী সোমের কণ্ঠে। 10:50 অতুলপ্রসাদের গান, শিল্পী সোনালী দত্ত। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন সোহিনী ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
0: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি স্থানীয় সংবাদ শুনবেন বিজ্ঞাপনের পরে।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফাত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। বীরভূমের মোহাম্মদবাজারের দেউচায় পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ টাকা ও 15 কেজি সোনা উদ্ধার করেছে। বেসরকারি সূত্রে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 20 কোটি বলে জানা গেছে। রাজ্যে নতুন জাতীয় শিক্ষানীতি এনইপির বাস্তবায়ন হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে মিড ডে মিলের খাদ্য তালিকায় ডিম থাকছে। পাহাড়ের সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরির সঙ্গে বৈঠক করেছেন। মোহনবাগান দিবস উপলক্ষে দলের মাঠে দুদিনের অনুষ্ঠানের আজ সূচনা হয়েছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপিরোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। 2024 এই সংক্রান্ত আইনের সংশোধনীর সংস্থান রয়েছে এই বিলে। এছাড়াও দোষীদের 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। এতে মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রত্যেক রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন ক্ষমতাও দেওয়া হয়েছে। থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। চার্জশিট জমা পড়া 3 মাসের মধ্যে যাতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যায় এই বিলে তাও সুনিশ্চিত করার বিধান রয়েছে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনকে আরো কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে।
1: Reaffirmation of this government's deep commitment to safeguard the welfare of the students and the youth of this country. And therefore, this bill can be described as a milestone legislation in the history of Indian Parliament.
0: তিনি আরও বলেন, এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। তারপরেও ছাত্রদের কথা না ভেবে বিরোধীরা এই বিল নিয়ে রাজনীতি করছে। এর আগে আলোচনায় অংশ নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী বলেন, বর্তমানে দেশের শিক্ষার খরচ অনেকটাই বেড়ে গেছে। নিট ইউজি পরীক্ষায় যে পরিমাণে টাকা খরচ করা হয় তা শিক্ষা খাতে বাজেট বরাদ্দের তুলনায় অনেকটাই বেশি। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, প্রধানমন্ত্রী ছাত্র সমাজকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজ পূরণ হল। এই বিল পাশ হওয়ায় ছাত্র আন্দোলনে ঢুকে যারা তাদের বিভ্রান্ত করতে চেয়েছিল তাদের কাছেও একটা বার্তা গেছে।
2: প্রধানমন্ত্রী ছাত্র সমাজের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আবার প্রমাণ করে দিলেন এত দ্রুত এত কঠোর পদক্ষেপ এবং বিলে যে নরেন্দ্র মোদীর গ্যারান্টির অর্থ গ্যারান্টি পুরো করার জন্য যারা ছাত্রদের বিভ্রান্ত করতে চাইছিলেন কিংবা ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে নিজেদের অপ্রাসঙ্গিকতা নিঃসঙ্গতা কাটিয়ে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছিলেন তাদের কাছেও একটা বার্তা গেল। যুব সমাজও বুঝতে পারবে, ছাত্ররাও বুঝতে পারবে কারা তাদের বিপথে চালিত করতে চাইছে।
0: ধর্মতলায় নিটের প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আক্রান্ত এক সাংবাদিকের দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণা রাও আজ জানিয়েছেন, এই ঘটনায় রাজ্য কী পদক্ষেপ করেছে সে বিষয়ে আগামী 25 আগস্ট রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে এই ধরনের ভিড় নিয়ন্ত্রণ ও মিটিং মিছিলে দুষ্কর্ম রোধে গাইডলাইন বা এসওপি তৈরি করার বিষয়ে মুখ্যসচিবের কাছে রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত। উল্লেখ্য, প্রশ্নফাঁসের প্রতিবাদে গত শুক্রবার কলকাতা মিছিল চলাকালীন একদল ব্যক্তি সাংবাদিকদের ওপর চড়াও হয়ে তাদের মারধর করে বলে অভিযোগ। বীরভূমের মোহাম্মদবাজারের দেউচায় পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ টাকা ও 15 কেজি সোনা উদ্ধার করেছে। বেসরকারি সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 20 কোটি। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে গত রাত থেকে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গেছে, ঘরের দেওয়ালে থরে থরে টাকার বান্ডিল সাজানো ছিল। এখনও পর্যন্ত 5টি নোট গোনার যন্ত্র সেখানে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া টাকা নিয়ে যাওয়ার জন্য রাখা হয়েছে 5টি বড় ট্রাঙ্ক। রাজ্যে নতুন জাতীয় শিক্ষানীতি এনইপির বাস্তবায়ন হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্ন থেকে আজ ভার্চুয়ালি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়কে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এনইপির সঙ্গে সামঞ্জস্য রেখে অভিভাবকদের প্রতিনিধি নিয়ে বিদ্যালয় পরিচালন কমিটি তৈরি করা হবে।
3: আমরা সিদ্ধান্ত

0: নিয়েছি জাতীয় শিক্ষানীতি 2020-র অন্তর্ভুক্ত হব। 2020 জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত হওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ গ্র্যান্ট ইত্যাদি আমরা পাব। বিদ্যালয় পরিচালন কমিটিতে জাতীয় শিক্ষানীতি মেনে ভারতীয় জনতা পার্টি বা NDA পরিচালিত 21টি রাজ্য অনুকরণ করে অভিভাবকদের মধ্য থেকেই স্কুল পরিচালন কমিটির দায়িত্ব আগামী দিনে নষ্ট করার পরিকল্পনা নিয়েছি।
1: তিনি আরও বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিচ্ছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে এবং শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করছে। 1200 স্কুলকে ডিজিটাল শিক্ষা সহায়িকার আওতায় আনা হয়েছে। পূর্বতন সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। চলতি অর্থবছরে ধাপে ধাপে 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বলে শ্রী অধিকারী জানান। রাজ্যের স্কুলগুলির বর্তমান সার্বিক অবস্থা নিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর সমীক্ষার কাজ শুরু করেছে। পাইলট প্রকল্প হিসেবে রাজ্যের সব স্কুলে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা হয়েছে। আজ রাজ্যের 80,375টি স্কুলে অনুদান হিসেবে 296 কোটি টাকার বেশি দেওয়া হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার 60% এবং বাকিটা রাজ্য সরকার দিচ্ছে বলে জানান স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে মিড ডে মিলের খাদ্য তালিকায় ডিম থাকছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আপাতত স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সপ্তাহে 1 অথবা 2 দিন ডিম দেওয়ার ব্যবস্থা হচ্ছে, যদিও সার্বিকভাবে মিড ডে মিল দেওয়ার দায়িত্ব থাকছে ইসকনের ওপরেই। পাইলট প্রকল্প হিসেবে কলকাতার একটি বড় অংশে আগামী শনিবার 1 আগস্ট থেকে ইসকন মিড ডে মিল দেবে। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করবেন। পরে ধাপে ধাপে রাজ্যের অন্য জেলাতেও এই ব্যবস্থা শুরু হবে।
0: 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে। তার বাইরেও SHG গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি।
1: কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে কন্যারত্ন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বলেন, আগামী 14 আগস্ট কন্যারত্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরির সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী ও শ্রমমন্ত্রী অর্জুন সিংও। বৈঠক শেষে বিমল গুরুং সাংবাদিকদের জানান, চা বাগান, শিক্ষক নিয়োগ, পাহাড়ের পরিবহন ব্যবস্থা সহ একাধিক ইস্যুতে প্রায় 1.5 ঘন্টার এই বৈঠকে তাঁদের কথা হয়েছে। GTA দুর্নীতির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তে দাবি জানিয়েছেন তারা। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসে 7 অক্টোবর দার্জিলিং যাবেন মুখ্যমন্ত্রী। GTA নির্বাচন নিয়ে শিলিগুড়িতে কয়েকদিনের মধ্যেই তারা বৈঠকে বসবেন বলে বিমল গুরুং জানিয়েছেন। রাজ্য সরকার সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল করেছেন। নতুন চেয়ারম্যান হয়েছেন রাজ্যের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব নবীন প্রকাশ। 22 জুলাই সপ্তম বেতন কমিশন গঠনের সময় চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অবসরপ্রাপ্ত IAS আধিকারিক অতনু চক্রবর্তীকে। আজ গুরু পূর্ণিমা। শাস্ত্র অনুযায়ী আষাঢ় পূর্ণিমা তিথিতে আদি গুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে আজ বেলুড় মঠে গিয়ে মূল মন্দিরে পুজো দেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। নবান্নেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মভিটে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও শিক্ষক অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রয়াত। বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন তিনি। আজ দুপুর নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শতায়ু শিল্পী। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হয়েছে। মোহনবাগান মাঠে ক্লাব পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খা, ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। বৃষ্টির অনুকূল পরিবেশ এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে, যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপির রোধে লোকসভায় আজ পাবলিক

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 8:10। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী ও নিউজ অন AIR অ্যাপে।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: আশার কথা অনুষ্ঠান নিয়ে আমি স্টুডিওতে উপস্থিত শ্রোতমা মুখোপাধ্যায়। এবং আপনারা জানেন এই সাপ্তাহিক আশার কথা অনুষ্ঠানে প্রত্যেক দিন একজন করে বিশিষ্ট অতিথিরা থাকেন, তারা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতন করান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই বর্ষার বৃষ্টিতে যদি বেড়াতে যান তাহলে বৃষ্টিটা বেশ উপভোগ্য, যদি না যাওয়া হয় তাহলে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে বর্ষা কিন্তু নানান ভোগান্তি ডেকে আনতে পারে। বিশেষ করে এই জলে জলে জলময় চারিদিকে বেশ রোগেরও প্রাদুর্ভাব, তাই বর্ষা চিন্তা নিয়ে আসে। স্বাস্থ্যের সঙ্গে জড়িত যে সমস্ত মানুষেরা, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত, তাদের এই সময়টা কপালে চিন্তার ভাঁজ। তারপর কাল ছিল একটি বিশেষ দিন, সেই বিশেষ দিনের কথা মাথায় রেখে এবং এই মুহূর্তে সংখ্যাটা ক্রমবর্ধমান বলেই আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ভাইরাল হেপাটাইটিস। তার প্রকার, তার চিকিৎসা কীভাবে হবে, সেই সবটুকু জানাবেন যিনি জানাবেন, তিনি স্টুডিওতে আমাদের আজকের অতিথি, বিশিষ্ট চিকিৎসক অরিজিৎ মল্লিক, নোডাল অফ হেপাটাইটিস ক্লিনিক এমআর বাঙ্গুর VHTC। আপনাকে আন্তরিক স্বাগত।
1: নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ডক্টর অরিজিৎ মল্লিক, আমি এখন এমআর বাঙ্গুরতে কর্মরত আছি, ওখানকার ভাইরাল হেপাটাইটিস ক্লিনিকের হেড, আর তার সঙ্গে মেডিসিন বিশেষজ্ঞ।
0: এই ভাইরালের যুগেই তো আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু ভাইরালের যুগে ভাইরালও যেমন আমাদের আকর্ষণ করে, ঠিক তেমনিভাবে কিছু কিছু ভাইরাসও আমাদের শরীরে কেমনভাবে যেন প্রবেশ করে যায়, যেটা নিয়ে বেশ চিন্তার ভাঁজ, বিশেষত আপনাদের ক্ষেত্রে। বৃষ্টিতে ভেজা হলো, তার সঙ্গে ধরুন জ্বর জ্বর একটা ভাব, আর তখনই আমরা নিজেরা খানিকটা ডাক্তারি শুরু করে দিলাম। ডাক্তারি করার ফলে শরীরটাকে বেশ কিছুদিন অবহেলা করা হলো, তাও দেখছি কিছুতেই কেমন যেন খুসখুসানি কাশি, ঘুষঘুষে জ্বর, এটা যাচ্ছে না, তখন ডাক্তারের শরণাপন্ন হতেই হলো। আর ডাক্তার পরীক্ষা করে যেটা জানালেন সেখানে আপনি আতঙ্কিত হয়ে ভাবলেন, এটা কি করে সম্ভব আমার ক্ষেত্রে? সেই রকমই ভয়। এবার মনে করে দেখুন তো যে জ্বর কি শুধু জ্বর, জ্বর তো কোনো রোগ নয়, নানান রোগের লক্ষণ মাত্র, আমি বলছি না, বলছেন বিশেষজ্ঞরা। তাহলে আসুন জানি যে প্রথমে যে আজকের যে আলোচনার বিষয় হেপাটাইটিস, হেপাটাইটিস বিষয়টা কি, রোগটা কি?
1: হেপাটাইটিস, হেপাটাইটিস অনেক দিন ধরেই আছে আমাদের মধ্যে। হেপাটাইটিস প্রথমত আমরা বলতে হবে হলো যে একটা লিভারের ইনফেকশন। এটা কয়েকটা প্রকারভেদ আছে, তার মধ্যে চার রকম প্রকারভেদ হলো হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি অ্যান্ড হেপাটাইটিস ডি। এর মধ্যে এ অ্যান্ড ই খুবই ইজিলি ইনফেকশন হলেও পেশেন্টরা খুব ভালোভাবে সুস্থ হয়ে যায়, কোনো আলাদা করে কোনো ট্রিটমেন্ট লাগে না। কয়েকজন বিশেষ পপুলেশনের মধ্যেই আমরা হেপাটাইটিস এ আর ইকে নিয়ে একটু চিন্তায় থাকি। বেসিক্যালি হেপাটাইটিস ই প্রেগনেন্সির ক্ষেত্রে হলে খুবই লাইফ থ্রেটনিং বা এমনকি জীবনহানিও হতে পারে সেটা। আর হেপাটাইটিস এ এমনি গরমকালে বলুন বা মনসুন টাইমে বলুন, যে সময় বৃষ্টি বা ওখানে নোংরা পচা জল যদি খাদ্য জলের সঙ্গে মিশ্রণ হয়ে গিয়ে সেটা আমরা সেবন করি, তার থেকে হতে পারে। কিন্তু এদের মধ্যে দুটো হলো মারাত্মক হলো হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি।

0: কারণ এই ইনফেকশন যদি একবার শরীরের মধ্যে আসে আর যদি থেকে যায় তাহলে কি হয়, লং স্ট্যান্ডিং কেসে আমাদের মধ্যে অন্যান্য সমস্যা দেখা দেয়। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো লিভারের একটা জটিল সমস্যা দেখা দিতে পারে বা লিভার সিরোসিস অথবা ইভেনচুয়ালি হতে পারে যদি আমরা ঠিক সময় এটা ট্রিটমেন্টে যদি না নিই বা ডক্টরের শরণাপন্ন যদি না হই।
1: অর্থাৎ নিজে নিজে ডাক্তারি করার অভ্যেসটা ছাড়তে হবে। আর দেখুন, অ্যালফাবেটিক্যালি সাজানো আছে এ বি সি ডি, এটা শুধুমাত্র অ্যালফাবেট না, যদি আপনার শরীরের কোনো একটা অ্যালফাবেট বাসা বাঁধে তাহলে সেটা বেশ চিন্তা, শুধু আপনার সেই সঙ্গে আপনার পরিবারের। আপনি দুটো হেপাটাইটিসের কথা বললেন যেটা আমাদের শরীর অটোমেটিক্যালি কিওর করে দেয়, সেগুলোরও যদি প্রথমে আমরা যদি মানে হয় না যে কম থেকে বেশিতে যাই, যে দুটো যে হেপাটাইটিসগুলো সহজে সেরে যায় সেই ক্ষেত্রে যদি আসি যে তার লক্ষণগুলো কী কী।
0: যে কোনো হেপাটাইটিসে প্রথমে যদি হয় একটা ঘুষঘুষে জ্বর হতে পারে, একটা খাওয়া দাওয়ার প্রতি একটা অ্যাপেটাইট লস, খেতে ইচ্ছা করছে না, সারাক্ষণ মনে হচ্ছে একটা ল্যাথার্জিপনা, শুয়ে থাকলেই ভালো হয়, তার সঙ্গে থাকে হলো খুব ইম্পর্টেন্ট জন্ডিস হতে পারে। জন্ডিসে কী হতে পারে, চোখ হলুদ হয়ে যাওয়া, পেচ্ছাপ হলুদ হয়ে যাওয়া, অনেক সময় পায়খানা ফ্যাকাশে হতে পারে, পেট ব্যথা হতে পারে, কারণ লিভারের ইনফেকশন হলে পেটের দিকে একটা ডান দিকের ওপর দিকে একটা ব্যথা হতে পারে, সেটা হয়তো সবসময় আমরা ব্যাখ্যা করতে পারবো না, বা একটা ঘ্যান ঘ্যানানি ব্যথা হয়তো থেকে যাচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে জ্বর তো থাকবেই, আর ওয়েট লসেরও একটা হিস্ট্রি থাকে, খাওয়া দাওয়ার দেখলে একটা অরুচিপনা, মানে খেতে ইচ্ছা করে, যেটা হয়তো আমরা খুব সহজে খেয়ে নিতে পারতাম সেটা দেখলেই হয়তো একটা বমি বমি ভাব, খেতে একদমই ইচ্ছা করছে না, অল্প খেলেই পেটটা ভরে যাচ্ছে এরকম। আর সব খুব সহজভাবে দেখা যায় হলো চোখ পুরো হলুদ হয়ে যাবে, ঠিক আছে, চোখ যদি হলুদ হয়ে যায়, পেচ্ছাপ হলুদ হয়ে যায়, সবসময় হলুদ থাকছে, জল না খেলে হয়তো অনেক সময় পেচ্ছাপ হলুদ হতে পারে, সেটা নিয়ে আমরা বেশি চিন্তায় থাকি না, আমরা মেনলি জিজ্ঞেস করি যে সবসময় যখনই পেচ্ছাপ করছেন না তখনই হলুদ হচ্ছে কিনা, সেটা একটা বড় ব্যাপার। সো এই সব হলো কমন সাইন্স অ্যান্ড সিমটম যেগুলো আমরা পেশেন্টের মধ্যে দেখতে পারি।
1: অর্থাৎ আপনি নিজের দিকে যদি একটু নজর দেন, কারণ দেখুন ছোট থেকে তো আমরা পড়ে এসেছি হেলথ ইজ ওয়েলথ, তো সেইটাকে যদি আপনি হেলথকে আপনার ওয়েলথ বানাতে চান তাহলে কিছু কিছু বিষয় তো আপনাকে নিজে খেয়াল রাখতেই হবে, সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এবং ইউরিনের কালারটা একটু দেখে নেওয়া, যদি কোথাও সন্দেহ হয় তাহলে সরাসরি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা। আপনারা এই মুহূর্তে শুনছেন আশার কথা অনুষ্ঠান, যারা আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে, একেবারে সমগ্র বাংলা জুড়ে আপনারা শুনতে পাচ্ছেন কোনায় কোনায়, তাহলে সরাসরি চলে আসবেন 2248-8085, আপনাদের জন্য খোলা আছে, আপনারা সরাসরি প্রশ্ন করবেন, ডাক্তারবাবু তার উত্তর দেবেন। এই যে লক্ষণগুলো খুব কমন লক্ষণ, তবুও তার সঙ্গে সঙ্গে যেটা আপনি বললেন যে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে এগুলো মাথায় রেখে আমরা ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেব। যে হেপাটাইটিস আমাদের ভাবায় অর্থাৎ সি এবং বি, তার লক্ষণও কি এর মতোই নাকি কোথাও একটু পার্থক্য আছে?
0: হেপাটাইটিস বি এন্ড সি লক্ষণভেদ মোরালে সবারই এক, এ বি সি ডি ই সবারই লক্ষণ প্রায় একই হয় অ্যাকিউট স্টেজে, কিন্তু যেটা আমরা চিন্তা করি হলো বি এন্ড সিকে নিয়ে, কারণ অনেক সময় কি হয় পেশেন্ট যে বি আর সি যে আছে সেটা হয়তো আমরা অনেক সময় বুঝতেও না পারি, ইনফ্যাক্ট ইন বি এর ক্ষেত্রে হয়তো সবসময় বি যে ইনফেকশন হলেই যে আপনার মধ্যে যে সিমটমস আসবে সেটা কিন্তু না, আপনি হয়তো পুরোপুরি একটা সুস্থ সবল মানুষ হয়ে থাকতে পারেন কিন্তু আপনার মধ্যে হয়তো হেপাটাইটিস বি এর জীবাণু বাসা বেঁধে আছে, সেটা মোস্ট অফ দ্য টাইম হয়তো কোনো একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হয়, হয়তো আপনি দাঁত তুলতে গেছেন তার আগে হয়তো একটা সেরোলজি টেস্ট করতে বলেছে, সেটার মধ্যে হয়তো ডাক্তারবাবু আপনাকে জানালেন যে আপনার হেপাটাইটিস বি আছে শরীরের মধ্যে, আপনার এটা আরও হয়তো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে বা কনফার্ম করতে হবে যে কতটা জীবাণু আছে। হেপাটাইটিস সি পেশেন্ট মেনলি অনেক সময় সিকেডি পেশেন্ট যারা থাকে, হয়তো যারা ডায়ালিসিস নেয় ক্রমশ একটা মেশিনের ওপরে হয়তো নির্ভরশীল থাকে নিজের কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার জন্য, তাদের থেকে মধ্যে অনেক সময় দেখা যেতে পারে, এমনকি পেশেন্ট যারা আছে হলো যে যারা হলো ড্রাগ ইউজার্স, হয়তো কোনো নিডল শেয়ারিং করছে, ঠিক আছে, তাদের মধ্যে হেপাটাইটিস সি হওয়ার সম্ভাবনা থাকে, বা হয়তো ট্যাটুইং পুরো স্টিগমাটাইজ না করে ট্যাটুটা হয়তো কোথাও আনপ্রফেশনাল লোকের কাছ থেকে করানো হয়েছে বা যেখানে নিডল শেয়ারিং হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস সি হওয়ার সম্ভাবনা থেকে যায়, কিন্তু সবসময় যে হেপাটাইটিস বি আর সি হলেই যে অ্যাক্টিভলি কোনো সিমটম দেখা দেবে সেটা খুব আনলাইকলি, সেখানে একটা বলেন সাইলেন্ট কিলার কাইন্ড অফ হতে পারে, ভেতর ভেতর

0: থেকে আপনাকে ভেতর থেকে উইক করে দিচ্ছে।
1: আচ্ছা, সেক্ষেত্রে ধরুন কতদিন পর এর লক্ষণ প্রকাশ পাবে বা বুঝবো কি করে আমার মধ্যে যে এই রোগটা বাসা বাঁধছে?
0: সাধারণত এইসব ইনফেকশন একটা গ্রুপ অফ পপুলেশনের মধ্যেই বেশি করে দেখা যায়, ঠিক আছে? তো তাদেরকে আমাদেরকে স্ক্রিন করা খুব জরুরি। যেমন সিকিডি পেশেন্ট যেটার কথা বললাম, যারা ক্রনিক কিডনি ডিজিজ ডায়ালিসিসের ওপর নির্ভরশীল আছেন, তাদের 3 মান্থস অন্তর অন্তর কিন্তু সেরোলজি পরীক্ষা ম্যান্ডেটরি, যেখানে হয়তো ওনারা ডায়ালিসিস নিচ্ছেন, ঠিক আছে? সেটা গেল। থ্যালাসেমিয়া পেশেন্ট যারা থাকে, হয়তো রেগুলার ব্লাড ট্রান্সফিউশন নিতে হচ্ছে, তাদেরকেও কিন্তু সেরোলজি করা ম্যান্ডেটরি, কারণ এতবার ব্লাড ট্রান্সফিউশন নেওয়ার থেকেও কিন্তু ইনফেকশনটা আসার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তো এগুলো বেসিক স্ক্রিনিংয়ের ওপরে আমরা কিন্তু এটার মধ্যে একটা চেক রাখি যে কাদের মতো হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যাদের হয়তো হয়েছে হেপাটাইটিস সি, যখন ইনিশিয়ালি হবে হয়তো একটা জ্বর সর্দি কাশি এটা নিয়েও প্রেজেন্ট করে, পেটে ব্যথা, একটু হালকা জন্ডিস হয়তো হয়েছে, সেটাও কিন্তু সেই সময় ডাক্তারের কাছে গেলে হয়তো ডাক্তার দেখে আনুষাঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করেও কিন্তু সেটা ধরা পড়বে, ঠিক আছে? তার সঙ্গেও আছে হলো যেসব পেশেন্টের কথা আমি বললাম, বা আইভি ড্রাগ ইউজার, বা যেসব ট্যাটুর হিস্ট্রি আছে, ঠিক আছে, তাদেরকে যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তাররা কিন্তু বাই ডিফল্ট একটা পরীক্ষা করার মানে করতে পারেন, তার মধ্যে থেকেও কিন্তু পেশেন্টটা স্ক্রিনিং হচ্ছে। বেসিক্যালি আমরা এখানে করছি হলো যে যারা পেশেন্টরা আছে তাদেরকে আমরা কন্ট্যাক্ট পয়েন্ট অফ কন্ট্যাক্টটাকে ডিটেক্ট করা, কারণ উনি যে পুরো সমাজের সঙ্গে মিশে আছেন ওনার থেকে তো আরেকজন ইনফেক্টেড হওয়ার চান্সেস বাড়িয়ে দেয়। তখন আমরা যদি পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা সোর্স অফ কন্ট্যাক্টটাকে যদি আমরা ট্রেস করতে পারি, তাহলে কি ইনফেকশনটার ট্রান্সমিশন রেটটা আমরা কমাতে পারবো, তাহলে পেশেন্টের মধ্যে এটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম বা পপুলেশনের মধ্যে।
1: এই সচেতনতাটুকু আমাদের মধ্যে দরকার। দেখি টেলিফোনে কোন শ্রোতা বন্ধু আছেন। হ্যালো, না, আপনারা সরাসরি চলে আসবেন 2248-8085 এ। আজকে আপনারা শুনছেন আশার কথায় হেপাটাইটিসের প্রকার ও তার চিকিৎসা। দেখুন, আজকাল তো শেয়ারিংয়ের যুগ, আপনি চ্যাট শেয়ার করছেন, ছবি শেয়ার করছেন, কিন্তু নিডিলটা প্লিজ শেয়ার করবেন না। কেমন ট্যাটু বানান, স্টাইল করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত, তবে তার আগে দেখে নিন আপনাকে নতুন একটা নিডল দেওয়া হলো তো। বা ধরুন আপনি ট্যুরে গেছেন, অফিস ট্যুর, ভীষণ তাড়াতাড়ির মাথায় সেভিং কিটটা নিতে ভুলে গেছেন, সকালবেলা আপনাকে মিটিংয়ে যেতে হবে, তার আগে আপনার পার্টনারের থেকে সেভিং কিটটা নিয়ে ঝটপট সেভিং করে ফেললেন, আর ঠিক চটপট করে আপনার শরীরের মধ্যে ঢুকে গেল সেই রোগটা, যেটা হয়তো আগামী দিনে মারণ রোগ হতেও পারে। সত্যি কি পারে?
0: একদমই ঠিক বলেছেন, কারণ হেপাটাইটিস বি যেটা আমি বললাম হলো সাইলেন্ট কিলার কাইন্ড অফ, কারণ হেপাটাইটিস বি আপনার মধ্যে হয়তো বাসা বেঁধে থাকবে, আপনি হয়তো টের নাও পেতে পারেন। লং স্ট্যান্ডিং কেসে কি হয়, যেটু হেপাটাইটিস মেইনলি ইজ অ্যান লিভার ইনফেকশন, ঠিক আছে, এটা লিভারকে ক্ষতিগ্রস্ত করার হাই চান্স।
1: একটু আপনাকে একবার থামাই, একবার দেখি আমি টেলিফোনে কোনো বন্ধু আছেন কিনা। হ্যালো, হ্যালো,
2: দিদি এবং ডাক্তারবাবু আমার নমস্কার নেবেন?
1: হ্যাঁ নমস্কার,
2: আমি সাগরজি রুদ্রনগর থেকে সজল কুমার ডিঙ্গাল বলছি।
1: হ্যাঁ বলুন।
2: তো ডাক্তারবাবু, আপনি যে বললেন যে পেট ব্যথা কিংবা পেটটা হলুদ, যদি এর সঙ্গে কি কোনো পাতলা পায়খানার লক্ষণ থাকে যদি ব্যাপার বলেন। আর একটা কথা হচ্ছে, বাচ্চাদের এটা কি বেশি হয় না সব বয়সের একটু বেশি হয় যদি ব্যাপারে কি বলেন?
1: বেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, আমরা সেই বিষয়ে আসব যে কাদের হয়, কাদের হবার সম্ভাবনা। তার আগে আপনি যেটা বলছিলেন যে ওই সাইলেন্ট কিলার হয়ে উঠতে পারে,
0: তো হেপাটাইটিস বি থেকে কি হয়, লিভারকে ক্ষতিগ্রস্ত করলে লং স্ট্যান্ডিং, এটা সিঙ্গেল ডে এর ব্যাপার না, কারোর মধ্যে হেপাটাইটিস বি যদি এখনো থাকে ধরা পড়ে, তার হয়তো তার 5-6 বছর আগের থেকে হয়তো হার থাকার সম্ভাবনা থাকে, কারণ হিস্ট্রি নিয়ে দেখা যেতে পারে যে ওর হয়তো ছোটোবেলায় একটা জন্ডিস হয়েছিল, সেটা হয়তো ফলো আপ করা হয়নি, কী ধরনের জন্ডিস সেটা দেখা হয়নি, তারপর থেকে হয়তো সে সুস্থ স্বাভাবিকভাবেই থেকে গেছিলো, কিন্তু হেপাটাইটিস বিটা ওনার মধ্যে থেকে গেছে। তো এই হেপাটাইটিস বি যেমন লিভারকে লিভার সিরোসিস, ঠিক আছে, লিভার ফেলিয়ারের দিকে নিয়ে যায়, আর লিভার সিরোসিস বা ফেলিয়ার হয়ে গেলে সেই লিভারটা আবার যে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সো এইসব ক্ষেত্রে মেনলি লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে বা সিমটোম্যাটিক ম্যানেজমেন্টের উপর রাখতে হবে, যাতে এই লিভারটা যায় সিরোসিসের দিকে না যায়। আলটিমেটলি লং স্ট্যান্ডিং সিরোসিস কিন্তু আবার ক্যান্সারের দিকেও যায়, যেটা হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে হেপাটোসেলুলার কার্সিনোমা কিন্তু হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি এর সঙ্গে ডাইরেক্টলি ইনভলভড, মানে যাদের হয়তো লং স্ট্যান্ডিং হেপাটাইটিস বি বা সি আছে তাদের ক্ষেত্রে এই

0: ডিজির চান্সেস হওয়া অনেকটাই বেশি। সেটারও স্ক্রিনিং কিন্তু আমরা ইনিশিয়াল স্টেজ থেকেই শুরু করে দিই, যাতে আমরা এই দুর্দিন দেখতে না হয়। তার জন্যই আমরা বারবার করে বলি যে যাদের হয়তো এই জীবাণুটা আছে, সেটা নিজের কাছে লুকিয়ে না রেখে মানে সঠিক জায়গায় সুপরামর্শ নিন, কারণ আপনি সেটা উপকার পাবেন। ঠিক আছে,
1: জন্ডিস তার মানে আপনি বলছেন যে ফিরে ফিরে আসতেই পারে,
0: আসতেই পারে
1: যদি তার মধ্যে সেই জীবাণুটা রয়ে যায়। এইবারে প্রশ্ন শ্রোতা বন্ধুও জানতে চেয়েছেন যে কাদের হয়, অর্থাৎ কোনো পার্টিকুলার এজ লিমিট আছে কিনা।
0: না, হেপাটাইটিস বলতে কারোর কোনো স্পেসিফিক এজ গ্রুপ নেই, ছোটোর থেকে বড়, এমনকি বয়স্ক মানুষের সবারই হতে পারে। যেটা আমি বললাম, বাচ্চা বয়সে হেপাটাইটিস হওয়া মানে হলো যে দেখতে হবে ওনার মায়ের মধ্যে হেপাটাইটিস ছিল কি ছিল না। বেসিক্যালি মায়ের থেকে বাচ্চা হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, কারণ মা যদি সঠিক সময় যদি ও ট্রিটমেন্টে না নেন বা সঠিক সময় যদি ডাক্তারের তত্ত্বাবধানে না আসেন, তাহলে কিন্তু এর ট্রান্সমিশন রেট খুব হাই, মোর দ্যান 90%।
1: আচ্ছা, এই গুরুত্বপূর্ণ আলোচনাটায় আমরা আসবো, তার আগে না, হ্যাঁ, যে কথা আপনি বলছিলেন যে মায়ের থেকে তার মধ্যে শিশুর মধ্যে সংক্রমিত হতে পারে, অর্থাৎ এই জায়গাতে যারা ধরুন এই মুহূর্তে শুনছেন আমাদের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যারা গর্ভবতী মায়েরা আছেন, তাদের ক্ষেত্রে সচেতন হওয়াটা ভীষণ জরুরি।
0: একদম,
1: আমরা যদিও জানি যে এখন সরকারি ক্ষেত্রে প্রত্যেক জায়গায় সমস্ত ক্ষেত্রে যে একজন মা যখন গর্ভবতী হচ্ছেন তখন তার বেসিক কিছু ব্লাড টেস্ট হয়, হয়ে দেখে নেওয়া হলো। এবারে ধরুন যদি মায়ের মধ্যে মা এই হেপাটাইটিসের ক্যারিয়ার, সেক্ষেত্রে কি করা হয়, তার পরবর্তী ধাপ কি আছে?
0: দেখুন, যে কেউ ক্যারিয়ার হতেই, যে কেউ ক্যারিয়ার হতেই পারে, ঠিক আছে। তো সাপোজ একজন মায়ের হয়তো হেপাটাইটিস বি আনফর্চুনেটলি ধরা পড়েছে, তাতে ভয় না পেয়ে সঠিক জায়গায় গিয়ে সুপরামর্শ নেওয়া খুবই জরুরি। প্রথমত বলতে হবে যে হেপাটাইটিস বি ইজ নট দ্য এন্ড অফ দ্য রোড, মানে ওটাই কিন্তু শেষ দিক না। তার মানেই যে ওনার বাচ্চা যে হেপাটাইটিস বি পজিটিভ হবে সেটা কিন্তু না, তার প্রিভেনশনের কিন্তু একাধিক জিনিসপত্র আছে। আপনি যদি গিয়ে ডাক্তারখানায় দেখান হেপাটাইটিস বি হয়তো আপনার শরীরের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে পেশেন্টকে বলে দেওয়া হবে যে আপনি যেন পরবর্তীকালে সবকটা ভিজিট যেন কিন্তু হসপিটালে এসেই দেখাবেন, এমনকি প্রসবের সময় কিন্তু হসপিটালে এসেই প্রসব করবেন, সেটা নর্মাল ডেলিভারি হোক বা হেপাটাইটিস সিজারিয়ান সেকশন হোক। হেপাটাইটিস বি মানেই যে ওনার সিজার করতে হবে বা এটা কিন্তু না, হেপাটাইটিস বি কিন্তু নর্মাল ডেলিভারিও হতে পারে, সিজারও হতে পারে যদি কমপ্লিকেশন হয়। যে কোনো ডেলিভারি অ্যাকর্ডিং টু দ্য চয়েস হওয়ার সম্ভাবনা আছে পেশেন্টের পরিস্থিতি বুঝে। এবার হেপাটাইটিস বি পরবর্তীকালে কি করা হয়, পেশেন্ট যখন প্রসব করেন তার বাচ্চার ক্ষেত্রে আমরা দু রকম টিকাকরণ করি, সেটা ম্যান্ডেটরি। সেটা যদি না করি তাহলে বাচ্চার মধ্যে হেপাটাইটিস বি হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে।
1: টিকাকরণের বিষয় শুনবো, তার আগে দেখি, হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
2: হ্যাঁ আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: হ্যাঁ বলুন
2: ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ বলছি যে ভাইরাল এটা বলছেন হেপাটাইটিস, এটা তো জলটাই হচ্ছে মেইন। হ্যাঁ, তা বাজারে যে এত কিছু জল রেডিমেড সমস্ত জল পাওয়া যাচ্ছে যাতে, সেগুলো কতটা নিরাপদ? আর হেপাটাইটিস এর ক্ষেত্রে যে গ্লুকোজ যে মানুষ যে খাচ্ছে খাচ্ছে, অজ্ঞানতার বসেই বলুন আর জানাতেই বলুন, হ্যাঁ গ্লুকোজ খাচ্ছে, এর রোল কতটা?
1: বেশ, আপনি শুনতে থাকুন, তার আগে আমরা এই প্রসঙ্গটায় আসবো, তার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা ছিলাম যে শিশুর টিকাকরণের কথা আপনি বলছিলেন, যে জন্মের পরই শিশুর টিকাকরণ করা হয় শিশুটিকে সুস্থ রাখার জন্য। এক্ষেত্রে দেখুন, অনেক ক্ষেত্রে তো হয় প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনও অনেক জায়গায় আছে হয়তো বা স্বাস্থ্যকেন্দ্রটা বেশ খানিকটা দূরে, সেখানে হয়তো অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে অনেক সচেতনতা বেড়েছে, তাও কোনো কোনো ক্ষেত্রে বাড়িতে হয়তো প্রসব হয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে পারেনি, অনেক সময় আবহাওয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে, সেক্ষেত্রে কতক্ষণের মধ্যে বাচ্চাটিকে সেই টিকা দেওয়ার উচিত?
0: আমরা যে জন্মের পরে দু রকম টিকাকরণ করি, একটা হলো ভ্যাকসিনেশন, জিরো ডোজ ভ্যাকসিন বলা হয় হেপাটাইটিস বি, আর একটা হলো ইমিউনোগ্লোবুলিন। এবার ইমিউনোগ্লোবুলিনে একটা সময়সীমা আছে, সেটা হলো 3 দিন পর্যন্ত, মানে 72 আওয়ার্স পর্যন্ত আমরা এটাকে ম্যাক্সিমামলি দিতে পারি, তারপরে ওটা দিয়ে কোনো কাজ করবে না।
1: আর
0: ভ্যাকসিনটা আমরা সঙ্গে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা বলা হয় যে সঙ্গে সঙ্গে বাচ্চা হওয়ার পরে কাদার পরে আমরা কিন্তু ভ্যাকসিনটা দিয়ে দিই, বিসিজির ফার্স্ট ডোজ দিই, তার সঙ্গে হেপাটাইটিস বি ভ্যাকসিন আর তার সঙ্গে ইমিউনোগ্লোবুলিন। এগুলো খুবই ম্যান্ডেটরি, এটা শুধুমাত্র সরকারি জায়গায় এক পুরোপুরি বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু সেটা না, অনেক লোকজন আছে যারা হয়তো পুরোপুরি সেই সময় হয়তো সরকারি জায়গায় আসতে পারছে না দুর্গম পথের জন্য বা অনেকটা দূরে থাকার জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু ন

0: মাসের মধ্যে আমরা ভাবি যে একবার না হলেও কিন্তু পেশেন্ট কোনো না কোনো সময় ডাক্তারের সঙ্গে একবার কন্ট্যাক্টে এসেছেন, সেখান থেকে আমরা কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং করি। যারা কারা করে, আশাকর্মীরা যারা আছেন তারা করে। আশাকর্মীদের এখানে কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা প্রাক্তন গ্রামের মধ্যে গিয়ে ঘরে ঘরে গিয়ে যাদের বাচ্চা হয়েছে তাদেরকে ফলো আপ করা, তারা টিকাকরণ নিচ্ছে কিনা সেটা ফলো আপ করা, তার সঙ্গে বাচ্চা যাতে হেপাটাইটিস মাদারেও যদি বাচ্চা হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু আমাদের অথরিটির আন্ডারে নিয়ে আসা, যে ইনস্টিটিউটে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে টিকাকরণগুলো সঠিক সময় নিতে পারো, তার জন্য কিন্তু এদের ভূমিকা অনেক।
1: হ্যালো, হ্যালো,
2: নমস্কার,
1: নমস্কার,
2: নমস্কার ম্যাম,
1: নমস্কার, বলুন কে বলছেন?
2: আমার একটা বাড়ি ছিল আর কি ভাইপো, তা সে মানে তার ওই মানে লিভারের মধ্যে ফ্যাট জমছে আর কি। হ্যাঁ, ফ্যাট জমার জন্য কি সমস্যা হচ্ছে, মানে জন্ডিসটা একটু হয়েছে এবং রাত্রেও আমরা ঘুম ঠিকঠাক হচ্ছে না, যার জন্য এর কিছু উপায় যদি থাকে আপনাদের কাছে সেটা একটু বিস্তারিতভাবে বললে ভালো হয়।
1: আজকের আমাদের আলোচনার বিষয় হেপাটাইটিস, তার প্রকার। হ্যাঁ, ডেফিনেটলি সেটা একটা লিভারের প্রদাহ, লিভার জনিত অসুখ। ওই সব অসুখ তো সবভাবে একই সঙ্গে নিরাময় করা যায় না, তাও ডাক্তারবাবু এর উত্তর দেবেন।
0: দেখুন, ফ্যাটের ব্যাপারে এটা খুবই লোকজনের মধ্যে একটা ইচ্ছা আছে যে মানে ইউএসজি করলেই একটা ফ্যাটি লিভার, কিন্তু ফ্যাটি লিভার হওয়ার আগে এটা আগে ভাবতে হবে যে ফ্যাট যে কোনো শরীরের মধ্যে জমতে পারে, ঠিক আছে? তো ফ্যাট একইভাবে লিভারের মধ্যে জমেছে, এবার সেটা হয়তো পরিমাণ একটু বেশি হতে পারে। সবার আগে ফ্যাট জমানোর সবথেকে কম জিনিস হলো যে খাওয়া দাওয়া ঠিক রাখবেন, শরীর সচেতন হবেন, এক্সারসাইজ করবেন। ফ্যাট একইভাবে জমবে না, বা যেখানে জমে সেখান থেকে গলে যাবে। আর ফ্যাটের জন্য এবার জিনিসটা আমি জানি না আপনার পরিবারে যার কি হয়েছে, অনেক সময় ফ্যাটি লিভারের থেকেও জন্ডিস হতে পারে। এবার জন্ডিসটার কিন্তু মাত্রা আছে, অনেকজনের একটু থাকে যে এলএফটিটা করে গিয়ে দেখলো যে একটু বিলিরুবিনটা নর্মালের থেকে বেশি, তা নিয়ে অনেক চিন্তায় থাকে, কারণ তারও অনেক কিছু মাত্রা আছে আর ওইগুলোরও ব্যাখ্যা আলাদা আলাদা আছে, আর সব ব্যাখ্যাই যে রোগ সেটা কিন্তু না, ঠিক আছে? তো আমি বলবো আপনি সঠিক সময় গিয়ে ডাক্তারের পরামর্শ নিন, তিনি আপনাকে গাইড করে দেবে এটার ব্যাপারে। আর ঘুমের ব্যাপারটা পুরোপুরি সাবজেক্টিভ, ঠিক আছে?
1: হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
3: নমস্কার,
0: নমস্কার,
3: আমি হুগলি জেলা রাজবাড়ি থেকে আশিস ভর কথা বলছি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
3: ডাক্তারবাবু নমস্কার।
0: নমস্কার।
3: হ্যাঁ দিদিকেও নমস্কার।
1: নমস্কার, নমস্কার।
3: হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে, লিভারকে ভালো রাখতে গেলে কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়?
1: ঠিক ঠিক, আপনি শুনতে থাকুন। আমরা এই প্রসঙ্গে তো আসবোই ডেফিনেটলি, যে আমরা তো বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং আমরা সবসময় চেষ্টা করি, সরকার চেষ্টা করছে যে সেটা হেপাটাইটিস হোক বা যে কোনো ক্ষেত্রে মানুষকে সচেতন করা। সরকার যেমন চেষ্টা করছে আপনার কাছে পরিষেবা পৌঁছে দিতে, এবং সেই পরিষেবা পৌঁছে দেন যারা, যে কথাটা কথা প্রসঙ্গে ডাক্তার মল্লিকও বলেছেন, যে আশা দিদিরা। এবং এই যে হেপাটাইটিসের কথা বলছি, বা মূলত যে ধরনের, যে দুটো হেপাটাইটিস ভীষণভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, সেখানেই কিন্তু আশা দিদিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা একেবারে সে গর্ভবতী মা হতে পারেন, তাকে আইডেন্টিফাই করে তার নিয়মিত চিকিৎসার ফলো আপ করা, তাকে দেখানো, এই যে গ্রামীণ স্তরে একেবারে ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার যেমন বদ্ধপরিকর, তেমনি আপনাদেরও সচেতন হতে হবে। আমাদের সময় এগিয়ে চলেছে গড়গড়িয়ে আশার কথা, আশারা যেমন আছেন, আশা দিদিরা যেমন আছেন, তেমনি আমরাও আশা রাখি আপনারাও সচেতন হবেন। হ্যাঁ ডেফিনেটলি আমরা তো জানতে চাইব যে হেপাটাইটিসে আক্রান্ত হলে, কোন কোন হেপাটাইটিসে আক্রান্ত হলে খাওয়া দাওয়ার কি পরিবর্তন হলে কি খাবে, আর যদি না হতে দিদিভারটাকে ভালো রাখতে চাই সেক্ষেত্রে কীরকম খাওয়া দাওয়া থাকবে?
0: সবসময় ম্যাডাম যেমন বললেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তো প্রথমে প্রিভেন্ট করার জন্য তো হেপাটাইটিস না হয় সেটার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। বর্ষাকালীন সময় যেখানে সেখানকার জল খাওয়া, মানে কাটা ফল বাইরে থেকে না খাওয়া, বাড়িতে ভালো করে ফল পরিষ্কার করে খাওয়া, এগুলো করে খাওয়া দাওয়ার হাকে হাতটা ধুয়ে খাওয়া, এগুলো খুবই ম্যান্ডেটরি। এটা যে কোনো রোগকে কিন্তু আমরা এখানেই আমরা অনেকটাই কন্ট্রোলে আনতে পারি, একটা প্রপার হ্যান্ড ওয়াশিং টেকনিক, প্রপার ফুডিং, প্রপার ড্রিঙ্কিং।

0: ওয়াটার, ঠিক আছে? এটা হলো ম্যাক্সিমাম হেপাটাইটিস এ, ই, বি, সি, যেটাই হবে, ফিকো ওরাল রুট দিয়ে যেগুলো ট্রান্সমিশন হয় সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। আর যেটা বললাম যে নিডল শেয়ারিং যেগুলো আছে, নিডল শেয়ারিং করা বা হয়তো আনলাইসেন্স নার্সিংহোমে গিয়ে কোথাও গিয়ে ট্রিটমেন্ট নেওয়া, কয়েক রাস্তাঘাটে কেটে যাওয়ার পরে হয়তো কোথাও অজ্ঞাত জায়গায় গিয়ে স্টিচ নেওয়া, যেখানে হয়তো আপনার কোনো আনহাইজেনিক টেকনিক বা ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর ইনফ্যাক্ট হেপাটাইটিস হলে তখন আমরা কীভাবে নিজেকে সুস্থ রাখবো সেটাও খুব ইম্পর্টেন্ট। আমি একসঙ্গে দুটো কোয়েশ্চেনের উত্তর দিতে চাই। একজন আমাদের লিসনার বললেন যে ওনার গ্লুকন ডি বা গ্লুকোজ খাওয়ার কথা। সত্যি বলতে লিভার হলো স্টোরেজ অফ গ্লুকোজ, ওটা ইজ এন কাইন্ড অফ এন পাওয়ার হাউস। আমাদের ওখান থেকে গ্লুকোজের সিক্রিশন হয়, দ্যাট হেল্পস ইন মানে আমাদের শরীরটাকে চালিয়ে নেওয়ার জন্য। তো কী হয়, লিভার যদি ইনফেকশন হয় গ্লুকোজটাও কিন্তু কমে যায় শরীরে। তো টু অ্যান এক্সটেন্ট আমরা কিন্তু গ্লুকন ডি খেতে পারি বা গ্লুকোজ ওয়াটার বা সুগার কন্টেনিং ওয়াটার খাওয়া যেতে পারে ডিউরিং দ্য টাইম অফ হেপাটাইটিস, টু মেক মানে যাতে সুগার লেভেলটা ঠিক জায়গায় থাকে। আর দ্বিতীয়ত, হেপাটাইটিস হলে আমরা জেনারেলি বলি যে একটু সিদ্ধ খাবার দাবার খাওয়া, যেটা ইজিলি ডাইজেস্টেবল, ঠিক আছে? তার মধ্যে স্পাইসি ফুড বা হলো আপনার তৈলার্থ জিনিস বা ভাজা ডিপ ফ্রাইড আইটেমস, এগুলো যতটা পারি অ্যাভয়েড করি, ঠিক আছে? আর জল খাওয়া খুবই ম্যান্ডেটরি। হাইড্রেশন স্ট্যাটাস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি আমরা ঠিকভাবে জল না খাই শরীর আরও শুকিয়ে যাবে, রোগটা আরও বাড়বে, বিলিরুবিন আরও বাড়তে পারে, লিভারের ওপর ক্ষতি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে। তো সবই কিন্তু ওষুধের দ্বারাই সব কিছু না, পুরোপুরি হলো খাওয়া দাওয়া, লাইফস্টাইল ঠিকভাবে লিড করা, হাট পরিষ্কার করে খাওয়া, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে।
1: আরেকটা, জলই জীবন আবার জলেই মরণ। জল সম্পর্কে একজন আর শ্রোতা বন্ধু খুব গুরুত্বপূর্ণ একটা কথা জিজ্ঞেস করেছিলেন যে বাজারে আমরা হাজারো প্যাকড ওয়াটার দেখি, মিনারেল ওয়াটার বা প্যাকড ওয়াটার, সেগুলো কতটা সুরক্ষিত?
0: এখনকার দিনে অনেকটাই প্যাকড ওয়াটার পাওয়া যায়। তো জেনারেলি প্যাকড ওয়াটার যাদের সোর্স হয় তারা তো ফিল্টার করেই, আশা করা যায় যে ফিল্টার করেই জলটা প্যাক করা হয়েছে। এবার আনফর্চুনেট কেসেস হয়তো হতে পারে যে জলের থেকে ট্রান্সমিশন হচ্ছে, বাট খুব আনলাইকলি। যদি ফিল্টার করা ওয়াটার থাকে তার থেকে ট্রান্সমিশন হওয়ার চান্স খুবই আনলাইকলি। তো যে কে সেই ফিল্টার ওয়াটার খাওয়ার থেকে আমার বলবো যে বাড়ির খাওয়ার বা জলটাও যদি ফিল্টার করে ঘুরতে গেছেন, ওটাকে একটু ফিল্টার আপনি গরম, হালকা গরম করে তারপরে খেতে পারেন যদি সেটা মনে হয়। কিন্তু আমি বলবো সবসময় যে বাড়ির জল ওইগুলোই নিয়ে যাওয়া কোথাও গেলে, একান্তই যদি সম্ভব না হয় ভালো ফিল্টার্ড ওয়াটার বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খেলেও আমার মনে হয় না যে ওর থেকে হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা আছে।
1: শুধু সেক্ষেত্রে দেখে নেবেন, অবশ্যই আমরা দেখে নিই যে সিল করা বোতল, এই বোতলটা নেওয়ার সময় আপনি এটা দেখে নিতে কিন্তু ভুলবেন না। আর ডেফিনেটলি খাওয়া দাওয়ার দিকটা তো আমাদের নজর রাখতেই হবে। হেলদি লাইফ লিড করলে আমরা হেলদি থাকবো। হেলদি ফুড হচ্ছে আপনার হেলথকে ভালো রাখার একটা অন্যতম জায়গা। ডাক্তারবাবু, সময় তো একদম শেষ হয়ে এসেছে। এই যে হেপাটাইটিস, যে হেপাটাইটিসগুলোর সঙ্গে খরচের কথা আসে, টিকাকরণের কথা আসে, সেইখানে সরকারি জায়গার যে একটা আশ্বস্ত করার জায়গা, অর্থাৎ খরচের বিষয় নেই, চিকিৎসার কথা আপনি যদি খুব সংক্ষেপে একটু বলে দেন সেটা আমার শ্রোতা বন্ধুদের জন্য।
0: বি আর হেপাটাইটিস সি এর ট্রিটমেন্টের কস্ট এখন একদমই লাগে না, সরকারের দ্বারা পুরোপুরি বিনামূল্যে দেওয়া হয়। তার আনুষাঙ্গিক পরীক্ষা নিরীক্ষার পুরোটাই ফ্রি অফ কস্টে যে কোনো গভর্নমেন্ট হসপিটালে হয়। সব ডিস্ট্রিক্টে ডেজিগনেটেড হেপাটাইটিস ক্লিনিক আছে, সেগুলো একটু ওয়াকিবহল থাকবেন, না হলে নিজে কাছাকাছি কোনো ইনস্টিটিউশন, যেটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে গিয়ে ওটা জেনে নেবেন, ওনারা কিন্তু আপনাকে সঠিক জায়গায় রেফার করে দেবে। এক জিনিস মাথায় রাখবেন, আনুষাঙ্গিক পরীক্ষা তার সঙ্গে ট্রিটমেন্ট কস্ট সবই কিন্তু বিনামূল্যে গভর্নমেন্ট সেট আপ থেকে পেয়ে যাবেন, কোনোভাবে আপনার পকেট এক্সপেন্স করতে লাগবে না।
1: অর্থাৎ এই আশার কথাটুকু দিয়েই আজকের আশার কথা শেষ করব যে আপনার অর্থনৈতিক দিক সম্পূর্ণভাবে সরকার খেয়াল রেখেছেন, তাই আপনি নিরাপদ, সুস্থ, সুন্দর চিকিৎসার জন্য আপনার নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে চলে যান সেখানে, এবং অবশ্যই সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। আজকের আশার কথা অনুষ্ঠান এই পর্যন্তই। আমাদের বিষয় ছিল ভাইরাল হেপাটাইটিস প্রকার ও তার চিকিৎসা। আমি স্টুডিওতে আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়, এবং আমার সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক নোডাল অফিসার এম আর বাঙ্গুর, VHTC ডাক্তার অরিজিৎ মল্লিক, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আলোচনা করার জন্য।

0: আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে আগামী বুধবার নতুন বিষয় নিয়ে। আজকের মতো নমস্কার। আর
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন অনুষ্ঠান আইনি কথা, পরিবেশ সুরক্ষায় আইন।

0: অর্ক ভট্টাচার্যের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। আজ প্রথম পর্ব।
1: এখন শুনবেন অনুষ্ঠান আইনি কথা। পরিবেশ সুরক্ষায় আইন বিষয়ে আইনজীবী অর্করঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। আজ প্রথম পর্ব।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা।
3: স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের আইনি কথায়। নামের সঙ্গে মিলে আছে অনুষ্ঠানের ধরনটুকু, আপনারা জানেনই এই অনুষ্ঠানে বিভিন্ন দিন আমরা নানান বিষয়ে আইনের যে নানান ধারা এবং বলা যায় আইনের তরফ থেকে আমাদের কি কি সুরক্ষা রয়েছে, আমাদের কি কি অধিকার রয়েছে সেসব বিষয় আমরা জানি। কিন্তু ধরুন শুধু আমরাই কি, অর্থাৎ এই যে আমাদের চারপাশটায়, সেখানে কি শুধু আমরাই আছি? শুধুমাত্র মানুষ থাকলে পারতাম আমরা এভাবে বাঁচতে? সমগ্র পরিবেশ আছে বলেই আমরা আছি। তাহলে আইনের যে অধিকার তার শুধুমাত্র মানুষের জন্যই কেন থাকবে, পরিবেশের জন্য নয় কেন? হওয়া উচিত নয়, তাই না? নিশ্চয়ই। এবং সে কারণেই এই যে পরিবেশ যা আমাদের আগলে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, তার যে সুরক্ষা, সেই সবটা বিষয়ে কিন্তু বেশ কিছু আইন রয়েছে যা পরিবেশের সুরক্ষার অধিকারের কথা বলে। গ্রিন ট্রাইব্যুনালের কথা আমরা অনেকেই জানি, জানি না অনেকে, খানিকটা হয়তো নাম শুনেছি, এর চেয়ে বেশি জানি না। আসুন না আজ পরিবেশ সুরক্ষায় কি কি আইন রয়েছে, আইনি ব্যবস্থা কি, এসব বিষয়ে আমরা একটু জেনে নিই। স্টুডিওতে আমাদের আমন্ত্রণে আজ উপস্থিত রয়েছেন আইনজীবী অর্করঞ্জন ভট্টাচার্য, স্বাগত জানাই আপনাকে।
4: নমস্কার।
3: প্রথমেই জানতে চাইব যে পরিবেশ আইন, আলাদা করে পরিবেশ সুরক্ষার জন্য কোনো আইন আছে কি না, থাকলেই বা কি?
4: না, আসলে আপনি বলার সময় বলছিলেন, যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন, সেই সময় যে পরিবেশের জন্য আইন, আসলে পরিবেশের জন্য আইন তো বটেই, কিন্তু আইনটা আসলে পরিবেশকে রক্ষার মাধ্যমে সাধারণ মানুষকে এবং সব জায়গায় সব রকম সিটিজেনকে তাদের ধর্ম, বর্ণ, তাদের অর্থনৈতিক পরিস্থিতি সব কিছুকে কেন্দ্র করেই প্রত্যেককে বাঁচানোর কাজই হচ্ছে গিয়ে এই আইনের কাজ। সেই জন্যই এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট আমাদের 1986 সালে তৈরি হয়, এবং আপনারা 1986 সালের যে আইন, সেই আইনটা অ্যাকচুয়ালি একটা আমব্রেলা স্ট্যাটিউট, বেসিক্যালি মানে আমব্রেলা স্ট্যাটিউট মানে একটা ছাতার মতো। তার কারণ হচ্ছে 1972 সালে একটি কনফারেন্স হয়, 1972 সালে এই কনফারেন্সটার নাম হচ্ছে স্টকহোম কনফারেন্স। সেটা হচ্ছে গিয়ে হিউম্যান এনভায়রনমেন্টের ওপর, অর্থাৎ সাধারণ মানুষ এবং পরিবেশ, এইটি তার আলোচ্য বিষয় ছিল। এবং সেখান থেকে
3: এটা কি রাষ্ট্রপুঞ্জের
4: একদম ইউনাইটেড নেশনসের দ্বারা এটি পরিচালিত হয়েছিল, এবং এর উদ্দেশ্য হচ্ছে গিয়ে সারা পৃথিবীব্যাপী পরিবেশকে বাঁচানোর যে লড়াই, পরিবেশকে বাঁচানোর যেই কর্তব্য, সেই কর্তব্যতে প্রত্যেকটি দেশকে একটা ছাতার তলায় নিয়ে আসা, এবং এমন একটি আইন সারা পৃথিবী জুড়ে, মানে সেই আইনটার মধ্যেও একটা সিমিলারিটি থাকবে প্রত্যেকটি দেশে, যার থ্রু দিয়ে তারা তার পরিবেশকে রক্ষা করতে পারবে। তাই জন্য সেটা 1972 সাল ভারতবর্ষ সেই কনফারেন্সে অংশগ্রহণ করেন, এবং এই কনফারেন্সের অংশগ্রহণকে কেন্দ্র করে পরবর্তীকালে ভারত সরকার চিন্তাভাবনা করেন যে এরকম কোনো আইন আনা যায় কি না। এবং ইতিমধ্যেই তার মাঝখানে আপনারা জানেন যে এমন একটি দুর্ঘটনা আমাদের দেশ সাক্ষী হয়েছিল, ভোপাল গ্যাস ট্র্যাজেডি। সেই ট্র্যাজেডির সময় প্রচুর মানুষ, অসংখ্য সাধারণ গরিব মানুষ দূষণের দ্বারা সরাসরিভাবে তাদের মৃত্যু হয়। সেই সব কিছুর কথা মাথায় রেখে হচ্ছে একটা আইন তৈরি করে, যার নাম হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। সেটি 1986 সালে পার্লামেন্টের দ্বারা এই আইনটি নিয়োজিত হয়, এবং তার পরবর্তীকালে আর অন্যান্য যত আইন আছে, ধরুন এয়ার প্রোটেকশন আছে, তারপর ওয়াটারের ক্ষেত্রে আছে, সেই আইনগুলোকে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করানো হয়।
3: মানে একটি বৃহৎ যে পরিবেশ সুরক্ষার আইন, তার অধীনে জলদূষণ, বায়ু দূষণ বা বাকি সব রকমের দূষণ তার মধ্যে আসছে।
4: একদম একদম।
3: এই তো হলো আইন করে আইনের তরফ থেকে সরকারের জন্য কিছু কিছু, সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বের জায়গা থেকে কি সাধারণ মানুষের জন্য কোনো আইন আছে যে পরিবেশ সুরক্ষার জন্য আমাদের এগুলো এগুলো করা উচিত, না করলে শাস্তি?
4: দেখুন, একটা দেশ এবং সেই দেশের পরিবেশ, কেন শুধুমাত্র অন্যান্য সবকিছুর ওপর তাদের নাগরিকের ব্যবহার নির্ভরশীল।
3: নিশ্চয়ই
4: নাগরিক

0: যতটা সচেতন হবে, নাগরিকের চিন্তা ভাবনা যতটা উন্নত হবে, সেই দেশ ততটাই উন্নতভাবে পরিচালিত হবে। পরিবেশের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। এখন যদি বলেন যে পরবর্তীকালে ধরুন আমাদের দেশ যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর সংবিধান তৈরি হয়, সেই সংবিধান এই দেশটাকে গড়ে তোলার জন্য অল্প অল্প অল্প করে কিছু আর্টিকেল, আমরা জানি আর্টিকেল নাম যে অনুচ্ছেদগুলো আছে, সেই আর্টিকেলগুলো ইন্ট্রোডিউস করে একটা গোল বা একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য, তার মধ্যেও এই পরিবেশের প্রতিও কিছু লক্ষ্যের কথা তুলে ধরা হয়। ধরুন আর্টিকেল 48A, সেখানে এটি ইন্ট্রোডিউস করা হয়েছিল 42তম যে সংশোধনী হয়েছিল সেই সংশোধনীর মাধ্যমে, যেখানে বলা আছে যে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে গিয়ে, দেশের কর্তব্য হচ্ছে গিয়ে, সরকারের কর্তব্য যাতে পরিবেশকে রক্ষা করা যেতে পারে। এবং পরবর্তীকালে এটা যখন নাগরিকদের ওপরও যে ডিউটি, ধরুন আমরা জানি যেমন আমাদের মৌলিক অধিকার আছে, সেরকম সংবিধান প্রদত্ত কিছু মৌলিক কর্তব্যও আমাদের আছে। এই কর্তব্যর ক্ষেত্রেও 51A(g), এটা হচ্ছে গিয়ে একটা ফান্ডামেন্টাল ডিউটি প্রত্যেকটি নাগরিকের, সেই কর্তব্যটা পালন করা এবং পরিবেশ রক্ষার জন্য যা যা করণীয় এবং সরকারের দিকে সহযোগিতা বাড়িয়ে দেওয়া, সেটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের কাজ। এবং এই ডেভেলপমেন্ট এই বোধটা থেকেই নাগরিকদের পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে অন্যতম মূল ভূমিকা পালন করতে হয়। এবং আমরা দেখি প্রচুর নাগরিক সেটা করেও থাকেন, ঐতিহাসিকভাবে দেখে এসেছি। এবং এই যে আইনি পরিমণ্ডল, এই পরিবেশ আইন যে পরিমণ্ডল, সেটাও কিন্তু ডেভেলপ করেছে, কিছু সচেতন নাগরিক এগিয়ে এসে তারা মানুষের কাছে তুলে ধরেছেন যে পরিবেশকে যদি না বাঁচাই যেটা হবে, পরিবেশ বাঁচবে না, তার ফলে সাধারণ মানুষের মৃত্যু হবে, পশু পাখির মৃত্যু হবে, গাছপালা নষ্ট হয়ে যাবে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা, ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আর নিঃশ্বাস নিতে পারবে না ভবিষ্যতে ঠিকভাবে। সেই জায়গা থেকে নাগরিকদের এগিয়ে আসা উচিত।
1: আমরা পরিবেশ কর্মী হিসেবে সত্যি তো এমন অনেককে জানি যারা নিজেদের নানান কাজের পাশেও বিভিন্ন সময়ে পরিবেশ সুরক্ষার জন্য তারা এগিয়ে আসেন, বিভিন্ন কাজ করেন, কিন্তু তৎসত্ত্বেও সচেতন তো সবাই নন, যে কারণেই আইনগুলো তৈরি করতে হয়। বহু মানুষ রয়েছেন যারা নিজেদের প্রয়োজনে পরিবেশকে দূষণ করছেন, গাছ কাটছেন বা অনেক কিছুই। এই বিষয়ে যদি একটু আমাদের জানান যে পরিবেশ দূষণ করছেন, পরিবেশ দূষণ আইন অনুযায়ী তাদের কি ধরনের শাস্তি হতে পারে, অর্থাৎ পরিবেশ দূষণ করলে মানুষের কি কি ধরনের শাস্তি, সর্বোচ্চ কিরকম শাস্তি, একটু জানান যদি।
0: দেখুন, এই একটু আগে যেটা বললাম এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, সেই প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী যদি কেউ এই পরিবেশকে নষ্ট করেন এবং সেটা যদি ধরা হয় যে পরিবেশের ক্ষতি হয়েছে এবং এমন কিছু পলিউটেন্ট তিনি পরিবেশের মধ্যে ছেড়ে দিচ্ছেন যার ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে বা একটা ইরিট্রিভেবল ড্যামেজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যিনি পলিউশন করছেন, এবং সেটি কোনো ব্যক্তিও হতে পারেন অথবা কোনো প্রতিষ্ঠানও হতে পারেন, শুধুমাত্র যে ব্যক্তি তা নয়, ব্যক্তি অ্যাকচুয়ালি যদি ভালো করে দেখেন, ব্যক্তি পরিবেশের বড় মাত্রায় দূষণ করছেন, এই ধরনের উদাহরণ কম দেখা যায়।
1: আসলে প্রচেষ্টায়,
0: হ্যাঁ, একক প্রচেষ্টায় এই ধরনের কাজ খুব একটা হয় না অথবা তার এফেক্টও খুব কম। কিন্তু যেটা হয় সেটা একটা প্রতিষ্ঠান তার কিছু লাভের জন্য বা কিছু মুনাফার জন্য বলতে পারেন পরিবেশের ক্ষতি করে বসে অনেক সময়, সেক্ষেত্রে কিন্তু সেই, মানে আপনি যদি বলেন পিনাল ল, যেটাকে বলেন ধরুন শাস্তিযোগ্য অপরাধ, সেক্ষেত্রে 7 বছরের জেল পর্যন্ত হতে পারে এবং 1,00,000 টাকা অবধি জরিমানা হতে পারে। আর যদি বলেন যে যেটাকে আমরা ছোটবেলা থেকে বা আমাদের যে কোনো পড়াশোনাতে এটা আমরা ডেভেলপ করেছি, মানে যে কোনো বিষয়ের পড়াশোনাতে, যে কম্পেনসেশন বলে একটা জিনিস, যদি কেউ কোনো কিছু ক্ষতি করেন তাহলে তার ক্ষতিপূরণ দিতে হয়। এই প্রিন্সিপালটার নাম হচ্ছে পলিউটার পেজ, ঠিক আছে, যিনি পলিউট করবেন তাকে এই ভরপাই করতে হয়। তাহলে যেই ক্ষতি, সেই ক্ষতির পরিমাণটাকে আগে পরিমাপ করা হবে, তারপর বলা হবে যে এই টাকাটা আপনি বা এই অর্থটা বা যাই হোক যেটাই হয়ে থাকুক না কেন সেটা আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা হচ্ছে এই প্রিন্সিপাল। এই এই প্রিন্সিপালগুলোর মাধ্যমে পিনাইল আইনও আছে, সিভিল রঙও আছে, মানে দেওয়ানি ভুল যেগুলোকে আমরা বলি আর কি, সেই ভুলগুলোর যেই ক্ষতিপূরণের প্রিন্সিপাল, এই প্রিন্সিপালগুলোর মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা আছে।
1: সমাজের ক্রমশ উন্নতি আমরা দেখছি বিজ্ঞানের হাত ধরে, এবং আমরা অস্বীকার করতে পারি না, এগিয়ে চলতে গেলে এগুলো করতেই হবে, কিন্তু কলকারখানা, শিল্প, তার যত অগ্রগতি হচ্ছে তার জন্য অনেকটা জায়গা লাগে। বহু জায়গায় দেখছি সেই গাছ ধ্বংস হচ্ছে, বন্যপ্রাণ ধ্বংস করে একটা বড় এলাকা জুড়ে তৈরি হচ্ছে একটি কারখানা। তো এই সমস্ত ক্ষেত্রে নিশ্চয়ই তারা আইন ভাঙছেন না, তাহলে কি কোনো আইন রয়েছে যে শিল্পের জন্য অধিগ্রহণ করা যায়, বনাঞ্চল হোক বা লোকালয় হোক তার একটা বড় অংশ, এক্ষেত্রে এই পারমিশন কিরকম রয়েছে এবং তার আইন কি?
0: দেখুন, এবার আবার আমি ইউনাইটেড নেশনসেই ফিরে যাব। এর পরবর্তীকালে 72 সালের পর, মানে ধরুন আমাদের পৃথিবী এগোচ্ছে আস্তে আস্তে, আমাদের পৃথিবীতে উন্নয়ন হচ্ছে, বিকাশ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বড় বড় হাইরাইজ বিল্ডিং হচ্ছে, কলকারখানা হচ্ছে, হাওয়াটাও স্বাভাবিক, মানুষের চাহিদা বাড়ছে প্রত্যেক দিন, মানুষের পণ্যের চাহিদা বাড়ছে, সেখান থেকে দাঁড়িয়ে ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলো নিজেদের বিস্তারটাকে বাড়াচ্ছে। এবং তার ফলে যেটা হচ্ছে, তারা যখন কারখানা তৈরি করতে যাচ্ছেন, হয়তো দেখা যাচ্ছে আপনার কথা অনুযায়ী অনেক গাছ কাটা পড়লো বা প্রচুর বনাঞ্চল ধ্বংস হলো, শিল্প করার ক্ষেত্রেও হতে পারে বা কোনো রকম এস্টাবলিশমেন্ট তৈরি করার ক্ষেত্রে সেম জিনিস হতে পারে। এবং এই ছবিটা কিন্তু সারা পৃথিবীব্যাপী একই। ধরুন আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে পৃথিবীতে দু ধরনের দেশ, যেমন ডেভেলপ কান্ট্রিজ আর হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজ,
1: উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ,
0: আপনি জানেন হয়তো সেটা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন প্রত্যেক আমাদের দেশও একটা পর্যায়ের উন্নয়নের জায়গায় পৌঁছে গেছে, এবং আমাদের দেশেও এই এই ধরনের উন্নয়ন বনাঞ্চল ধ্বংস করার মতো কাজ করেছে, এই উদাহরণ আছে, সেটা আমি পরে আসছি। সেই কথাটা মাথায় রেখেই হচ্ছে গিয়ে 1986 সালে তখন হচ্ছে গিয়ে হিউম্যান ডেভেলপমেন্ট আর এনভায়রনমেন্ট প্রোটেকশন, এইটার বিষয়ক একটা কনফারেন্স হলো, ঠিক আছে। সেই কনফারেন্সটায় আলোচনা ছিল যে কিভাবে হচ্ছে গিয়ে এক হাতে আমাকে পরিবেশকেও রক্ষা করতে হবে এবং আরেক হাতে হচ্ছে দেখতে হবে যে উন্নয়নটাও বজায় থাকে, এটার মাঝে একটা ব্যালেন্স। এই ব্যালেন্সটা মেনটেন করার জন্য পরবর্তীকালে হচ্ছে বিভিন্ন দেশকে বলা হলো যে আপনারা প্রত্যেকেই এগিয়ে আসুন এবং এটা দেখুন যে ডেভেলপমেন্ট কখনো কারোর দুঃখের কারণ না যেন হয়, কারণ প্রচুর সাধারণ মানুষ আছে, প্রচুর কমিউনিটি আছে, হয়তো আমরা দেখছি ব্রডার অ্যাসপেক্টে, কিন্তু সেই অ্যাসপেক্টটা দেখতে গিয়ে দেখা গেল একটা বড় কমিউনিটির, ধরুন সেটা মানুষও হতে পারে বা সেটা পশু পাখি হতে পারে, পরিবেশ হতে পারে, সেই পরিবেশটা যেন এমন একটা সমাজে কোনো দাগ না ফেলে যেতে পারে বা পরিবেশের দাগ না ফেলে যাবে যেটা আর ঠিক করা সম্ভব হবে না, এইটাও আমাদেরকে দেখতে হবে। তার জন্য বিভিন্ন প্রসেস পরবর্তীকালে, ধরুন এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টের আন্ডারেই আমি ধরি, সেখানে বলা আছে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, মানে ধরুন কোনো কেউ শিল্প স্থাপন করতে যাবেন, সেই শিল্প স্থাপন করার আগে তাকে একটা অ্যাসেসমেন্ট করতে হবে, একটা বিচার, তুল্যমূল্য বিচার করতে হবে যে কতটা এই শিল্পটা করার ফলে পরিবেশের ওপর হচ্ছে কি আঘাত নেমে আসছে,
1: সেটা অন্য কেউ করবে, থার্ড পার্টি।
0: হ্যাঁ, সেটা থার্ড পার্টি, সেই সংস্থা আছে, সেই সেই সংস্থাকে দিয়ে করাতে হবে, এবং সেটাই যদি সেই ক্লিয়ারেন্সটা যদি সে পায় তবেই সে এই শিল্প অথবা এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠান তুলে তৈরি করতে পারবেন। কিন্তু যদি দেখা যায় যে এই ধরনের কাজ করতে গিয়ে ক্ষতি হচ্ছে কোনো একটা বড় কমিউনিটির, তাহলে কিন্তু সেক্ষেত্রে বাধা আসতে পারবে, ওই প্রতিষ্ঠান কিন্তু এগুলো করতে পারবেন না। আমি নাম নিয়ে বলছি না, অনেক অজস্র এরকম কয়লাখানি করতে গিয়ে আমরা দেখা গেছে যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করার পর দেখা গেছে এটা যত না মানুষকে হচ্ছে গিয়ে লাভ দিচ্ছে তার থেকে বেশি একটা বড় ছাপ ফেলে যাচ্ছে কিছু সাধারণ কিছু আদিবাসী মানুষের ওপর।
1: ঠিক,
0: এরকম প্রচুর, আমি কোনো নির্দিষ্ট একটি কয়লা খনির কথা বলছি না, এরকম অনেক কয়লা খনি দেখা গেছে। সুতরাং সেই জায়গায় ওখানে ওটা থামিয়ে দেওয়া হয়েছিল যে না, এটা করা যাবে না, এটা করলে কিন্তু একটা এমন প্রভাব পড়বে প্রকৃতির ওপর যেটা ঠিক করা সম্ভব হবে না, সুতরাং সেই জায়গায় বাধা হয়। এবার ধরুন কোনো নদী নালা অঞ্চল, সেইখানে কোনো কারখানা প্রতিস্থাপিত হলো, সেই কারখানা থেকে কিছু বর্জ্য হচ্ছে গিয়ে নিক্ষেপ করা হয়, সেই বর্জ্যগুলি নদীতে যদি সরাসরি যায় সেক্ষেত্রে নদীর একেবারে একটা চিরাচরিত ক্ষতি হতে পারে,
1: এবং বহু ক্ষেত্রে এটা হয়।
0: একদম একদমই তাই, এবং হয়ে এসছে, এবং তারপরে এই পদক্ষেপগুলো নেওয়া কথা এসছে। যেমন ধরুন ভোপাল গ্যাস ট্র্যাজেডির কথা বললাম, তখন আপনি সাধারণ মানুষ বাদ দিয়েও একজন অ্যাক্টিভিস্ট তিনি এগিয়ে এসেছিলেন, এবং তিনি একজন স্বনামধন্য আইনজীবীও সুপ্রিম কোর্টের, আপনারা প্রত্যেকেই শুনেছেন, দেখবেন এমসি মেহতা নামটা খুব খুব প্রচলিত নাম এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে। উনি যেমন 1986 সালে ওই ধরনের যে যে আর কি ক্ষতিপূরণ, যে ক্ষতিটা করবে পরিবেশে তাকেই এই দায়টা নিতে হবে, এই ধরনের মামলা করেছেন এবং তাতে সাকসেস পেয়েছেন। সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে একদম তাকে স্ট্রিক্ট অ্যাবসলিউট লায়াবিলিটির মধ্যেই থাকতে হবে। পরবর্তীকালে গঙ্গা রিভার পলিউশন, সেই গঙ্গা রিভার পলিউশনের একটা কেস হয়, এমসি মেহতাই করেন, সেখানেও বলা হয়েছে যে যেই যেই কারখানাগুলো এই ধরনের বজ্র নিক্ষেপ করবেন নদীতে তাকে কিন্তু এই বজ্র নিক্ষেপ করতে দেওয়া যাবে না, এবং যদি করতে হয় তাহলে তাকে সেই ট্রিটমেন্ট করে তবেই করতে পারবে, এবং সেই ট্রিটমেন্ট যদি না করে নিক্ষেপ করা হয় তার ফলে যে ক্ষতি হবে তার ক্ষতির দায় কিন্তু সেই কোম্পানি বা সেই প্রতিষ্ঠানকে নিতে হবে। সুতরাং এইভাবে আস্তে আস্তে ডেভেলপ করেছে এই প্রিন্সিপালগুলো, এবং আমরা এই ধরনের পদক্ষেপ তখন জানতে পারি যে স্ট্রিক্ট লায়াবিলিটি প্রিন্সিপাল আছে, পলিউটার পেস প্রিন্সিপাল আছে, কেউ যদি ব্যক্তিগতভাবে ক্ষতি সাধন করেন তাহলে তার জেল হতে পারে, এই ধরনের পদক্ষেপগুলি দিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করা।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো যে এটা তো খুব বড় স্কেলে আমরা জানলাম যে শিল্পপতিরা জড়িত আছেন এখানে, শিল্প জড়িত আছে নানান বিষয়ে বড় বড় ক্ষেত্রে। আমরা এলাকার মধ্যেও দেখি কোনো একটা পুকুর রয়েছে হয়তো, তার আশপাশে সব মানুষেরা গিয়ে তাদেরই বাড়ির আবর্জনা গিয়ে যেন মনে হয় যে ওই এলাকাটা আর ঠিক আছে কারোর তো না, আমি গিয়ে ময়লা ফেললাম। প্রায়শই দেখা যায় এইভাবে ময়লা ফেলতে ফেলতে পুকুরের অর্ধেকটা বুঝে গিয়েছে, পুকুরের মধ্যেকার যে বাস্তু ছিল সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এই কাজগুলো কিন্তু একক মানুষেরা করছেন, কেউ তার বাড়ির ময়লা গিয়ে দীর্ঘদিন ধরে পুকুরের পাড়ে ফেলে আসছেন, এবং আমাদের বহু পরিচিত ক্ষেত্রেই আমরা দেখেছি ছোটবেলা থেকে যে বিভিন্ন ক্ষেত্রে এমনটা হয়ে আসছে, পার্কের ধারে, মাঠের পাশে, পুকুরের ধারে। এই ক্ষেত্রে যে সকল মানুষেরা, সাধারণ মানুষ নিজের বাড়ির ময়লা গিয়ে ফেলে আসছেন এবং ক্রমশ সেটা অভ্যেস হতে হতে একটা ইম্প্যাক্ট পড়ছে সেই পুকুরটিতে, সেই মাঠটিতে, সেক্ষেত্রে কি আলাদা করে সাধারণ মানুষের জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা আছে?
0: শাস্তিমূলক ব্যবস্থা তো অবশ্যই আছে, কিন্তু ওই যে বললাম যে সচেতনতা একটা অন্যতম হচ্ছে মানে ওয়েপেন বলতে পারেন এই ধরনের কাজগুলো আটকানো। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি যদি বলেন তাহলে তো এর দায়িত্ব, ধরুন একটি পৌর অঞ্চলের দায়িত্ব যেমন সেই জায়গায় পৌর নিগমের থাকে, সেক্ষেত্রে যদি কোনো গ্রামাঞ্চল হন, গ্রামাঞ্চলের ক্ষেত্রে পঞ্চায়েতের নির্দিষ্ট সেই পঞ্চায়েত, তো সেই পঞ্চায়েত অথবা পৌর নিগমগুলোর ক্ষমতা আছে এক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তারা নিয়েওছেন, অনেক ক্ষেত্রে নেননি, এই ধরনের ব্যাপার আছে। কিন্তু সেক্ষেত্রে মানুষের অপশান থাকে যে তারা সরাসরি পৌর নিগম বা পঞ্চায়েতের কাছে অভিযোগ জানাবেন যে এই ধরনের কার্যকলাপের জন্য এই পুকুরটা যা প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখেছে তার একেবারে ক্ষতি সাধন হচ্ছে, সুতরাং এই ইমিডিয়েটলি বা এটাকে বন্ধ করে দেওয়া উচিত, সেই ধরনের অভিযোগ তারা পৌর নিগমের কাছেও করতে পারেন, পঞ্চায়েতের কাছে করতে পারেন। যদি দেখা যায় যে সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া না হচ্ছে তাহলে তার কাছে হচ্ছে আদালতের দরজা খোলা আছে, এবং আমরা এটাও জানি যে দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, তার কাছে আমরা সরাসরি অভিযোগ করতে পারি, তারা জায়গাটার হচ্ছে ইন্সপেকশন করতে আসবে, এসে দেখে যদি হ্যাঁ যে এই ধরনের কাজ কার্যকলাপ হচ্ছে তাদের হাতেও সেই রকম ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে। এবং তা সত্ত্বেও এই এই ধরুন এগুলো আমি এক্সিকিউটিভ বডি বললাম, এক্সিকিউটিভ বডি বা প্রশাসনিক বডিগুলো যদি অপদক্ষেপ না নেয় দুর্ভাগ্যবশত তাহলে আদালতের দরজা আমাদের জন্য সবসময় খোলা আছে। আদালত আমাদের বিশ্বাস এতদিন সব কিছুর ক্ষেত্রেই যে আদালত সরাসরিভাবে যদি দেখেন যে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটছে তাহলে আদালত একেবারে কড়া পদক্ষেপ নিয়ে বলে যে ইমিডিয়েটলি আপনি যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এই ধরনের কাজ বন্ধ করুন, এবং যিনি এই দোষটি করেছেন তাকে শাস্তি দেওয়া হোক। এবং আমি বললাম যে 5 বছর থেকে আরম্ভ করে সর্বোচ্চ 7 বছরের সাজা, যদি 1 বছরের মধ্যে একাধিকবার তিনি একই জিনিস করে থাকেন তাহলে সেক্ষেত্রে 7 বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারেন, এবং 1,00,000 টাকা জরিমানা, এটা কিন্তু সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল।
1: সুতরাং শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনছেন, জানি সচেতন মানুষের সংখ্যাটাই বেশি, কিন্তু যারা সচেতন নন তেমন সংখ্যাও নেহাত কম নয়। পরিবেশ দূষণ যারা করছেন সেক্ষেত্রে বড় কোনো শিল্প সংস্থা বা বড় কোনো গ্রুপ, তাদের জন্য যেমন আইন রয়েছে, প্রতিটি মানুষ ইন্ডিভিজুয়ালি একক ভাবেও যদি কেউ পরিবেশের কোনো ক্ষতি করেন, আপনি চাইলে কিন্তু তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে গিয়ে বলতে পারেন, আর নচেত আদালতের দরজা তো খোলাই আছে। আর এই প্রসঙ্গে আরও একবার বলি, আপনি শুনছেন আইনি কথা, পরিবেশ সুরক্ষায় আইনি ব্যবস্থা আজকের আলোচ্য বিষয়। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আইনজীবী অর্করঞ্জন ভট্টাচার্য। অর্কবাবু, এবারে একটু পরের বিষয়টাতে আসি, অর্থাৎ এতক্ষণ আমরা পরিবেশ বলতে গাছপালা ধ্বংস, নদীর ক্ষতি, এইগুলি বললাম, পরিবেশ মানে কিন্তু বন্য প্রাণও বটে, নদীতে থাকা মাছগুলো, সমুদ্রে থাকা মাছগুলো, বা আরো কত না প্রাণী, প্ল্যাঙ্কটনস, অনেক কিছু রয়েছে। বন্য প্রাণ রয়েছে যারা জঙ্গলের মধ্যে থেকে অভ্যস্ত, আমরা বন ধ্বংস করার মাধ্যমে তাদেরও ক্ষতি করছি। বন্য প্রাণ সংক্রান্ত যে আইন, তাদের ক্ষতি করলে কি হতে পারে, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন।
0: এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট আসার পরও যদি আপনি দেখেন যে বন্য প্রাণ বলতে গিয়ে আমরা বুঝি যে বনজঙ্গলে যেসব প্রাণী আছেন যেগুলো, এবং সেই প্রাণীকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, যেমন কিছু ক্ষেত্রে ধরুন রেয়ার স্পিসিস আছে, কিছু ক্ষেত্রে হচ্ছে এক্সটিঙ্ক্ট স্পিসিস আছে, সেক্ষেত্রে কিছু ভাগে বিভক্ত করা হয়েছে যে এই এই প্রাণীগুলোকে রক্ষা করা। আমি প্রাণীর ক্ষেত্রটা প্রথম বললাম, যেহেতু সবার বন্য প্রাণ মানেই প্রথমেই প্রশ্ন আসে যে যদি কোনো বন্য প্রাণীকে ক্ষতি করা হয় বা হত্যা করা হয় সেক্ষেত্রে কী আইন আছে। সেই জন্য আমাদের একটি আইন আছে, তার নাম হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের উদ্দেশ্য হচ্ছে গিয়ে বন্য প্রাণকে রক্ষা করা এবং জীব বৈচিত্র্যকে রক্ষা করা, এবং তার ফলে যে যেই মানে আইনি পদক্ষেপ নেওয়া যায়, এবং যে কেউ যদি বন্য প্রাণের ক্ষতি সাধন করেন তাহলে তার বিরুদ্ধে অপরাধমূলক শাস্তি কী নেওয়া যায় সেই সম্বন্ধে বলা আছে। এবং সেটাকে এক্সিকিউট করার জন্য আপনারা জানেন যে ফরেস্ট অফিসার থাকেন, ফরেস্ট অফিসার বিভিন্ন র্যাঙ্কে আছে, ডিভিশনাল ফরেস্ট অফিসার আছেন, স্টেট ফরেস্ট অফিসার আছেন, তারা দেখেন এই বিষয়টা এবং তারা হচ্ছে গিয়ে বিচার করেন যে এরকম যদি কেউ অন্যায় করে থাকেন, বন্যপ্রাণী হত্যা হোক, বন্যপ্রাণী পাচার হোক, বা বন্যপ্রাণীর থেকে এমন কিছু অংশ কেড়ে নেওয়া যার মধ্যে ব্যবসায়িক লাভ করা যায়, যেগুলো যার ফলে বন্যপ্রাণীর প্রাণের সংখ্যা হতে পারে, সেই ধরনের লোককে চিহ্নিত করে তাদেরকে আইনের নিয়ন্ত্রণে আনা এবং তাদের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আপনি যদি দেখেন ধরুন মানুষের মধ্যে, ধরুন বন্যপ্রাণীর মধ্যে এই সাপ, আমি সাপটা কেন বলছি কারণ গ্রামীণ মানুষ সবচেয়ে বেশি সাপের দ্বারা হয়তো আক্রান্ত হন, বা সাপ সম্বন্ধে মানুষের অনেক ভুল ধারণা আছে এবং তার ফলে মানুষ সাপ হত্যা করেন। সেক্ষেত্রে সাপ হত্যা করে তিনি যেটা করছেন শুধুমাত্র সাপের থেকে বাঁচছেন তা নয়, এই যে পরিবেশের ভারসাম্য, এই ভারসাম্যও তিনি ক্ষতি করছেন। তার কারণ আমরা জানি সাপের যে বিষ, ধরুন বিষধর সাপের যে বিষ, সেই বিষধর সাপের বিষের থেকে কিন্তু আমরা হৃদরোগের এবং মস্তিষ্কের অনেক রকম রোগের ওষুধ আবিষ্কার করতে পেরেছি। তা আপনি যদি ধরুন যদি আপনি এরকমভাবে বিষধর সাপকে হত্যা করতে থাকেন, তাহলে আমরা জানি যে এই পরিবেশের এই অবস্থার মধ্যে হৃদরোগের সংখ্যা কিভাবে বাড়ছে, সেক্ষেত্রে হৃদরোগের যে ওষুধ, সেই ওষুধ যদি আমরা তৈরি না করতে পারি তাহলে কিন্তু আমাদের মানব সমাজের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। এবং সেই জন্য আমি বলছি এরকম এই ক্ষেত্রে স্বার্থপর হয়েই বলছি যে এই এই স্বার্থপরতাটা রাখুন যে নিজেকে যদি বাঁচতে হয় তাহলে প্রকৃতিকে বাঁচাতে হবে, এবং প্রকৃতির প্রত্যেকটি প্রাণী আমাদের মানে আমাদের জন্য দরকার কারণ তারা প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে। ধরুন আমি বলছি দৈনন্দিন জীবনে ধরুন নাই ইঁদুর, ইঁদুর যদি না থাকতো তাহলে এই সাপের খাবার, এই সাপের খাবার জুটতো না, তার ফলে সাপ হচ্ছে বনাঞ্চল থেকে বেরিয়ে এসে যেটা এখন হয়েই থাকে,
1: মানে বাস্তুতন্ত্রের যে সিস্টেম ওটাই কোলাপস করবে, ভেঙে পড়বে
0: পরিস্থিতি ধরুন আমাদের চোখের সামনে তৈরি হয়েছে। আমরা বলবো আমরা দেখতে পাই প্রচুর গ্রামীণ মানুষ, গরিব চাষি, তারা দুপুরবেলা মাঠের চাষ করেন, সেই সময় সাপের কামড়ে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। কিন্তু যদি ইঁদুর সেইভাবে থাকতো যদি মাঠে, এই দেখুন শহরাঞ্চলে ইঁদুরের সংখ্যা বেড়েছে কিন্তু আপনি গ্রামীণ অঞ্চলে যান ইঁদুর সেভাবে নেই, ইঁদুরের সংখ্যা কমে গেছে যেহেতু শস্যের অভাব হয়েছে বা খাবার ধরুন গাছপালার অভাব হয়েছে। সেই ইঁদুর কমে যাওয়ার ফলে ওই সাপ চলে আসছে হচ্ছে গিয়ে লোকালয়ে, লোকালয়ে চলে এসে সাধারণ মানুষকে আক্রান্ত করছে। তো এই ভারসাম্যটা এইভাবে আমি জাস্ট উদাহরণস্বরূপ সাপের কথাটা বললাম। আপনি আরো ব্রডার অ্যাসপেক্টে যদি বলেন, ধরুন আমরা জানি সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প আছে, বা যদি মধ্যপ্রদেশের যেই বনগুলো আছে, বনাঞ্চলগুলো আছে, সেখানেও বাঘের আধিক্য বেশি, সেখানেও কীভাবে চোরাশাকি শিকারীরা আমাদের দেশে বাঘ হত্যা করেছে প্রতিদিন, এবং তার ফলে আমাদের যেই ধরুন ন্যাশনাল ওয়েলথ, এই যে আমাদের দেশের একটি গর্ব বাঘ, এই বাঘের ফলে পর্যটন শিল্প গুরুত্ব বেড়েছে, যদি আমি বাঘ হত্যাই করে দেন তাহলে এই সব কিছু আপনার, সুতরাং অনেক রকম মানে বিভিন্ন স্পিয়ারে ক্ষতি হতে পারে, নট অনলি যে মানে আপনি ভারসাম্যটা অ্যাকচুয়ালি ইমপ্র্যাকটিক্যালি
1: পুরোপুরি নষ্ট হয়, স্পিসিস তো ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে, এক একটা আমরা জাতিকে যে ছোট ছোট তাদেরকে আমরা শেষ করে ফেলছি, গন্ডার হোক বা হরিণ হোক অথবা বাঘ হোক, আমরা আমাদের লোভের জন্য এই যে পাচার সংক্রান্ত অর্থাৎ বন্যপ্রাণকে হত্যা করা, এক তো হলো তাদের ক্ষতি হচ্ছে আমাদের নিজেদের জন্য, আর এই যে পাচার করে দেওয়া এবং সেই জন্য তাদের মারা, এর জন্য যে আইন সেই আইন শাস্তির কথা কি বলছে?
0: এই ধরনের আইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি দেখা যায় পাচার সংক্রান্ত কাজে তিনি ধরা পড়েছেন, কিছু আমাদের কাছে কিছু উদাহরণও আছে, তাহলে তাকে হচ্ছে গিয়ে তার সর্বোচ্চ সাজা তিনি 10 বছরের ঊর্ধ্ব থেকে শুরু করে একেবারে 20 বছর অবধি সাজা হতে পারে,
1: কারাদণ্ড,
0: কারাদণ্ড একেবারে কারাদণ্ড হতে পারে।

0: এর সাথে হচ্ছে কি আপনার ফাইন
1: জরিমানা থাকবে।
0: জরিমানা থাকবে। আর দ্বিতীয়ত আপনার আরেকটা জিনিস যেতে পারে, সেটা হচ্ছে গিয়ে ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই জিনিস তিনি বারবার করছেন, তাহলে সেখানে তার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। বিশেষ করে ধরুন যারা হচ্ছে গিয়ে এই টাইগার রিজার্ভগুলো করাই হয়েছিল এই কারণে, ধরুন বাঘ পাচারের সাথে, বাঘের চামড়া বা যেগুলো মানে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার স্পিসিস, সেই স্পিসিসগুলোকে মানে একদম যারা শিডিউল এ প্রাণী, আমরা শুনেছি এই শব্দটা, আমি এই জন্যই বলছি যে ভাগ করা হয় তার স্কেয়ারসিটি
1: অনুযায়ী হিসেবে। হ্যাঁ, কারা কতটা বিপন্ন
0: তাদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এবং সেইভাবেই আইনগুলোকে তৈরি করা হয়েছে। এবং কিছু ক্ষেত্রে আমরা ধরুন সফল হয়েছি, যেমন বাঘের ক্ষেত্রেও বাঘের সংখ্যা এবং এটা উল্লেখযোগ্য
1: বাড়ছে
0: বাড়ছে। আপনি যদি দেখেন যে গন্ডারের সংখ্যাও কিছু ক্ষেত্রে আমাদের বাড়াতে সক্ষম হয়েছি আমরা। কিছু ইতিবাচক দিকও আছে এই আইনের ফলে, কিছু ইতিবাচক দিক আমরা পেয়েছি। এবং এই ধরনের আইনকে যদি আরও কড়াকড়ি করা যায়, আমার বিশ্বাস যে সম্পূর্ণরূপে এই ধরনের ঘটনাগুলোকে আমরা এড়িয়ে চলতে পারবো
1: নিশ্চয়ই। কারণ সত্যি সচেতনতার যেমন দরকার, যখন মানুষ নিজেরা সচেতন হন না তখন কিন্তু শাস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে তাদেরকে সচেতন করতে হয়, সে দায় রাষ্ট্রের, রাষ্ট্র নিশ্চয়ই সে দায়িত্ব পালন করছেন। পরিবেশ সুরক্ষা বিষয়ে যে আইনগুলি রয়েছে তারা তেমনই কথা বলছে, কিন্তু আরও তো অনেক আইন রয়ে গেল তাই না, যে বিষয়ে আমাদের কথা হলো না। ঘড়ির কাঁটা যদিও বলছে যে শেষ করতে হবে আজ এখানে অনুষ্ঠান, তাহলে বরং যে বিষয়গুলো এখনো আমাদের আলোচনার মধ্যে এলো না, জলদূষণ, বায়ু দূষণ সংক্রান্ত আরও নানাবিধ দূষণের কথা, পরিবেশ সুরক্ষার আইনের কথা, সেগুলো নিয়ে আমরা আবারও আসব আগামী পর্বে। আজ এ পর্যন্তই অনেক ধন্যবাদ আপনাকে অর্কবাবু, নমস্কার।
0: নমস্কার।
1: পরিবেশ সুরক্ষায় আইনি ব্যবস্থা, এই বিষয়ে আইনি কথায় আমরা আলোচনা করলাম আজ আইনজীবী অর্ক রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বাকি কথা নিয়ে আবারও নিশ্চয়ই আসবো আগামী পর্বে। নমস্কার।

0: শুনলেন অনুষ্ঠান আইনি কথা, পরিবেশ সুরক্ষায় আইন বিষয়ে আইনজীবী অর্কুরঞ্জন ভট্টাচার্যর সঙ্গে আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা সরকার। সম্পাদনা শ্রেয়া চক্রবর্তী, প্রযোজনা দুর্বাদী।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আইনি কথা, পরিবেশ সুরক্ষায় আইন বিষয়ে আইনজীবী অর্কুরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা সরকার। সম্পাদনায় শ্রেয়া চক্রবর্তী ও প্রযোজনায় দুর্বাদে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের অনবদ্য ভাস্বর, বিষ্ণুপুর ঘরানার প্রাতঃস্মরণীয় সঙ্গীত সাধক পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 100 বছর। তাঁর প্রয়াণে

ধ্রুপদী সঙ্গীতের প্রাঙ্গণে নেমে এলো এক গভীর শোকের ছায়া, স্তব্ধ হয়ে গেল এক অনন্য সুরের ধারা। বিষ্ণুপুর ঘরানার শুদ্ধতা, নান্দনিকতা এবং ধ্রুপদ ও খেয়ালের অপূর্ব সমন্বয়ে তিনি গড়ে তুলেছিলেন নিজের এক স্বতন্ত্র গায়কী শৈলী। কেবল অসাধারণ কণ্ঠশিল্পী হিসেবেই নয়, শাস্ত্রীয় সঙ্গীতের একজন একনিষ্ঠ শিক্ষক ও তাত্ত্বিক হিসেবেও তাঁর অবদান চিরস্মরণীয়। রাগ রূপায়নে শাস্ত্রীয় নিয়ম ও অনুভূতির অনবদ্য মেলবন্ধন দশকের পর দশক ধরে সঙ্গীত পিপাসু শ্রোতাদের মুগ্ধ করে রেখেছে। আজ অপরাহ্নে তাঁর এই সুরভঙ্গ লক্ষ লক্ষ সঙ্গীত প্রেমীর হৃদয়ে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল। একটি সোনালী যুগের অবসান ঘটলেও তাঁর রেখে যাওয়া সুরের অমূল্য ঐতিহ্য এবং কালজয়ী সৃষ্টি তাঁকে চিরকাল বাঁচিয়ে রাখবে ভারতীয় সঙ্গীতে। এখন শুনবেন এই মহান সুরসাধকের স্মৃতির প্রতি আকাশবাণীর বিনম্র শ্রদ্ধাঞ্জলি। শুনুন ওনার কণ্ঠে রাগ শ্যামকল্যাণ।

এতক্ষণ শুনছিলেন বিষ্ণুপুর ঘরানার প্রবাদ প্রতিম শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্মরণে আকাশবাণী কলকাতার বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। শুনলেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রাগ শ্যামকল্যাণ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন অনুরোধের আসর। আজকের অনুরোধের আসরের প্রথম গানটির অনুরোধ জানিয়েছেন দিকপাড় বাঁকুড়া থেকে ডলি বন্দ্যোপাধ্যায় ও দেবীদাস বন্দ্যোপাধ্যায়। আধুনিক গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুরোধ জানিয়েছিলেন দিকপাড় বাঁকুড়া থেকে ডলি বন্দ্যোপাধ্যায় ও দেবীদাস বন্দ্যোপাধ্যায়। পরের গানটি শুনব সুব্রত মল্লিকের অনুরোধে। অনুরোধ জানিয়েছেন পাল্লা হুগলি থেকে, ফরিয়াদ ছায়াছবির গান আশা ভোঁসলের কণ্ঠে।

ফরিয়াদ ছায়াছবির গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। গানটির অনুরোধ জানিয়েছিলেন পাল্লা হুগলি থেকে সুব্রত মল্লিক। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। পরের গান শোনার আগে একটি বিশেষ ঘোষণা আবহাওয়া সম্পর্কিত। আগামী 2-3 ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার জেলার কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বজ্রপাত হতে পারে। ঘন্টায় 30-40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। আগামী 2-3 ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার জেলার কিছু কিছু এলাকায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন অনুরোধের আসরের।

পরের গান অনুরোধ জানিয়েছেন বজবজ বাওয়ালি থেকে অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী এবং লীলা চক্রবর্তী। অনুপ ঘোষালের কণ্ঠে আধুনিক গান।

অনুপ ঘোষালের কণ্ঠে শুনলেন আধুনিক গান। অনুরোধ জানিয়েছিলেন বজবজ বাওয়ালি থেকে অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী এবং লীলা চক্রবর্তী। পরের গানের অনুরোধ জানিয়েছেন দু নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে পবিত্র সাহা, রুহি সাহা। শুনবেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে আধুনিক গান।

মৃণাল চক্রবর্তীর কণ্ঠে শুনলেন আধুনিক গান। গানটির অনুরোধ জানিয়েছিলেন পবিত্র সাহা এবং রুহি সাহা, দু নম্বর এয়ারপোর্ট গেট, দমদম থেকে। পরের গানের অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী এবং অহনা চক্রবর্তী, গ্রাম পোস্ট উলকুণ্ডা, বীরভূম থেকে। আশা ভোঁসলের কণ্ঠে শুনবেন পারাবত প্রিয়া ছায়াছবির গান।

পারাবত প্রিয়া ছায়াছবির গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। গানটির অনুরোধ জানিয়েছিলেন বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শোভ্রা চক্রবর্তী ও অহনা চক্রবর্তী, গ্রাম ও পোস্ট উলকোন্ডা বীরভূম থেকে। পরের গানের অনুরোধ জানিয়েছেন বিপ্রান্নপাড়া কামারশাল হাওড়া থেকে রাহুল সুরাই, রাজকুমার সুরাই এবং শর্মিলা সুরাই। চিরদিনের ছায়াছবির গান সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মান্না দের কণ্ঠে।

চিরদিনের ছায়াছবির গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মান্নাদের কণ্ঠে। অনুরোধ জানিয়েছিলেন বিপ্রান্নপাড়া কামারশাল হাওড়া থেকে রাহুল সুরাই, রাজকুমার সুরাই এবং শর্মিলা সুরাই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। আজকের অনুরোধের আসরের শেষ গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে। অনুরোধ জানিয়েছেন জগন্নাথ।

নাটপুর, হবিবপুর, মালদা থেকে বিশ্বজিৎ হাজরা এবং প্রকাশ বিশ্বাস। আধুনিক গান শিল্পী কিশোর কুমার।

কিশোর কুমারের কণ্ঠে শুনলেন আধুনিক গান। অনুরোধ জানিয়েছিলেন জগন্নাথপুর হবিবপুর, মালদা থেকে বিশ্বজিৎ হাজরা ও প্রকাশ বিশ্বাস। এতক্ষণ শুনছিলেন অনুরোধের আসর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা ছায়াছবির গান। প্রথম গানটি চৌরঙ্গী ছায়াছবি থেকে, মান্নাদের কণ্ঠে।

চৌরঙ্গী ছায়াছবির গান শুনলেন মান্নাদের কণ্ঠে। এখন পৃথিবী আমারে চায় ছবির গান, শিল্পী গীতা দত্ত।

পৃথিবী আমারে চায় ছায়াছবির গান শুনলেন গীতা দত্তের কণ্ঠে। এখন দুটি গান পরপর পৃথিবী আমারে চায় ছায়াছবি থেকেই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পৃথিবী আমারে চায় ছায়াছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন দুটি মন ছবির গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন দুটি মন ছায়াছবির গান। এখন মন নিয়ে ছবির গান, প্রথম শিল্পী আশা ভোসলে।

এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন, পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন, পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন, গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম।

0: এতক্ষণ অতুল প্রসাদের গান শুনলেন সোনালী দত্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল। প্রথমে রাগ রাগেশ্রী এবং পরে রাগ কলাবতী। শিল্পী সোহিনী ভট্টাচার্য। শিল্পীকে সহযোগিতা করবেন তবলায় তরুণ রায় এবং হারমোনিয়ামে রতন নট্ট। শুনবেন প্রথমে রাগেশ্রী এবং পরে কলাবতী রাগে খেয়াল।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল, প্রথমে রাগ রাগেশ্রী এবং পরে রাগ কলাবতী। শিল্পী সোহিনী ভট্টাচার্য। শিল্পীকে সহযোগিতা করলেন তবলায় তরুণ রায় এবং হারমোনিয়ামে রতন নট্ট। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: seeks to give Vande Mataram the same statutory protection as the national anthem Jana Gana Mana. These offences are punishable with imprisonment up to 3 years, a fine, or both. After the passage of the bill, the upper house was adjourned till 11 a.m. today. In Odisha, heavy rains and rising rivers have triggered a severe flood situation, claiming 4 lives and affecting nearly 4 lakh people. The administration has intensified rescue and relief operations as the flood situation continues to remain critical. Meanwhile, in Assam, the relief and rehabilitation efforts are continuing on a war footing in the worst flood-affected districts of Shivasagar, Golaghat, Charaidev and Jorhat. Union Home Minister Amit Shah spoke with Assam Chief Minister Dr. Himanta Biswa Sarma and assured all necessary assistance to the flood-hit state. The Indian Meteorological Department IMD has forecast extremely heavy rainfall today over Madhya Maharashtra and West Madhya Pradesh. IMD also predicted heavy rainfall over Delhi, Haryana, Chandigarh, Chhattisgarh, Jammu and Kashmir, Ladakh and Lakshadweep. 8 Maoists, including 5 women, have surrendered in Bijapur district of Chhattisgarh yesterday. Bijapur Superintendent of Police Umesh Gupta said that a total reward of 49 lakh rupees had been announced on them. The surrendered Maoists are residents of Chhattisgarh and had been active in Jharkhand for a considerable period. The Department of Pharmaceuticals, in collaboration with the Federation of Indian Chambers of Commerce and Industry, FICCI, will organize the 9th edition of India Medical Device 2026 in New Delhi on the 7th and 8th of next month. The Ministry of Chemicals and Fertilizers said the event is themed towards Viksit Bharat, advancing India as a global hub for quality medical devices. Minister for Chemicals and Fertilizers Jagat Prakash Nadda will address the conference on the 8th of next month. At the ongoing Commonwealth Games in Glasgow, Scotland, 9 Indian boxers have assured medals for the country after sealing semi-final berths. 5 pugilists, including Arundhati Chaudhary in women's 70kg, Sakshi Chaudhary in women's 51kg, Sachin Sivaj in men's 60kg, Ankush Panghal in men's 80kg semi-finals and Narinder Berwal in men's 90+kg categories registered victories today. India's overall medal tally currently stands at 12, comprising 2 gold, 7 silver and 3 bronze. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata, Gitanjali Prachar Taranger Onushthan Shunchen. Ekhon 30 July 2026 Brihospotibarer গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রামায়ণ থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকে চাষবাস অনুষ্ঠানে শুনবেন কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা লিভার ভালো রাখতে বলবেন ডাক্তার সুজয় রায়, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় দেবাদ্রিতা রায় ও দেবজ্যোতি লাহিড়ী, 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 8:00 জানা অজানা সমুদ্র থেকে পুষ্টি এ বিষয়ে বলবেন ডক্টর শতাব্দী দাস, শুনবেন প্রথম পর্ব, 8:05 নজরুলগীতি শুনবেন মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম মনোজিৎ কুমার রামের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী কমল মল্লিক, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ, গানে গানে অনুষ্ঠানের পরবর্তী অংশ 9:30, বেলা 10:00 গানের ভেলা উপস্থাপনায় বিদিশা রায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় চয়নিকা ধারা ও সৈকত গুপ্ত, ভজন শুনবেন রাগেশ্রী দাসের কণ্ঠে 12:00, 12:15 লোকগীতি পরিবেশন করবেন রাখাল দাস বাউল, 12:33 গ্রামীণ যুবাদের অনুষ্ঠান কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের নানান সুযোগ ও সুবিধা এ বিষয়ে সোমনাথ সর্দারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক,

বেলা একটায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল অনুষ্ঠানে শ্রোতাদের চিঠি পড়বেন শ্রীতমা মুখোপাধ্যায়, আধুনিক গান শুনবেন 2:30। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5টায় ক্রীড়াঙ্গন, মোহনবাগান দিবস উপলক্ষে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন শিউলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ব্রজগোপাল দাস ও সঙ্গে থাকবেন দুইজন বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন জয়তী মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, কথিকা পাচার বিরোধী আইন, বলবেন শকুন্তলা মুর্মু। পরে লোকগীতি পরিবেশন করবেন সরোজিনী হাসদা ও সহশিল্পীবৃন্দ এবং গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, পশ্চিমবঙ্গের মৎস্য চাষের ইতিহাস, এ বিষয়ে প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণের শর্মিষ্ঠা রায়। 7:10 রামায়ণ গান, সমীক্ষা 7:30। রাত 8টায় মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ অনুষ্ঠান অন্তর্মহল, বলবেন ডাক্তার সুজাতা রায়চৌধুরী। 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, পরে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রদীপ্ত কুণ্ডুর প্রতিবেদন। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন রাগেশ্রী দাস। 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি 9:45। 10:00 ছায়াছবির গান, 10:30 শুনবেন বেহালা শিল্পী চিন্ময় মহান্তি। 10:50 লোকগীতি পরিবেশন করবেন রাখাল দাস বাউল। 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবোধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়। 6:35 রামচরিত মানস শুনবেন 187তম পর্ব, রাগেশ্রী দাসের কণ্ঠে ভজন শুনবেন 6:45। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। 8:30 নজরুল গীতি পরিবেশন করবেন মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়। 8:50 শুনবেন বেহালা শিল্পী চিন্ময় মহান্তি। 9:10 রাসধারা, উপস্থাপনায় পূজা মিশ্র। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাউদ্দিন। বেলা 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন কমল মল্লিক। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়। উর্বশী 5:20 উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, বলবেন অমরনাথ ভট্টাচার্য। 6:30 গুলগুলশান। 7:10 নজরুলগীতি শুনবেন মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 7:30 দর্পণ। রাত 8:00 ছায়াছবির গান। 8:15 সংসদ পর্যালোচনা। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট, একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 30 জুলাই 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা অথবা মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস,

স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবথেকে বেশি 94% এবং সবথেকে কম 76%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।